দাবুদাহ। আর তার মাঝেই আবহাওয়া অফিস যখন জানান দিচ্ছে বৃষ্টি আসবো আসবো করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেও, সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, সব কিছু মিলেমিশে, তিনিও কিন্তু তার লেখার মধ্যে দিয়ে যেমন লিখেছেন দানুনো অগ্নিবাণে, সেরকম লিখেছেন প্রখর শুষ্ক তাপে, আবার সেরকমই লিখেছেন ঠিক বৃষ্টি আসবো আসবো যখন করছে, তার আবাহনকে সঙ্গী করে তিনি লিখেছেন এসো শ্যামল সুন্দর। কোথা থেকে কিভাবে এই যে উপলব্ধি, এ সত্যি আমাদের বড় ভাবিয়ে তোলে। আমরা যখনই এই গান শুনি, এই কথা বলি, যখনই আমরা এই গান আর তার লেখাগুলো পড়ি, তখন আমাদের মধ্যেও একটা অদ্ভুতভাবে সেই অনুরণন হয়। আমাদের বাংলায় একটা কথা আছে, সংস্পর্শে বিক্রিয়া। হ্যাঁ, এই রকম গান শুনতে শুনতে, কথা শুনতে শুনতে আমাদের মধ্যেও কোথাও যেন একটা সেই গানের সংস্পর্শে, সেই লেখার সংস্পর্শে, সেই লেখাগুলোর পড়ার সংস্পর্শে আমাদের ভেতরেও কোথাও যেন একটা এই শ্যামল সুন্দর বিষয়গুলো আমাদের মধ্যেও এসে যায়। তখন আমরাও বলে উঠি দারুণ অগ্নিবাণে কিভাবে যে সমস্ত কিছু অন্যরকম হয়ে যায়, সেটা আমাদের একটু বুঝতে হয়। কখনো গরম, কখনো নরম, কখনো গরম, কখনো ঠান্ডা, আমাদের মধ্যেই একটা প্রচলিত কথা আছে। সেই ঠান্ডা গরমের মধ্যেই আমাদেরও কখনো উষ্ণতা, আবার কখনো শীতলতা, এইগুলো নিয়ে আমরা যখন এগিয়ে যাই, তখন বারবার মনে পড়ে তাঁর লেখার কথা, তাঁর গানের কথা। অগ্নিবাণ সে তো কবেই তিনি বলে গেছেন।

আসলে এই যে গরমের রুক্ষ হাওয়ায় মনটা যখন কিরকম হয়ে যায়, তখন বৃষ্টির হালকা ছোঁয়া মনটা আবার যেন কেমন করে দেয়। কিন্তু তিনি যখন লিখেছিলেন বৈশাখ হয়ে মৌনি তাপস, কখনো গ্রীষ্মের দাবদাহ আবার কখনো বৃষ্টির ঝনঝনানি, তার মনকে কখনো বিভিন্নভাবে ব্যাকুল করেছে, কিন্তু সেগুলোই যখন লেখার মধ্যে দিয়ে আমরা পড়ি তখন বুঝতে পারি যে এই যে বৃষ্টি, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত, কখনো বসন্ত, বিভিন্ন সময়ে তিনি মনে যেমন দোলা লাগিয়েছেন, মনেতে রং লাগিয়েছেন, ঠিক তেমনভাবেই তার লেখার মধ্যেও তিনি কিন্তু বারবার তার রঙের ছটা দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়ে গেছেন। আসলে তিনি বরাবরই আমাদের কাছে বড় মনোহর হয়ে উঠেছেন।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে মনটা সত্যি অন্যদিকে চলে যায়, অন্য রকম ভাবে। আর ঠিক সেই রকম ভাবে ঘড়ির কাঁটাও টিক টিক করতে করতে জানিয়ে দেয় যে এবার কিন্তু থামতেই হবে। তাই আজ আপাতত এ পর্যন্তই, যেতে যেতে আরো কিছু গান শুনবো, কিন্তু সেই গান শুনতে শুনতে আপাতত বিদায় নিতেই হচ্ছে আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে। সবাই ভালো থেকো, আর অবশ্যই টিউন

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 27 মে বুধবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 40 সেকেন্ড এবং বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 30 সেকেন্ড।

এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন সুচিন্তন একটু পরেই।

প্রয়াগে ত্রিবেণী সঙ্গমের বর্ণনা করছেন মহাকবি কালিদাস তাঁর রঘুবংশে। ক্বচিত প্রভালেভিরেন্দ্রনীলৈর্মুখতাময়ী জ্যষ্টিরিবানুবিদ্ধা অন্যত্র মালাসিত পঙ্কজানাম ইন্দীবরৈরুৎখচিতান্তরে ক্বচিত খগানাং প্রিয়মানসানাং কাদম্ব সংসর্গবতীব পঙ্ক্তেঃ অন্যত্র কালা গুরুদত্তপত্রা ভক্তির্ভুবশ্চন্দনকল্পিতেব ক্বচিৎ প্র

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

মজিবজার তরঙ্গে এখন প্রথম আলোয় সুবথ সঙ্গীত অনুষ্ঠানে ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবে।

শুনলেন ভৈরব এবং প্রভাত ভৈরব রাগে খেয়াল, পরিবেশন করলেন পণ্ডিত উল্লাস কাসলকার। মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন খবর একটু পরেই।

0: খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। ড্রোনের ব্যবহারের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রুখতে সরকার আগামী ছ মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকাশক্তি হিসেবে তুলে ধরতে হবে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, 2036 সালের মধ্যে অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রভাস প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সুমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করা চাহা। ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রহা, এক নয়ে সংকট কে বীজ বোয়ে যা রহে, আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজওয়ানো কি রোজি রোটি ছিন রহে, এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বহন বেটিও কো নিশানা বনা রহে হ্যায়, ইয়ে বরদাস্ত নহীঁ হোগা, এক ঘুসপেঠিয়ে ভোলে ভালে আদিবাসিও কো ভ্রমিত করকে উনকি জমিনো পর কব্জা কর রহে হ্যায়, ये देश सहन नहीं करेगा, और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, জনবিন্যাসের পরিবর্তন অত্যন্ত গুরুতর বিষয়। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রপাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ড্রোন और अन्य উপকরণ के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी। परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए। और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারির উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ পরিকল্পনা কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা গতকাল ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন,

কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনীয় প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। ওই মামলায় হাইকোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর দণ্ডাদেশের বিষয়ে অভিযুক্তের বক্তব্য শোনার জন্য কোন নির্দিষ্ট তারিখ ধার্য না করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। আজ থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় রেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলের জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও ও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেল, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডাভিয়া বলেন, আগামী মাসের 4-8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠা দেবে। তিনি বলেন, ইতিমধ্যেই যোগাসন বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক সুস্থতা সহ স্বাস্থ্যকর জীবনযাপনের একটি মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়েছে। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধরমশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রাজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাসিগো রাবাদা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। রাহুল তেওয়াটিয়া 68 রান করেন। বেঙ্গালুরু হয়ে জেকব ডাফি 3 উইকেট নেন। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্ট

0: মৈত্রীপূজার তরঙ্গে এখন এই মহাজীবন। আজ শুনবেন আচার্য জগদীশচন্দ্র বসুর জীবন কথা।
1: আধ্যাত্মিকতা ও দার্শনিকতার দেশ ভারতবর্ষে বিজ্ঞান সাধনা অসম্ভব, পাশ্চাত্যবাসীদের এমনটাই ধারণা ছিল। এই ধারণাকে ভ্রান্ত প্রতিপন্ন করে যে সমস্ত বিজ্ঞান সাধক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারে বিশ্ববাসীকে বিস্মিত ও চমৎকৃত করে ভারতকে জগৎসভার দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন, তাঁদের মধ্যে জগদীশচন্দ্র সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ। 1858 সালের 30 নভেম্বর ঢাকা জেলার রাড়িখাল গ্রামে জন্ম। জন্মকালে তাঁর পিতা ভগবানচন্দ্র বসু ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। পিতার অসামান্য চরিত্রবল, দৃঢ় মনোবৃত্তি, অলৌকিক চিন্তাশক্তি ও স্বদেশপ্রীতি পুত্র জগদীশচন্দ্রের মধ্যে বিশেষভাবে সংক্রামিত হয়েছিল। শৈশবে বাংলা স্কুলের পাঠ শেষ করে তিনি কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখানে 4 বছর অধ্যয়নের পর প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস লাভ করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে জগদীশচন্দ্র প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতে আরম্ভ করলেন, কিন্তু ভারতীয় বলে তাঁকে তার সমান বা অপেক্ষাকৃত কম গুণসম্পন্ন শ্বেতাঙ্গ অধ্যাপকদের তুলনায় কম বেতন দেবার প্রস্তাব দেওয়ায় তিনি 3 বছর বিনা বেতনে কাজ করেন। তাঁর এই দৃঢ় মনোবৃত্তি ও আত্মসম্মান বোধে মুগ্ধ হয়ে কর্তৃপক্ষ পরে তাকে শ্বেতাঙ্গ অধ্যাপকদের সমান বেতন দিতে বাধ্য হয়েছিলেন। অধ্যাপক হিসেবে জগদীশচন্দ্র অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। অধ্যাপনার শেষে কলেজের বিজ্ঞানাগারে বসে তিনি প্রতিদিন একাগ্রচিত্তে কতগুলো মৌলিক গবেষণা করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি উপাধি লাভ করেন। এরপর বিলেতের সুপ্রসিদ্ধ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি ও ভারত সরকারের অর্থ সাহায্যে পূর্ণ উদ্যমে পদার্থবিদ্যায় গবেষণা করতে শুরু করেন। তাঁর এই গবেষণার ফলে বেতার আবিষ্কৃত হল, কিন্তু তাঁকে আবিষ্কারকের গৌরব দেওয়া হল না, সেই গৌরব লাভ করেন ইতালির মার্কনি। বিরক্ত জগদীশচন্দ্র পদার্থবিদ্যা পরিত্যাগ করে উদ্ভিদবিদ্যায় গবেষণা আরম্ভ করলেন। এই বিভাগে তিনি এমন এক যুগান্তকারী আবিষ্কার করলেন যে সমগ্র বিজ্ঞান জগৎ বিস্ময়ে বিমুগ্ধ চিত্তে তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করল। তিনি দেখালেন উদ্ভিদেরও প্রাণ আছে এবং বিশ্বের চেতন অচেতন প্রতিটি পদার্থ অণুজগতের মধ্য দিয়ে এক সূত্রে গ্রথিত। দেশে বিদেশে তাঁর এই আবিষ্কারের মৌলিকত্ব স্বীকৃত হল। প্যারিসের বিজ্ঞান কংগ্রেসে তাঁর আবিষ্কার এবং তৎসম্বন্ধীয় রচনা সর্বশ্রেষ্ঠ বিবেচিত হল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আর্য আচার্য জগদীশ, কি অদৃশ্য তপোভূমি বিরচিলে এ পাষাণ নগরীর শুষ্ক ধূলিতলে। 30 নভেম্বর 1917 স্থাপিত হল বোস ইনস্টিটিউট, বসু বিজ্ঞান মন্দির। উদ্বোধনের দিন জগদীশচন্দ্র বলেছিলেন, রিক্ত হস্তে আসিয়াছিলাম, রিক্ত হস্তেই ফিরিয়া যাইব, ইতিমধ্যে যদি কিছু সম্পাদিত হয় দেবতার প্রসাদ বলিয়া মানিব। আর একজনও এই কার্যে তাঁহার সর্বস্ব নিয়োগ করিবেন, যাহার সাহচর্য আমার দুঃখ ও পরাজয়ের মধ্যে অটল রহিয়াছে, ইনি আচার্যপত্নী অবলা বসু, যিনি আচার্যের এই প্রত্যাশা পূরণ করেছিলেন। ভগিনী নিবেদিতার অপার্থিব আত্মার পূর্ণ সান্নিধ্য অনুভব করার জন্য জলাশয়ে প্রস্ফুটিত পদ্ম, তাঁর সামনের দেয়ালে খোদিত দীপহস্তে নারীমূর্তি, বসু বিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র এই ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। বসু বিজ্ঞান মন্দিরের বক্তৃতাগৃহের মঞ্চের পাশে তাম্রফলকে লেখা রয়েছে, ভারতের গৌরব ও জগতের কল্যাণ কামনায় এই বিজ্ঞান মন্দির দেবচরণে নিবেদন করিলাম, শ্রী জগদীশচন্দ্র বসু। অব্যক্ত গ্রন্থটি তার কালোত্তীর্ণ সৃষ্টি। তাঁর লেখনীতে নিরস বিজ্ঞানও পেয়েছে চূড়ান্ত সাহিত্য সুষমা। আচার্য জগদীশচন্দ্র বসুই লিখেছিলেন, গাছ মাটি হইতে রস শোষণ করিয়া বাড়িতে থাকে, উত্তাপ ও আলো পাইয়া পুষ্পিত হয়, আমার মাতৃভূমির রসে আমি জীবিত, আমার স্বজাতির প্রেমালোকে আমি প্রস্ফুটিত। 1937 সালের 23 নভেম্বর জগদীশচন্দ্র নশ্বর দেহ ত্যাগ করে অমৃতলোকে পাড়ি দেন।

এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন আচার্য জগদীশচন্দ্র বসুর জীবন কথা। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। বাংলাদেশে ঈদের ছুটিতে যাতায়াতের ভিড়ে হামের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, প্রথম আলো এই খবর জানিয়েছে। লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকা ছেড়ে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ ঘন ঈদ উদযাপন করতে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। প্রতি বছরের মতন এবারও এটি স্বাভাবিক চিত্র। তবে বাংলাদেশে চলতি হামের প্রাদুর্ভাবের জেরে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ঈদ উপলক্ষে এই ব্যাপক যাতায়াত সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পর্যাপ্ত মনোযোগের অভাব নিয়েও তারা হতাশা প্রকাশ করেছেন। বাংলাদেশে সোমবার থেকেই ঈদুল আজহারের ছুটি শুরু হয়েছে, তবে তার আগেই ঢাকা ছাড়তে শুরু করেন অনেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে 10 দিনে চতুর্থবার জ্বালানির দাম বাড়ল ভারত। নিউ এজ এই খবর জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতির দেশ ভারতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় সোমবার 10 দিনের মধ্যে চতুর্থবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলি। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ইরানের হরমুজ প্রণালী প্রায় সম্পূর্ণভাবে অবরুদ্ধ থাকার কারণে যানবাহনের জ্বালানির দাম ইতিমধ্যেই 5% বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে, সোমবার দক্ষিণ ইরানে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। এর মধ্যে অন্যতম লক্ষ্যবস্তু ছিল সমুদ্রে মাইন পাতার চেষ্টা করা নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। মার্কিন যুক্তরাষ্ট্র একে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। এই সময় 3 মাস ব্যাপী যুদ্ধের অবসানে সম্ভাব্য সমঝোতা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য দোহায় ছিলেন ইরানের শীর্ষ আলোচনাকারী ও বিদেশমন্ত্রী। তবে ওয়াশিংটন ও তেহরান দুপক্ষই তাৎক্ষণিক কোনো অগ্রগতির সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বাংলাদেশকে আগামী 5 বছরে $500 কোটি সহায়তার কথা ঘোষণা করেছেন। ডেইলি অবজারভার এই খবর জানিয়েছে, ঢাকায় প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছে। এই সময় বাংলাদেশের স্থিতিশীলতাকে ধরে রাখা, বৃদ্ধির নতুন উৎস তৈরি করা এবং আরও সহনশীল অর্থনীতি গড়ে তুলে কর্মসংস্থান ও ব্যাপক সুযোগ তৈরিতে এডিবি সহযোগিতা করবে। ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিন বন্ধ থাকবে বাংলা বান্ধা স্থলবন্দর। ডেইলি সান এই খবর প্রকাশ করেছে, বাংলাদেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানির কাজ 7 দিন বন্ধ থাকবে। আগামী 1 জুন থেকে আবার স্বাভাবিক বাণিজ্যের কাজ শুরু হওয়ার কথা রয়েছে, তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা ব্যক্তিদের যাতায়াত বন্ধ থাকবে না, ছুটির মধ্যেও তা স্বাভাবিক থাকবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে একদিনে সর্বোচ্চ 17টি শিশু প্রাণ হারিয়েছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এই খবর জানিয়েছে, বাংলাদেশে সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হাম এবং হামের মতন উপসর্গ নিয়ে আরও 17টি শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাম এবং হামের মতন উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 545 জনে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। হামে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারেন। বিশ্বব্যাপী ছোট শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল হাম। বেশিরভাগ ক্ষেত্রে হাম মৃদু বা মাঝারি মাত্রার রোগ হলেও এই রোগের দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। খবর পাঠিয়েছেন নাভলাসাং পরমার, পিবিএসসি ঢাকা থেকে।

এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ প্রেস রিভিউ। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22শে মে থেকে 29শে মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22শে মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
3: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকে শুনবেন ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে, এ বিষয়ে বলছেন বহরমপুর ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর পূর্ণিমা হালদার।
4: ডাল শস্য হচ্ছে, ডাল যখন আমি বীজ হিসেবে

0: বা ফসল হিসেবে গুনবো, সেখানে আমাদের কতগুলো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত কি না, উন্নত জাত, উচ্চ ফলনশীল, স্বল্প মেয়াদি এবং রোগ পোকা সহনশীল জাতের নির্বাচন করতে হবে, এবং সঠিক সময়ে সঠিক হারে বীজ বুনতে হবে। সারিতে বোনার চেষ্টা করলেই ভালো, কেননা ছড়িয়ে বুনলে যে মধ্যবর্তী যে পরিচর্যাগুলো থাকে সেগুলোর অসুবিধা তৈরি হয়। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মাটি পরীক্ষা করে শীতে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান কেমন পরিমাণে আছে সেটা নির্ণয় করে সুষম সার প্রয়োগ করতে হবে। আর অনুখাদ্যের যদি ঘাটতি থাকে সেটাও হচ্ছে ডালশস্যের ক্ষেত্রে অবশ্যই মানে প্রয়োজনীয় উপাদান, যেমন ডালশস্যের জন্য সালফারের প্রয়োজন গুরুত্ব আছে, তাছাড়া হচ্ছে জিঙ্ক, মলিবডেনাম, বোরন, এগুলোরও গুরুত্ব আছে। তো এইটা হচ্ছে সালফার হিসেবে আমরা যখন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি সেটা ব্যবহার করলে সালফারের ঘাটতি পূরণ করা যাবে, কিন্তু জিঙ্ক এগুলোর জন্য জিঙ্ক সালফেট, অ্যামোনিয়া, মলিবডেন বা বোরাক্স ব্যবহার করতে হবে। আর হচ্ছে কি, সুসংগত উপায়ে রোগ পোকা দমন করতে হবে, সময় মতো ফসল ঘরে তুলতে হবে এবং তার গুদামজাতকরণ করতে হবে। আরেকটা বলি, ডালশস্যের ক্ষেত্রে হচ্ছে রাইজোবিয়ামের উপচার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা রাইজোবিয়াম দিয়ে উপচার করলে ডালশস্যের ফলন বৃদ্ধি পায়। আমরা জানি ডালশস্যের মূলে রাইজোবিয়াম নামে একটা গুটি থাকে, মিথজীবী মানে ব্যাকটেরিয়া থাকে, যেটা বাতাসে নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে গাছকে খাদ্য সরবরাহ করে, বিনিময়ে গাছের মধ্যেও থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রাইজোবিয়ামের উপাচার কিন্তু ডাল চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং অনেক সময় হচ্ছে চাষি, এবং এটা হচ্ছে বিভিন্ন ডালের ক্ষেত্রে বিভিন্ন রাইজোবিয়াম কালচার আছে, চাষিরা যদি কোনোভাবে কোনো রাইজোবিয়াম কিনতে না পারে, সেক্ষেত্রে যদি বাজারে না পেয়ে থাকে তাহলে পাশের জমিতে বা কোনো জমিতে কেউ করেছে সেই জমির থেকে কিছুটা মাটি নিয়ে বীজের সাথে মিশিয়ে ছড়ালেও রাইজোবিয়ামের উপচার হয়ে যাবে। তো সেটার জন্য আমরা বারবার বলি যে রাইজোবিয়াম কালচার কিন্তু ডাল চাষের জন্য অনেক বেশি উপকার। এবং বর্তমানের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ডাল চাষ করতে গেলে আমরা হচ্ছে বলছি যে পায়রা ফসল হিসেবেও ডাল চাষ করা যায়। কেন, পায়রা ফসলটা কি, পায়রা ফসল হচ্ছে এটা একটা ক্রপ থাকতে থাকতে আরেকটা ক্রপকে আমরা ছড়িয়ে বুনিয়ে দিই। এখানে হচ্ছে যেহেতু ধান আমাদের রবি ফসলের আগে মাঠে ধান থাকে, আমন ধান থাকে, এবং আমন ধান সাধারণত চাষিরা দীর্ঘমেয়াদি আমন ধান ফলায়, যার জন্য ঠিক সময়ে আমরা রবি মরশুমে ডাল শস্য বা তৈলবীজ বুনতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এটা চাষি ভাইদেরকে পরামর্শ দিই, যখন হচ্ছে মাঠে ধান আছে, ধান কাটার ঠিক দু সপ্তাহ আগে যদি মুসুর, খেসারি, ছোলা এবং সর্ষে আমরা মাঠে ছড়িয়ে দিই, তাহলে সেই ফসলটা কিন্তু ওই যে জমিতে ময়েশ্চার থাকছে, রস থাকছে, সেই রসটা নিয়ে কিন্তু ওর অঙ্কুরোদ্গম হবে, এবং আমরা কোনো সময় নষ্ট না করে একটা ডাল শস্য তুলে নিতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে চাষি ভাইদেরকে এটাই বলা হচ্ছে যে যেখানে হচ্ছে জমিতে জল বেশি থাকে সেখানেও চাষ করে যদি আমি ডাল শস্য বুনতে যাই সেটা অনেকটা দেরি হয়ে যায়। আবার যদি হচ্ছে যেখানে সেচ হীন জায়গা, সেই সব জায়গায় যদিও ডাল শস্য বুনতে চাই সেখানেও রসটা শুকিয়ে যায়, বুনতে আবার দেরি হয়ে যায়। তো এক্ষেত্রে পায়রা চাষটা করলে তাহলে চাষি হচ্ছে একটা কম খরচে বিনা চাষে একটা ফসল পেয়ে যায়। এতে কি হয়, এতে হচ্ছে জমির উর্বরতা বাড়ছে, প্লাস একটা ফসল পেয়ে যাচ্ছে কম খরচে, কিন্তু মাটিতে যথেষ্ট রস থাকলেও পায়রা ফসল হিসাবে এগুলো বুনলে খুব একটা ক্ষতি হবে না, রাদার সে একটা ফসল পেয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে, এ বিষয়ে বললেন বহরমপুর ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর পূর্ণিমা হালদার।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের সারা দিনের অনুষ্ঠান সূচি।

এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর সারা দিনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য জুরান্তি জলপাইগুড়ি, উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজের। 7:35 সকালের আড্ডায় উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজের। 8:30 বুধ সকালে বিষয় নতুনত্ব, উপস্থাপনায় থাকবেন শাগনিকা চৌধুরী, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দূরবাদে। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ভৈরব রাগে বাঁশি, পরিবেশন করবেন পণ্ডিত দেবকুমার দে, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী। সকাল 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সকাল 10:30 রামধনু, রামধনুতে আজ প্রথমে শুনবেন নজরুল গীতি, পরিবেশন করবেন শিল্পী মদন মান্না, এবং পরে শুনবেন লোকগীতি, পরিবেশন করবেন শিল্পী সম্বরণ চক্রবর্তী। সকাল 11:00 সংগ্রহশালা থেকে অভিনেতা বিকাশ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সবিতা কুমার মিত্র মুস্তাফি। 11:30 শুনবেন রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনে থাকবেন কিংসুক ঘোষ। দুপুর 12:30 নজরুল গীতি। দুপুর 1:00 শুনবেন নাটক পদ্মকক্ষর, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনায় আশিস গিরি। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে ঘরকন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপমা মিশ্র, উপস্থাপনায় থাকবেন সোমা সাহা। 4:35 কলকাতা কলতান, নিউ টাউন নজরুল দিগ্ধ, সম্পাদনা বেবি ঘরামি। 4:50 শুনবেন লালন গাথা। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনা থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা থাকবেন সাম্য বাঁক। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্রশীল। সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য, খাবার টেবিলে বিষ, এই বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল, শুনবেন প্রথম পর্ব। সন্ধ্যা 7:00 শুনবেন নাটক পদ্মকক্ষ, রচনা কাজী নজরুল ইসলাম, বেদান নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 আকাশবাণী কলকাতার বিশেষ অনুষ্ঠান সৌন্দর্যের পূজারী নজরুল, শুনবেন প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর বন্ধন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। রাত 9:45 সিনেমা জগৎ, ডিজিটাল মাধ্যম বিষয়ে অয়নজিৎ সেনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সিদ্ধার্থ মাইতি। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতে মারুবিহাক রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন অরুণাভ মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি। লোকগীতির আসরে প্রথম গানটি শুনবেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

0: মৈত্রী পূজার তরঙ্গে শুনছেন লোকগীতি। লোকগীতির আসরে প্রথম গানটি শুনলেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে, পরের গানটি শুনবেন উৎপল ফকির এবং সহজ মার দ্বৈত কণ্ঠে।
1: ও বসে ভাবলে কিছুই হবে না, ও বসে ভাবলে কিছু।

শুনছিলেন লোকগীতি। লোকগীতির আসরে আজ প্রথম গানটি শুনলেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে, এবং পরের গানটি শুনলেন উৎপল ফকির এবং সহজমার দ্বৈত কণ্ঠে। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ বেড়ানোর জায়গা জলপাইগুড়ির জুরান্তি, আর উপস্থাপনায় রয়েছেন জ্যোতি।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। আর সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের আসুন বেরিয়ে যান ভারতে। আসুন বেরিয়ে যান ভারতে আমরা প্রতিদিনই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষ ভ্রমণ করি। আজও তার অন্যথা হবে না। আজ একদম যাব বাড়ির কাছে জুরান্তিদে। গরমের ছুটি চলছে, স্কুলে কলেজে সামার রিসেস চলছে, তবে স্কুলগুলোতে গরমের ছুটি পড়েছে, তাই হাতে একটু অফিস থেকে দু চার দিন সময় বের করে বাচ্চাদের নিয়ে, ছোটদের কুচি কাচাদের নিয়ে চলে যেতে পারেন জুরান্তিতে। ডুয়ার্সির চালসা অঞ্চলে অবস্থিত মনোরম ও শান্ত গ্রাম জুরান্তি, যা মূলত তার বিস্তীর্ণ চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সবুজে মোড়া এই ছোট্ট জনপদ যেন প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। চারপাশে ছড়িয়ে থাকা চা বাগান, নিরিবিলি পরিবেশ ও ঔপনিবেশিক আমলের আবহ আজও এখানে অনুভব করা যায়। মূর্তি ও ন্যাওড়া নদীর মাঝখানে অবস্থিত এই গ্রাম প্রকৃতির এক অপূর্ব উপহার। এখানকার শান্ত পরিবেশ শহরের ব্যস্ততা ও ক্লান্তি থেকে মুক্তি দেয়। জুরান্তির অন্যতম প্রধান আকর্ষণ হল বিখ্যাত টি এস্টেট বা চা বাগান। সুবিশাল সবুজ চা বাগানের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এখানে রয়েছে পুরনো ঐতিহ্যবাহী ব্রিটিশ বাংলো এবং চা কারখানা, যা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করে। জুরান্তি নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া শীতল হাওয়া ও নির্জনতার ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে।

ভ্রমণ পিপাসু মন বা ভ্রমণ পিপাসু মানুষ, যারা বেড়াতে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, যারা নিরিবিলিতে কয়েকটা দিন শান্তভাবে কাটিয়ে দিতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু জুরান্তি একেবারে আদর্শ জায়গা। আচ্ছা, আমরা ঘুরতে কেন যাই বলুন তো, বা বেড়াতে কেন যাই বলুন তো? বেড়াতে যাওয়া মানে কি শুধু ছোটাছুটি করা, শুধু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, খালি সকালবেলা থেকে উঠে রাত্রির অবধি একেবারে এই জায়গা থেকে সেই জায়গা দৌড়ে বেড়ানো? না, বেড়ানো মানে শুধু তাই নয়, এটা এক ধরনের বেড়ানো বটেই, অবশ্যই, কারণ বেড়াতে যাচ্ছি মানেই তো আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি, নতুন কিছু অভিজ্ঞতা করতে যাচ্ছি, তাই সেখানে গিয়ে চুপচাপ বসে থাকার তো কোনো মানে হয় না, সেটা এক ধরনের বেড়ানো। আবার বেড়াতে যাওয়াও মানে কিন্তু কটা দিন সব কিছু ফেলে রেখে, সব কিছু ছেড়ে রেখে, সব চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে, সমস্ত ব্যস্ততা, সমস্ত ডেডলাইন্স, সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে শুধু নিজের সঙ্গে সময় কাটানো, অন্তত দুটো দিন একটা মনোরম শান্ত জায়গায় নিজেকে একটু শান্ত করা, দু মিনিট বা কিছুটা সময় চুপচাপ কাটিয়ে দেওয়া, এটাও কিন্তু এক ধরনের বেড়ানো, এটাও কিন্তু একটা পাওয়া। আর এইভাবে যারা বেড়াতে ভালোবাসেন তাদের কাছে জুরান্তি কিন্তু মন টানবেই টানবেন। আচ্ছা, জুরান্তি তো যাবেন, কিন্তু কি দেখবেন সেখানে? চা বাগান তো হলো, এছাড়া আর কি রয়েছে? এই অঞ্চলের আশেপাশেও রয়েছে একাধিক দর্শনীয় স্থান। গরুমারা ন্যাশনাল পার্ক জুরান্তি থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে অবস্থিত। সেখানে হাতি, গন্ডার ও নানান বন্য প্রাণীর দেখা পাওয়া যায়। এছাড়াও ন্যাওড়াভেলি ন্যাশনাল পার্ক, সামসিং, সুন্তালে খোলা, ঝালং, বিন্দু, পারেন ও লাভার মতন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি এখান থেকে সহজেই ঘুরে দেখা যায়। প্রকৃতি, পাহাড় ও নদীপ্রেমীদের জন্য এই স্থানগুলি অত্যন্ত আকর্ষণীয়। যারা ছোট বন্ধুরা রয়েছেন, যাদের ছুটি পড়ে গেছে স্কুল,

তাদেরকে মানে তারা যা পড়ার বইতে পড়ে বা গল্পের বইতে পড়ে, যে সমস্ত জায়গার কথা পড়ে, যে সমস্ত জায়গার কল্পনা করে, সেই কল্পনাগুলোকে বাস্তব রূপ দেওয়ার জায়গা কিন্তু জোরান্তি। মানে বাচ্চাদের যদি এখানে নিয়ে যাওয়া হয়, তাদের গরমের ছুটিটা ভীষণ ভীষণ ভালো কাটবে এবং খুব ভালো বাচ্চারা উপভোগ করতে পারবে।

জোরান্তিতে তো ঘুরতে আসবেন, কিন্তু এসে কি করবেন? জোরান্তিতে এসে পর্যটকরা নানা ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। বিশাল চা বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে নির্মল বাতাস উপভোগ করা, এও কিন্তু এক অনন্য অভিজ্ঞতা। জোরান্তি নদীতে মাছ ধরার ব্যবস্থাও রয়েছে, যা শৈশবের স্মৃতিকে ফিরিয়ে আনে। এছাড়া পরিবার বা বন্ধুদের সঙ্গে সামসিং বা সুন্তালে খোলার মতন অফবিট জায়গায় একটা দিন পিকনিকের আনন্দও আপনারা কিন্তু উপভোগ করতে পারেন। ওই এবার একটু চট করে বলে দিই যে কিভাবে যাবেন। জোরান্তি পৌঁছানো বেশ সহজ। নিকটবর্তী রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি জাংশন বা নিকটতম বিমানবন্দর হচ্ছে বাগডোগরা, সেখান থেকে গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই সুন্দর গ্রামে। এবার হচ্ছে কোথায় থাকবেন। থাকার জন্য এখানে রয়েছে শতাব্দী প্রাচীন ব্রিটিশ বাংলো ও বিভিন্ন হোমস্টে, আরামদায়ক ঘর, আধুনিক বাথরুম ও সুস্বাদু খাবারের সুবিধা পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। সারা বছরই জোরান্তি ভ্রমণের জন্য উপযুক্ত সময় হলেও বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে একটু যাতায়াতের সমস্যা হতে পারে। আর এই সময়টা আমি যেটা আগেও শুরু করলাম যে এখন যেহেতু গরমের ছুটি পড়েছে, শহর কলকাতা ভ্যাপসা গরমে, বা দক্ষিণবঙ্গ বা বাংলাই বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গ একেবারে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা যেখানে দক্ষিণবঙ্গের, সেখানে কিন্তু চট করে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে উত্তরবঙ্গে যাওয়াই যায়। আর হাতে হয়তো বেশি ছুটি নেই বা একটু বাজেট সমস্যা রয়েছে, বেশি দিনের বা বেশি বাজেটের ট্রিপ প্ল্যান করতে পারছেন না ঠিকই, কিন্তু এই অল্প বাজেট নিয়ে অল্প কয়েকদিন হাতে নিয়ে চট করে কিন্তু ঘুরে আসতে পারেন ডুয়ার্সের এই জায়গাগুলি। এবং তার মধ্যে জোরান্তি তো রাখতেই পারেন এবং রাখা উচিত, অবশ্যই রাখা উচিত। তার সঙ্গে সঙ্গে আরও চারপাশে নানান জায়গা রয়েছে, সেগুলোও রাখতে পারেন এবং বাচ্চাদের নিয়ে যেতে পারেন, তাদের সেখানে কষ্ট হবে না, সুব্যবস্থা রয়েছে, তাই কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতির কোলে, প্রকৃতির কাছে, প্রকৃতিকে অনেক কাছ থেকে সুন্দর করে উপভোগ করা যাবে। আর যারা বেড়াতে ভালোবাসেন, যারা একটু ছুটি পেলেই বা একটু ছুতো খোঁজেন ছুটির, তাদের জন্য তো অবশ্যই আদর্শ জায়গা হচ্ছে জোরান্তি। আজ আমরা মানুষ ভ্রমণ করলাম ডুয়ার্সের জোরান্তি থেকে। আসুন বেরিয়ে যাই ভারতে, আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে মানুষ ভ্রমণ করলাম আমি জ্যোতিকা, আবারও ফিরে আসবো অন্য কখনো অন্য কোনো জায়গার কথা নিয়ে। ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে। এতক্ষণ শুনছিলেন আসুন বেরিয়ে যান ভারতে, অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম

0: আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করা চাহ ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রা এক নয় সংকট কে বীজ বোয়ে যা রে আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজবানো কি রোজি রোটি ছিন রহে এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রহে হ্যায় ইয়ে বরদাস্ত নহীঁ হোগা এক ঘুসপেঠিয়ে ভোলে ভালে আদিবাসীও কো ভ্রমিত করকে উনকি জমিনো পর কব্জা কর রহে হ্যায় ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রোপচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছমাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় ১২টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড

0: প্রিয় উপভোক্তা খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের উপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে বি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারের মুজফ্ফরপুর জেলায় পাঁচজনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে 2017 সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিনের সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাগিস ও রাবাদা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন সকালের 8টা। উপস্থাপনায় যুথিকা নাজের।

তুই বাংলা শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল এবং একই সঙ্গে স্বাগত আজকের সকালের আড্ডায়। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালোই আছি। সকালের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আর সকালের আড্ডা দিতে স্টুডিওতে চলে এসেছি আমি জ্যোতিকা। আবহাওয়ার খুব একটা পরিবর্তন হচ্ছে না, প্রচণ্ড গরম পড়ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, তবে আজকে সকাল থেকে বেশ ঘুমট করে রয়েছে ওয়েদার। তো আজকেও হয়তো সেই স্বাভাবিক একটা অদ্ভুত গরম থাকতে পারে, যদিও বা পূর্বাভাস রয়েছে, তবে জানি না সে কতটা আসবে। তবে এই সময় নিজেদের একটু ঠান্ডা রাখাটা খুব দরকার, কারণ অতিরিক্ত সব কিছুই খুবই ভালো না আর কি। আর ঘড়ির সময় বলছে এখন সকালের আড্ডা। আর সকালের আড্ডায় আপনারা জানেন যে আমরা সাধারণত নানান রকম বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিই। আজকেও বেশ তেমন কিছু ভালো ভালো, মানে মন ভালো করা কিছু তথ্য আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। ঘরের বজ্রকে সম্পদে বদলে দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, আর এটা ঘটছে আমাদের পাশের রাজ্যে, এবং যেটা প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ারিং এবং মোটিভেশনাল তো বটে, সেই তথ্য আপনাদের সঙ্গে ভাগ করব। এছাড়াও মানুষের জানেন তো অনেক দিন, মানে আজন্ম থেকে যাওয়ার বা বেঁচে থাকার স্বাদ, বা তার আয়ু অনেক অনেক অনেক বেশি হবে, এরকম স্বাদ কিন্তু মানুষের অনেক দিনের। কিছু গবেষণা বলছে যে এই স্বাদ হয়তো বা পূরণ হতে পারে, সেই তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এছাড়াও আপনাদের সঙ্গে ভাগ করে নেব গোরিন্দর বীর সিংয়ের ট্র্যাকের ইতিহাস, তার সাফল্য ভাগ করব। আর অবশ্যই থাকবে আবহাওয়ার খবর, কারণ এখন সবার মুখে মুখেই কখন কবে বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, বৃষ্টি কেন হচ্ছে না, সেটা আমাদের সবারই খুব জিজ্ঞাসা, বিশেষ করে বাইরে বেরোলে, বাড়ি থেকে বাইরে বেরোলে, রোদে বেরোলে, সেটা আমাদের জিজ্ঞাসা। তাই সেই আবহাওয়ার খবর তো রয়েইছে। এছাড়াও থাকবে যে এই গরমে নিজেকে কী করে ভালো রাখবেন, হালকা খাবার দাবার তো খাবেন সেটাও, এছাড়াও খুব চটজলদি একটা শরবত, একটা একটা অন্তত হারিয়ে যাওয়া ফল বলতে পারি, একটা হারিয়ে যাওয়া ফল থেকে কী করে শরবত বানাতে পারেন এবং সুপারহিট এবং খুব তাড়াতাড়ি হবে, সেই রেসিপিও আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর তার সঙ্গে অবশ্যই থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, থাকবে আছে দৃষ্টিকোণ, আছে জানা অজানা, এবং আছে সুন্দর সুন্দর গান, কারণ গান ছাড়া তো আড্ডা কিছুতেই সম্পূর্ণ হতে পারে না। তাই আজকের আড্ডা শুরু করব গান দিয়ে, অটোগ্রাফ ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। জানি এখনও মানে উঠে পড়েছেন অনেকেই, অনেকেই হয়তো চায়ের কাপ নিয়ে বসে পড়েছেন, আবার অনেকে এখনও বিছানাতে আড়মোড়া ভাঙছেন। তাদের সকলের জন্যই বলি যে সকাল হয়ে গেছে, উঠে পড়ুন, সকালগুলো ডাকছে, আর আজকে সকালের আড্ডাও শুরু হয়ে গেছে, তাই আর বিছানায় থাকা যাবে না। তাই আপনাদের ঘুম ভাঙাই বরং শ্রেয়া ঘোষালের গানে অটোগ্রাফ ছায়াছবি থেকে। শুনছেন সকালের আড্ডা, রয়েছেন মৈত্রী প্রসাদ তরঙ্গে, ফিরে আসছি শ্রেয়া ঘোষালের গানের ওপারে, সঙ্গে থাকুন।

ফিরে এলাম গানের ওপারে। গানটি শুনলেন অটোগ্রাফ ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ঘরের বর্জ্য পদার্থ বর্জ্যকে সম্পদে বদলে দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সম্বলপুরের ওয়েল সেন্টার্ড মডেল আজ গোটা দেশের কাছে দৃষ্টান্ত। ভোরের আলো ফোটার আগেই কাজে বেরিয়ে পড়েন একদল মহিলা, বর্জ্য সংগ্রহের গাড়ি নিয়ে শহরের ওলি গুলি ঘুরে থামেন ঘরে ঘরে। ভেজা বর্জ্য একদিকে আর শুকনো বর্জ্য অন্যদিকে। পথ চলতি বাসিন্দারা নাম ধরে ডাকেন তাকে। কয়েক বছর আগেও সুনিতা ছিলেন দিনমজুর, আজ তিনি স্বচ্ছ সাথী, এক সম্মানিত পরিচ্ছন্নতা কর্মী, যাদের হাত ধরেই ওড়িশার সম্বলপুর শহর আবর্জনার স্তূপে ডুবে যাওয়া থেকে রক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, সেই আবর্জনায় শহরকে করে তুলছে আর্থিকভাবে সমৃদ্ধ। সম্বলপুর পুর নিগম প্রতি মাসে কেবল বর্জ্য থেকে আয় করছে প্রায় 20 লক্ষ টাকা। প্রতিদিন প্রায় 170 মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণ হয় শহরের 9টি বিকেন্দ্রিত ওয়েলথ সেন্টারে। ভেজা জৈব বর্জ্য থেকে তৈরি হয় মোখাতা নামের উন্নত মানের জৈব সার, যা কেনেন স্থানীয় চাষি ও নার্সারিগুলি। শুকনো বর্জ্য প্লাস্টিক, ধাতু, কাগজ, কাঁচ আলাদা করে বিক্রি হয় নথিভুক্ত ব্যবসায়ীদের কাছে। নিম্নমানের কিছু প্লাস্টিক যায় সিমেন্ট কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে। আয়ের সিংহভাগই আসে শুকনো পুনঃব্যবহারযোগ্য বর্জ্য থেকে। ওড়িশা রাজ্য জুড়ে 2100 বেশি স্বচ্ছ সাথী ও

485 জন স্বচ্ছ সুপারভাইজার এই কাজে যুক্ত। এই মডেলটির সাফল্যের কারণ বর্জ্য পৃথকীকরণ, জিপিএস যুক্ত গাড়িতে নির্দিষ্ট রুটে ঘরে ঘরে সংগ্রহ, দূরের একটি বিশাল কেন্দ্রের বদলে ছোট ছোট বিকেন্দ্রিত প্রক্রিয়াকরণ এবং স্বনির্ভর গোষ্ঠীর হাতে পরিচালনা। 2023 সালে যেখানে আয় ছিল মাসে 1.5-2 লক্ষ, সঠিক পৃথকীকরণেই তা পৌঁছেছে প্রায় 20 লক্ষে। ভারত প্রতি বছর প্রায় 6 কোটি 20 লক্ষ টন পুরো বর্জ্য তৈরি করে, যা 2030 সালের মধ্যে দ্বিগুণ হওয়ার আশঙ্কা। জানেন কি, বাংলাতেও রয়েছে আনন্দধারার মতন শক্তিশালী স্বনির্ভর গোষ্ঠী। সম্বলপুর প্রমাণ করে দিল বিপুল বাজেট নয় দরকার, শুধু সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা। আবর্জনাকে সম্পদ হিসেবে দেখা এই ভবিষ্যতের পরিচ্ছন্ন শহরের আসল মন্ত্র। সত্যি এই ধরনের খবর, এই ধরনের সদিচ্ছার খবর, এই ধরনের পরিকল্পনা আমাদেরকে মোটিভেট করে, আমাদের মোটিভেট করে নিজের শহরকে, নিজের পরিবেশকে, নিজের আশপাশকে সুন্দর রাখার। আমরা জানি আমাদের শহরে নানান রকমের সমস্যা রয়েছে এবং এই আবর্জনা সংক্রান্ত সমস্যা তো রয়েইছে। আসুন না আমরা চেষ্টা করি আমাদের পাশের রাজ্যের একটি শহর সম্বলপুরের মহিলারা যেভাবে এগিয়ে আসছেন, যেভাবে নিজের শহরকে পরিষ্কার রাখছেন এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী হচ্ছেন, আসুন না আমরাও চেষ্টা করি, আমরা অন্তত অঙ্গীকারবদ্ধ হই আমাদের চারপাশটা পরিষ্কার রাখার, আমাদের পরিবেশটা পরিষ্কার রাখার, আমার শহরটা পরিষ্কার রাখার। আসলে সেটাই হয় যে মানে এমন খবর আমাদেরকে ভীষণভাবে অঙ্গীকারবদ্ধ করে তোলে। ফিরে যাব আবারও গানে, রঞ্জনা আমি আর আসবো না ছায়াছবি থেকে সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে শুনবেন পরের গানটি, এবং গানের ওপারে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং তারপর আবারও ফিরে আসবো আড্ডায়।

0: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: সোমলতা আচার্য চৌধুরীর গানের পর ফিরে এলাম আবারও আড্ডায়। ও, মাঝখানে শোনালাম কিছু জনস্বার্থ সম্পর্কিত ঘোষণা। আচ্ছা, মানুষের দীর্ঘায়ু হওয়ার স্বাদ কিন্তু আজন্ম। মানে তার যতটা আয়ু, সে তো জানে না তার কতটা আয়ু, কিন্তু সে সবসময় চায় তার যেন আয়ু আরও বেশি হয়, আরও বেশি হয়। সেই স্বাদ বোধ হয় এবার পূরণ হতে চলেছে, এমনটাই উঠে আসছে ইউনিভার্সিটি অফ রোচেস্টারের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণাতে। অন্তত সেই আশাই দেখাচ্ছে। সমুদ্রের গভীরে বাস করা বোহেড তিমির জীবন রহস্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন এক বিশেষ প্রোটিনের সন্ধান পেয়েছেন যা মানুষের আয়ু প্রায় 200 বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এই গবেষণায় গবেষক ভেরা গর্বুনেভা ও আন্দ্রেই সেলুয়ানভ

জানান, বোহেট তিমিরা সাধারণত 2 শতাব্দী পর্যন্ত বেঁচে থাকে। এদের দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি হল CIRBP নামক একটি DNA রিপেয়ার প্রোটিন। আশ্চর্যের বিষয় হল, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় এই তিমির শরীরে প্রায় প্রোটিনের উপস্থিতি 100 গুণ বেশি। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে মানুষের DNA ক্ষতিগ্রস্ত হয়, যা থেকে জন্ম নেয় ক্যান্সার বা বার্ধক্যের মতন সমস্যা। কিন্তু এই প্রোটিনটি তিমির শরীরে ক্ষতিকর জেনেটিক মিউটেশন জমতে দেয় না, আর বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পেটোসো প্যারাডক্স, যেখানে বিশাল শরীরের তিমির কোটি কোটি কোষ থাকা সত্ত্বেও তারা ক্যান্সারে আক্রান্ত হয় না। গবেষণার পরবর্তী ধাপে বিজ্ঞানীরা যখন এই তিমির প্রোটিন মানুষের কোষ এবং ফ্রুট ফ্লাই বা মাছির শরীরে প্রবেশ করান, তখন দেখা যায় তাদের DNA মেরামতের ক্ষমতা নাটকীয়ভাবে বেড়ে গেছে এবং মাছির আয়ুও বৃদ্ধি পেয়েছে, ভাবা যায়। আরও একটি চমকপ্রদ তথ্য হল, শীতল পরিবেশে এই প্রোটিনের উৎপাদন শরীরে বেড়ে যায়, যা আমাদের জীবনযাত্রার ওপর পরিবেশের প্রভাব নিয়ে নতুন করে ভাবাচ্ছেও। যদিও এই আবিষ্কারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মানুষের ওপর এর সরাসরি প্রয়োগের আগে আরও দীর্ঘ গবেষণার প্রয়োজন, তবুও বিজ্ঞানীরা একে চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল মাইল ফলক হিসেবে দেখছেন। যদি তিমির এই জীববিজ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করা সম্ভব হয়, তবে ভবিষ্যতে মানুষ হয়তো কেবল শতায়ু নয়, বরং 200 বছর পর্যন্ত সুস্থ জীবনযাপন করতে পারবে। সত্যি আমরা সবসময় বড়দের কাছ থেকে আশীর্বাদে এটাই পেয়েছি যে শতায়ু হও, দীর্ঘজীবী হও, ভালো মানুষ হও। জানি না সেই আশীর্বাদ এবার ফলে যাবে কি না, তবে অন্তত বিজ্ঞান তো সেই পথ দেখাচ্ছে। বিজ্ঞান বিজ্ঞানের মতন কাজ করছে, তার কাজ আবিষ্কার করা, তার কাজ পথ দেখানো, তার কাজ আশা দেখানো, সে তার কাজ করছে, আর জীবন জীবনের কাজ করছে। শতায়ু চাই কি না জানি না, হয়তো চাই না, তবে যে কটা দিন বেঁচে রয়েছে এই পৃথিবীতে, সেই কটা দিন অত্যন্ত নিজের মতন করে ভালো মতন বাঁচতে চাই, প্রকৃতির কাছাকাছি থাকতে চাই, এবং দীর্ঘায়ু যদি নাও হয়, অন্তত ভালো মানুষ যাতে হতে পারি, অন্তত জীবনযাপনটা যাতে আরও সহজ সরল, আরও মাটির কাছাকাছি হয়। চলে যাব আবারও গানে, শিলাজিতের কণ্ঠে, এবং গানের ওপারে আপনাদের জন্য থাকবে প্রোমো, এবং তারপর থাকবে দৃষ্টিকোণ, এবং তারপর আবারও আড্ডায়। এখন আপনাদের জন্য গানে গানে শিলাজিত।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল।

0: 11টায়।
1: এখন দৃষ্টিকোণ, দৃষ্টিকোণে আজকে শুনবেন অন্ধকারে রবি।

রবীন্দ্রনাথ বারবার আলোর সন্ধান করেছেন, আলোর সন্ধান দিয়েছেন। এই আলো এক পরশ পাথর, খ্যাপা পাগলই সহজে তার সন্ধান পায়। সে যে নির্ভীক, তার চেতনা যে অনাবিল, নিয়মনীতির বাধা ধরা গতে তার পা বাঁধা নয়। আধার রাতে আলোর সন্ধানের অতসে অসুন্দরের মধ্যে সুন্দরের প্রকাশ, আর রূপের অতীত অরূপ দেখায় যে মঙ্গলময় প্রেমের আলো, তার দিশাই দেখিয়েছেন

আকাশের এলো বলেই আলো উঠল চলে, আকাশ অন্ধকার হলেই না তার অঙ্গদখানি হাজার তারার অলঙ্কারে খচিত হয়, চন্দ্রকিরণে উদ্ভাসিত হতে পারে গোটা অসীম, আর সেখান থেকে নেমে আসে আলোর নিমন্ত্রণ।

এ কথা ঠিক, অন্ধকারের সবটাই সুখকর নয়। তার মধ্যে বিষাদ আছে, অবসাদ আছে, আছে এক অজানা আশঙ্কা। কিন্তু সেই ভয়কে জয় করে আলোর প্রতিষ্ঠা করার বার্তাই যেন পরোক্ষে নিহিত ঘোর তমসার মধ্যে।

আধারের মধ্যে রয়েছে অশ্রু, রয়েছে আনন্দ, রয়েছে প্রতীক্ষা। আলোর রাজ্যে পৌঁছনোর সেতু যে সে, নিজের মনের অতলে যে মানিক চলে, সেই সত্যের সন্ধান পেতে যে পেরোতে হয় এই অন্ধকারের পথটুকু। আধারের বার্তা শ্রবণ থেকে মননে অনুধাবনের জন্য জীবন খোঁজে নিস্তব্ধতা, একাকিত্ব হয় মধুর, গড়ে ওঠে আলোর সাথে নিবিড় সংযোগ।

অন্ধকার যতটা শূন্য ততটাই যেন পূর্ণ। অদেখা অজানার মাঝে লুকিয়ে থাকে ভয়, কিন্তু সেই ভয়ঙ্কর কখনো হয়ে ওঠে সুন্দর। ধ্বংসের ভয়াবহতার মধ্যে সুপ্ত থাকে সৃষ্টির বীজ, প্রলয়ের অন্তরে স্থিতির শান্তির আভাস। আকাশভেদী অন্ধকার, ঘর ভাঙা ঝড় আর বুক জোড়া হাহাকারকে পূর্ণ করে আলোর আসন পাতেন সত্য।

শুনলেন দৃষ্টিকোণ? দৃষ্টিকোণে আজকে শুনলেন অন্ধকারে রবি, প্রযোজনা মৈত্রী সংবাদ। আবারও ফিরে এলাম আড্ডায়। ট্র্যাকে ইতিহাস সৃষ্টি করলেন গুরিন্দর বীর সিং। রাঁচিতে আয়োজিত জাতীয় সিনিয়র ফেডারেশন মিটে 100 মিটার দৌড়ে পরপর দুদিন জাতীয় রেকর্ডের উন্নতি ঘটালেন পাঞ্জাবের দৌড়বিদ। এর আগে এই ইভেন্টে 10.18 সেকেন্ডের রেকর্ড ছিল অনিমেষ খুজুরের। শনিবার মানে গত শনিবার প্রথম সেমিফাইনালে তা ভেঙে 10.17 সেকেন্ডের নতুন কীর্তি স্থাপন করেন গুরবিন্দর বীর। কিন্তু নাটকীয়ভাবে দ্বিতীয় সেমিফাইনালে 10.15 সেকেন্ডে দৌড়ে জাতীয় রেকর্ড পুনরুদ্ধার করেন ওড়িশার অনিমেষ, আর সেটাই আরও তাতিয়ে দেয় গুরিন্দরকে। 100 মিটার ফাইনালে সোনা জয়ের পথে ভারতের প্রথম দৌড়বিদ হিসেবে 10.1 সেকেন্ডের নিচে নামিয়ে আনলেন সময়। অনিমেষের সঙ্গে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় তাকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। গুরিন্দর দৌড় শেষ করতে সময় নিলেন 10.09 সেকেন্ড। দুরন্ত এই সাফল্যের সুবাদে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করলেন 25 বছরের স্প্রিন্টার। রেকর্ড ভাঙার খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার জোয়ারে ভেসে যান গুরবিন্দর বীর। ক্রীড়ামন্দির থেকেও মিলেছে শুভেচ্ছা বার্তা। গুরবিন্দর বীর এখন ভারতীয় নেভিতে কর্মরত। এই সাফল্যের পর ভারতীয় নৌসেনার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। আর স্বয়ং গুরবিন্দর বীর বলেছেন নিজের প্রতি আস্থা ছিল। কিট ব্যাকে একটা কাগজে টার্গেট লিখে রেখেছিলেন তিনি, 10.10 সেকেন্ড, আর সেটা মাথায় রেখেই অনুশীলন করতেন। এখন তার লক্ষ্য এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের দেশের হয়ে পদক জেতা। কোনেস আপনাকে, আপনার এই সাফল্যে শুভেচ্ছা জানাই আমরাও মৈত্রী পরিবারের পক্ষ থেকে। এবং এই গুরবিন্দর বীর সিংয়ের মতন মানুষরাই আমাদের হিরো, আমাদের অ্যাডমায়ারার। আপনাকে অনুসরণ করে আমাদের দেশে আরও আরও দৌড়বিদ তৈরি হন, বা দৌড়বিদ না হলেও যারা অ্যাথলিটে রয়েছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের কাছে আপনি অনুপ্রেরণা হয়ে যান। আপনার সাফল্য, আপনার এই প্রাপ্তি ছড়িয়ে পড়ুক সর্বস্তরে। পরের গানটি শুনবেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে খেলা ছায়াছবি থেকে। আর গানের ওপারে আবারও আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, এবং তারপর আমরা আসব আমাদের সেই আবহাওয়ার খবর নিয়ে আবারও আড্ডায়। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা। যুধিকা রয়েছে আপনাদের সঙ্গে, আড্ডা দিচ্ছি, আর এখন গানে গানে আপনার

0: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: বিহারে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্ত অঞ্চল থেকে ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত গেছে অক্ষরেখা, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। সেই জন্যই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে আর্দ্রতাজনিত তীব্র অস্বস্তি। তবে এই অস্বস্তি থেকে মুক্তির, স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে গত সোমবার এবং মঙ্গলবার বিকেলের পরে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে এই দুদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতন পশ্চিমের জেলাগুলোতে। বুধবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তি কমার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এই সময় বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে কালবৈশাখী।

বৈশাখের সম্ভাবনা। বুধবার এই সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলাতে। শুক্রবার কালবৈশাখী হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। এছাড়াও এই তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা বলছে হাওয়া অফিস। শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর এই চার দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার অর্থাৎ আজ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়ার দপ্তর। বেশ অস্থির খবর রয়েছে, হোক কিছু অন্তত বৃষ্টি হোক, কারণ আমরা চাতক পাখির মতন বৃষ্টির জন্য বসে রয়েছি। এই গরম আর সহ্য হচ্ছে না, বিশেষ করে যারা বর্ষা ভালোবাসেন, যারা শীত ভালোবাসেন, যারা গরম একদম ভালোবাসেন না, তাদের তো একদমই ভালো লাগছে না। এবার আপনাদের জন্য

0: জানা অজানায় পরপর দুদিন ধরে শুনছেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারাবাহিক কথিকা, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব, বলছেন ডক্টর শ্রাবন্তী বসু।
1: বায়ো ইঞ্জিনিয়ারিং শব্দবন্ধটি নতুন, তার ইতিহাস খুব বেশি পুরনো নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বায়ো ইঞ্জিনিয়ারিং এর ধারণা খুব স্পষ্ট ছিল না। বায়োলজি আর প্রযুক্তির যে কোনো সম্পর্ক থাকতে পারে সে সম্পর্কে সম্যক জ্ঞান প্রাথমিক ধারণাটুকুও প্রায় ছিল না। তলায় তলায় কিন্তু একটা সম্পর্ক ছিল, তার অস্তিত্ব আলাদা করে বোঝা যায়নি। কৃষি ইঞ্জিনিয়ার আর রাসায়নিক ইঞ্জিনিয়াররা ছিলেন, তারা বায়ো ইঞ্জিনিয়ারিং করতেন, কিন্তু আলাদা করে তার উল্লেখ করা হতো না। বায়ো ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বও তেমনভাবে বোঝেননি কেউ। যারা দুধ থেকে দই তৈরি করতেন কিংবা আঙুর বার্লি থেকে অ্যালকোহল, তারাও আসলে বায়ো ইঞ্জিনিয়ারিং করতেন। কিংবা সিভিল ইঞ্জিনিয়ার যারা শহরের বর্জ্য পদার্থ কিংবা জল পরিশোধন করেন, তাদের কাজটাও বায়ো ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ে। এরা সবাই ছোট ছোট অণুজীবকে কাজে লাগিয়েই এই সব পদ্ধতির উদ্ভাবন করেছিলেন, কিন্তু এই কাজগুলোতে বায়ো ইঞ্জিনিয়ারিং এর আলাদা করে কোনো ছাপ বা তকমা দেওয়া হয়নি। বায়ো ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো ধারা, কোথাও যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে মানবদেহের উন্নতি সাধন হয়, আবার কোথাও ছোট ছোট অণুজীবকে কাজে লাগিয়ে তৈরি করা হয় নতুন জিনিস বা নতুন পদ্ধতি। প্রথমটি নিয়ে আগের পর্বে কিছুটা আলোচনা হয়েছে, এই পর্বে আমরা একটু দ্বিতীয়টির দিকে তাকাই, যেখানে অণুজীব এবং অন্যান্য জীবকে কাজে লাগানো হয়েছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। দই তৈরি আমাদের অনেক দিনের পুরনো পদ্ধতি। দই পাতার সময় দইয়ের সঙ্গে একটু আগের দিনের দই মেশাতে হয়। এই যে আগের দিনের দই মেশানো হয়, এতে আগের দিনের দই থেকে কিছু ব্যাকটেরিয়া দুধের মধ্যে ঢুকে যায়। এই ব্যাকটেরিয়ার মধ্যে মূলত থাকে ল্যাক্টোব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়া। তারা বংশবৃদ্ধি করে এবং দুধকে দইতে রূপান্তরিত করে। এই যে ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে দুধ থেকে দই তৈরি করা হয়, এটাও বায়ো ইঞ্জিনিয়ারিং এর অঙ্গ। ডেয়ারি শিল্পের ক্ষেত্রে পুরনো দইয়ের বদলে সরাসরি ল্যাক্টোব্যাসিলাস যোগ করা হয় দুধের সঙ্গে। শুধু দুধ থেকে দই কেন, ব্যাকটেরিয়া বা ইস্ট ব্যবহার করে তৈরি করা হয় আরো অনেক কিছু। ইস্ট ব্যবহার করে তৈরি করা হয় অ্যালকোহল, আবার এক ধরনের ইস্ট ব্যবহার করে তৈরি করা হয় পাউরুটি, কেক এইসব। ব্যাকটেরিয়া ও ইস্টের ব্যবহারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে তৈরি হয় আরো অনেক সুস্বাদু খাবার। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবাল, এদের দীর্ঘদিন ধরে প্রয়োগ করা হয় জমির উর্বরতা বৃদ্ধিতে। এইসব ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবালেরা কেউ জমিতে নাইট্রোজেন বাড়ায়, কেউ বা যোগান দেয় অন্যান্য খনিজ লবণ। শুধুমাত্র খনিজ লবণ বা খনিজ পদার্থই নয়, অনেক শৈবাল যোগান দেয় উদ্ভিদ হরমোন এবং গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অন্যান্য জৈব পদার্থ। ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় জল পরিশোধনের ক্ষেত্রেও। এছাড়াও ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় নানা উৎসেচক বা এনজাইম, যাকে কাজে লাগানো যায় বিভিন্ন শিল্প।

0: একটি উদাহরণ দিই, কাগজ কিংবা সুতির কাপড় তৈরি হয় সেলুলোজ দিয়ে। কাগজ পালিশ করে লেখার উপযোগী করতে আগে রাসায়নিকের সাহায্য নেওয়া হতো, এখন নেওয়া হয় সেলুলেস নামে একটি উৎসেচকের সাহায্য, যা সেলুলোজকে ভেঙে কাগজকে মসৃণ করে। ডেনিম কাপড়ের ফেডেড জিন্স দীর্ঘদিন ধরে ফ্যাশন। আগে ডেনিমের রং তোলা হতো পাথরকুচি দিয়ে ভালো করে রোগড়ে কেচে, এখন রং তোলা হয় সেলুলেস ব্যবহার করে। এসব তো গেল স্বাভাবিক অণুজীবদের কথা। অণুজীবদের জিনের বদল ঘটিয়ে তাদের দিয়ে তৈরি করানো যায় আমাদের প্রয়োজনীয় বেশ কিছু জিনিস। এই যে অণুজীবদের জিনের বদল ঘটানো, এটা একেবারে আধুনিক বায়ো ইঞ্জিনিয়ারিং এর একটি অঙ্গ। ইস্টেরিশিয়া কোলাই, সংক্ষেপে ইকোলাই নামে একটি ব্যাকটেরিয়ার জিনের বদল ঘটিয়ে সেই ব্যাকটেরিয়াকে দিয়ে তৈরি করানো হয় মানবদেহের ইনসুলিন, যা মানুষের পক্ষে অনেক বেশি গ্রহণীয়। 1978 সালে তৈরি হয়েছে এই ইনসুলিন এবং 1982 বাণিজ্যিকভাবে বাজারে এসেছে। 1971 সালে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে তৈরি করেছিলেন সুপার ব্যাকটেরিয়া, যা খনিজ তেলের অনেকগুলো উপকরণ একসঙ্গে নষ্ট করতে পারে। সমুদ্রে কিংবা কোন জমিতে খনিজ তেল পড়ে দূষিত হলে এ ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগানো যায়। সম্প্রতি কোভিড ভ্যাকসিন তৈরিতেও বায়ো ইঞ্জিনিয়ারিং কাজে লাগানো হয়েছে। ইনসুলিন কিংবা সুপার ব্যাকটেরিয়া তৈরির পর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। বায়ো ইঞ্জিনিয়ারিং এখন আমাদের কাছে অনেক বেশি পরিচিত একটি শব্দ। আমাদের ভবিষ্যৎ পৃথিবীর অনেক সমস্যার সমাধান করতে ইঞ্জিনিয়ারিং আর জীববিদ্যার মেলবন্ধন আমাদের অনেকখানি ভরসা।
1: জানা অজানা এতক্ষণ শুনলেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারাবাহিক কথিকার দ্বিতীয় তথা শেষ পর্ব। বললেন ডক্টর শ্রাবন্তী বসু।
2: এবার চট করে আপনাদের সঙ্গে ভাগ করে নিই গ্রীষ্মকালের জনপ্রিয় আম, লিচু, তরমুজের ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে ফলসার নাম। অথচ এই একরত্তি কালচে লাল ফলের একসময় হামেশাই দেখা মিলত গ্রাম বাংলায়। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো নামটুকুও শোনেন নেই ফলের, যদিও গুণাবলীর তালিকা করতে বসলে কিন্তু রীতিমতন চমকে যেতে হয়। মুখে দিলে একই সঙ্গে একটু টক একটু মিষ্টি লাগে ফলসা। একাধারে ভিটামিন এ, সি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলের ভাণ্ডার, রয়েছে পটাশিয়ামও। ফলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে, হজমে সাহায্য করে, আর আকারে একচিলতে হলেও রসে একেবারে টইটুম্বুর ফলসা। শরীর আর্দ্র রাখতে সাহায্য করে, অনাক্রমতা বাড়ায়, হৃদযন্ত্রে স্বাস্থ্যের পক্ষে ভালো, এমনকি নির্দ্বিধায় খেতে পারেন ডায়াবেটিক রোগীরাও। আপনি এই ফলসা দিয়ে সুস্বাদু শরবত বানাতে পারেন, এবং বিশ্বাস করুন এই গরমে শরীর মন জুড়াতে এই শরবতের জুড়ি মেলে না। প্রথমে জল দিয়ে ধুয়ে নিন ফলসা, এরপর বড় পাত্রে রাখুন। স্বাদমতন মিষ্টি, লবণ, গোলমরিচ দিন হাতে। হাত বা ফ্রুট মাসার ভালো করে ব্যবহার করে ঘুঁটে নিন সমস্তটা। প্রতিটা ফল ভালো মতন চটকানো হলে আধ ঘন্টার জন্য তা রেখে দিন এক পাশে। সরাসরি সূর্যালোকের নিচে রেখে দিতে পারলে স্বাদ আরও খোলতাই হয়। নির্দিষ্ট সময় পেরোলে বীজ সহ ফলের নির্যাস ভালো মতন ছেঁকে নিন, ঠান্ডা জলের সঙ্গে পরিমাণ মতন মিশিয়ে নিন। এই অবস্থায় প্রয়োজনে বাড়াতে পারেন চিনি অথবা লবণের পরিমাণ। প্রবল দাবদাহে বাড়িতে আগত অতিথিদের মন এই শরবতে গলতে বাধ্য, তবে ফলসার নির্যাস বের করার পরে তা টাটকা থাকতে থাকতেই, মানে অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই খেতে পারলে সব থেকে ভালো কাজ দেয়। ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে সকালের আড্ডা থেকে। আজ সকালের আড্ডা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমি জ্যোতিকা। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ভালো থাকবেন সকলে।

সকালের আড্ডা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দূরবাদে।

আর ইমেল আইডি MAITREEKATHA মৈত্রীকথা@gmail.com। আজকে এ মাসের বুধ সকালের শেষ অনুষ্ঠান, তাই আর একদম সময় নষ্ট না করে চলে যাব চিঠি পড়ায়। তাড়াতাড়ি পড়ব, চেষ্টা করব যত বেশি সংখ্যক বন্ধুদের চিঠি পাঠ করতে পারি। আজকে বুধ সকালে প্রথম চিঠি পড়ব, রাজু দাস বৈরাগ্য বাঁশবেড়িয়া নদিয়া থেকে পাঠিয়েছেন। জীবনবাবুর ছেলে সূর্য চাকরি পাওয়ার পর বাবাকে বলল, বাবা চোখ বন্ধ করো, তোমার জন্য একটি উপহার এনেছি, তোমাকে আর ওই ভাঙা রেডিওর নব ঘোরাতে হবে না। জীবনবাবু চোখ বন্ধ করলেন। এবারে চোখ খোলো বাবা। জীবনবাবু চোখ খুলে বললেন, আমি কিছুটা বুঝতে পেরেছি তুই নতুন রেডিও নিয়ে এসেছিস, কিন্তু রেডিওর বাক্স এত ছোট কেন বাবা? বাবা এটা রেডিও নয়, আবার রেডিও সবকিছুই বলতে পারো, এটা স্মার্টফোন, সবকিছু হয়। জীবনবাবু একটু বিস্ময়ে বললেন, এতে কি আমার রেডিওর সব চ্যানেল পরিষ্কার পাওয়া যাবে? সূর্য কোনো কথা না বলে একেবারে নিউজ অন এআইআর অ্যাপ ডাউনলোড করে হোম থিয়েটারে চালিয়ে দিল রেডিও। জীবনবাবুর চোখে মুখে প্রশান্তির হাসি, তিনি বললেন, এত পরিষ্কার শোনা যায় যা জীবনেও কল্পনা করিনি, এ তো একেবারে নতুনত্ব ব্যাপার রে বাবা। সূর্য এক গাল হেসে বলল, আরো অনেক কিছু দেখতে পাবে বাবা যা কোনো দিনও কল্পনা করনি, বলেই এআই সম্পর্কিত অনেক কথা বলতে লাগল। জীবনবাবু মনে মনে ভাবলেন, আকাশবাণী মৈত্রী চ্যানেলে বুধ সকালের নতুনত্ব বিষয়ে তাহলে তো এ কথাও লেখা যায়। জীবনবাবু রেডিও শুনতে শুনতে মাথার কাছে খাতা কলম নিয়ে ভাবতে ভাবতে দুচোখের পাতা একটু বুঝে আসতেই রেডিওর ভেতর থেকে একটু অন্যরকমের গলা ভেসে আসছে, আবার চ্যানেল চেঞ্জ করতে সেই মানুষেরই গলা অন্য চ্যানেলে, যে চ্যানেলে দিচ্ছে সেখানেই সেই একই ব্যক্তি। কি আশ্চর্য, এটা কি করে সম্ভব? জীবনবাবু ছেলেকে ডেকে বললেন, কিরে খোকা, এ একই ব্যক্তি প্রত্যেকটা চ্যানেলে অনুষ্ঠান করছেন, কি করে সম্ভব? বাবা সবই সম্ভব, সবই এআই এর কেরামতি। আসলে তুমি যাকে শুনছো সে মানুষ নয়, রোবট ইলালা। এখন থেকে সব চ্যানেলে ইলালা অনুষ্ঠান করবে, এটাও কেমন নতুনত্ব বলো বাবা। তাই তো দেখছি রে খোকা, আর কত নতুনত্ব হবে জানি না, তবে আগেরই দিনগুলো ভালো ছিল রে খোকা, রেডিওর ভেতর থেকে মানুষ কথা বলত সেটাই ভালো ছিল। কিন্তু হঠাৎ রেডিওর ভেতর থেকে যেন আস্তে আস্তে সূর্যর গলা ভেসে আসছে, বাবা হো বাবা, ঘুমের ভেতর কি বিড়বিড় করছো বলতো? রেডিওর ভেতর এখনো মানুষই কথা বলছেন, ওই দেখো তোমার সংবাদ শুরু হয়ে গেছে। জীবনবাবু আস্তে আস্তে চোখ মেলে দেখেন মোবাইলের রেডিওতে সংবাদ শুরু হয়ে গেছে, তবে স্বপ্নটা একেবারে আনকোরা, নতুনত্ব। রাজু দাস বৈরাগ্য লিখেছেন বাঁশবেড়িয়া নদিয়া থেকে। চলে যাব আমাদের পরের চিঠিতে। চিঠি পাঠিয়েছেন অসীম মণ্ডল ঠিবা বীরভূম থেকে। সময়টা ছিল ১৯৭৮ সাল, সদ্য বিএসসি পাশ করেছি। বন্যা পীড়িত কৃষি প্রধান আমার গ্রামে সবে শুরু হয়েছে বোরো চাষ, অর্থাৎ গ্রীষ্মকালীন চাষ, নতুন পদ্ধতিতে চাষ। স্থানীয় প্রশাসনের উদ্যোগে তখন তিন মাসের জন্য কলকাতায় আধুনিক চাষ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার বন্দোবস্ত হয়। কলকাতার এক কৃষিক্ষেত্রে আমি নির্বাচিত হলাম ওই প্রশিক্ষণ নেওয়ার জন্য। বোরো চাষ মূলত উচ্চ ফলনশীল ধান চাষ, তাই চাষের ফলন বৃদ্ধি ও কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে এক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। বিশেষ করে ধান ঝাড়ানোর একটা নতুন যন্ত্র দেখে অবাক হলাম, এতদিন পাটাতনের উপর বাহুর সর্বশক্তি প্রয়োগ করে ধান ঝাড়াই করতে হতো, এতে শ্রম লাগত বেশি, সময় সাপেক্ষ এবং সর্বোপরি সম্পূর্ণ ধান আটি থেকে পুরোপুরি ঝাড়ানো সম্ভব হতো না। তিন চারজন শ্রমিক দ্বারা পা প্যাডেলে কাঁটা বসানো লম্বা গোলাকার বস্তুর ঘূর্ণনের মাধ্যমে ধান ঝাড়াইয়ের সহজসাধ্য পদ্ধতি দেখে অবাক হলাম। তিন মাস প্রশিক্ষণ শেষে

ওখান থেকে ধান ঝাড়ানোর বিশেষ যন্ত্র গ্রামে নিয়ে আসি। এই যন্ত্রের প্রয়োগ পদ্ধতি শেখার পর গ্রামের মানুষের কাছে এক অভিনব এবং নতুনত্ব পদ্ধতিতে ধান ঝাড়ানোর কৌশল এক যুগান্ত সৃষ্টি হয়েছিল সেদিন কৃষিক্ষেত্রে। বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে আজ চাষের ক্ষেত্রে নতুন নতুন এবং সহজসাধ্য অনেক পদ্ধতি ব্যবহার হলেও সেদিনের সেই যন্ত্রটি কৃষকদের কাছে ছিল এক নতুনত্ব পদ্ধতি, যা প্রবীণ কৃষকদের আজও স্মরণীয় হয়ে আছে। চিঠিটি লিখছেন অসীম মণ্ডল, ঠিবা, বীরভূম থেকে। চলে যাব পরের চিঠিতে। চিঠিটি লিখেছেন পদ্মা দে, মিঠাপুকুর, বর্ধমান থেকে। মা, খেতে দাও, বলেই ব্যাগটা ঝপ করে বিছানায় ফেলে দিয়ে দুটি হাত পা ছড়িয়ে বসে পড়ে। মা খেতে ডাকলে খাবার দেখেই মুখ কুঁচকে বলে, মা প্রতিদিন একই খাবার তুমি দাও, ডাল ভাত তরকারি মাছ, ব্যাস, ভাবো ভাবো, নতুন কিছু ভাবো, তোমার রন্ধনশিল্পে একটু নতুনত্বের ছোঁয়া লাগাও দেখি। মা কপট রাগ দেখিয়ে বলেন, আমি যতই ঘুরিয়ে পেরিয়ে খাবার তৈরি করি না কেন, মহারানীর মুখে এক ঘেয়েই লেগে আছে, বাবাকে বলো কাল থেকে একজন শেফ রাখতে। দুতি মায়ের গলা জড়িয়ে বলে, ওসব ছাড়ো, এবার আমার জন্মদিনে নতুন কিছু চমক দেবে তো। জন্মদিনের দিন দুতি সকাল থেকেই অপেক্ষা করছে, মা কখন কিসে চমক দেয়। দুপুরে যখন খেতে ডাকলেন, দুতি লাফাতে লাফাতে এসে থমকে যায়। খাবার টেবিলে দুটি থালা সুন্দর করে সাজানো, আর একটি তারি বয়সী মেয়ে মায়ের পাশে দাঁড়িয়ে। দুতিকে চোখের ইশারায় আলাদা ডাকলেন, বললেন, এ মেয়েটি বড্ড গরিব, শহরে পড়তে এসেছে, আজ থেকে ওর দুবেলার খাবার ব্যবস্থা করেছি আমাদের বাড়িতে, অন্তত খাওয়ার খরচটা নিয়ে ওর বাবা মায়ের চিন্তা করতে হবে না যতদিন এই শহরে ও লেখাপড়া করবে। কিরে, জন্মদিনটা নতুনত্ব হলো তো। তারপর দুজনকে হাত ধরে খেতে বসিয়ে দিলেন। খাওয়া শেষে মাকে আলাদা করে পেলে দুতি বলে, তুমি আমার সেরা মা, এবারের জন্মদিন আমার চিরকাল মনে থাকবে। পদ্মা দে, মিঠাপুকুর, বর্ধমান থেকে চিঠিটি লিখছেন। চলে যাই আমাদের পরের চিঠিতে। চিঠি লিখেছেন ডক্টর সুদেব মাল, তিশা, হুগলি থেকে। নতুনত্ব প্রাণীর দোতক, জীবনে জীবন যোগ করার মন্ত্র। স্বভাবজ মানুষ নতুন ইর্পিয়াসী। একসময় সমাজের গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে আধুনিক ভারতের পুনর্জাগরণে যুক্তির বৈপ্লবিক পতাকা তুলে ধরেছিলেন রামমোহন। আলোহীন আকাশের তলায় নতুন যুগকে আহ্বান করেছিলেন। গ্রিক সাহিত্য ও দর্শন সহ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত রামমোহন হয়ে উঠেছিলেন নতুন মানুষ। একই রকমভাবে সমাজ ও শিক্ষাক্ষেত্রে নবযুগের প্রবর্তন করেন বিদ্যাসাগর। তাঁর বর্ণপরিচয়, উপক্রমণিকা সংস্কৃত ভাষার বিধি থেকে নতুন বাংলা বিধির জন্ম দিয়েছিল। আবার পুরনো রচনারীতির চিরাচরিত প্রথা ভেঙে বাংলা সাহিত্যে নতুন যুগ এনেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মিলহীন পয়ারের মাধ্যমে বাংলা কবিতায় নিয়ে এসেছিলেন নতুন চলন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ইউরোপীয় আদর্শে বাংলা উপন্যাসের ক্ষেত্রে এক নতুন ধারার সূচনা করেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর দেশকল্যাণ ও নারী মুক্তিতে সাহিত্য আঙিনায় আনেন নতুন পথের আলো। চতুরঙ্গর দামিনী তার অভিনব ও অনন্য সৃষ্টি। মনে পড়ে রাসসুন্দরী দেবীর আমার জীবনের কথা, যা ছিল নারী মুক্তির নান্দিমুখ স্বরূপ। আবার বেদান্ত ব্যাখ্যাকর্তা স্বামী বিবেকানন্দ দেখেছিলেন নতুন ভারত গড়ার স্বপ্ন। চলচ্চিত্র জগতে লক্ষ্য করি ঋত্বিক ঘটক সব সময়ই গতানুগতিকতার ঊর্ধ্বে উঠে বিষয়বস্তু নির্বাচনে অসম সাহসের পরিচয় দিয়েছেন। ছিন্নমূল মানুষের সার্বিক সত্তা সংকটের মর্মস্পর্শী চিত্রায়ণ তাকে সিনেমা জগতে স্বতন্ত্রতা দান করেছে। আবার থিয়েটারকে প্রান্তিক জীবনের কণ্ঠস্বর করে তুলতে নাট্যকার বাদল সরকার নবজাগরণ ঘটিয়েছিলেন। বিষয়কে নতুন দিনের উপযোগী করে তুলতে স্বভাববাদী থিয়েটারের পরিবর্তে এনেছিলেন থার্ড থিয়েটার। একটু কান পাতলে আজও শুনতে পাই
ময়মনসিংহ গীতিকার স্বপ্ন সুরভিজাতক বেশ কিছু নতুন পালা, আর ভাবতে থাকি আজ কৃত্রিম বুদ্ধিমত্তা নতুনের সব সংজ্ঞা উলট পালট করে দেবে না তো। লিখছেন ডক্টর সুদেব মাল, তিশা, হুগলি থেকে। চলে যাব পরবর্তী চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন সাধনা মজুমদার, বড়ানগর, কলকাতা থেকে। ক্রেতাদের মন জয় করতে আলংকারিকরা অলংকারের ডিজাইনে নতুনত্ব আনেন, ব্যবসায়ীরা ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য পণ্যের গুণমানে, মোড়কে, বিজ্ঞাপনে নতুনত্ব আনেন। বর্তমানে কৃষি, শিল্প, বাণিজ্য, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সর্বত্রই নতুনত্ব আসার ফলে সামনে খুলে গিয়েছে নবদিগন্তের দুয়ার। বেশ কয়েক বছর আগে আমার মেয়ে একটি ছবি দেখে এসে বলেছিল, অদূর ভবিষ্যতে মহিলা পুরোহিতরা পূজা অর্চনাতে পৌরোহিত্য করবেন, তাতে লিঙ্গ বৈষম্যের কিছুটা অবসান হবে মা। আজকাল পূজা মণ্ডপে দেবী দুর্গার আরাধনায় এবং বিবাহ অনুষ্ঠানে মহিলা পুরোহিতদের পৌরোহিত্য সমাজে এক নতুনত্বের আলোড়ন ফেলেছে। বন্ধু, তোমার বিষয় নতুনত্ব প্রসঙ্গে আরও একটি নতুনত্ব টি টোয়েন্টি ক্রিকেটের কথা না বললেই নয়। পূর্বে ক্রিকেট টেস্ট ম্যাচের ধারাভাষ্য শুনতাম রেডিওতে, পরবর্তী সময়ে দূরদর্শনের পর্দায় ওয়ানডে ম্যাচও দেখেছি। কালক্রমে টেস্টের জায়গায় ওয়ানডে ম্যাচ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বস্তুত আজকের এই প্রচণ্ড দ্রুতগতির পৃথিবীতে পাঁচ দিন ধরে টেস্ট ম্যাচ, এমনকি গোটা দিন ধরে 50 ওভারের ওয়ানডে ম্যাচ দেখার সময় বের করা অনেকের কাছে দুঃসাধ্য হয়ে উঠেছে। সময়ের দাবি মেনে ক্রিকেটের নবতম সংস্করণ টি টোয়েন্টি খেলাটির মর্যাদা ও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আজকের যুগে অজস্র ও বিচিত্র বিনোদনের সুযোগের মধ্যেও ক্রিকেট দুনিয়ায় সংক্ষিপ্ত টি টোয়েন্টির নতুনত্ব ক্রিকেট প্রেমীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। পরিশেষে কবিগুরু রবি ঠাকুরের সুরে বলি, হে নূতন দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ। সাধনা মজুমদার, বরানগর, কলকাতা থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। গুরুপদ যশ, সরঙ্গা, পূর্ব বর্ধমান থেকে। আলপনা জানা, রামপুর, পূর্ব মেদিনীপুর থেকে। জয়তী নন্দ আচার্য, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ডলি বন্দ্যোপাধ্যায়, দিকপাড়, বাঁকুড়া থেকে। প্রমীলা শীল, কৃষ্ণনগর, হুগলি। উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর, বাঁকুড়া। শর্মিষ্ঠা মোদক, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান। ডক্টর নিষেধ বরণ জানা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। শম্পারানী রায়, বাউড়িয়া, হাওড়া থেকে। ধন্যবাদ এনাদের প্রত্যেককেই। চলে যাব আমাদের পরবর্তী চিঠিতে। এখন জানিয়ে দেব আমাদের জুন মাসের বিষয়। জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্যপাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। কিন্তু গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আরেক দিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একদল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrwe অর্থাৎ মৈত্রী kathakotha@gmail.com। আবারও বলি maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। চলে যাব আমাদের পরবর্তী চিঠিতে। মে মাসের বুধ সকালের বিষয় ছিল নতুনত্ব।
সেই বিষয়ে এবারের চিঠি। তপন কুমার মজুমদার, রাজারহাট রোড।

বার্তা থেকে লিখছেন, তোমার মে মাসের চিন্তাভাবনার বিষয় রেখেছ নতুনত্ব, যার নেপথ্যে যেমন রয়েছে কিছু হারানোর এক নস্টালজিক স্মৃতিমেদুর অনুভূতি, আবার পুরনো জরাজীর্ণকে বাতিল করে নতুনত্বের আহ্বান করার অগ্রগতি। সে হিসেবে বিষয়ের ভাবনা নিঃসন্দেহে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। আমার একটা শখের বাগান আছে। ছোটবেলায় বাবা ও বর্দার বাগান করা থেকে আমার প্রথম আগ্রহ উৎসাহ আসে। তারপর কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ার সুবাদে উন্নত উদ্যান পালকের তকমা গায়ে মেখে বাগানকে আরও নতুনত্বের আঙ্গিকে বিজ্ঞানভিত্তিক ও আকর্ষণীয় করে তুলতে সক্ষম হয়েছিলাম। এরপর আমার শখের বাগানের পূর্ণতার নেপথ্যে যার ভূমিকা, কৃতিত্ব ও অংশগ্রহণ, তিনি আমার এগ্রি হর্টিকালচার সোসাইটি থেকে বনসাই ও হোম গার্ডেনিং শিক্ষণপ্রাপ্ত সহধর্মিনী। আমরা মাঝে মধ্যেই গাছেদের ওপর নানা বৈজ্ঞানিক নতুনত্বের পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন একই গোত্রের দুটি গাছের গ্রাফটিংয়ের সাহায্যে মাটির নিচে আলু আর ওপরে টমেটো ফলিয়ে পটামাটো পোশাকি নামে পুষ্প প্রদর্শনীতে আগত পুষ্পপ্রেমীদের আকৃষ্ট করা, এইভাবে আম গাছে মল্লিকা, আম্রপালি, হিমসাগর জাত ফলানো, আবার মরুগোলাপে একই গাছে দু তিন রঙের ফুল ফোটানো, হাইড্রোপনিক্স অর্থাৎ মাটি ছাড়া জলে খাবার মিশিয়ে শাকসবজি চাষ, মাশরুম চাষ, নতুন জাত নির্বাচন, রোগ পোকা দমনে অভিনব কীটনাশক ওষুধ দেওয়া ইত্যাদি সব বিজ্ঞানের চর্চার ফলশ্রুতি। একুশ শতকে দাঁড়িয়ে বলাই যায় বিশ্ব এমনিতে প্রযুক্তি নির্ভর। এইসব আধুনিকতার মাঝে ক্যামেরা, ভিডিও, ঘড়ি, রেকর্ড প্লেয়ার, টর্চ, টেলিগ্রাম, হাতে লেখা চিঠি সবই আজ স্মৃতি হয়ে রয়ে গেছে ইতিহাসের পাতায়। মুঠোফোনের রকমারি কারসাজি, যানবাহনে উন্নত পরিষেবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাম্প্রতিক উন্মাদনা, চিকিৎসার নতুনত্ব, ব্যাংকিং এর শিল্পে নতুনত্বের ছোঁয়া, অনলাইনে সহজ কেনাকাটার অভিনবত্ব, কৃষি বিষয়ক গবেষণালব্ধ ফল নতুনের আবাহন, মেডিকেল টেকনোলজিতে স্ক্রিনিং, রোগ নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া নতুনত্বের মান্যতা দেয়। তপন কুমার মজুমদার রাজারহাট রোড কলকাতা থেকে লিখেছিলেন এই চিঠিটি। বন্ধুরা, আমরা রয়েছি বুধ সকালের অনুষ্ঠানে, অনেক সুন্দর সুন্দর চিঠি পড়ছি, হাতে সময় যেহেতু কম চলে যাই পরের চিঠিতে। সাধনা ঘোষ মানকুণ্ডু হুগলি থেকে লিখছেন, নতুনত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে বর্তমানে যে শব্দটি প্রথমে মাথায় আসে সেটি হল এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। সেদিন আমার পুত্রবধূ বাড়িতে বসে একটা কোম্পানিতে কাজের জন্য ইন্টারভিউ দিল। ইন্টারভিউ শেষ হলে আমাকে বলল, মা, ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইন্টারভিউ নিল। আমি বললাম, হ্যাঁ শুনেছি, বাংলায় বলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রেডিওতে মাঝে মাঝে একটা অনুষ্ঠান হয় এ বিষয়ের উপর। কি আশ্চর্য, দেখো তো, মানুষের প্রয়োজন ক্রমশই কমতে বসেছে। যন্ত্রই কথা বলবে, যন্ত্রই প্রশ্ন করবে, আবার যন্ত্রই ঠিক ভুল নির্ণয় করবে, তবে তো বেকারত্বের সংখ্যা বহু গুণ বেড়ে যাবে। ও বলল, তেমনটা বোধহয় হবে না, কারণ যখন প্রথম কম্পিউটার এসেছিল তখন এই একই প্রশ্ন উঠেছিল, কিন্তু দেখো অন্যরকম একটা কাজের পরিবেশ তৈরি হয়ে গেছে, এক্ষেত্রেও আশা করা যায় তেমনটাই হবে। বিজ্ঞান তো আর থেমে থাকবে না, নিত্য নতুন আবিষ্কার চলবেই। কথোপকথন চলতে চলতে টিভির পর্দায় ভেসে উঠল কলকাতার একজন মহিলা বাস চালকের সাক্ষাৎকার। স্বামীর কাঁধ থেকে সংসারের বোঝা কিছুটা হালকা করার উদ্দেশ্যে ভদ্রমহিলা নিজেই হাতে তুলে নিয়েছেন বাসের প্রক্রিয়া রিং। নিমতা হাওড়া রুটে বাসের চালকের সিটের স্ত্রী আর ওই বাসই কন্ডাক্টরের কাজ করেন তার স্বামী। মনে মনে ভাবলাম, দীর্ঘকালের পুরুষ চালিত বাস চালকের আসনে একজন নারী, নতুনত্বের চমকে এই ঘটনাই বা কম কিসে। লিখছেন সাধনা ঘোষ মানকুণ্ডু হুগলি থেকে। চলে যাব আমাদের পরের চিঠিতে। ভগবতীচরণ দত্ত দত্তপাড়া বাঁকুড়া থেকে। সভ্যতার প্রথম নতুনত্ব আগুনের ব্যবহার, তারপর চলল মানুষের নতুন গবেষণা, উদ্ভাবন। সভ্যতার অগ্রগতিতে চাকার ব্যবহার আরও এক নতুনত্ব। এইভাবেই শ্রমজীবী, বুদ্ধিজীবী, বিজ্ঞানে বিশ্বাসী, সমাজসেবী মানুষের দৃষ্টিতে নব নব উন্মেষ জেগে উঠল। কুঁড়েঘর থেকে গগনচুম্বী অট্টালিকা, শিল্প বিপ্লবের ফলে আবার নতুনত্বের ধারা অব্যাহত।

শরৎচন্দ্রের ভাষায় লাঠির যুগ শেষ, তলোয়ার যুদ্ধ ছেড়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে ও মানুষ থেমে নেই। অতীতের পরিব্রাজক এখন বাড়িতে বসে ইতিহাস লেখেন গুগল কম্পিউটারে। মানুষ পুষ্পক রথ ছেড়ে জেট যুগের নতুনত্বের সুফল কুফল বুঝতে পারছেন। মানুষ তবুও থামে না যে বদ্ধ ঘরে না থেকে জগৎ জয়ের আশায় গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে, প্রমাণস্বরূপ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। কৃষক বলে না, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। হাতের কাছে সেচ সেবিত জমি, সুমিষ্ট ভৌম পানীয় জল, বাতানুকূল বাড়ি, প্রকৃতি আজ হাতের মুঠোয়। মহাকাশে চাষাবাদের নতুন পরীক্ষা, সাহিত্যেও নতুনত্ব, পদ্য ছেড়ে গদ্য কবিতা, পয়ারের বেড়ি ভেঙে অমিত্রাক্ষর ছন্দ, রবীন্দ্রনাথের গতির কাব্যসৃষ্টি বলাকা, মহাকাব্য থেকে গীতিকবিতা, উপন্যাস থেকে ছোট গল্প, সতীদাহ প্রথা বন্ধ, বহু বিবাহ বন্ধ করে বিধবা বিবাহ চালু করা এক নতুনত্ব। বর্তমানে নারী জাগরণ, নারী স্বাধীনতা, নারীদের খেলাধুলায় বিশ্বখেতাব। প্রতিদিনের জীবনে নেট দুনিয়া, কর্মে স্মার্টফোন, গুগলের মাধ্যমে জানা, কৃত্রিম মেধার সাহায্যে রোবট আজ নতুনত্বের স্বাদ দিচ্ছে। গ্রাম আজ শহরমুখী, নির্বাচন প্রক্রিয়াতেও নতুনত্বের ছোঁয়া। ডিজিটাল অনলাইন নতুন চমক, ডেলিভারি তরুণ তরুণীরা সবকিছু বাড়িতে পৌঁছে দিচ্ছে। আধুনিক চিকিৎসায় অঙ্গস্থাপনে নতুনত্ব, পরীক্ষা পদ্ধতিতেও নতুনত্বের স্বাদ এনেছে আমাদের পরিচিত বায়োমেট্রিকে। চরই বেদী, চিঠি লিখছেন ভগবতী চরণ দত্ত, দত্তপাড়া বাঁকুড়া থেকে। আমাদের বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তার এই জাগরণ নিয়ে বেশ আলোড়িত বোঝা যাচ্ছে পরপর কয়েকটি চিঠিতে। এরপরে চিঠি পড়ব প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি থেকে। আমাদের স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে জীবনবিজ্ঞান যিনি পড়াতেন, সেই শিক্ষক মহাশয় বই দেখে রিডিং পড়িয়ে যেতেন। কোনো ছাত্র প্রশ্ন করতে উঠলেই তাকে বুকে ঝোঁকে চুপ করিয়ে দিতেন। আমরা বন্ধুরা কি ওনার ক্লাসে খুব একটা মনোযোগ দেওয়ার উৎসাহ বোধ করতাম না। পরীক্ষার ফলে জীবনবিজ্ঞানে আমরা বেশিরভাগই কম নম্বর পেতাম। প্রধান শিক্ষক মহাশয় এ ব্যাপারে জীবনবিজ্ঞান স্যারকে প্রশ্ন করলে উনি অনায়াসে বলে দিতেন, ছাত্ররা বেশিরভাগ বাড়িতে অনুশীলন করে না, আমি আর কত চেষ্টা করব। মাঝে মধ্যে হেডস্যার আমাদের সকলকে বুকুনি দিতেন মন দিয়ে পড়াশোনা না করার জন্য। ইতিমধ্যে ওই স্যার একটা ট্রেনিং নেওয়ার জন্য কিছুদিনের জন্য অন্যত্র চলে যান। ওনার জায়গায় একজন সদ্য পাশ করা অল্প বয়সী স্যারকে দায়িত্ব দেন হেডস্যার আমাদের জীবনবিজ্ঞান পড়ানোর জন্য। ওই স্যার প্রতিদিন বোর্ডে ছবি এঁকে ও কখনো কখনো স্লাইড শো দেখিয়ে অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়ানোর ফলে আমরা খুব উৎসাহিত বোধ করতাম ওনার ক্লাসে, তন্ময় হয়ে শুনতাম। এছাড়া প্রায়শই স্কুল ছুটির ফাঁকে আমাদের ফিল্ড ভিজিট করিয়ে জীবনবিজ্ঞান বিষয়ে পড়তে বেশি বেশি করে উৎসাহিত করতেন। আবার কখনো কখনো ছুটির ফাঁকে খেলার মাঠে আমাদের সাথে ফুটবল খেলতে নেমে যেতেন। খুব অল্প দিনের মধ্যে ওই স্যার আমাদের খুব প্রিয় হয়ে উঠলেন। এছাড়া স্কুলের বোর্ডিংয়ে থাকতেন বলে অবসর সময়ে ওনার কাছে আমাদের অবারিত দ্বার ছিল। ছুটি ছাটায় আমাদের নিয়ে উনি বিভিন্ন জায়গায় এক্সকারশনে যেতেন ও আগ্রহ নিয়ে পড়াতেন। আমরাও খুব মনোযোগ সহকারে পড়তাম জীবনবিজ্ঞান। ফাইনাল পরীক্ষায় ফলাফলে দেখা গেল আমাদের ব্যাচের সকলে জীবনবিজ্ঞান বিষয়ে লেটার নম্বর পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে, সেই সঙ্গে হেডস্যার সহ নতুন স্যারের মুখ উজ্জ্বল হয়েছিল, শুধুমাত্র তার নতুনত্ব পড়ানোর টেকনিকের জন্য। লিখছেন প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি থেকে। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। আমাদের যেহেতু অসংখ্য চিঠি আসে, কখনোই আমাদের পক্ষে সব চিঠি পড়া সম্ভব হয় না, কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতেই হয়। এনাদের প্রত্যেককেই চিঠি পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। রিঙ্কু মণ্ডল, খানাকুল হুগলি, বীরেন চট্টোপাধ্যায়, বি গার্ডেন লেন, হাওড়া, মমতা চক্রবর্তী, উত্তর রায়কতপাড়া, জলপাইগুড়ি, হীরালাল ঘোষ, খাগ বৈকুণ্ঠপুর, বাঁকুড়া থেকে, শক্তিরঞ্জন ভৌমিক, সবং পশ্চিম মেদিনীপুর থেকে, অরিজিৎ দাস অধিকারী, সবং পশ্চিম মেদিনীপুর থেকে। এনাদের প্রত্যেককে চিঠি পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। বুধ সকালের শেষ চিঠিতে চলে যাই। চিঠি লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, এমএম ঘোষ রোড, কলকাতা থেকে। যুগ যুগ ধরে চলে আসছে সেই পথে কদম না এগিয়ে গেলে থমকাতে হয়। যুগে যুগে কালে কালে সেই নতুন পথে হাঁটতে

মানসিক দৃঢ়তা, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দরকার হয়। চিকিৎসকদের ধারণা, দুর্ঘটনাজনিত মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সব ব্যবচ্ছেদ করা দরকার। চিকিৎসকেরা সহমত হলেও সমাজ সংস্কার কাটিয়ে নতুন পথে চলতে বড়ই অনীহা তাহাদের। আধুনিক ভারতে বা ভারতীয় উপমহাদেশে বাংলারই আয়ুর্বেদিক চিকিৎসক ও পণ্ডিত মধুসূদন গুপ্ত 1836 সালের 30শে জানুয়ারি কলকাতার মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে প্রথম মানবদেহ ব্যবচ্ছেদ করেন। তার এই নতুন কাজের সহযোগী ছিলেন রামকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত এবং নবীনচন্দ্র মিত্র। ঐতিহাসিকভাবে প্রথাগত সামাজিক বাধা ভেঙে উনি প্রথম ভারতীয় হিসেবে চিকিৎসা বিজ্ঞানে নতুন পথ খুলে দিয়েছিলেন। তিনি মধুসূদন গুপ্ত। চিকিৎসা বিজ্ঞানের আরেকটি নতুনত্বের পথ না বললে চলে না আনন্দীবাই যোশী। ভারতের প্রথম মহিলা ডাক্তার, 1865 খ্রিস্টাব্দে ভারতীয় নারী হিসাবে চিকিৎসায় তিনি নতুনত্বের সূচনা করেন। প্রথম বাঙালি ডাক্তার কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কঠিন সংগ্রামের পর বাংলার নারীদের চিকিৎসার পথ খুলে দিতে পারেন। তখন কোনো নারী পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য যেতে মানসিকভাবে প্রস্তুত ছিল না। সমাজের নিষেধের গভীর প্রতিরোধ ভাঙতে কাদম্বিনী নিজেই ডাক্তার হন। সে এক কঠিন সংগ্রাম নতুনকে প্রতিষ্ঠা করা। প্রচলিত ধারণার বাইরে চিরাচরিত পেশা বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। দক্ষিণ চব্বিশ পরগনার পুরন্দরপুর শ্মশানে 2010 সাল থেকে সপ্তাহের কাজ করেন। এই সমাজের নানা বাধা উপেক্ষা করে তিনি অদম্য সাহসের সাথে এই কাজ চালিয়ে থাকেন। মেয়েদের দিবারাত্রের এই দুঃসাহসী কাজে আসাটাই যথেষ্ট নতুনত্ব। আনন্দময়ী মুখোপাধ্যায়, MM ঘোষ রোড, কলকাতা। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাগনিকা চৌধুরী, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বা দে। আকাশবাণী মৈত্রী।

শুনলেন বুধ সকালে। উপস্থাপনায় সাগনিকা চৌধুরী, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দূরবাদে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভৈরব রাগে বাঁশি পরিবেশন করবেন পণ্ডিত দেবকুমার দে। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভৈরব রাগে বাঁশি পরিবেশন করলেন পণ্ডিত দেবকুমার দে, শিল্পীকে তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী। আকাশবাণী মৈত্রী।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে মনের মতো গান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকের এই এক ঘন্টার বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলব এক অদ্ভুত শব্দকে নিয়ে, ছোট্ট একটি শব্দ, মন। এই মনই কখনো ভোরের শিশিরের মতো স্বচ্ছ, কখনো গভীর অরণ্যের মতো রহস্যময়, কখনো সে নদী, কখনো আগুন, কখনো অকারণ বেদনার নীল আকাশ। মানুষ তার সমস্ত সভ্যতা, শিল্প, প্রেম, কবিতা, যুদ্ধ, প্রার্থনা সবকিছুর কেন্দ্রে বহন করে এই একটি মাত্র জগৎকে, মন। আজকের অনুষ্ঠান জুড়ে আমরা শুনব মনকে নিয়ে গল্প, স্মৃতি, কবিতা, দর্শন, মানুষের না বলা অনুভব আর কিছু চিরকালীন গান। আমি শ্রাবণী চট্টোপাধ্যায়, সঙ্গে আছি আগামী এক ঘন্টা আপনাদের সঙ্গে। চলুন শুরু করি মনের মতো গান।

মানুষ পৃথিবীতে জন্মানোর পর প্রথম কি শেখে বলুন তো? ভাষা নয়, ধর্ম নয়, ইতিহাস নয়, সে প্রথম শেখে অনুভব করতে। একটি শিশুর হাসি, কান্না, মায়ের স্পর্শ, সবকিছুই আসলে মনের ভাষা। মনকে কেউ চোখে দেখেনি, অথচ তার জন্যই পৃথিবীর সবচেয়ে বড় বড় নগর গড়ে উঠছে, আবার ধ্বংস হয়েছে। কেউ মন জয় করতে চেয়েছেন, কেউ মন হারিয়েছেন, কেউ সারা জীবন ধরে নিজের মনকেই বুঝতেই পারেননি। শুনব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাধনা সরগম।

প্রযুক্তি বেড়েছে, শহর উঁচু হয়েছে, সময় দ্রুত হয়েছে, কিন্তু মানুষের মন সে এখনও সন্ধেবেলার জানলার পাশে বসে পুরনো কাউকে মনে করে।

বহুদিন আগের বিকেল, ভেজা মাঠ, মায়েদের ডাকে ঘরে ফেরা, প্রথম প্রেমের চিঠি, হারিয়ে যাওয়া বন্ধুর মুখ। অদ্ভুত ব্যাপার হলো, আমরা যা ভুলে যেতে চাই মন ঠিক সেটাই মনে রাখে, আর যাকে ধরে রাখতে চাই সে একদিন কুয়াশার মতো মিলিয়ে যায়। কখনো কি এমন হয়েছে যে হঠাৎ কোনো গানের সুর শুনে বহু বছরের পুরনো এক সন্ধ্যা মনে পড়ে গেছে? কারণ স্মৃতিরও নিজস্ব সুর আছে। শুনব কিশোর কুমারের কণ্ঠে একটি গান, যার সুরকার গীতিকার সলিল চৌধুরী।

মন আসলে সময়কে ধরে রাখে, তাই মানুষ বুড়ো হলেও অর্থাৎ বয়স হলেও তার মন অনেক সময় কিশোর থেকে যায়। আর হঠাৎ যদি এক সন্ধে বেলায় বাদল দিনে সেই মনের মানুষের কথা মনে পড়ে যায়, কি হয় তখন? শুনবো কিশোর কুমারের কণ্ঠে আরও একটি গান, যার সুরকার গীতিকার মুকুল দত্ত এবং সুরকার বসু মনোহারী।

আর মন এই দুটি শব্দ যেন একে অপরের ছায়া। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চারপাশের পৃথিবী বদলে যায়, বদলে যায় তার মন। যে মানুষটি গতকাল পর্যন্ত সাধারণ ছিল আজ সে হঠাৎ অসাধারণ হয়ে ওঠে। একটি নাম, একটি মুখ, একটি অপেক্ষা, সবকিছুই তখন মনের ভেতরে আলোর মতো জ্বলে। শুনবো আশা ভোসলের কণ্ঠে।

জীবনানন্দ দাশ লিখেছিলেন, মানুষের মন এক অদ্ভুত পাখি, সে কখনো কাছে আসে কখনো দূরে চলে যায়। প্রেমের সবচেয়ে বড় রহস্য হল মন কাউকে যুক্তি দিয়ে ভালোবাসে না, মন ভালোবাসে নিজের মতো করে। চলুন শুনে নিই একটি মন ছোঁয়া অর্থাৎ হৃদয় ছোঁয়া গান, শিল্পী সৌম্য চক্রবর্তীর কণ্ঠে, যার গীতিকার এবং সুরকার অনিমেষ চৌধুরী।

আপনারা শুনছেন মনের মতো গান। আজ মনের মতো গানে আমরা রয়েছি মন নিয়ে। মনের মতো গান এই অনুষ্ঠান আপনি প্রত্যেক দিন শুনতে পাবেন আকাশবাণী মৈত্রী চ্যানেলে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে ভিড়ের শহরেও মানুষ একা হতে পারে, কারণ একাকিত্ব বাইরে নয়, মনের ভিতরে জন্মায়। অনেক মানুষ আছে যারা সারা দিন হাসে, কথা বলে, কাজ করে, অথচ গভীর রাতে তাদের মন নিঃশব্দে কাঁদে। মন কখনো কখনো এমন একটি ঘর যেখানে আলো জ্বলে থাকে কিন্তু কেউ থাকে না, মনে মনও থাকে না। এবারে শুনব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, যার গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার অখিল বন্ধু ঘোষ।

তবুও এই একাকিত্বই মানুষকে শিল্পী করে, কবি করে, স্রষ্টা করে। যে মানুষ কখনো একা হয়নি সে হয়তো নিজের মনকেও চিনতে পারেনি। ফরাসি দার্শনিক পাস্কাল বলেছিলেন, মানুষের সমস্ত দুঃখের মূল এই যে

সে একা একটি ঘরে চুপ করে বসে থাকতে পারে না, কিন্তু কখনো কখনো সে চুপ করে বসে থাকার দরকার রয়েছে, কারণ মনকে শোনা যায় নীরবতার মধ্যেই। সৈকত মিত্র বোধহয় সেই কথাই বুঝিয়েছেন তার গানে, শুনবো।

একটু ভালোবাসা, একটু নির্ভরতা চায়। কখনো কি নিজের সঙ্গে কথা বলেছেন? কখনো কি সন্ধ্যায় একা বসে নিজের মনকে জিজ্ঞেস করেছেন, তুমি কেমন আছো? হয়তো সেই প্রশ্নটাই সবচেয়ে জরুরি। শুনবো মন নিয়ে আরও একটি গান, শিল্পী অখিল বন্ধুনী ঘোষ। আর এই গানটা কিন্তু আমার ভীষণ প্রিয় গান, শোনাচ্ছি আপনাদের।

একদিন যে মানুষ ভেবেছিল সব শেষ, সেই মানুষই আবার কোনো এক সকালে নতুন গান গায়। এই যে বেঁচে থাকা, এটাই তো মনেরই জয়। আজকের অনুষ্ঠানের শেষ লগ্নে দাঁড়িয়ে মনে হয় যে মনকে হয়তো পুরোপুরি বোঝা যায় না, কিন্তু অনুভব করা যায়, ভালোবাসা যায়, তার সঙ্গে পথ চলা যায়। তার জন্য মন যখন তখন ব্যাকুল হয়। শুনবো নচিকেতা চক্রবর্তীর সেই গানটি।

শ্রোতা বন্ধুরা, আজকের এই মনের মতো গান অনুষ্ঠানে অন্তরের অলিখিত দেশ মনে আমরা চেষ্টা করলাম মানুষের মনের কিছু অলিখিত কথা আপনাদের সামনে তুলে ধরতে। মনকে যত পড়া যায় ততই সে নতুন হয়ে ওঠে, তাই হয়তো কবি, শিল্পী, সুরকাররা বারবার ফিরে গেছেন এই এক শব্দের কাছে, মনের কাছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আজ শেষ করব মনেরই আরও একটি গান শুনতে শুনতে। তবে আপনাদের বলবো যে মন ভালো রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে শিল্পী মধুবন্তী বাগচী।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু, শুরুতেই নজরুল গীতি, শিল্পী মদন মান্না।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন মদন মান্নার কণ্ঠে, রামধনু অনুষ্ঠানে এখন লোকগীতি, শিল্পী সম্বরণ চক্রবর্তী।

0: লোকগীতি শুনছিলেন সম্বরণ চক্রবর্তীর কণ্ঠে, এবং সেই সঙ্গে শেষ হল রামধুনু অনুষ্ঠানটি। আকাশবাণী মৈত্রীতে এখন অনুষ্ঠান সংগ্রহশালা থেকে অভিনেতা বিকাশ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সবিতা কুমার মিত্র মুস্তাফি।
1: বিকাশবাবু নমস্কার, আসুন আসুন, মাফ করবেন, এই আসুন কথাটা আপনাকে ঠিক বলতে আমার আটকাচ্ছে। কারণটা অবশ্য খুবই সামান্য, একদা আমরা সহকর্মী ছিলাম, সেই সুবাদেই আজকে তুমি বলবো, এটা শ্রোতারা এবং তুমি মার্জনা করে নিও।
2: না মার্জনা, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে তুমি আমাকে হঠাৎ আপনি টাপনি বিকাশবাবুটাও বলছো। ঠিক আছে, এবার বলো, ভালো লাগবে।
1: আচ্ছা, আজকে তো যখন তোমাকে এখানে এনেছে তখন নিশ্চয়ই ধরে নেওয়া যায় তোমার জগৎ সম্বন্ধে একটা ঘনিষ্ঠ সংবাদ আদায় করবার জন্যই তা এনেছে। তবে আমি তোমাকে যখন দেখেছি তখন তুমি রেডিওতে যদিও অনুষ্ঠান বিভাগেই কাজ করতে, তার সঙ্গে হয়তো যতদূর জানি, অন্তত আমার তো ছিল না, তোমার ছিল কিনা জানি না, চলচ্চিত্র বা মঞ্চ জগতের সঙ্গে ওই প্রোগ্রাম সম্বন্ধে যেটুকু সম্পর্ক তাছাড়া ছিল না। এখন আমার যেটা প্রথমেই মনে হচ্ছে যে তুমি এই যে রেডিও থেকে চলচ্চিত্রতে জীবিকা বেছে নিলে, এটা পেছনে এটা কি ওই শিল্পের উপর তোমার একটা আসক্তি না কোনো স্থূল প্রয়োজনে?
2: না হ্যাঁ, ও অনেক অনেক অনেক ব্যাপার আছে। তো ব্যাপারটা আমি তোমাকে বলি, খানিকটা বলি, জানি না তোমার বা তোমার শ্রোতাদের ভালো লাগবে কিনা। ব্যাপারটা হচ্ছে আমি যখন রেডিও কাজ চাকরি ছাড়ি, সেটা কিন্তু ফিল্মের সঙ্গে কোনো সংস্পর্শ রাখবার জন্যে তা নয়। তুমি জানো এখানে নাটক বিভাগটা আমার কাছে ছিল, সুতরাং আমার বাংলাদেশে প্রচুর নাট্যশিল্পী, অভিনেতা, ফিল্মের অভিনেতা, স্টেজের অভিনেতা সকলের সঙ্গে আমার আলাপ পরিচয় ছিল। কিন্তু আমি কিন্তু এই জন্য ছাড়িনি, আমি ছেড়েছিলাম এখানে তখনকার যিনি স্টেশন ডিরেক্টর ছিলেন তার সঙ্গে একটু মতের গোলমাল টোলমাল হলো, আর আমি একটু খ্যাপা ধরনের মানুষ, আমি দুম করে চাকরিটা ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম একটা বিজ্ঞাপন কোম্পানিতে, সেখানে কিছুদিন ছিলাম। কিন্তু আমার এই ফিল্মে আসার মূলে হচ্ছে এই এখানকারেরই দুটি প্রাণী, একটি হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, আর একটি হচ্ছে নলিনী দা, নলিনীকান্ত সরকার। নলিনীকান্ত সরকার তো অনেকদিন, এখন আছেন, 90 বছর বয়স হলো, ইয়েতে আছেন,
1: পন্ডিচেরি।

0: আর বীরেনদাকে তো জানো, এরা কিন্তু আমি যখন এখানে কাজ করতাম তখনই বারবার বলতেন যে তোমার এখানে হবে টবে না কিছু বাবা, তুমি ছেড়ে দাও, তুমি ফিল্মে যাও। এবং অ্যাকচুয়ালি আমি যখন অন্য জায়গায় কাজ করি বিজ্ঞাপন কোম্পানিতে, তখন বীরেন্দা একটা চিঠি দিয়ে আমায় পাঠিয়েওছিলেন, এক জায়গায় গিয়েছিলাম, সে ভালো লাগলো না, চলে এসেছিলাম। তারপরে ওই বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করি, এমন সময় জ্যোতির্ময় রায়, তার নাম তোমার মনে থাকবে, উদয়ের পথে লেখক, বাড়া ভালো লিখতেন, উনি আমার বন্ধু ছিলেন। তো ওর সঙ্গে একদিন দেখা হলো, উনি বললেন আমি একটা ছবি করছি, আপনাকে নামতে হবে। তো উনি কিরম জবরদস্তি করে, আমার ভালো লাগছিল না ফিল্ম টিলিম ব্যাপার, কারণ আগের অভিজ্ঞতাটা ভালো ছিল, যার কাছে পাঠিয়েছিলেন বীরেন্দা সেটা সুবিধা হয়নি বলে। তা আমি চলে গেলাম, উনি বলাতে গেলাম, গিয়ে যখন ছবিটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হলো, তখন দেখলাম যে আমার চাকরিও ছাড়তে হয় না, আর রোজ এমন একটা টাকা পাই পাবার কথা, যে যেটা আমি দুদিন তিন দিনের টাকা হলে আমার মাসের মাইনে হয় এরকম। তা 10-12 দিনের কাজ ছিল, 20-25 দিন কাজ করলাম, অনেক টাকা পেলাম। তারপরে হলো সেটা করলাম, সেটার ছবিটার নাম অভিযাত্রী। হ্যাঁ, অভিযাত্রী ছবিটা কেউ কেউ আমার পার্ট খুব ভালো বলেছিল, সেই পার্ট যারা ভালো বলেছিল বলেছিলেন বলি, যারা বলেছিলেন তারা আমার নমস্য, তাদের আমি চিনি না। এই একটা কাগজে চিত্রবাণী বলে একটা কাগজ, এই পপুলারিটি পোল টোল গোচের একটা করত, সেই কাগজে এই দেবী মুখার্জি, রবীন মজুমদার ও অসিত বর্মণেরা 10,000-20,000 করে ভোট পেয়েছে, তা আমি পেয়েছিলাম 283টা ভোট। আমার এখনো মনে আছে এই
1: জনপ্রিয়তার ভোট।
0: হ্যাঁ, জনপ্রিয়তার ভোট। আমি ভেবেছিলাম যে ওই একটা ছোট পাঠ করেছিলাম আমি, তাতে 283 জন লোককে যদি আমি বেস্ট অ্যাক্টর, এই জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে ভালো অভিনেতার ইয়ে করতে পারি, তাহলে কিনা আমার কিছু হবে। এসে গেলাম, টাকার লোভে এসেছিলাম, কিন্তু পরে দেখলাম টাকাটা সবসময় পাওয়া যায় না, অনেক গোলমাল টোলমাল হয়, তবে একটা মোহ তো আছেই, নামের মোহ, একটার পর একটা একটার পর একটা প্রাণপণে খাটতে খাটতে একটা মোহ আসে, সেই মুহূর্তে থেকে গেলাম এখানে।
1: আচ্ছা, এই অভিযাত্রী তুমি শুরু করলে, শুরু তো অভিযাত্রী, এই অভিযাত্রীর পরে কি পরপর তোমার ফিল্মের সঙ্গে চুক্তি হতে থাকলো?
0: হ্যাঁ হ্যাঁ, অভিযাত্রীর পরে আমি করলাম ভুলি নাই, এটাও খুব সাকসেসফুল হয়েছিল, এবং আমার রোলটা খুব লোকে ভালো বলেছিলেন, সবাই ভালো বলেছিলেন। এরপরে পরের আর পরের গুলোর কথা আর মনে পড়ছে না, একটার পর একটা। এরপরে নাম করা ছবি হচ্ছে 42, তো এইরকম করতে করতে একটার পর একটা করতে করতে আমার হয়ে গেল আর কি।
1: আচ্ছা, এই যে তুমি ফিল্মগুলো করেছিলে, এর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই বলে তোমার প্রশ্ন করছি। আচ্ছা, এগুলোকে তুমি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলে?
0: না না না না না না, এগুলো নায়ক নয়, এগুলো আমি কি বলে
1: টাইপ রোল,
0: ভিলেন।
1: আচ্ছা,
0: না তা এরপরে আমি নায়ক প্রচুর করেছি, প্রচুর করেছি।
1: আচ্ছা,
0: অনন্যা বোধ হয় আমার প্রথম ছবি যেটাতে আমি নায়ক।
1: আচ্ছা,
0: তারপরে আছে আমি সেই যুগের আভিজাত্য আছে, আরো কত ছবি আছে আমার ঠিক মনে পড়ে না, তবে আমি গোড়া থেকেই একটার পর একটা একটার পর একটা নানা ধরনের অভিনয় করছি, নায়কও করেছি অনেক।
1: আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে জাগছে, এটা যদিও তোমাকে বলেই করতে পারছি, আর কাউকে পারতাম না। আচ্ছা, আমাদের চলচ্চিত্রের অভিনেতা সম্বন্ধে প্রাথমিক ধারণা হচ্ছে যে তার সুদর্শন হওয়া প্রয়োজন। আচ্ছা, আমি বলছি না তুমি কুৎসিত, কিন্তু
0: ঘুরিয়ে বলছো
1: সুদর্শন তা বলছে, দুটোর মাঝখানে অনেক আছে, ভালো এবং ভালো নয়, সঙ্গে খারাপের তফাৎ আছে। আচ্ছা, আমি তাই মনে ভাবছিলাম যে তাহলে তুমি কি নিছক অভিনয় ক্ষমতার জোরেই চলচ্চিত্র জগতে এরকম ভাবে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেছো?
0: এটা বলা যাবে না ভাই, চেহারা টেহারা কথাগুলো ঠিক না, কার কোন কিরকম চেহারা কিরকম ভাবে কোথায় ইয়ে হয় সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সে কত প্রাণ দিয়ে, কত সিনসিয়ারলি ওই যে কাজটুকু করে সে কাজটুকু করছে। আমার নিজের মনে হয় যে আমি আমার জীবনে, আমি সেদিন গুনে দেখলাম ইয়ে করে 225টার বেশি ছবি হয়েছে, আজকে 34-35 বছর হয়ে গেল, এই ছবি।

0: আমার মনে পড়ে না আমি কোন ছবিতে যেটা একদিনে কাজ করেছি আর যেটা মস্ত বড় কাজ করেছি, নায়ক করেছি, কোথাও আমার এই ঐকান্তিকতা সিনসিয়ারিটির অভাব ছিল। এইটা থাকলে হয়ে যায়, ও ভালো চেহারা টেহারা থাক আর না।
1: না, ভালো চেহারা থাকলে যে হয় সেটা প্রমাণ তো তুমি নিজে, কিন্তু কথা হচ্ছে যে নিছক ঐকান্তিকতাই তো তোমাকে এগিয়ে নিতে পারে না। তোমার যেটাকে পোটেনশিয়ালিটি অর্থাৎ অভিনয় ক্ষমতা, যেটা অলমোস্ট সহজাত বলতে পারো, যেটাকে তুমি হয়তো পরে ঘষে মেজে আরো চকচকে করতে পারো, সেটা না থাকলে তো তুমি নিয়ারলি সিনসিয়ার হয়ে পারো না।
0: এটা ভাই আমি স্বীকার করি না। আমি বলতে চাই যে কোনো মানুষ যদি সিনসিয়ারলি ঐকান্তিক ভাবে চেষ্টা করে এবং কিছু কিছু সার্কামস্টান্সেস তাকে হেল্প করে, যেমন সে যদি কমন সেন্সটা, সাধারণ জ্ঞান, হ্যাঁ কমন সেন্স, এইটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে অভিনয় ক্ষমতা টমতা বলে এইগুলো যেগুলো আছে এগুলোকে আমি কোনো ভুয়ো কথা বলে আমার মনে হয়। কারণ আমার সেরকম ছিল না, আমার সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি কারোর কাছে শিখিনি, আমার তো নিজে থেকে এসছে, এবং নিজে থেকে এসছে মানে নিজের চেষ্টা এসছে, নিজের আমার প্রথম ছবি থেকে। আমাকেও আমার ডাইরেক্টররা মোটামুটি হয়তো তারা যা চান সেটা বলতেন, কিন্তু আমাকে হাতে ধরে তো কেউ শেখাননি এবং আমি শিখিনি, এবং আমার মনে হয় যে সেটা দরকার হয় না।
1: না, দরকার হয় না, তার এক কারণ তো এ হতে পারে যে তোমার নিজের মধ্যেই সে ক্ষমতাটা ছিল, তাই জন্য তার প্রয়োজন হয়নি। কিন্তু অভিনয় ক্ষমতা নেই এরকম লোক তো নিশ্চয়ই আছে।
0: আমি আমি ঠিক এটাকে মানতে পারছি না।
1: আচ্ছা,
0: আমার মনে হয় যে কোনো লোককে অভিনয় করানো যায় ঠিক জায়গায় ফেলে দিলে। যেমন আমার মনে হয় এর সবচেয়ে ভালো প্রমাণ হচ্ছে সত্যজিৎ বাবুর ছবিগুলো। সত্যজিৎ বাবুর ছবিতে, আমার এই ছবিটার কথা মনে পড়ছে, জনঅরণ্যতে আমার একটি বন্ধু কাজ করেছিল, তার নামটা হচ্ছে বিমল চাকুর্যে, বিমল চট্টোপাধ্যায় একটা ওই কোনো একটা অফিসের দালাল টালের মতন একটা কাজ করেছিলেন। সে জীবনে অভিনয় করেনি, আমি আমার জানা আছে, আমার অনেকদিনের বন্ধু, অভিনয় করেনি। সত্যজিৎ বাবু তার মধ্যে কি দেখেছিলেন তাকে নিয়ে গিয়ে দিয়ে কটা কথা সে বলেছিল, আমি মনে হয়েছিল যে তার মতন অভিনেতা আর হয় না।
1: হ্যাঁ, কিন্তু
0: কাজে কাজে ঠিক জায়গায় ঠিক ইয়ে করে সেই মানুষটি যদি সিনসিয়ারলি করে, সত্যজিৎ বাবুর সেই ক্ষমতা ছিল ওকে বুঝে নেওয়ার। কিন্তু এই মানুষ যদি নিজে বোঝে তাহলে সহজ হয়, এগুলো আমার মনে হয়।
1: তুমি নিজে বোঝে এটাই বড় কথা।
0: হ্যাঁ, নিশ্চয়ই।
1: কথা হচ্ছে যে ধরো একজন অভিনেতা তার অভিনয় ক্ষমতা ছাড়াও কিছু প্রয়োজন, যেমন উচ্চারণ, বাচন ভঙ্গি, কথা বলার ভঙ্গি, এইসবগুলো তো ওর সঙ্গে তো এসেই পড়ে। যেমন তুমি কি বলো যে যদি কারুর এগুলো না থাকে বা কারুর এটার সম্বন্ধে এটা ডিফেক্টিভ হয় তাহলে সেটাকে শুধরে নেওয়া চলে?
0: হ্যাঁ, নিশ্চয়ই সে চেষ্টা করলে শুধরে নিতে পারে বা সেই ধরনের চরিত্র করতে পারে। যেমন সবচেয়ে তোমার তো মনে পড়বে আজকালকারের শ্রোতাদের বা দর্শকদের, নরেশ মিত্র মশাইয়ের কথা, তার মতন অত বড় অভিনেতা এবং তার কি ছিল? কিচ্ছু ছিল না, চেহারা ছিল না এবং কণ্ঠস্বরটা অত্যন্ত বিশ্রী।
1: হ্যাঁ,
0: কিন্তু তিনি অসাধারণ অভিনয় করতেন, তার গিভেন হিজ রোলস, তিনি তার নিজের রোল চরিত্রটাকে বেছে নিয়ে করতেন। সেটা আমি বলবো যে তার ভেতরে কেউ ক্ষমতা টমতার কথা না বলে আমি বলবো যে কিছু না থাকলেও
1: করা যায়।
0: হ্যাঁ, করা যায়। সেট রুলস যেগুলো, সুচেহারা হবে, অমুক হবে, লম্বা হবে, ইয়ে হবে, হ্যান হবে, ত্যান হবে, গলা বেশ থাকবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো না থাকলেও করা যায়।
1: আচ্ছা আচ্ছা, তুমি যে এর আগে তুমি বলছো একটা বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করেছিলে অথবা তার আগে রেডিওতে, তুমি ফিল্ম জগতে গিয়ে তোমার মানসিক ভারসাম্য সম্বন্ধে কোনো অসুবিধা হয়নি কাজ করতে বা পরিবেশ সম্বন্ধে?
0: না না, পরিবেশ তো সব জায়গায় নতুন হয়, নতুন পরিবেশটাকে মানিয়ে নিতে হয়। তবে একটা সুবিধে হয়েছে, সেটা আমি 100 বার স্বীকার করব, যে যেটা বেতার আমাকে দিয়েছে, আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও দিয়েছে, সেটা আমি স্বীকার করি। সেটা হচ্ছে আমার উচ্চারণ, আমার স্পষ্টতা, আমার কথা বলার ভঙ্গি, এগুলোকে পারফেক্ট করার চেষ্টা আমি এইখান থেকেই করতে পেরেছিলাম।
1: আচ্ছা,
0: সেটা ওখানে গিয়ে অনেক সাহায্য দিয়েছে, অনেক উপকার হয়েছে। এককালে আমার মনে হতো যে এই যে সামনে মাইক্রোফোনের প্রত্যেকটা ফুটো আমি চিনি, এখন আর পারি না, কিন্তু তখন কণ্ঠস্বরের

0: সে ক্ষমতা ছিল এবং সেটা হচ্ছে এখান থেকে আমি পেয়েছি।
1: হ্যাঁ, কিছু তো সাহায্য নিশ্চয়ই পাবে। আচ্ছা, এইবার তোমাকে প্রশ্ন করি। আচ্ছা, তুমি ধরো প্রথমে চলচ্চিত্র জগতে যতগুলো অভিনয় করেছ তার মধ্যে কোন বই করে তোমার সবচেয়ে আনন্দ পেয়েছ?
0: ভাই, 225 খানা বইয়ের মধ্যে আর বলা যায় না।
1: আমি গুনতে বলি,
0: মানে সে ঠিক কোনটা সব কোথায় কোথায় চলে গেছে। আমি শুরু করেছিলাম কবে, তখন আমার বয়স 30 বছর, আজকে 64 বছর বয়স হলো। সো মেনি ফিল্মস। তবে আমার সবচেয়ে সম্প্রতিকারের ছবির মধ্যে আমার মনে আছে আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতনে জীবন মশায়ের পাঠ আমি করেছি এবং আমি আমি এই পাঠ করে যত মুগ্ধ, যত আনন্দ পেয়েছি এবং ধন্য হয়েছে, এরকম আমি আর কোনোটা তো হয়নি সম্প্রতিকালের মধ্যে। কারণ এটাতে আমি স্বর্গীয় তারাশঙ্কর বড়ুয়া প্রশংসা পেয়েছিলাম, আর দর্শকও ভালো বলছিলেন এবং আমার নিজের মনে এত ভালো লেগেছিল চরিত্রটা, এবং সেটার মধ্যে মজে যাওয়া যাকে বলে, একগাদা দাঁড়িয়ে মাথায় চুল পরে দুপুর রোদ্দুরে যে আউটডোরে যেখানে যেখানে চুপচাপ করে বসে থাকতাম, খাটতো ইয়ে হতো না, ক্লান্তি ছিল না, কাজ করতেও ক্লান্তি ছিল না, কিন্তু মনে হতো যে ওইটার মধ্যে আমি মিশে যাচ্ছি। মানে বিশেষ করে তার শেষ যেটা, সেই যে পরমানন্দ মাধবের যে যে স্পর্শ পাওয়া, যে দেখা, সেটা আমি কিছুতেই ভুলতে পারি না। আমার মনে হয় যে ওইটি বোধ হয় আমার সাম্প্রতিককালের সবচেয়ে আমাকে ছোঁয়া লাগা ছবি।
1: আচ্ছা, তুমি যে এই ধরনের সমস্ত বই করেছো বা আরোগ্য নিকেতনে ধরো, এইতে কোথাও কোনো সাহায্য করবার প্রয়োজন ডাইরেক্টরের বা অন্য কারোর হয়নি?
0: না না, ডাইরেক্টর নিশ্চয়ই করেন, ডাইরেক্টর সব ছবিতে করেন, এটা বললে ভুল হবে, ডাইরেক্টর সব ছবিতে করেন। তবে আমি কিভাবে বলবো, কিভাবে ইন্টারপ্রেট করব, সেটা আজকাল আর বলেন না। আগে ডাইরেক্টররা বলতেন, আমার সঙ্গে আলোচনা হতো, আলোচনা করে আমরা ঠিক করে নিতাম একটা রাস্তা। কোনো সময় আমি তার কথা মানতাম, কোনো সময় তিনি আমার কথা মানতেন, এর মধ্যে কোনো
1: অভিনয় করার সময় তারা
0: নিশ্চয়ই না, এগুলো আলাপ আলোচনার কথা। এবং দুটি বুদ্ধিমান শিক্ষিত লোকের মধ্যে, আমি নিজেকে বুদ্ধিমান এবং শিক্ষিত বলছি, মানে মানে যে যেটুকু যে আলাপ সম্ভব সেই আলাপ করে আমরা ঠিক করে নিতাম কিভাবে কি করতে হবে।
1: আচ্ছা, তুমি এখনো তো চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছো?
0: হ্যাঁ, নিশ্চয়ই।
1: আচ্ছা, তা আমি যতদূর শুনেছি তুমি এখন মঞ্চে বোধহয়।
0: হ্যাঁ হ্যাঁ,
1: মঞ্চে চোখ। আচ্ছা, এইটা তুমি যখন আরম্ভ করেছিলে তখন তো মঞ্চ জগতের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না?
0: না, তখন ছিল না। কয়েক বছর বাদে আমি কিছু মানে উড়ো অভিনয় করেছিলাম। উড়ো অভিনয় বলতে আমি মিন করছি, আমার মানে কিছু পয়সা প্রাপ্তিও ছিল, তার সঙ্গে আরেকটা ছিল খুব বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সুযোগ। কিছু তখনকার দিনে কিছু সম্মিলিত অভিনয়ের জাতের ব্যাপারটা হতো অনেকগুলো। তাতে আমি নাট্যাচার্য শিশির কুমারের সঙ্গে অভিনয় করেছি।
1: করেছো?
0: হ্যাঁ, করেছি। আমি টিঙ্করি চক্রবর্তী মশাইয়ের সঙ্গে অভিনয় করেছি, আমি অহিন্দ্র চৌধুরীর সঙ্গে অভিনয় করেছি, আমি প্রভা দেবীর সঙ্গে অভিনয় করেছি, আমি আরো আরো অনেক
1: অভিজ্ঞতা বলবে
0: এদের এদের অভিজ্ঞতা তো সঙ্গে, এরা এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন এবং এত সাহায্য করতেন যে বলবার কথা নয়। কোন যেমন আমার কণ্ঠস্বর পৌঁছচ্ছে না, এটা তারা বুঝলেন, বুঝে আমাকে ওই ওরই মধ্যে কায়দা করে একটু এগিয়ে দিলেন। এবং এরা যে কত অভিজ্ঞ লোক, অভিজ্ঞ থাকলে যে কত ইয়ে হয়, সেটা হচ্ছে আমি অনেক সাহায্য পেয়েছি।
1: আচ্ছা, তখন স্টেজে মাইক্রোফোনের প্রয়োগ ছিল না?
0: না না, এখনো খুব কম আছে, কিন্তু এখন আছে, তখন এসব ছিল না।
1: তুমি রেডিও থেকে গিয়ে তোমার এইটা একটুখানি অসুবিধা হয়েছিল?
0: হ্যাঁ হ্যাঁ, আমি রেডিও ফিল্ম এসবটাতে তো কণ্ঠস্বরের এত ইয়ে করতে হয় না, সেটা ছিল। তবে পরে পাকাপাকি যোগগুলো অনেক বছর পরে, সেটা হচ্ছে 1971
1: মঞ্চে
0: মঞ্চে এই।
1: আচ্ছা, এই চলচ্চিত্র বা মঞ্চ এই দুটোর মধ্যে বোধহয় বেসিক্যালি কোনো প্রভেদ নেই?
0: আমি বহুদিন আগে এই অল ইন্ডিয়া রেডিও, তোমাদের এই নতুন বাড়িতে একটা কি একটা ইয়ে হয়েছিল যে

0: একটা সর্ট অফ ইন্টারভিউ বা না না ইন্টারভিউ না, কিছু ছাত্র টাত্র এসেছিল কোন বিভিন্ন জায়গা থেকে, আলোচনা চক্রে আমি বলেছিলাম। তা আমার নিজের মনে হয় যে অভিনয় ও সব জায়গায় সমান, বেতারে স্টেজে বা ফিল্মে মোটামুটি তো একই। তবে আমার নিজের মনে হয় বেতারে অভিনয় সবচেয়ে শক্ত, সবচেয়ে শক্ত, কারণ শুধু কণ্ঠস্বর মানুষকে আটকে রাখতে হয়। স্টেজের একটা সুবিধা আছে, সামনাসামনি পাওয়া যায়, নগদ পাওয়া যায়, শুনতে না পেলে পেছন থেকে গালাগালি দেয়, আর শুনতে পেলে পেছন থেকে আহা দাদা আহা দাদা বলে, এটার সুবিধে। ফিল্মে তো অনেক মেকানিক্যাল ইয়ের সাহায্য নিতে হয় এবং টুকরো টুকরো করে হয়, এটা অভ্যাসে ঠিক হয়ে যায়, এটার জন্য কোনো বাহাদুরি কিছু নেই।
1: তা তোমার এই দুটোর মধ্যে চলচ্চিত্র মঞ্চের মধ্যে কোনটাকে তুমি বেশি পছন্দ করো?
0: আমি তো মূলত চলচ্চিত্রের লোক,
1: ফার্স্ট লাভ,
0: কাজে কাজে চলচ্চিত্রই আমার কাছে প্রথম। কিন্তু একে যে আমি ভালোবাসি না তা বলে ভুল হবে, কারণ আমি তো স্টেজে এই আজকেও আছে, আমি রোজ যাই, তিন দিন সপ্তাহে তিন দিন চার দিন যাই এবং মোটামুটি একটা ভালোবাসা কুড়িয়ে আসি, এটা কম নয়। আর এই বয়সে ভালোবাসাটা অনেকখানি বলে মনে হয়, সারা জীবন যা পেলাম ভাই এর তো অবধি নেই, এর তো শেষ নেই, এইটাকে এইটাকে মনে হয় যে
1: মনে করতে ভালো লাগে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, তুমি তো এতদিন ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িত, এ সম্পর্কে কোনো মানে ইন্টারেস্টিং ঘটনা যা আসলো তাদের ভালো লাগবে তা কি বলতে পারবে?
0: না ভাই, এরকমভাবে হট করে কি বলা যায়? ইন্টারেস্টিং ঘটনা তো আমি কি বলবো, ইন্টারেস্টিং ঘটনা বলে কিছু নেই, আর সব ইন্টারেস্টিং। এগুলো নিয়ে আমি কিছু লেখা টেখা করতাম, সে তার মধ্যে কিছু কিছু মনে পড়েছে, সেই সব লিখতাম টিখতাম। আমাদের এক একজন মানুষ এক এক রকমের ছিলেন আছেন, এদের সঙ্গে মেলামেশা করা, এদের ইডিওসিনক্রেসিস সেগুলো বোঝা বা এগুলোকে মিলেমিশে থাকা এর সঙ্গে, এটাই আনন্দ। গল্প ঠিক আমি কী করে বলবো, কারণ গল্প বলতে গেলে অনেকটা সময় অনেকটা পরিবেশ
1: ছোটখাটো ঘটনা তো ঘটনাগুলো
0: বেরোয়, তো সেগুলো হঠাৎ বললে ভাল লাগবে না, এই আর আমার নিজের মনে হয়।
1: আচ্ছা,
0: যে হঠাৎ বললে ভাল লাগবে না, কতটুকু কি বলবো, আমার ছবিদার কথা কত কথা বলবার আছে, পাহাড়িদার কথা, এরা যে অদ্ভুত অদ্ভুত মানুষ ছিলেন, আমাদের সবচেয়ে বড় আরও একজন মজার লোক ছিলেন নৃপতি চাটুর্য, যাকে আমরা আমাদের ফিল্ম লাইনে বলতো প্রভু
1: প্রভু
0: প্রভু, খুব মজার মানুষ ছিলেন। আমি আমি জানি না, রেডিওতে তো উনি মাঝে সাঝে আসতেন, থাকতেন,
1: আসতেন,
0: অদ্ভুত লোক, নিজের নতুন জামা তৈরি করে সেগুলো কেটে, তৈরি করার পর কেটে অন্য জামার কোপ মানে পকেট অন্য জামার ইয়ে এসব হাতা টাতা লাগিয়ে পরে বেরোত, পিকিউলিয়ার ধরনের মানুষ। এসব মানুষগুলো কিন্তু দেখতে ভালো, আলাপ করতে ভালো, গল্প কি বলবো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যেসব অভিনয় করেছো এর মধ্যে কোনো বিশেষ অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে তোমার ভালো লেগেছে বা মনে হয়েছে যে এর কাছ থেকে তুমি যেটুকু, কারণ তুমি যদি একটা চরিত্র অভিনয় করো তোমার বিপরীত দিকে যিনি করছেন তার কাছ থেকে জোরালো অভিনয় না পেলে তোমার পক্ষে অসুবিধে?
0: হ্যাঁ, এটা তো ঠিকই, এটা তো ঠিকই, তবে পাই তো সবসময় পাই,
1: বিশেষ করে তুমি বলতে পারো যে সাধারণভাবে পেয়ে
0: না, ধরো ধরো বিশেষ করে কি বলবো, যখন অল্প বয়স ছিল তখন যেসব মহিলাদের সঙ্গে অভিনয় করতাম, বড় বড় নাম করা সব যারা, এদের সকলে প্রেমে, এদের সকলে প্রেমে পড়ে যেতাম, এটুকু বলতে পারি। কারণ ওটা না হলে যেন অভিনয়টা ঠিক জমত, তারা জানতেন না, এটা আমার নিজের কথা। তারপরে আবার এখন অভিনয় করি যাদের সঙ্গে, তারা তো মানে আমারই সমবয়সী প্রায়, তো কাছাকাছি তারা, তাদের সঙ্গে আর এই জিনিসটা ঘটে না, তবে এটা ভালো মেলামেশা গল্প স্বল্প।
1: তাহলে তুমি বলছো তোমার দেহের সঙ্গে মনটাও বুড়িয়ে গেছে?
0: না না, মনটা ধরো
1: তখনও যখন তারা জানতে পারতেন না, এখনো এখনো তা থাকলে তাদের জানবার কথা না?
0: না না, এখনো এখনো এটা থাকবে কেন, থাকলে তো বড় মুশকিল, কি বিপদে পড়বো
1: সর্বক্ষেত্রেই,
0: কি বিপদে পড়বো, দেখো অল্প বয়সে একটি মেয়ে, তার সম্পর্কে যদি আমার এই দুর্বলতা ঘটে তাহলে সে যদি কোনোভাবে বুঝতে পারে তো আমার মানে

0: গোলমাল করে দেবে না, আমার লাইনে করে খেতে হবে না।
1: বলা যায় না বিকাশ রায় যখন,
0: তবে হতে পারে তো, সবই তো হতে পারে, এভরিথিং ইজ পসিবল, হয়তো কোনোদিন হবে।
1: এইটুকু হয়তো তারও সংগ্রহে থাকবে।
0: আসল ব্যাপারটা কি জানো ভাই, আসল ব্যাপার হচ্ছে যেটা আগে বলছিলাম, এত বছর থাকলাম, কত কত ছবি করলাম, কত লোকের সঙ্গে আলাপ হলো, কত লোক ভালোবাসলো, এর সীমা পরিসীমা নেই। ভারতবর্ষের যেখানে গেছি, ভারতবর্ষের বাইরে যেখানে গেছি, বাঙালি যদি কোথাও থাকে, তারা আমাকে দেখেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে আদর করেছে। ওই চাইছি কি জানো, যে ওই যেটা রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই, আমার হচ্ছে তাই। আর যে কদিন আছি সে কদিনের জন্যে ওই উপনিষদের একটা কথা মনে পড়ে গেল, জানো, বলি তোমাকে, ইয়াত্তে রূপং কল্যাণতমম তত্তে পশ্যামি। আমার আমার যারা দর্শক, আমার যারা শ্রোতা, তাদের কাছে করুর জন্য আমার এই নিবেদন যে আপনাদের কল্যাণতম রূপ যেটা সেটাই আমাকে দেখান, আপনারা আমাকে ভালোবাসুন যতদিন থাকবো। নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন সংগ্রহশালা থেকে অভিনেতা বিকাশ রায়ের সাক্ষাৎকার নিলেন সবিতা কুমার মিত্র মুস্তাফি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়। ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রোমগীতিতে আজ শুরুতেই দিলীপ বিশ্বাসের কথায় অলোকনাথদের সুরে গেয়েছেন শ্যামল মিত্র এবং অন্যান্যরা।

এতক্ষণ অমলেন্দু বিকাশ কর চৌধুরীর কণ্ঠে শুনলেন একটি রম্যগীতি। এবারের গানটির গীতিকার এবং সুরকার গোপাল দাশগুপ্ত এবং গেয়েছেন বাসন্তী দাশগুপ্ত।

রোমগীতিতে। এবারের গানটির গীতিকার প্রণব রায়, সুরকার কমল দাশগুপ্ত, গেয়েছেন ফিরোজা বেগম।

রোমগীতিতে আজকের শেষ গানটির গীতিকার শান্তি ভট্টাচার্য, সুরকার অনুপম ঘটক, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফের

0: প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় থাকবেন কিংশুক ঘোষ।

দুপুরের এই সময়টাকে আরও একটু মাটির গন্ধে ভরিয়ে দিতে আমি তোমাদের যৌবানীর বন্ধু কিংসুক হাজির হয়েছি তোমাদের প্রিয় অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে। আজকের আড্ডাটা না একটু আলাদা। আজকের আড্ডায় আছে উত্তরবঙ্গের হাওয়া, আছে নদীর গন্ধ, আছে গরুর গাড়ির শব্দ, আর আছে মানুষের মন খারাপ আর ভালোবাসার গল্প। কারণ আজকের বিষয়টা হচ্ছে ভাওয়াইয়া গান। অনেকেই বলেন যে ভাওয়াইয়া শুধু গান নয়, এটা একটা অনুভূতি, যে অনুভূতিতে কখনো প্রেম আছে, কখনো অপেক্ষা আছে, আবার কখনো দূরে চলে যাওয়া মানুষের জন্য একটা চাপা কষ্টও আছে। তাহলে আজকের এই আধ ঘন্টা আমরা গল্প করব ভাওয়াইয়া গান নিয়ে, শুনব কিছু জনপ্রিয় গান, জানব এর ইতিহাস, আর একটু ফিরে যাব সেই গ্রাম বাংলার রাস্তায় যেখানে এই গানগুলোর জন্ম হয়েছিল। তাহলে আজকের এই অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আমি, তোমাদের যৌবানীর বন্ধু কিংসুক, আর একদম শুরুতেই রইবে উত্তম কুমার দাসের কণ্ঠে তোমাদের জন্য এই গানটা। ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম গানের পর। একটা জিনিস খেয়াল করে দেখবে যে ভাওয়াইয়া গানের মধ্যে একটা টান আছে। এই গানটা কিন্তু খুব জোরে চিৎকার করে বা প্রচুর আওয়াজ এরকমভাবে কিন্তু হয় না, একটু আস্তে আস্তে মনটাকে এই গানটা ছুঁয়ে যায়। ভাওয়াইয়া কিন্তু মূলত উত্তরবঙ্গ আর বাংলাদেশের রংপুর অঞ্চলের একটা লোকসঙ্গীত, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দিকগুলোতে এই গানের প্রচলন কিন্তু সবচেয়ে বেশি। আগের দিনে যারা গরুর গাড়ি চালাতেন বা যারা দূরে দূরে কাজে যেতেন, তাদের জন্য তাদের জীবন, তাদের ভালোবাসা, তাদের কষ্ট সব কিছু নিয়েই এই গান কিন্তু তৈরি হয়। আর আসি যে এই কারণেই ভাওয়াইয়া গানের মধ্যে একটা আলাদা বিষণ্ণতা থাকে, যেটা শুনলে মনে হয় কেউ যেন খুব আপন কাউকে খুব মন দিয়ে ডাকছে। আসলে ভাওয়াইয়া গানের একটা বড় বৈশিষ্ট্য হলো যে এখানে শব্দ খুবই সহজ, কোনো জটিল কথা নেই, কিন্তু এই সাধারণ কথার মধ্যেই এত আবেগ থাকে যে মানুষ নিজের জীবনের সঙ্গে খুব মিল খুঁজে পায়। আর আমরা সবাই জানি যে যে জিনিসের সঙ্গে আমরা আমাদের নিজেদের জীবনের মিল খুঁজে পাই, সেটা আমাদের কত কাছের হয়ে যায়, আমাদের কত ভালো লাগার হয়ে যায়। মানে আমরা সবসময় গান শুনি বা আমরা ছবি দেখি, এই সব কিছু করি এই কারণেই যে কোথাও যদি আমরা একটু মিল খুঁজে পাই। আর মজাটা হচ্ছে এখানেই যে আমরা অনেকেই, আমাদের কিছু প্রিয় গান থাকে, আমাদের প্রিয় ছবি থাকে, সেগুলো ঠিক এরকমই হয়, কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় একটু হলেও আমাদের সঙ্গে কিন্তু একটু মিল খুঁজে পাই আমরা, তখনই সেটা আমাদের খুব প্রিয় হয়ে ওঠে। এবার আজকের সময়ে কিন্তু আমরা অনেক আধুনিক গান শুনি, সবচেয়ে মজার ব্যাপারটা এটাই যে এখনও কোথাও যদি ভাওয়াইয়া গান বাজে একটা আলাদা শান্তি লাগে। একটা সময় ছিল যখন গ্রামের মানুষদের বিনোদনের মধ্যে খুব কম অপশনস বা খুব কম জায়গা ছিল, তখনই এই লোকগানগুলোই কিন্তু ছিল মানুষের একমাত্র সঙ্গী। চাষের মাঠ, নদীর ধার কিংবা সন্ধ্যাবেলার উঠোনে বসে এই গানগুলোই মানুষকে একটু শান্তি দিত। আর আজ এত বছর পরেও এই গানগুলো কিন্তু হারিয়ে যায়নি, হয়তো একটু কম শোনা হয় বা হয়তো একদম আমাদের ইয়াং জেনারেশন হয়তো একটু কম জানে, কিন্তু তবুও হারিয়ে যায়নি। তার একটাই কারণ হচ্ছে যে ভালো জিনিস কিন্তু কখনো পুরনো হয় না। হ্যাঁ, এখনকার অনেক শিল্পীরাও কিন্তু নতুনভাবে এই ভাওয়াইয়া গান করছেন, কেউ ফিউশন করছেন, কেউ আধুনিক মিউজিকের সঙ্গে মিলিয়ে গাইছেন, তবুও এই যে গানের যে আত্মাটা সেটা কিন্তু

কোথাও গিয়ে সেই একই রয়ে গেছে, সেই সাধারণ মানুষের কথা, আমাদের সবার মনের কথা, আমাদের ভালোবাসার কথা, এগুলোই কিন্তু কোথাও গিয়ে বলে ভাওয়াইয়া গান। আর সেই জন্যই কোথাও গিয়ে ভাওয়াইয়া গান শুনলে আমাদের সবার মনটা একটু ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো হওয়ার কথা যখন বললাম আর গান শোনাবো না, সেটা তো হতে পারে না। সেই জন্যেই স্মিতা প্রামাণিক ঘোষের কণ্ঠে তোমাদের সবার জন্য রইল এই গানটা। ফিরে আসছি গানের পর।

আহা, মানে সত্যি সত্যি এই সুরে কিন্তু আমরা অনেক সময় সত্যি হারিয়ে যাই। আসলে এটা খুব ছোট্ট জিনিস, একটা মজার জিনিস আমার বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই কাজের সূত্রে হয়তো আমরা শহরে চলে আসি, যেখানে আমাদের বড় হয়ে ওঠাটা হয়তো গ্রামাঞ্চলে বা গ্রাম বাংলাতে, সেখানে আমরা একদম ছোটোবেলা থেকে সেই কাদা মাঠে খেলা থেকে শুরু করে হয়তো পুকুরে ঝাঁপ দিয়ে চান করা থেকে শুরু করে, এই যে গরমকাল, মানে আমি জানি যে অনেকেই তোমাদের মধ্যে যারা এখনও গ্রাম বাংলায় থাকো, এই যে দুপুরবেলা খাখা গরম, খাখা রোদ্দুর বাইরে, কিন্তু সেই সময়ও খেলাধুলো করার পর সেই যে আম গাছের ছায়ায় বসে একটা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে অপেক্ষা করা কখন একটা আম পড়বে আর সেই আমটা তুলে খাওয়া, মানে এই যে সব স্মৃতিগুলো আমাদের কোথাও গিয়ে আমরা যখন বড় হই, আমরা কাজের সূত্রে শহরের দিকে চলে আসি, সেখানে একটু কোথাও হলেও সত্যি কথা বলবে আমরা কোথাও গিয়ে আমাদের মনে পড়ে, এই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে। আর আমরা কোথাও গিয়ে যখন প্রচণ্ড কাজ করে করে বিরক্ত হয়ে যাই, তখন আমরা ফিরে যেতে চাই, কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না, অনেক কারণের জন্যই সেটা হয়ে ওঠে না। কিন্তু তুমি আর সত্যি কথা বলছো, এরকম কখনো হয়েছে যে কোনো গান শুনে তোমাদের হঠাৎ এই যে পুরনো স্মৃতি, তোমাদের যে স্মৃতিগুলোর কথা আমি এক্ষুনি বললাম, যেগুলো আমাদের অনেকেরই ছোটোবেলার স্মৃতি, আবার অনেকেরই এখন

সেই সময়টা তারা কাটাচ্ছে। তারা কিন্তু জানে না যে এখন যে সময়টা তারা কাটাচ্ছে তারা হয়তো সেই সময়টা তাদের সারা জীবনে একটা সম্পদ হয়ে থাকবে। এই ভাওয়াইয়া গানের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হয় যে এই গান শুনলে অনেকের ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই গ্রামের বাড়ি, ঠাকুমার রেডিও, বা সেই শীতের সকালের কথা, বা এরকম একটা দুপুরের কথা যেখানে সে আম গাছের তলায় হয়তো বসে আম খাচ্ছে। এখন আরেকটা ব্যাপার, সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ভাওয়াইয়া শুধু কিন্তু দুঃখের গান নয়, এখানে প্রেমও আছে, মজা আছে, এমনকি দুষ্টুমিও আছে। লোকসঙ্গীত মানেই শুধু কষ্ট, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আমাদের বাংলার যে সংস্কৃতি এত সমৃদ্ধ হওয়ার একটা বড় কারণই হলো এটাই যে এই লোকসঙ্গীতগুলো, বাউল, ভাটিয়ালি, ঝুমুর আর ভাওয়াইয়া, প্রতিটা গানের মধ্যেই একটা আলাদা জীবন আছে। আর সত্যি কথা বলতে এই গানগুলো না, এই গানগুলো যদি না থাকতো তাহলে হয়তো আমাদের যে শিকড়কে আমরা সুন্দরভাবে বা ঠিকভাবে কোথাও গিয়ে চিনতেই পারতাম না হয়তো। আর আজকের এই যে জেনারেশন, আমরা অনেক সময় ইংলিশ গান শুনি বা এমনি অনেক র্যাপ শুনি, যাই শুনি না কেন সেটা খুবই স্বাভাবিক যে সময়ের সঙ্গে যে বাইরের যে ইনফ্লুয়েন্স আমাদের সংস্কৃতির ওপর, আমাদের গানের ওপর এসছে এবং সেটার জন্যে পরিবর্তন হয়েছে, সেগুলো তো আমরা অবশ্যই শুনবো। কিন্তু এটা মানতেই হবে যে মাঝে মাঝে যে নিজের মাটির গান সেটাও কিন্তু শোনা খুবই প্রয়োজন, কারণ এই গানগুলোর মধ্যে দিয়ে কোথাও গিয়ে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব ঐতিহ্যকে আস্তে আস্তে চিনতে পারি। আর বিশ্বাস করো, তোমরা যদি শোনো এই গান তোমাদের খুব একটা খারাপ লাগবে না, কোথাও গিয়ে হয়তো তোমাদের একটু হলেও শান্তি লাগতে পারে, শান্তি হতে পারে। এবার চলে আসি যে এই গানের জন্ম, মানে আমরা ভাওয়াইয়া গান নিয়ে কথা বলছি, তো এই গানের জন্ম কোথা থেকে হলো। আগেকার দিনে ঘাড়িয়াল, মহুদ বা মহিশাল, বা যারা গরুর গাড়ি চালাতেন এবং দূরে দূরে যেতেন, তাদের একাকিত্ব কাটানোর জন্যই কিন্তু এই গান গাইতেন। তাই এই গানের মধ্যে অনেক সময় অপেক্ষা, দূরে চলে যাওয়া, মানুষের মন খারাপ, এইসব অনুভূতি পাওয়া যায়। এবার যে এই যে ভাওয়াইয়া, মানে অনেকেই মনে করেন যে ভাও বা ভাব শব্দ থেকেই কিন্তু ভাওয়াইয়া এই নামটা এসেছে, কারণ এই গানগুলো কিন্তু মূলত আবেগ আর অনুভূতি নিয়ে। অনেকেই আবার বলেন যে মাঠ ঘাট, এই যে মাঠ ঘাটের বাও বা হাওয়া থেকে এই নাম এসেছে, যদিও এই নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই মতবিরোধ নেই যে এই গান শুনে মনের শান্তি হয় বা এই গান শুনে আমরা কোথাও গিয়ে একটু হলেও সেই আমাদের নিজেদের মাটির কথা মনে পড়ে। একটা মাটি, মানে বৃষ্টি হওয়ার পর হয় না একটা মাটির একটা সুন্দর সোঁদা গন্ধ থাকে, যেটা আমরা হয়তো যারা শহরে সারাক্ষণই কংক্রিটের চারিদিকে ঘুরে বেড়াই তারা হয়তো পাই না, কিন্তু কোনো কারণে একটুখানির জন্যও যদি বা একটু সময়ের জন্য আমরা যদি একটু গ্রামে ফিরে যাই যেখানে প্রচুর মাটি রয়েছে, সেখানে গেলে হয়তো আমরা এই গন্ধটা পাবো, যে গন্ধটা কিন্তু একটু অন্যরকম। আর মানে আমার নিজের ব্যক্তিগত মতামত যদি আমি বলি, আমার তো বেশ ভালোই লাগে, মানে আমার মানে আমার খুব ভালো লাগে এই গন্ধটা। এবার চলে আসি যে এই ভাওয়াইয়া গানের বিশেষত্ব কী। ভাওয়াইয়া গানের সবচেয়ে বড় যেটা বিশেষত্ব সেটা হলো তার সুর আর আবেগ, মানে আমরা বারবার আবেগ নিয়ে কথা বলছি, অবশ্যই আবেগিত গানের সব, তারপরে তো আসে কথা। এই কথা বলতে তার মধ্যে যে সহজ সরল কথা, তার সঙ্গে যে তার সুরটা দেখবে একটু টানযুক্ত সুর, তারপরে গ্রামের ভাষার ব্যবহার, তারপর গভীর আবেগ থাকে, প্রেম ও বিবাহের অনুভূতি থাকে। আর এই গানগুলো না সাধারণত দোতারা, ঢোল, বাঁশি ইত্যাদি এই সব বাদ্যযন্ত্র দিয়ে কিন্তু গাওয়া হয়। বিশেষ করে দোতারা ভাওয়াইয়া গানের সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বাদ্যযন্ত্র। এবার একটা ছোট্ট ইনফরমেশন বা একটা ছোট্ট তথ্য হলো এটা যে প্রথম ভাওয়াইয়া গান রেকর্ড করেছিলেন যতদূর জানা যায় সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া, 1937 সালে প্রথম তিনি এই গান রেকর্ড করেছিলেন। এবার চলে আসি যে ভাওয়াইয়া গানের কথা উঠলেই অবশ্যই একটা নাম আসেই এবং সেই নামটা বলতেই হয়, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ, তাকে কিন্তু ভাওয়াইয়া গানের সম্রাটও বলা হয়। এরকম আরও তথ্য তোমাদেরকে তো আমি অবশ্যই দেব, কিন্তু একটা ছোট্ট গান শুনিয়ে ফিরে আসছি গানের পর, তোমাদের
সবার জন্য রইল সুখবিলাস বর্মার কণ্ঠে এই গানটা।

মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এতক্ষণ বলতে চাইছিলাম যে এত সুন্দর, মানে এত সহজ কথায় যে মানুষের ভাব প্রকাশ করা যায়, আমরা কি ভাবছি সেটা বলা যায়, সেটা কোথাও গিয়ে হয়তো এই গানগুলো না শুনলে আমরা বুঝতেই পারবো না। কারণ আমাদের সঙ্গে এটা অনেক সময় ঘটে থাকে যে আমরা যে মনের ভাব বা আমরা যা যে কথাটা বলতে চাইছি সেটা আমরা খুব সহজ কথায় অনেক সময় বলে উঠতে পারি না। সেটা অনেক কারণ হতে পারে, আমরা কথা খুঁজে পাই না, আমরা বলে উঠতে পারি না। কিন্তু এইসব মাটির গান, এইসব লোকগীতি যখন আমরা শুনি তখন কিন্তু আমরা এখান থেকে যে শুধু ভাব শিখছি বা শুধু আবেগ বা সেই সময়ের একটা জায়গায় চলে যাচ্ছি সেটা নয়, আমরা কিন্তু এটাও শিখি যে অনেক জিনিস খুব সহজ করে আমরা যদি বলে দিই সেটা কত সুন্দর লাগে। এবার বিষয়টা হচ্ছে যে এই কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই, মানে সময়ের অনেকটাই শেষ দিকে চলে এসেছি। কিছু গায়কের কথা, গায়িকার কথা তো বলতেই হয় যারা বিখ্যাত অবশ্যই ভাওয়াইয়া শিল্পী। যেমন আমি যদি পুরুষ শিল্পীদের কথা বলি তাহলে আব্বাসউদ্দিন আহমেদ আছেন, কোছিমউদ্দিন রয়েছেন, নায়েব আলী টেপু রয়েছেন, সুরেন বসুনিয়া রয়েছেন, ধরেশ্বর রায় রয়েছেন। আর যদি আমি এবার গায়িকাদের কথায় আসি, শিল্পীদের কথা, মহিলা শিল্পীদের কথায় আসি, প্রতিমা বড়ুয়া পাণ্ডে রয়েছেন, ফেরদৌসী রহমান রয়েছেন, সুরাইয়া বেলি রয়েছেন, হৈমন্তী পটোয়ারি রয়েছেন। আর গান যারা তোমরা শোনো তোমরা জানো এরকম প্রচুর গান রয়েছে। আজকে হয়তো এই ভাওয়াইয়া মানে নিয়ে কথা গল্প আমরা বললাম, একটা জিনিস আমার আবার সত্যি কথা মনে হলো যে সময় বদলে যায়, মানুষ বদলে যায়, প্রযুক্তি বদলে যায়, কিন্তু মাটির যে গন্ধ সেটা কখনো না বদলায় না। আর এই মাটির গন্ধটাই আজও কোথাও গিয়ে বাঁচিয়ে রেখেছে এই ভাওয়াইয়া গান।

আর এই মাটির গন্ধটাই কিন্তু ভাওয়াইয়া গানকে বাঁচিয়ে রেখেছে। আর আজ এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাদের জানাতে পারো, আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে পোস্টার রয়েছে, সেই পোস্টারে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। আর এই যে ভাওয়াইয়া গান নিয়ে আমরা এত কথা বললাম, তোমাদের যদি কোনো ব্যক্তিগত খুব প্রিয় কোনো গান থাকে সেটাও তোমরা বলতে পারো, কোনো প্রিয় শিল্পী থাকে সেটাও বলতে পারো। আর আজকে তোমাদেরকে আমি টাটা বলবো, আর যেতে যেতে তোমাদের সবাই জন্যে থাকবে শাশ্বতী দাসের কণ্ঠে একটা সুন্দর গান। আজকের জন্যে টাটা।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন কিংশুক ঘোষ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নজরুল গীতির অনুষ্ঠান। বিদ্রোহী কবি অথচ হৃদয়ে অগাধ কোমলতা কাজী নজরুল ইসলাম, গতকালই 11ই জ্যৈষ্ঠ ছিল তার জন্মদিন। তার প্রেমের গানগুলো যেন এক একটি জীবনের অধ্যায়, কখনো প্রথম দেখা, কখনো মুগ্ধতা, কখনো আকাঙ্ক্ষা, আবার কখনো গভীর বেদনার নিরবচ্ছিন্ন স্রোত। আজ আমরা সেই গানগুলোই শুনব। প্রথমেই শিল্পী হৈমন্তী শুক্লা, পরপর দুটো গান শুনব তার।

প্রেমের শুরুটা কখনো খুব সরল হয়, কোনো এক অপরূপ মুখ অথবা একটুখানি হাসি, হয়তো শুধু কারোর উপস্থিতি যা অকারণে মনকে টেনে নেয়। শুধু দেখার আনন্দ, শুধু সৌন্দর্যের কাছে আত্মসমর্পণ, এই অনুভূতিতে প্রেম যেন পূজার মতো পবিত্র হয়ে ওঠে, যেখানে প্রিয় মানুষটি দেবী সম হয়ে ওঠেন। এবারে শিল্পী অনুপ ঘোষাল।

প্রেম নজরুলের জীবনে এসেছিল বারবার। প্রিয়ার বিরহে হয়েছেন বেদনা ভরাতুর, বুকে তোমায় নাইবা পেলাম রইবে আমার চোখের জলে, ওগো বধূ তোমার আসন গভীর ব্যথার হিয়ার তলে। নজরুলের অসংখ্য কবিতা ও গানে প্রেম ও বিরহ প্রকাশ পেয়েছে। এবারে শিল্পী ইন্দ্রাণী সেন।

কিন্তু প্রেম কি কখনো শুধু দেখাতেই থেমে থাকে? না, একসময় সেই মুগ্ধতাও গভীর হতে থাকে। মন চায় আরো কাছে যেতে, আরো গভীরভাবে অনুভব করতে। তখন প্রেম হয়ে ওঠে এক আত্মসমর্পণ, যেখানে নিজের সবটুকু উজাড় করে দিতে ইচ্ছে করে। শুনব ফিরোজা বেগমের কণ্ঠে আরো একটি নজরুল গীতি।

শেষ করব আরও একটি নজরুল গীতি দিয়ে, যেটি রাতের গান, কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষেরই প্রিয় একটি নজরুল গীতি। শিল্পী ফিরদৌস আরা।

0: শুনছিলেন নজরুল গীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক পদ্মগোখ্র, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি।
1: পদ্মগোখ্র মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি।

0: এই বউ, শুনেছিস কিছু?
1: কি গো?
0: মীর সাহেবের পোড়ার বউ নাকি জাদু জানে?
1: তাই নাকি?
0: তা নয় তো কি, মীর সাহেবের বউ টানা 10 বছর বিছানা ছেড়ে উঠতে পারেনি। ছেলের বউ আসার পরে নড়েচড়ে বসল যে।
1: সে তো ভালো কথা। হ্যাঁ গো, মীর সাহেবরা নাকি একদিন মস্ত বড় লোক ছিল।
0: হরে বউ, বাপের মুখে শুনেছি এককালে ওদের ঘরে খড়মে সোনার গুড় লাগানো থাকতো। এককালে ওদের সোনার সংসার ছিল। মুর্শিদাবাদের নবাবের সাথে টেক্কা দিতে গিয়েই বিলাসী তার ফিরে সব শান্ত হলো।
1: মাঝে তো মীর সাহেব মক্তব্যে ছাত্তুর পড়াতেন।
0: এখন খুব কষ্ট ওদের। লোকে বলতো ছিল ঢেঁকি হলো তুল, কাটতে কাটতে নিম্মূল।
1: এখন তো ওদের অবস্থা একটু ভালো না গো?
0: সে ওই বইয়ের গুণে। লোকে বলে বউ নাকি খুব পয়মন্ত।
1: কে জানে বাপু, ব্যাপার স্যাপার বোঝাই দায়।
0: তা যা বলেছিস, যা একটু চা বানিয়ে নিয়ে আয় দেখি।
1: হ্যাঁ যাই।

0: জোহরা ঘুমলে নাকি?
1: না গো, এ পোড়া চোখে নিজ নেই জানি।
0: আমারও নিজ আসছে না। চলো জোহরা, শান্তি চাই, চলো সাথের আলোয় ফেসে যাচ্ছে ভুবন। চলো চলো চলো যাই, চলো। জোহরা একখানা গান শোনা
1: পাগল হলে নাকি? মাঝরাতে কান গাইতে লোকে হাসবে যে।
0: হাসু, তুমি তো আমার সাথীর রানী, তোমার মুখে গান শুনলি না আমার শরীরটা কেমন কেমন করে।
1: থাকবে থাক, চলো আলসির গায়ে দাঁড়াই দুজনে।
0: আমার আমার হাতে হাত রাখো জোহরা, আরো আরো কাছে এসো।
1: তোমার কক্ষ সারবে। চলো

0: Zora, Zora, kotha gele Zora?
1: Ki holo babzar?
0: Zora kotha gelo? Zora?
1: Tai to, ekhono bhalo kore alo photeni. Kotha gelo amar bouma? Shuncho? Shuncho?
2: Ki holo?
1: Bouma kotha gelo sat sokale?
2: Kothay jabe? Dekho, goshole gelo kina?
3: Babzar, babzar, babzar.
2: Ki holo bouma?
3: Ekhon ekbar gohal kori cholun.
2: গোয়াল?
3: হ্যাঁ,
2: সেখানে তো সাপ কোপের বাসা। গোয়ালে কি কাম বৌমা?
3: চলুন দেখি একবার।
2: আচ্ছা চলো, আরিফ বাপ যান, চল দেখি একবার।
4: ওই দেখুন বাপ যান, কি বিশাল গর্ত।
1: হ্যাঁ
2: তাই তো, এত বড় ফাটল তো ছিল না এখানে।
4: হ্যাঁ আব্বা যান, গর্তটা গর্তটা ছোটই ছিল। আমার কি মনে হলো লাঠি দিয়ে

0: লাঠিতে কোঁসা দিলাম ওখানে।
1: তারপর
0: লাঠি খানিকটা ভেতরে সিঁদতে মোশ মোশ শব্দ।
1: আশা তোমার কি কোনো তোমার কোনো আকে নাই বোমা? হ্যাঁ, এই গোয়ালে তোমার কারণ কি? কোঁসা দিলে তুমি সাপ খুব ভেঙে পড়ে।
0: মাফ করবে না আব্বাজান, আমার মন বলছে এখানে এখানে গুপ্ত ধন আছে। হ্যাঁ, গুপ্ত ধন। হ্যাঁ আব্বাজান। তুই থাকতে আমাদের ভয় কি মা?
1: দেখো সাপ, কি বিশাল সাপ, সাদা ধাপ ধাপ করছে, মাথায় সিঁদুরের খড়ম। আমার লাঠিটা কোথায় গেল? সামালকে সামালকে বাসান। ওই তো লাভ দিয়ে বললো বাজারের দিকে যাচ্ছে। নারি মারিস নে মারিস নে, ও বাস্তু সাপ, বাস্তু সাপ মারতে নেই বাপ। সাপের সঙ্গে মানুষের কিসের টেনাশোনা?
0: তা জানি না আব্বাজান, তবে সাপটা এর দেখে প্রাণ আমার জুড়িয়ে গেল।
1: সাপ জোলায় জোলায় থাকে, আর একটা যদি ভিতরে থাকে।
2: ঠিক আছে ঠিক আছে, বাদান নাগা সাপল ঠিক।
1: হ্যাঁ।

0: ওইটা মুখ খুলে গেছে, সামনে হাত দিবি বাপ বলা যায় না, ভিতরে যদি সাপ থাকে।
1: আচ্ছা আচ্ছা তোমরা তোমরা সরো সরো সরো সরো, আমি দেখছি। না না সাপ নাই
0: নাই
1: না, ভিতরে ভিতরে কি সব সক সক করছিল।
2: কই কই দেখি,
1: ওই তো ওই তো দেখো,
2: আল্লাহ এতো এতো আশ্রফি
1: আশ্রফি আশ্রফি বলো কি
2: সোনার মোর, বাপ পিতামরা রেখে গেছেন, তোর পয়েই আস্থা পেলাম, আল্লাহু আকবার।
0: আল্লাহর দোয়ায় আমাদের ঘর আবার ভরে উঠলো, কি বলো?
3: ও তার বলতে খোকার কয়লার কারবারটা তো ভালোই চলছে, সবই খোদার মেহরবানি।
0: সাজ নামলো, খোকার তো ফিরে পড়ার কথা।
3: আরে কলকাতা অনেক দূরের পথ, দেখো ঘন্টা আধা ঘন্টার মধ্যে এসে পড়বে।
0: গ্রামে নাকি আশ্রফির কথা চাউরে গেছে?
3: আমিও তো তাই শুনছি, এসব খবর চাপা থাকে না তো।
0: আমার তো ভারী ভয় লাগে।
3: ভয় কি আছে, বাপ পিতা মতন লুটের মাল তো নয়।
4: মা মা মা
0: কি রে বাপজান,
4: বাতিটা বাতিটা একবার আনো দেখি, কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছি।
0: দাঁড়া দাঁড়া বাপজান,
3: লড়িস নি আমি আসছি।
4: আব্বাসান আব্বাসান, ওই দেখো
2: আই বাপ সাপরি সাপ, লড়িস নি বাপ যা লড়িস নি, কে কোথায় আছিস, আমার এখন লাঠি দিয়ে যা তো।
5: কি হয়েছে কি হয়েছে আব্বাদা, কি হয়েছে কি হয়েছে?
2: দেখো সাপ
5: কোকোই
2: তোলি খোকাকে কাটতো।
5: লন্ডনটা দিন লন্ডনটা দিন, ভালো করে দেখি। ও এ তো আমার পদ্ম গো রুগ, এরে এরে কোনো ডর নাই বাপ,
2: ডর নাই
5: না বাপ,
2: তুমি কি পাগল হলে বলো
0: বালাই স্যার, পাগল কখন
2: সাপ খোপড়ে ভয় করে না এমন কথা শুনেছো কখনো?
5: সাপ আনি তো থাক মা, আমি বরং বাসার জন্য আমার দুধ নিয়ে আসি।
2: দুধ কলা দিয়ে কেউ কাল সাপ পোষে বৌমা?
5: ও কাল সাপ নয় আব্বাজান, ও দুটো আমাদের বিস্তর উপকার করেছে, তাছাড়া তাছাড়া বাস্তু সাপ মারলে যে ভিটেরও অকল্যাণ হয়।
0: যাও যাও বৌমা, বড়দের মুখোমুখি তক্ক করতে নাই।
6: আর বলো না ভাইয়া, মি সাহেবের ছেলের বউটা কি বিছানায় সাপ নিয়ে শুয়ে গো?
7: ও কি কি সব বলেছে কথা নেই বাবা,
6: সব বলেছে বললে সব বলেছে, মি সাহেবের বউ নাকি বলেছে সাপের ভয়ে তার পেটের ভাত চাল আওয়াজ দোকান।
7: তা তো হবেই, আরে সাপের কান্না ডর লাগে।
8: হ্যাঁ রে বেন্ডা, যুবতী বউ সাপিলে ঘর গোল গিয়ে বনে ঠাঁই কোথা?
6: সে তো শুনছি কয়লার ব্যবসা নিয়ে বাইরে বাইরে থাকি গো, আজ কলকাতা কাল রানীগঞ্জ পরশু আসানসোল, দু একদিনের জন্য ঘরে ফিরলেও সাপের জ্বালায় বউয়ের কাছে গেসতে পারেনি গো।
8: আরাম তা ওটা তো তার দেখালে পারেন তো।
7: আরে আমার তাই মনে হয়। আচ্ছা আচ্ছা ওই দিন দিনের ব্যাপার লয় তো,
8: আমার কি মনে লয় বউটা বোধ হয় ইচ্ছেধারী নারী, দুটো পদ্ম গোগ্রকে ব্যাটা বানিয়েছে, মানুষের পক্ষে কি সম্ভব নাকি?
7: আরো একটা কথা শুনেছো নাকি?
8: কি কথা?
7: বছর ঘুরতে না ঘুরতে বউটার কোলে নাকি বাচ্চা এসেছিল, দু দুটো বাচ্চা, কিন্তু প্রসব্যতে দেখা গেল বাচ্চা দুটো মরা, বউটার বিশেষ ওই মরা বাচ্চাটাই পদ্ম গগ্র হয়ে ফিরে এসেছে।
8: হবে ও বাপ, কে জানে কার কি গতি, তবে সাপ খুব তো নাম শুনলেই বড় ডর লাগে।
5: সারাটি রাত কি বারান্দায় কাটাবে?
2: তা নয় তো কি, সাপের জ্বালায় বাড়ি ঢোকার দায় উঠেছে।
5: ভয় কিসের, ওরা তো কাউকে কাটে না।
2: কাটে না কাটে না কাটে না, এই কথা শুনি তো শেষবার হয়ে গেলো।

0: ওদের বিশে সালায় জলে পুল মসি এসে কেটে দিত যদি সত্যি বেঁচে যেত।
1: ও কথা বললো না, তুমি না বাসি আমি বাসি কি করে।
0: নোকে ঠিকই বলে, তুমি মানুষ লও লাগিন লাগিন, তোমার নিঃশ্বাসে বিষ আছে, তোমার শুনে আমার জীবনটা সার খাবে গেল।
1: কথা তুমি আমি বলতে পারলি, তোমাদের কোনো অকল্যাণ কোনোদিন আমি চাইনি।
0: কিন্তু তোমার তোমার পদ্ম কখনো চালায় আমার জীবন যৌবন সব তো কার হয়ে গেছে।
1: বেশ বেশ, আমার জন্য তোমার যখন এত কষ্ট, কালে আমি বাপের বাড়ি চলে যাবো।
2: দেখো

0: এসব নিয়ে ভাববেন নি আম্মা।
1: ভাবতে না হলেই ভালো, আমার তো আর ভয় যায় না বাবা।
0: আব্বাজান কোথায়?
1: বাজারে গেছেন। এই তো হিরে এলেন বলে। জোহরা বাবা জিরে ঘরে নিয়ে যা, হাত মুখে ধোয়ার পানি এনে দে।
0: বলার
1: সুযোগ দিলে কই, আগে ভাগেই তো কাঠ গোড়ায় দাঁড় করে দিলে।
0: কেঁদুনি কেঁদুনি জোহরা, আজ আজ তোমার আর আমার মধ্যে কেউ নেই, কেউ নেই জোহরা।
1: তুমি আমায় আর ভুল বুঝবে না তো?
0: না জোহরা, তুমি তুমি আমার আমার মাথার মনি, তোমায় ছাড়া আমি সে বাঁচবো নি জোহরা।

0: 子，坛子，我冲冲冲，我冲哪？给谁在弄娃娃？用得把戏。
1: 啊我
0: 哎哎，我冲。
1: 啊啊，谁都不要吧？哎，看到他娃葫芦了。
0: 哪里啊？你哪过哪？把鞋子搞的，给我丢给谁不尿死？
1: 啊，哦，一个人都。他妈，管他干啥干啥去？
0: 哎，过来，他妈，我都把你不理死，我把你撵走，垃圾哄你堵你，妈妈，阿爸他妈过你不不死他。快拿过来！给我别搞多。
1: 那老，
0: 阿三，
1: 阿老阿米德西，
0: 提卡斯提卡斯，哎，
1: kill down，我来点老的。
0: 阿爹，你说了什么？都没阿哥在那，所以阿米要塞。
1: 哎，多，
0: 快快，
1: 哎多，萨多尔墓里的贝留萨斯。
0: 哎多，
1: 哎大哥，别说那两种，哈的苦拉多罗。那干的来多，多啦。ঠ্যাঙ্গার নোকটা ঠিক তোমার আব্বা হাসানের মতো আর সামনে শোন সামনে শোন তোমার আম্মা ঠিক আছে চলো চলো এখন ঘরে যাই
2: আমাদের কি সম্পর্ক
3: কখন চুরি হলো
4: কেন মিসা হল্লা করছেন কেন মিসা হল্লা করছেন আমা লজার সরের মাথা কি খেয়ে বসে আছেন নাকি
5: কি বলছো বাবাজি
4: ঠিকই বলছি ঠিকই বলছি একে চুরি তুমি শুনি রাখো নরক পুরীতে আমি আর এক মুহূর্ত থাকবো নি
6: আমাকেও নিয়ে চলো বিশ্বাস করো যা ঘটেছে তাতে তাতে আমার কোনো হাত নেই খোদা জানেন আমি আমি কোনো অপরাধ করিনি
2: বেশ তোরা যেতে চাস যা তবে একটু কিছু দাঁতে কেটে যা বাঁশি মুখে গেলে ভিটের অকল্যাণ হয়
6: অকল্যাণ যে ভিটেতে ইমান নাই তার আবার কল্যাণ অকল্যাণ
5: এই খবরটার তোর জীব আমি টেনেছি রে
6: হ্যালো হ্যালো তোমার কি কোনো হায়া নাই আব্বাজান আমার শ্বশুরের দেয়ার গয়না বিশ্বাস করে তোমাদের তোমাদের বাড়ির

0: জিলুম, সে বিশ্বাসের এই ফল হলো? এখন আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাব কি করে?
1: যজ্ঞে যজ্ঞে শোন, হল্লা করে লোক জানাজানি করিস নে, একটু কিছু মুখে দিয়ে না হয় চলে যা।
0: না, আমি এর বাড়িতে পানিও খাবো না।
2: ওরে ওরে সরাস রিক করবেন না আম্মা, আমায় বরং এক গ্লাস শরবত দেন, খেয়ে রওনা দিই দুজনে। জোরা যাও যাও যাও যাও, শাড়ি বদল করি নাও যাও।
0: হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ওপরে এসো।
3: বাবাজি, এই তোমার শরবত।
2: টেবিল উপরে কি জান
3: খেলেও, কিন্তু
0: তুমি একটু বারান্দায় যাও, শাড়িটা সেরে নি, এই শরবতটা নিয়ে যাও।
2: তুমি ধরে ফেলিস বলে আমার মুখ বন্ধ করে দেখতে পাচ্ছি কি কলবা ধর, কি কলবা ধর,
0: আমি যে আমি যে দাঁড়াতে পাচ্ছি না গো। চিকিৎসা না করালে
2: বাড়িতে এসব কথা বলনি? আমি বলেছি এশিয়াটিক কলেরা হয়েছিল।
0: তোমার মতন মানুষকে
2: সেখানে নাকি পদ্ম কুকুর দুটো তোমার তাড়া করেছিল।
0: তাড়া করবে কেন? আসলে খোকাদের জন্য খুব মন টানছিল, ওদের ওদের কবরে গিয়ে কাঁদতে কাঁদতে মূর্ছা যায়।
2: তুমি এখনো রাঁধুনি?
0: না, মা সেদিন বলেন, বৌমা তুমি যে পোয়াদি সে কথা কমই তো আগে। আমি বললুম, মা এখনো 7 মাসও হয়নি যে। মা বলেন, না হোক, ঘরের কাম কাজ আর কর না কর, রান্না বাইরে আমি সামাল দেব।
2: বাহ, তাহলে এখন ছুটির পর্ব চলছে বলো।
4: বাবু বাবু, এই ঝিনের বাচ্চা।
5: ঝিনের বাচ্চা?
4: হ্যাঁ কর্তা মশাই, আর দাড়িওলা ভূত ওই সদর দরে
5: বলিস কি রে, চোখের ভুল নয় তো?
4: না কর্তা মশাই, না, ছেলে মো দেখেছি।
6: কে কে ওখানে, কে ওখানে?
7: আব্দুল বিআই মীর সাহেব, বিবিরে নিয়ে মক্কা যাচ্ছিলাম, পথে বৌরা কলেরায় মারা পড়লো, ভাবলাম সবই তো গেল, মক্কা যাওয়ার আগে মেয়েটার একবার দেখে যাই, কিন্তু এখানে পা দিতেই হতো সারা সাপের কামড়ে।
0: তুমি এ বাড়িতে লজ্জা করে না তোমার?
7: লজ্জা লজ্জা সরমের পারে চলে গেছি রে মা, সারা শরীরটা পাক দিচ্ছে।

0: কাল মীর সাহেবের বাড়ি কি কাণ্ড করেছে শুনেছিস?
1: শুনলাম মীর সাহেবের ছেলের বউ নাকি মারা গেছে।
0: হ্যাঁ, আর মরণে ওর বাপটাও মরেছে।
2: বাপটাও মরেছে? তা বাপটা মরলো কিসে?
1: সাপে কেটেছে শুনছি।
2: এই বগ্র দুটো?
1: তাই তো শুনছি, গোগ্র দুটোকে পিটিয়ে মেরেছে পীর সাহেব। সেই সঙ্গেই তো আরিফের বউটা।
0: কিন্তু আমি তো অন্য কথা শুনলাম তো।
2: অন্য কথা কি শুনেছি?
0: বউটা নাকি পোয়া দিছিল, দু দুটো মরা সাপ প্রসব করে মরেছে।
2: তাই নাকি?
0: হগো, বউটা তো মানুষ ছিল না গো, নাগিন ছিল গো, নাগিন।
3: বাপ খেলছে কি কয় বুঝিনে বাপ।

0: মজনুম গোখরো নাটকটি এখানে শেষ হল। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বিদ্যানাটরূপ বুদ্ধদীপ বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন মীর সাহেবের বিবি সন্ধ্যা চট্টোপাধ্যায়, মীর সাহেব অবন্তীমোহন বন্দ্যোপাধ্যায়, মীর সাহেবের বিবি চিত্রলেখা সেন, মীর সাহেব সমর সরকার, জাহাঙ্গীর বাসুদেব সেনগুপ্ত, সালেমা আলো ছায়া দাস, বৃন্দাবন কল্যাণ মিত্র, মহাদেব ভোলানাথ ভট্টাচার্য, সনাতন মুক্তি কুমার চক্রবর্তী। অন্যান্য ভূমিকায় শ্যামরঞ্জন ঘোষাল, তপন পাল ও দেবব্রত বন্দ্যোপাধ্যায়, জোহরা মৌমিতা আদক ও আরিফ প্রশান্ত পাল। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনছিলেন নাটক পদ্মগোখ্র। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দেশে এখনও পর্যন্ত কোন ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। রাশিয়ায় ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ

0: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআর কে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 33টি বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। খারাপ আবহাওয়ার জন্য আজ রাষ্ট্রপতির নাথুলাপাস যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশুপাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকানিতে ছাদে এবং অফিসে ও দোকানের পাশে ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রীমোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিলসমূহ, সার্বভৌম ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: Free trade agreement, of course, will help with reducing barriers to trade, tariff and non-tariff. It will open up a plethora of investment opportunities. But more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership.

0: মিখাইল মুরাস্কো এই টিকার কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে কঙ্গো উগান্ডা ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরে বুর্জ এল সোমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। এছাড়া কৌথারিয়া এল সিয়াদে 5 জন নিহত এবং 6 জন আহত হন। এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননে হেজবোল্লার ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালাবে। 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হেজবোল্লার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং তারপর এর মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহ। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়াডাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ 16-এ তার প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার প্রেসলে স্মি এবং চেন ঝি ই জুটিকে 26-28, 21-15, 21-13 ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 6:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 6:30। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গান। প্রথম সবকিছুর সঙ্গেই আমাদের সবকিছু।

একটু বেশি জড়িয়ে থাকে, তা সে আবেগী হোক বা উৎকণ্ঠা, ভালোবাসা হোক বা আনন্দ, আর প্রথম তারও তো রকম ফেরাছে। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের এই স্বল্প পরিসরে আমরা খোঁজ করব প্রথম অ্যালবামের, যেমন ধরুন মোহিনীর ঘোড়াগুলির প্রথম অ্যালবামের নাম সংমিগ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক। সেখান থেকে একটা গান শুনি।

1989-এ আরও একটি বাংলা ব্যান্ডের সংযোজন হল, ব্যান্ড চন্দ্রবিন্দু। শোনা যায় প্রথম অ্যালবাম আর জানি না, প্রকাশে বেশ কাট।

1992-এ বাংলা ব্যান্ড ক্যাকটাস গঠিত হয়। বলা হয়ে থাকে বাংলায় প্রথম পেশাদার রক ব্যান্ড ক্যাকটাস। প্রথম অ্যালবাম স্ব শিরোনাম, সেখান থেকে শুনব গান।

এরপর এলো ভূমি, সালটা 1999। 2000 সালে তাদের প্রথম অ্যালবাম যাত্রা শুরু। আর প্রথমেই বাজিমাত, বলা ভালো সেই থেকেই তাদেরও শুরু হলো যাত্রা। বাংলা ব্যান্ডের গান আজকে এখানে শেষ করব, তবে যেতে যেতে শুনে নেব ভূমির এই গানটি।

0: এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে মিড ডে নিউজ।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম অনুজা কুমার উইথ দ্য মিড ডে নিউজ। The headlines. Supreme Court upholds Election Commission's power.

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:58 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা ও তার আশপাশের এলাকায় আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আংশিক মেঘলা থাকবে আকাশ, বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা

35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85% এবং সর্বনিম্ন পরিমাণ 65%। আজ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে আগামীকাল ও আগামী পরশু 28 এবং 29 মে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। তাই ওই অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আজ দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর ঘরকন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেব পমা মিশ্র, উপস্থাপনায় সোমা সাহা। বিকেল 4:35 কলকাতা কলুতান, নিউ টাউন নজরুল তীর্থ, সম্পাদনা বেবি ঘরামি। 4:50 শুনবেন লালুন গাথা। আজ সন্ধ্যায় শুনবেন বিকেল 5:05 উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্রশীল। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 6:50। খাবার টেবিলে বিষ, এ বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল, শুনবেন প্রথম পর্ব। সন্ধ্যে 7:00 শুনবেন নাটক পদ্ম গোখরো, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাটরুক বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 আকাশবাণী কলকাতার বিশেষ অনুষ্ঠান সৌন্দর্যের পূজারী নজরুল, শুনবেন প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর বন্ধন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগজি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান কথায় গানে, শুনবেন রাত 9:00, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, ডিজিটাল মাধ্যম, এ বিষয়ে অয়নজিৎ সেনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সিদ্ধার্থ মাইতি। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মারু বেহাগ রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন অরুণাভ মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00।

আকাশবাণী মৈত্রী, এখন অনুরোধের আসর, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। এই আসর আপনারা ভালোবাসায় ভরিয়ে রাখেন, অনুরোধ করেন আপনাদের পছন্দের গান, আর আমরা চেষ্টা করি সেই সব গান আপনাদের কাছে পৌঁছে দিতে। আজ আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে, শোনাব আপনাদেরই অনুরোধ করা বেশ কিছু গান। তাই আজ সরাসরি চলে যাই প্রথম অনুরোধের গানে। প্রথম অনুরোধটি এসেছে বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, সুভাষ চক্রবর্তী। আপনি শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় অথবা অনুপ ঘোষালের কণ্ঠে একটি নজরুলগীতি অঞ্জলি লহমর সঙ্গীতে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল আপনার পছন্দের সেই নজরুলগীতি। তবে শুধু আপনার নয়, আমাদের সকলের প্রিয় এই গান এখন শুনতে পাবেন।

চলে যাই পরবর্তী অনুরোধে। এই অনুরোধটি এসেছে নাগির বাজার দমদম থেকে, পাঠিয়েছেন অনুরোধ মানুষ কুমার সেনগুপ্ত। আপনি একটু মিষ্টি গান শুনতে চেয়েছেন উৎপলা সেনের কণ্ঠে, ছোটদের গান। তবে ছোটদের গান বলেই যে শুধু ছোটরা শুনবে এমনটা তো নয়, আমাদের সকলেরই প্রিয় গান। এ গান এখন সকলের জন্য রইল উৎপলা সেনের কণ্ঠে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। এবার নচিকেতা চক্রবর্তীর গান যখন সময় থমকে দাঁড়ায় শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল এবং বাদুল খটিয়াল নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে। রইল আপনাদের পছন্দের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুরোধের আসর থেকে।

নচিকেতা চক্রবর্তীর পর এবার চলে যাই আজকের অনুরোধের আসরের পরের গানটিতে। এ গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন এপার ওপার দুই বাংলার বন্ধুরা। আনন্দ আশ্রম ছবি থেকে আরতি মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের কণ্ঠে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, এই গানটি শুনতে চেয়েছেন কুষ্টিয়া শহর বাংলাদেশ থেকে মোহাম্মদ মোশতাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি ও ম্যানাজ জেরিন সাফা, এবং একই সঙ্গে এপার বাংলার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান এবং তাপস গিরি। আপনাদের সকলের জন্য রইল আনন্দ আশ্রম ছবির সেই জনপ্রিয় গানটি।

এবার আরো একটি দ্বৈত কণ্ঠের গান শোনাবো আপনাদের। এই গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন জয়পুর বাঁকুড়া থেকে ভারতী চট্টোপাধ্যায় এবং সোমনাথ চট্টোপাধ্যায়। আপনারা কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে লুকোচুরি ছবির সেই বিখ্যাত ভীষণ পছন্দের, আমাদের সকলের ভীষণ পছন্দের গানটি আপনারা শুনতে চেয়েছেন। তবে এই গান শুধু আপনাদের জন্য নয়, সকলের জন্য।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। এবার মান্নাদের গান, এই গান ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন উত্তরপাড়া থেকে বুলা রায়চৌধুরী, শিবনারায়ণ রায়চৌধুরী। আপনাদের পছন্দের গান এখন রইল শুধুমাত্র আপনাদের জন্য।

মান্নাদের কণ্ঠে গান শুনছিলেন আপনারা। দেখতে দেখতে অনুরোধের আসরের সময়ও প্রায় শেষের দিকে। শেষ অনুরোধের গানে যাব, তবে তার আগে দরকারি কথাটা একটু বলে দিই। আপনারা তো আমাদের অনুরোধ পাঠিয়ে ভরিয়ে দেন, তবে আরও বেশি করে আপনাদের কাছ থেকে গানের অনুরোধ চাই। তাই আপনাদের আমাদেরকে মেল করতে হবে maitribondhu23@gmail.com-এ। maitribondhu23@gmail.com এখানে মেল করে আপনারা গানের অনুরোধ পাঠাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আকাশ বাণী মৈত্রী, বিভি নয় কিন্তু, সেখানে গিয়ে অনুরোধের আসরের যে পোস্ট করা হয় তার তলায় আপনাদের পছন্দের গানটি লিখে দিন এবং তার সঙ্গে নিজের নাম আর কোথা থেকে বলছেন সেটিও জানাতে ভুলবেন না। আমরা রইলাম আপনাদের গানের অনুরোধের অপেক্ষায়। আর দেখতে দেখতে যেমনটা বলছিলাম সময় প্রায় শেষের দিকে, যেটুকু সময় আছে আর একটা মাত্র গান আপনাদের শোনাতে পারি। শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এ গান আপনারাই শুনতে চেয়েছেন, তবে এ গানের অনুরোধ এসেছে ওপার বাংলা থেকে, সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী, বিথি রানী চক্রবর্তী, বিকাশচন্দ্র ঝা, প্রিয়ম চক্রবর্তী, প্রতাপ চক্রবর্তী এবং প্রকাশ বিশ্বাস। আপনারা শুনতে চেয়েছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বল মন সুখ বল। এই গানটি শুনতে শুনতেই আজকের অনুরোধের আসর শেষ করবো।

অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা সাহা।

বন্ধুরা নমস্কার, আজকের মহিলাদের আসরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা, আশা করি সকলে ভালোই আছেন। আচ্ছা, শুরুতে একটা মন ভালো করা গান শুনে নিলে কেমন হয়? তাহলে চলুন শোনা যাক।

0: প্রেম যখন প্রথম হৃদয়ের দরজায় কড়া নাড়ে, তখন চারপাশের পৃথিবীও যেন অন্যরকম হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসা বাঁশির সুরে ডেকে নিয়ে যায় অচেনা আবেশ। আশা ভোসলের কণ্ঠে এই গানটিতেও আছে সেই অস্থিরতা, সেই আবেগ যা ঘরের চার দেওয়াল ভেঙে মনকে উড়িয়ে নিয়ে যায় স্বপ্নের দেশে, তাই না? মধুরা, এক সময় মেয়েদের বলা হতো রান্নাঘরই তোমার জগৎ। আজ সেই রান্নাঘর থেকেই জন্ম নিচ্ছে কত ব্যবসা, তাই তো বন্ধুরা? নাম তার ক্লাউড কিচেন। নেই দোকান ভাড়া, নেই ওয়েটার, আছে শুধু রান্নার হাত আর স্মার্টফোন। তাতে ক্লিক করলেই আপনার ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে ঘরের মেয়ের হাতে বিরিয়ানি, পিঠে, কেক, আরো কত কি। বন্ধুরা, জানেন কি, ভারতে প্রায় 45 লক্ষ মহিলা এখন ঘরে বসে ক্লাউড কিচেন চালান। লকডাউনের পর এই সংখ্যাটা 3 গুণ বেড়েছে। খুব সামান্য পুঁজি দিয়েই শুরু করা যায় এই ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আজকে আমাদের ঘরকন্যা অনুষ্ঠানে আমরা শুনব তেমনই এক সাফল্যের গল্প। শোনাবেন আমাদের বন্ধু দেবোপমা মিশ্র, আর আজকের বিশেষ অতিথি ক্লাউড কিচেনের মালিক অর্পিতা ঘোষ। তাহলে চলুন শোনা যাক।
1: আজকে ঘরকন্যার অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি, আর ঘরকন্যা অর্থাৎ ঘরদোর গুছিয়ে রাখার এবং সাথে সাথে আমাদের রান্নাঘরের টুকিটাকি এই ব্যাপারটা, এবং আমরা যেটা একদমই অবহেলা করতে পারি না, আমাদের অর্থাৎ পেটের দাবিকে। আর বিকেলবেলা হলেই তো আমাদের কিছু একটা খেতে মন চায়, আর সেই জন্যই আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের আজকের অতিথিকে। এবং আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট অতিথি ক্লাউড কিচেনের মালিক অর্পিতা ঘোষকে। নমস্কার দিদি।
2: নমস্কার।
1: আচ্ছা, এই যে ক্লাউড কিচেন, বেসিক্যালি ক্লাউড কিচেনে আমরা অনেক কিছুই দেখতে পাই, যে কোনো ভাজা ভুজি বা ফিশ ফ্রাই, চিকেন রোল, আপনার ক্লাউড কিচেনে আমরা কি পাবো?
2: আমার নমস্কার, প্রথমে বলি আমি অর্পিতা ঘোষ, আমি নিউ গড়িয়াতে থাকি। আমার ক্লাউড কিচেনে মোটামুটি আমি স্ন্যাক্স আইটেমই বেশি করি। তারপরে যখন অর্ডার অন অর্ডার কিছু আসে মেন কোর্সের জন্য, সেটাও আমি করে দিই, কিন্তু সেটা হলো বেসিস মানে অন অর্ডারে। আদার্স আমার ক্লাউড কিচেনে ম্যাক্সিমাম থাকে স্ন্যাক্সের।
1: স্ন্যাক্সের মধ্যে আমরা কি খাবো, মানে স্ন্যাক্স বেসিক্যালি আমরা বিকেলের জল খাবারকেই যেটা বুঝি।
2: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ, তো সেখানে আমরা কি কি পেতে পারি?
2: সেখানে আমার কাছে পাওয়া যায় যেমন এগ ডেভিল দু ধরনেরই পাওয়া যায়, যেমন আলু দিয়েও একটা পুর হয় সেটাও পাওয়া যায়, আবার মাটন কিমা দিয়েও একটা পুর হয় সেটাও পাওয়া যায়। তার সঙ্গে ফিশ বল নানা রকমের পাওয়া যায়, উইথ চিজ, উইদাউট চিজ, সেরকম পাওয়া যায়। তারপরে মোচার চপ, স্প্রিং রোল, পিৎজা, দই বড়া, নানা রকম জিনিস আমার কাছে আপনারা পেতে পারেন। তাছাড়া ইডলি, ধোসা, সাউথ ইন্ডিয়ান ডিশও আমি করে থাকি। বা এটা আমি অনেক সময় আমি অফলাইন এক্সিবিশনও দিই যেখানে আমি নিয়ে যাই এগুলো, কেক, কুকিজ, তারপরে গজা, নিমকি, নানা রকম পিঠা, সব রকমই থাকে আমার কাছে।
1: আচ্ছা আচ্ছা, মানুষ তো ভীষণ এখন হেলথ কনসার্স, আবার ছোট বাচ্চারাও বিকেলবেলা খুব খাবো খাবো করে টেস্ট করে আর কি, তো সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল কি আইটেম রয়েছে?
2: তাদের জন্য আমি একটা কথাই বলতে পারি, তারা তো আজকাল বাচ্চারা তো পিৎজা, রোল, বার্গার ছাড়া কিছুই খেতে চায় না, এমনকি বিরিয়ানি পর্যন্ত খেতে চায় তারা সব সময়। তো তাছাড়া মানে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, যেরকম দই বড়া তাদের জন্য খুব ভালো, একদম হালকা ফুলকা হয়। তাছাড়া আমি একটা জিনিস বানাই যেটা হলো পাস্তা মানে সালাড, যেটার মধ্যে কিন্তু সব কিছু বয়েলড থাকে, যেরকম পাস্তা আমরা বয়েলড করে দিই, তার সঙ্গে আমরা কাবুলি চানা।

0: বয়েল করে দিই, আলু বয়েল করে দিই, তার সঙ্গে একটু ব্লাঞ্চ করে গাজর কুচি, তার সঙ্গে ব্লাঞ্চ করে একটু ক্যাপসিকাম, নানা রকম বেল পেপার দিয়ে করতে পারি। তার সঙ্গে যায় মেয়োনিজ, ফ্রেশ ক্রিম, আর একদম মেইন ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে যায় যেটা আমি দিই, একটু পাউডার সুগার, সল্ট তো পড়বেই অবশ্য। তার সঙ্গে মেইনটা যায় হচ্ছে একটু কাসুন্দি, সেই টাটটা দিলে ওটা ভীষণ ভালো হয়। এইটা কিন্তু একটা খুব পেট ঠান্ডা করার মানে জিনিস, এমনকি আমি যখন অফলাইন করি গরমকালে এটা রাখি, এটা কিন্তু বাচ্চারা খুব প্রেফার করে আমার স্টল থেকে, এটা আমি
1: আচ্ছা
0: দেখেছি।
1: আচ্ছা আচ্ছা খড়কোটার অনুষ্ঠান, এবং আমাদের খড়কোটার মধ্যে ঘরের অন্যতম জায়গা হচ্ছে কিচেন, রান্নাঘর। এই রান্নাঘরের কাজের বয়ামে বয়ামে ঠিক কি কি সাজাতে পারি আপনার আইটেম গুলোর থেকে?
0: আমার আইটেমের থেকে কুকিজ, নানা রকম কুকিজ পাওয়া যায়, মানে ভ্যারাইটি অফ কুকিজ, সেটা সাজানো যায় কাঁচের জারে সুন্দর করে। নানা রকম চকলেট পাওয়া যায় হ্যান্ডমেড, আমার নিজের হাতে বানানো চকলেট রাখতে পারেন। তাছাড়া কেক, ড্রাই কেক আমি বেশ মানে বেশিরভাগ আমি ড্রাই কেক বেক করি, আর ক্রিম কেকটা একটু অ্যাভয়েড করি, কেননা ক্রিম কেক আজকাল কেউ খেতেই চায় না, শুধু বার্থডে বা অ্যানিভার্সারি এসব প্রোগ্রামেই ক্রিম কেক গুলো চলে। আদার্স কিন্তু এক মানে আমার ক্লাউড কিচেন থেকে যারা বুক করে কেক, তারা কিন্তু সমস্ত ড্রাই কেক এর বেশি আমার কাছে আসে। তো সেই কেক কিন্তু আপনারা সুন্দর করে পিস করে বয়ামে ভরে রাখতে পারেন।
1: একদম একদম। আচ্ছা হঠাৎ ক্লাউড কিচেনের কথাই কেন মাথায় এলো?
0: অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি থাকতাম আগে ব্যাঙ্গলোরে, আমরা 2009 আমি কলকাতায় শিফট করেছি আমার হাজবেন্ডের চাকরি সূত্রে। তো তারপরে আমার ডগই ছিল ঘরে, তো আমি তাদেরকে নিয়েই ব্যস্ত থাকতাম, ছেলে বড় করছিলাম, আমার একটি ছেলে, তাকে বড় করতে আমার সময় অনেকটা চলে গেছে। তারপরে টুকটুক করে কেকটা আমি নিজের থেকেই সবকিছু, বেকিং কিন্তু আমি কোনো কোর্স করিনি কারোর থেকে, যেমন কুকিজেরও কোর্স করিনি, কেকেরও কোর্স করিনি। ছেলে যখন ছোট ছিল তখন আমি চেষ্টা করতাম, আমাদের অ্যালুমিনিয়ামের ইয়ে থাকতো না বেকিং নিয়ে গ্যাসে বসিয়ে, তো ওটার মধ্যে আমি কেক ট্রাই করতাম, আমার মাকে ছোটবেলায় দেখেছি কেক বানাতে ওইভাবে, তো সেইভাবেই আমি কেকটা ট্রাই করতাম। তারপরে আস্তে আস্তে এটা কলকাতায় আসার পরে মানে যখন ছেলে বড় হয়ে গেল 18 সালে, তখন আমি ছোট ছোট করে কেক শুরু করলাম, তখন দেখলাম বন্ধু বান্ধবরা খুব পছন্দ করছে, আর রান্না বান্নাটা সবাই বলতো ভালোই করো ভালোই করো, তো একটা মাথায় ঘুরতো আমার যে এটাকে নিয়ে আমাকে ফার্দার কিছু একটা করতে হবে। ঠিক আছে, তারপরে 18 সালে আমাদের সোসাইটিতে, আমি যেখানে থাকি সেখানে একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, তাদের ফ্ল্যাট আছে, তারা থাকতেন বাইরে, তারা এসেছিলেন, তো কোথা থেকেও কোনো বন্ধু বান্ধবের থেকে শুনেছিল যে আমি রান্না করি, ওনারা ফার্স্ট আমাকে অ্যাপ্রোচ করেছিলেন যে আমাকে কি তুমি দিতে পারবে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট। তো আমি অনেক চিন্তা করে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলে ওটা আমি নিয়েছিলাম যে হ্যাঁ করব। তো সেই থেকে শুরু আর কি, মানে মেন কোর্সটা। তারপরে আস্তে আস্তে স্ন্যাক্স গুলো যখন শুরু করলাম, তখন দেখলাম স্ন্যাক্স আইটেম বেশি চলে এখানে, আর মানে ফুড আইটেম যেটা, সেটা অন অর্ডারে আমি করে দিলাম যে যার যেরকম লাগবে যদি বলে, মেন মেন কোর্স যেগুলো অ্যাকচুয়ালি, তো সেটা আমি এখনো করি মেন কোর্স অন অর্ডারে। তারপর এইভাবে আমার 18 সাল থেকে এটা শুরু, এটা 18 সাল থেকে এইভাবে শুরু। তারপরে তো ছেলেও বাইরে চলে গেছে, 14 সাল থেকে বাইরেই আছে সে, তো মানে হাজবেন্ডও চাকরি সূত্রে 23 সালে এখান থেকে বাইরে বেরিয়ে গেছে, তো এটাকে আমি তাই জন্য একদম মানে আঁকড়ে ধরেছি এই জিনিসটাকে, যে এটা নিয়ে আমাকে এখন থাকতে হবে।
1: একদম একদম। আচ্ছা আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
0: আমার খুব ইচ্ছে একটা রেস্তোরাঁ যাতে হয় আমার, এটা আমার ছেলেও আমাকে সাপোর্ট করে, বলে মা চেষ্টা করব ভবিষ্যতে একটা রেস্তোরাঁ যদি করতে পারি। আমার ছেলে বেসিক্যালি বিডিএস ডক্টর, ডেন্টাল ডক্টর, ও পিডিয়াট্রিক সার্জন অ্যাকচুয়ালি লখনউতে থাকে, তো ওরও খুব শখ, ওর ও খুব ভালো কুক করে, মানে ও নিজে রান্না করে নিজে খায়, হ্যাঁ ওখানে, তো ওর খুব শখ একটা রেস্টুরেন্ট, আশা করি জানি না ভবিষ্যতে যদি পারি, আমি খুব আমি কামনা রইল এখানে সেখানে দেখি যে আমার একটা রেস্তোরাঁ হবে, এটা আমার খুব ইচ্ছে আর কি।
1: একদম খুব ভালো খবর, মানে এটা হলে আমরা খুব খুশি হব। আজকের দিনে সত্যি শুভকামনা রইল। এবং
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ।
1: একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, এই যে আপনি আমার আইটেম গুলো বললেন, মোটামুটি ধোসা ইডলি বা আমাদের ডিমের টেবিল যেগুলো, সেগুলোকে আপনি

0: সাথে সাথে কেউ আপনাকে সাহায্য করে?
1: না, আমার সাহায্য করার কেউ নেই, পুরোটাই আমি নিজে হাতে করি, পুরোটা নিজে হাতে করি।
0: আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত আপনার স্টোরিতে যেটা শুনলাম যে একটা বিশাল টাইম গেছে ছেলেকে মানুষ করতে এবং ধীরে ধীরে আপনার এই উত্তরণ, এইরকমই যারা স্ট্রাগল করছে যে হয়তো তাদের সত্য সন্তান হয়েছে বা তাদের সন্তানেরা স্কুলে পড়ে কিন্তু চোখে অনেক স্বপ্ন আছে, তাদেরকে আপনি কি বলবেন?
1: তাদেরকে বলবো নিজেদের স্বপ্নটা যেন পূরণ করে, সব মানে নিজেদের মানে যে চাওয়া পাওয়াটা সেটা যেন পূরণ করে, সব মানে সবটাই যেন পুরোটা ফ্যামিলির জন্য দিয়ে দিলে না সেটা আর পূরণ হয় না। মানে আমি কিন্তু অনেকটা বয়সে সেটা করছি, এটা যদি আগের থেকে করতাম হয়তো আজকে আমি সেই আমার জায়গাটাই পৌঁছে যেতে পারতাম। তাই সবাইকে বলবো নিজেদের চাওয়া পাওয়া যেটা আছে নিজেদের মনে সেটা যেন পূরণ অবশ্যই করবেন আপনারা, সে যেরম করেই হোক। সংসার তো অবশ্যই, সংসার ধর্ম তো পালন করতেই হবে, সেটা তো করতেই হবে, সেটা তো সেটা তো বাতিল দিলে হবে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের এটা আমাদেরকে একদম পূরণ করতে হবে, নিজেদের চাওয়া পাওয়াটা, নিজেদের ভালো লাগার জায়গা বা ভালো থাকার জায়গা, এটা করলে আমি ভালোবেসে করছি সেই জিনিসটা আমাদের কিন্তু একদম পূরণ করতে হবে, সেটা একটু হলেও সময় বের করতে হবে নিজের জন্য।
0: ঠিক ঠিক। আচ্ছা, একদম শেষ প্রশ্নে আমরা চলে আসছি, আমরা অনেক খাওয়া দাওয়ার গন্ধ পেলাম আর কি আমাদের এই সমস্ত আলোচনা থেকে, কিন্তু গন্ধের কথা বললে আমরা এই গরমকাল চলছে পারফিউমের কথা ভীষণ মাথায় আসে, তো আপনার ক্লাউড কিচেনের পাশাপাশি বোধ হয় পারফিউমেরও একটা,
1: আমার হ্যান্ডমেড পারফিউমের একটা কালেকশন আমার কাছে থাকে, অবশ্যই এটা আমি নিজে হাতে বানাই না, বাট আমি যার থেকে আনি তার নিজের হাতের বানানো পারফিউম এগুলো, তো আমি অবশ্যই রাখি, আমি ভীষণ ভালো পারফিউম, যেগুলো পারফিউম হ্যান্ডমেড পারফিউমটা যেটা বলতে পারি, আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি আর কি হ্যান্ডমেড পারফিউমের সম্বন্ধে, এটা তো মানে তিন রকমের নোটস থাকে এর মধ্যে, এটা যেগুলোকে বলে টপ নোটস, মিডল নোটস, লাস্ট নোট এরম করে বলে, তো সেরকম ভ্যারাইটি থাকে, মনে করুন টপ নোটটা আছে রোজের, মিডল নোটটা আছে ফ্রুটসের, মানে এইরকম লাস্টটা আছে জ্যাসমিনের বা স্যান্ডেলউডের, এরকম এইরকম মিক্সড ম্যাচ করে নোটস হয় যেগুলো মানে হ্যান্ড পারফিউমে এগুলো এরকম নোটস দিয়ে তৈরি হয়, তো সেক্ষেত্রে বলবো মানে পারফিউম দারুণ দারুণ, আমার কালেকশন দারুণ, আমার প্রচুর রিভিউ, ভালো পোস্ট রিভিউ আছে পারফিউমে।
0: পারফিউমে আমাদের এখনকার কালেকশন মানে এখনকার মেয়েরা যেগুলো পছন্দ করছে সোদা গন্ধ, এগুলোকে আপনার কাছে পেয়ে যাওয়া যাবে?
1: অ্যাকোয়াটিক প্রচুর পারফিউম বেরোয়, অ্যাকোয়াটিক স্মেলের অনেকে পছন্দ করছে, আর তার সঙ্গে ব্লেন্ডেড ফ্রুটের পছন্দ করছে, চন্দন পছন্দ করছে, রোজ পছন্দ করছে, মানে নানা রকম পারফিউম কিন্তু পছন্দ করছে আজকাল লেডিসরা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনার, প্রথমত আপনার ক্লাউড কিচেন আজকে আরো বিস্তার লাভ করুক, শুভকামনাটা জানাই আমাদের পক্ষ থেকে
1: এবং সবার আশীর্বাদ চাই যাতে আমি যেই জায়গাটা পৌঁছতে চাইছি সেটা যেন আমি একটু পৌঁছতে পারি।
0: একদম একদম, আর সাথে সাথে আপনার যে পারফিউমের গন্ধ সেটাও যেন সবার কাছে পৌঁছে দেয়।
1: একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ,
0: অনেক ধন্যবাদ আপনাকে।
1: থ্যাংক ইউ দেবোপমা, থ্যাংক ইউ।
2: উফ, ধোসা, টক, দই বড়া, ডেভিল, পাস্তা, কেক, চকলেট, শুনতে শুনতে জিভে জল এসে যাচ্ছিল। ক্লাউড কিচেনের মালিক অর্পিতা ঘোষ মানে অর্পিতাদি, আপনাকে ধন্যবাদ এই রেসিপি অফ সাকসেস শেয়ার করার জন্য, আর ধন্যবাদ আমাদের বন্ধু দেবোপমা মিশ্রকে যিনি এই সাহসের গল্পটি আমাদের উপহার দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, ঘরের হেসেল এখন গ্লোবাল কিচেন, রান্নাঘরের খুঁন্তি হতে পারে আপনার স্বাধীনতার চাবি, ব্যবসা করতে দোকান লাগে না, লাগে জেদ, ভালোবাসা, সততা আর একটা স্মার্টফোন। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন আমিও কিছু করব কিন্তু ভয় পাচ্ছেন, তাদের বলবো ভয় না পেয়ে এগিয়ে আসুন।

এবার চটপট আপনাদের জানিয়ে দিই জুন মাসে এক কলমে দুই নারীর বিষয়। নীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস, সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে, দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের দীর্ঘ শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, আমাদের মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com। আপনারা চাইলে চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখবেন, চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা 23 জুন 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা বিভাগ। এবার জানাই জুন মাসে আমার কলমের বিষয়, ঝড় বৃষ্টির রাত্রে। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হেরিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতা উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যের আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি, শিরোনামে দেশ ও শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আপনাদের আমাদের মেল আইডি জানা, তবু আরেকবার বলে দেওয়া, mohilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানাটাও আরেকবার বলে দিই, আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ বন্ধুরা 23 জুন 2026। বন্ধুরা মনে রাখবেন, চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু দুটি ক্ষেত্রেই 23 জুন 2026।

पैरी सेर छे चुकी পারেনা মশলাটা যেখানে জাননা আমি শেষে ভগবতী মান্না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে।

সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী ভজহরি মান্না আইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী ভজ

বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামতই আমাদের প্রেরণা। আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় থাকি।

এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সোমা সাহা। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশিতে থাকুন। নমস্কার।

0: মহিলাদের আসর এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সোমা সাহা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলুতান।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতা কলতান। কলকাতা কলতানে আজ আমরা শুনব
2: কলকাতার নিউ টাউনে অবস্থিত নজরুল তীর্থ নিয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি নিবেদিত একটি সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র নজরুল তীর্থ। কেন্দ্রটি কলকাতার নিউ টাউনের অ্যাকশন এরিয়া একে অবস্থিত। কবির 115তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের উদ্বোধন করা হয়। কলকাতার একেবারে কেন্দ্রে রবীন্দ্র সদনের যে চত্বর আছে তার মতোই জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের অন্যতম স্থান নজরুল তীর্থ। কবির বাণীকে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার ভবনের দেওয়ালের গায়ে। এর ভেতরে রয়েছে প্রদর্শনী স্থান, রয়েছে লাইব্রেরি, সামনে ছোট্ট জলাশয় এবং সঙ্গে রয়েছে বাগানে ফুলের সমারোহ। আজ অনুষ্ঠানে নজরুল তীর্থ নিয়ে আমরা কথা বলে নেব হিটকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেনের সঙ্গে। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বেবি ঘরামি।
3: আমি আজকে জানতে চাইব নজরুল তীর্থ সম্পর্কে।
4: আমরা বলতে চাই যে কলকাতা এবং বাংলা, কলকাতাকে আমরা বলি সংস্কৃতির রাজধানী, তো সেই রাজধানী এবং এত বিশাল কলকাতায়

0: জায়গায় এটা অবস্থিত। এখানে তিনটি সিনেমা হল আছে, হল ওয়ান, হল টু, হল থ্রি, এবং তিনটিতেই প্রফেশনাল গ্রেড ডলবি ডিজিটাল 5.1 সাউন্ড সিস্টেম এবং প্রজেকশন সিস্টেম আছে ডিজিটাল, এবং কমার্শিয়াল ফিল্ম, বাংলা ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম ক্রমাগত এখানে প্রফেশনালি চালানো হয়। প্রচুর মানুষ দেখেন, আসেন, এবং বড় কথা হচ্ছে জাপানিজ কনসুলেট, ব্রিটিশ কনসুলেট, জার্মান কনসুলেট বিভিন্ন সঙ্গে এবং বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে মাঝে মাঝেই বিশেষ প্রোগ্রাম আমাদের সপ্তাহান্তে বা সপ্তাহব্যাপী প্রোগ্রাম করা হয়, সেখানেও উৎসাহ ভরে মানুষ দেখেন। সৌমিত্র চট্টোপাধ্যায় যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তখন রিমেম্বারিং সৌমিত্র বলে চমৎকার একটি প্রদর্শনী এখানে হয়েছিল, প্রচুর মানুষ এসছেন। আর তাছাড়া একটা ওপেন এয়ার থিয়েটার, আর্ট গ্যালারি এবং রেডিও নিউ টাউন স্টেশনের অডিও রেকর্ডিং এর সবই নজরুল তীর্থ আছে। সেখানে অডিও রেকর্ডিং করা হয়, বিভিন্ন টাইপের ফাংশন করা হয়, এবং নিউ রেডিও নিউ টাউন বলে একটি অ্যাপস ইন্টারনেট রেডিও স্টেশন আছে, সেখানে বিশ্বব্যাপী বিভিন্ন বাঙালির ক্ষেত্রে যা যা ফাংশন হচ্ছে সেগুলো সেখানে পুনঃপ্রচারিত করা হয়, কিছু অরিজিনাল প্রোডাকশনও থাকে। আর ওপেন এয়ার থিয়েটারে সুন্দর পারফরমেন্স করা যায় অত্যন্ত সুলভ মূল্যে, এটাও বিশেষত শীতকালে এবং গরমকালের সন্ধ্যায় খুব পপুলার। এছাড়া আছে এখানে রেস্টুরেন্ট আছে, এখানে মিউজিয়াম আছে নজরুলে, সবচেয়ে বড় কথা দুটো আর্ট গ্যালারি আছে। এখানে আর্টও হয়, তেমনি হ্যান্ডিক্রাফটসও হয়, বিভিন্ন টাইপের সবে একটা আমি আর্ট উৎসব হয়ে গেল। প্রবল উৎসাহে মানুষজন এসছেন, গান, বাজনা, নাটক, আর্ট, হস্তশিল্প সবকিছু একসঙ্গে, একটা জমজমাট পরিস্থিতি হয়েছিল ঠিক কোভিডটা পিকে ওঠার আগে। তো সুতরাং আমরা বলি নন্দন রবীন্দ্র সদন ওদিকে যেরকম সেন্ট্রাল কলকাতায় আছে, তেমনি পূর্ব কলকাতার রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ এবং বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মিলে একটা সাংস্কৃতিক ধারাটা, কলকাতা যে সংস্কৃতির চর্চার কেন্দ্র, সেটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: সৌন্দর্যায়নের ক্ষেত্রে নন্দনের পাশাপাশি নজরুল তীর্থ একদমই বাদ দেওয়া যায় না, এটা মেইনটেনেন্স এর ব্যাপার, এবং এটা কবে কি চালু হয়েছিল সেই ব্যাপারে আমাদেরকে একটু বললে খুবই ভালো হয়।
0: নজরুল তীর্থ স্থাপিত বা উদ্বোধন করেছিলেন 2014 সালে, এবং সেখানে নজরুলের জন্মতিথিতে এটা হয়েছিল। তখন থেকেই আমাদের বিভিন্ন প্রোগ্রাম, ফাংশন, এমনকি নাটকও এখানে হয়ে গেছে। এটা মেইনটেনেন্স করে হিটকো, এবং এটাতে খুব যত্ন করে, পরিষ্কার করে, প্রফেশনাল হাউসকিপিং দিয়ে সবসময় ঝকঝকে করে রাখা হয়। নজরুল তীর্থ সবচেয়ে বড় যেটা স্থাপত্য, এই যে স্থাপত্যটা এত সুন্দর বাড়িটা, এটা অবিন ডিজাইন স্টুডিও বলে একটি আর্কিটেকচারাল ফার্ম করেছেন, যে সেটা বিভিন্ন জায়গায় প্রাইজ পেয়েছে এবং নিউ এশিয়ান আর্কিটেকচারের মধ্যে প্রথম 10-এর মধ্যে একাধিক জায়গায় বিবেচিত হয়েছে। এর সামনের গায়ে কংক্রিটের একদম ব্লকের মতো মনে হয়, সেখানে বিচিত্র অক্ষরে বলবীর চিরোন্নত মমশির এই কথাটা লেখা আছে, যেহেতু নজরুল এবং নজরুলের যে বাণী সেটা বড় বড় করে তার ফাসাদে লেখা আছে, চোখ এড়িয়ে যাবে না কিছুতেই। সামনে ছোট্ট একটা জলাশয়ে মাছ ঘুরে বেড়ায়, এবং খুব মনোরম বসার জায়গা, রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা, এমনি বেড়াতে আসলেও খুব ভাল লাগে। আর এছাড়া এখানে একটি স্মার্ট লাইব্রেরি আছে, এবং এই লাইব্রেরিটা এত সুন্দর, লোকে বলে আজকাল লোকে বইয়ের কাছে আসে না, কিন্তু এত সুন্দর, এত চমৎকার, এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর ছোট ছোট প্রোগ্রাম হয়, যে ইতিমধ্যেই বয়স মাত্র 2 বছর, ইতিমধ্যেই 10,000-এর উপর বই এবং 1,000-এর উপর পার্মানেন্ট মেম্বার এখানে আছেন। এছাড়া ফ্রি রিডিং এ তো মানুষজন আসছেনই, 17টা ম্যাগাজিন বোধ হয়, 18টা কাগজ এখানে রোজ আসে, কফি খেতে খেতে কাফে কন্ত এখানে খুব এনজয় করেন। তো নজরুল তীর্থ ভাইব্রেন্ট সেন্টার, এইটা মেনটেন অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে, প্রত্যেকেই এসে এর সৌন্দর্য দেখে বিমোহিত হন। সুতরাং ফিল্ম যদি ভালো হয়, নজরুল তীর্থ ইজ এ ভেরি পপুলার ডেস্টিনেশন, প্রচুর মানুষ আসেন, এবং এর মাল্টিফেরিয়াস লাইব্রেরি, মিউজিয়াম, খাবার জায়গা, ওপেন এয়ার থিয়েটার, রেডিও নিউ টাউন, আর্কাইভস, মিউজিয়াম সব দেখে একটা জমজম

0: মোট পরিস্থিতি এবং সব একত্রে একটা জায়গায় দেখতে চান, অবশ্য অবশ্যই কলকাতায় এলে, কখনো নজরুল চিত্র একবার ঘুরে না গেলে আপনার কিন্তু আধুনিক কলকাতা ঘোরাটা সার্থক হবে।
1: এই সঙ্গে শেষ হল অনুষ্ঠান কলকাতা কলতান। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা বেবি ঘরামি। কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন কলকাতা কলতান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা

আকাশবাণী মৈত্রী, এখন লালন গাথা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ধর্ম যা ধারণ করে, কিন্তু ধারণের পরিবর্তে সেই ধর্মই যখন হয়ে ওঠে মানুষে মানুষে বিভেদ সৃষ্টির হাতিয়ার, তখন অন্যায়কে প্রশ্রয় দিয়ে সে ভয়ঙ্কর হয়ে যায়। এবং মানব সভ্যতার ইতিহাসে বারবার আমরা দেখেছি ধর্মের নামে, দেবসেবার নামে মানুষের রক্তের দাগ। তবে আবার ঠিক সেই বিন্দুতে দাঁড়িয়ে দেখা গেছে যুগে যুগে জন্ম নিয়েছেন এমন সব মহাপুরুষ যারা বারবার সব অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখিয়েছেন তাদের নিজস্ব পদ্ধতিতে। লালন ফকির তাঁদেরই একজন। লালনকে নির্দ্বিধায় বলা যায় বাংলা লোককৃষ্টির রেনেসাঁ পুরুষ, যখন বাক স্বাধীনতা, মৌলিক অধিকার এই সমস্ত শব্দগুলো আইনি তকমা পায়নি, সেই কঠিন সময় দাঁড়িয়েও রাষ্ট্র পরিচালিত গোঁড়ামি এবং গতানুগতিকতার উল্টো দিকে দাঁড়িয়ে তিনি ঈশ্বর চেতনার ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলে গেছেন।

1774 সালে জন্মগ্রহণ করে এতগুলো বছর পেরিয়েও তিনি আজও সমান প্রাসঙ্গিক। আর প্রাসঙ্গিক বলেই তো তাকে নিয়ে আজও গবেষণা হয়, সেখান থেকে উঠে আসে নানান জনশ্রুতি, তৈরি হয় মিথ। লালুনির জীবন দর্শন ছিল যতটা গভীর, তাকে গানের মাধ্যমে ঠিক ততটাই গভীরভাবে এবং সহজভাবে প্রকাশ করেছেন। তার গুরু ছিলেন সিরাজ সাঁই দরবেশ। মধ্যপ্রাচ্য থেকে এই দরবেশরা এনেছিলেন সুফিবাদ। আর তারপর আর কি, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, তাই হল মধ্যপ্রাচ্যের সুফিবাদের সঙ্গে মিশে গেল

গৌড়ীয় বৈষ্ণব চিন্তাধারা আর বৌদ্ধ সহজিয়া দর্শন। সব থেকে অবাক লাগে ভাবতে যে দিবে আর নিবেদিত হল, কিন্তু কেউই এই ত্রিবেণী সঙ্গমের মধ্যে কারুর নিজস্বতা হারালো না, যে যার স্বাতন্ত্র্য বজায় রেখে বয়ে চলল এক নতুন পথে, জন্ম নিল এক নতুন জীবন দর্শন। লালন শাহ এক কালজয়ী মহাসাধকের নাম, বাংলার বাউল ও মরমী তত্ত্বের মূর্ত প্রতীক। দীক্ষার দিক থেকে তিনি একজন সুফি ও দরবেশ ধারার মহাপুরুষ ছিলেন বটে, সেজন্য তার সঙ্গীতেই তিনি নিজেকে বাউল পরিচয়ে অভিষিক্ত না করে ফকির বলে প্রচার করে গেছেন। যেমন ওই যে ওই গানটা, অনন্তরূপ সৃষ্টি করলেন সাই। এই যে দরবেশের কথা বলছিলাম, দরবেশরা ছিলেন সুফি ধারার সাধক, আল্লাহর অন্তরঙ্গ উপলব্ধি ছাড়া যারা আর কিছুই চাইতেন না। তিনি দেহতত্ত্ব, আত্মতত্ত্ব ও আধ্যাত্ম বিজ্ঞানের গুপ্তভেদ উন্মোচনকারী একজন দার্শনিকও বটে। তার গানে আমরা অসাম্প্রদায়িক চেতনাবোধ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব, মানবতা ও আমিত্বের গৌরব শূন্য হয়ে গুরুর চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া, এই যে আত্মসমর্পণ, তাতেই তো পরম তত্ত্বের সন্ধান লাভ হয়। বিশ্বের সকল সম্প্রদায়ের কাছে লালনের গান পেয়েছে অপরিসীম জনপ্রিয়তা। এই মহান সাধকের সঙ্গীতের ভাষা সত্যিই হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী এবং রহস্যময়।

এর মধ্যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সন্ধান আর আত্মদর্শন করে পড়শিকে আপন করে পাওয়ার জন্য উদগ্রীব হয়েছেন তিনি। আসলে তিনি দেহের অন্তরে থাকা আত্মাকে মনের মানুষ বলেছেন আর দেহকে বলেছেন তার ঘর। সাধনার মাধ্যমে পার্থিব দেহত্তর জগতে পৌঁছনোর কথা বলেছেন, যা আসলে মানব জীবনের মহামুক্তির পথ। লালন সত্যই আমাদের প্রাণ মন হরণ করে নেন বারবার তার গানের মধ্যে দিয়ে। তাকে কেন্দ্র করে কত লোক উৎসব হয়, কত জায়গায় লোক নাট্য হয়। লালন আমাদের যে কত আপনার, কত গর্বের, তা তার গান, তার গানের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধাই প্রমাণ করে। আমাদের চিত্ত চেতনায়, আবেগ অনুভূতিতে, শিক্ষায়, সংস্কৃতিতে লালন অমর হয়ে আছেন, তিনি থাকবেন। তাকে নতুন করে চিনে চিনে আমাদের জীবন ভরে উঠবে অফুরন্ত আনন্দে। তার গানের ডালি যোগাবে সেই স্বর্গীয় আনন্দ। চিরপরিচয় মাঝে নব পরিচয় লাভ করে আমরা পরিতৃপ্ত হব, উপলব্ধি করব লোককবি লালনের মহিমা।

এক ঝাঁক পাখিদের ঘোষ গল্পে যখন বিকেল নামে এ পাড়ায়, লাল রঙা মেঘগুলো গান বেঁধে নিয়ে নেমে আসে আজ সন্ধ্যায়। মেঘ লাগানো অস্ত আকাশ যখন রং ছড়াচ্ছে দিগন্তে, তখন দুই বাড়ির মনের কথা শুনতে এবং শোনাতে আজ সন্ধ্যায় অনুষ্ঠানের একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি প্রিয়াঙ্কা। শুরুতেই স্বাগত শ্রোতা বন্ধু। আজ সারাদিনের নানান ব্যস্ততার শেষে হয়তো এই মুহূর্তে আপনি রেডিও কিংবা নিউজ অন এআইআর অ্যাপ টিউন করেছেন কিছু ভালো খবর জানতে আর মন ভালো করা কিছু গান শুনতে। তাই আপনার এই সময়টাকে ভরিয়ে রাখার দায়িত্বও আমার। তাই আজ শুরুতেই বলবো আজকের দিনটির বিষয়ে দু চারটে কথা, জানাবো বিজ্ঞানের আবিষ্কার, আশপাশের বিশেষ কোনো ঘটনা, সচেতনতার বার্তা এবং স্বাস্থ্যের কথা এও থাকছে। তবে এইসব কেজো বিষয়ের বাইরে আমাদের মন তো চায় গানে গানে সারাদিনের ক্লান্তি আর ব্যস্ততাকে ভুলিয়ে নিতে। তাই এই জ্যৈষ্ঠের বিকেলে গোধূলি আলো মাখা একটা ফুরফুরে গান দিয়ে শুরু করি আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের সফর।

সারাদিনের গরমের দাপট থেকে একটুখানি আরাম দিতে আকাশবাণী মৈত্রীর আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি যখন পড়ন্ত আলু মেখে আপনাদের কাছে সুরের স্বাদ কাহন পৌঁছে দেয়, তখন বোধ হয় সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে যায়। সেই আরামটুকু সঙ্গী করেই শুরুতে আজ বলব 27 মে এই দিনটি সম্পর্কে কয়েকটি কথা। রবীন্দ্রনাথ যদিও লিখেছিলেন, যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই, তবু তিনি কখনো বাণিজ্য করেছেন বলে আমরা শুনিনি। করেছিলেন তাঁর দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিষয়ে যথেষ্ট আগ্রহ এবং পারদর্শিতা ছিল। কেন বলছি, তার কারণ পাশ্চাত্যকে প্রাচ্যের কৃষ্টি শিল্প ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। সেই সব দেশের যারা বিখ্যাত মানুষ তাদের বিশ্বভারতীর দরবারে এনে হাজির করিয়ে তাদের দ্বারা আরও উন্নত করে তোলার চেষ্টা করেছিলেন আমাদের এই বাংলার সংস্কৃতিকে, শিল্পকে। আজকের দিনে হয়তো এমন কাজকেই বলা হয়ে যাবে মার্কেটিং। আজ আমরা জানি যে কোনো কিছুর মার্কেটিং যদি ঠিকঠাক হয় তবে তার মূল্য যে কোন উচ্চতায় পৌঁছতে পারে তা মোটামুটি আমরা আজকের দিনে আন্দাজ করতে পারি। তাই মার্কেটিং নিয়ে বিস্তর পড়াশুনো এবং কাজের সুযোগও রয়েছে। কারণ আজকের এই অত্যাধুনিক সময়ে ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতি পড়াশুনো এমনকি চাষবাস সব কিছুই দাঁড়িয়ে রয়েছে মার্কেটিংয়ের ওপর। আসলে মার্কেটিং তো একটা আর্ট এবং তা রপ্ত করতে হয় উপস্থিত বুদ্ধি, কথা বলার কৌশল এবং সর্বোপরি আবেগগত বুদ্ধিমত্তা, মানে যাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে। সেটি যদি থাকে কোনো মার্কেটিং পার্সনের, তাহলে সেই ব্যক্তি যে কোনো কোম্পানিকে সাফল্যের যে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারেন। তাই এই মার্কেটিং বিষয়টির গুরুত্ব

বোঝাতে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে সম্মান জানাতে আর নতুন নতুন মার্কেটিং আইডিয়া ভাগ করে নিতে প্রত্যেক বছর আজকের দিনে মানে 27 মে তারিখটি ওয়ার্ল্ড মার্কেটিং ডে হিসেবে গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে। মার্কেটিং নিয়ে এত কথা বললাম, বাণিজ্য নিয়ে রবীন্দ্রনাথের প্রসঙ্গও যখন এলো, তখন রবীন্দ্রনাথের ওই গানটা কি শোনাবো আপনাদের? হাতের কাছে যখন আছে তখন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে রইল সেই গান, যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই।

আমাদের এই জীবনে উদ্দীপনা খুব জরুরি, মানসিক এবং শারীরিকভাবে। তরুণ বয়সে যে উদ্দীপনা, যে মানসিক শক্তি থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত তা কমতে শুরু করে। মনের মধ্যে তখন অজানা ভয়, আচ্ছা আমার দ্বারা হবে তো, আমি পারবো তো। সাধারণত ভারতীয়দের মধ্যে এই উদ্দীপনার অভাব মোটামুটি 50-55 বছরের পর থেকেই দেখা যায়। তবে বাইরের ছবিটা, মানে ভারতবর্ষের বাইরের ছবিটা অনেকটাই আলাদা। সেখানে আমরা এরকম শুনেছি বা পড়ে থাকি যে 60 বছর পরে অনেকেই তাদের জীবনকে নতুনভাবে শুরু করছেন, এমন উদাহরণ তো রয়েছে। তার একটা বড় কারণ শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকা। আজ 27 মে দিনটি মনে করায় ফিট থাকার গুরুত্ব, বিশেষ করে তাদের জন্য যারা তারুণ্যকে বহুদিন আগেই বিদায় জানিয়ে বয়সের ভারে খানিকটা নুয়ে পড়েছেন। দেখুন, বয়স তো বাড়বেই, তাকে আটকানোর সাধ্য আমাদের কারোর নেই, কিন্তু সুস্থ এবং সচল থাকার চাবিকাঠি যে কোনো বয়সের মানুষের হাতেই রয়েছে। তাই আজ 27 মে ন্যাশনাল সিনিয়র হেলথ অ্যান্ড ফিটনেস ডে। সিনিয়রদের, মানে বয়স্কদের, সুস্থ থাকার প্রয়োজনীয়তা আরও বেশি করে মনে করানোর দিন। তাই সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকতে গেলে শরীর চর্চা, মনের চর্চা সব কিছুর জন্য তো অনেক উপাদান রয়েছে। তবে সবার প্রথমে যার কথা মাথায় আসে সেটা হলো মন ভালো করা, গান। তাই এখন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে একখানা গান শোনাই আপনাদের। সে গানেও হয়তো বয়সের কথা, বুড়োর কথা বা কোনো বোকা বুড়োর গল্প লুকিয়ে থাকতে পারে।

ছেলে কোমর ছাড়িয়ে গঞ্জ গ্রাম ছাড়িয়ে শহর, ছেলের হাত ধরে এগিয়ে চলে দূরের পাহাড়টাকে একাই গাইতি হাতে করে দিতে সাফ। সহযোগিতার হাত বাড়িয়ে দিল না কেউ, বলল সবাই কর মাফ।

0: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
2: আকাশবাণী মৈত্রীর সচেতনতার বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই সকালের আড্ডায় এবং আজ সন্ধ্যায় এই অনুষ্ঠান থেকে। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে করে আপনারা যারা আকাশবাণী মৈত্রীর নিয়মিত শ্রোতা তারা একটু সচেতন থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং সুন্দর রাখতে পারেন নিজেদের পরিবার ও সমাজকে। একটু আগেই বলছিলাম শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার কথা, সে বয়স যতই বাড়ুক না কেন। এবার তারই একটা উজ্জ্বল উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। তিনি রাস্কিন বন্ড, বয়স তার মাত্র 92। এই বয়সে তিনি লিখে ফেলেছেন একটা আস্ত বই, 230 পাতার ঝলমলে রঙিন বই, অল টাইম ফেভারিট ফ্রেন্ডশিপ স্টোরিজ। লিখতে তিনি কোনো টাইপরাইটার বা ডেস্কটপের সাহায্য নেননি, আসলে তিনি কোনোদিনও এসবের সাহায্য নিতেন না, নিজের হাতেই নিজের এতগুলো বই সব লিখেছেন। তবে এইবার প্রথম অন্যের সাহায্য নিয়েছেন বটে, তবে এই যে নতুন বই তার প্রত্যেকটি অক্ষর তার নিজের মুখে বলা। যুদ্ধবিদ্বেষের এই সময়ে রাস্কিন বন্ড এমন এক ভালোবাসা ছড়িয়ে দিয়ে গেছেন তার পাঠকদের মনে, যেখানে সহজ শব্দের বুননে স্মৃতি গন্ধা ভরা এক অনাবিল পাঠের আনন্দ তার পাঠকদের আরও একবার আচ্ছন্ন করে রাখবে, বুঁদ করে রাখবে তার লেখার কাছে। সাহিত্যের এই যে মাস্টারপিস, এই মাস্টারপিসের মধ্যে রয়েছে বন্ধুত্বের নানান দিক। সেখানে কখনো এসেছে ঈর্ষা, ঝগড়া, ভুল বোঝাবুঝি, তবে সব কিছুর উপরে জায়গা করে নিয়েছে বন্ধুত্ব। একথা আমরা জানি যে সব বন্ধুত্ব চিরকালীন হয় না, তবু স্মৃতি হয়তো থেকে যায়, কখনো তা বেদনায় কষ্টে মন কেমনের কারণ হয়। আবার এমনও হয়েছে যে হারিয়ে পাওয়ার বন্ধুত্বের গল্প আমরা জেনেছি, মানে কোনো বন্ধু ছোটবেলায় তার সঙ্গে শেষ দেখা হয়েছে, আবার বড় হয়ে ঘটনাচক্রে তার সঙ্গে আবার দেখা হয়ে গেল। এই যে রিইউনিয়ন, সেখানেই দাঁড়িয়ে থাকেন রাস্কিন বন্ড। তিনি বলতে পারেন, টাইম অ্যান্ড ডিস্টেন্স ডোন্ট এফেক্ট জেনুইন ফ্রেন্ডশিপ।

আমরা তো আপনাদের অপেক্ষায় থাকি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই শুভঙ্কর ভাস্করের মতো, আর সেই হাত আপনারা ধরেন প্রত্যেক দিন আকাশবাণী মৈত্রীর নানান অনুষ্ঠানে, ঠিক যেমন করেই এখন শুনছেন আজ সন্ধ্যায়। আর স্টুডিওর এপারে বসে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি কিছু বিশেষ কথা, কিছু খবর, আশপাশের কিছু বিশেষ ঘটনা এবং অবশ্যই মনের মতো কিছু গান। বন্ধুত্বের কানের কথা বলছিলাম, তারুণ্যের কথা বলছিলাম, এবার বলবো গীতিকার কথা। গীতিকা তালুকদার আসামের ছোট্ট পরিসর থেকে আজ বিশ্ব ফুটবলের দরবারে জলজল করছে তার নাম। কেন বলুন তো? তার কারণ, 2026 পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপে গীতিকাই একমাত্র ভারতীয় মহিলা ফটো জার্নালিস্ট যিনি অফিসিয়াল স্বীকৃতি পেয়েছেন বিশ্বকাপ কভার করার। তবে আন্তর্জাতিক স্টেডিয়ামের ঝলমলে আলোয় নিজের ক্যামেরাকে যে তিনি প্রতিষ্ঠিত করেছেন, এই সুযোগ কিন্তু এবারই প্রথম নয়। এর আগে তিনি 2018 সালের রাশিয়া বিশ্বকাপ এবং 2022-এর কাতার বিশ্বকাপও কভার করেছিলেন। পরপর তিন বছর এই সুযোগ পাওয়া তো কম বড় কথা নয়। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমরা এখনও দেখি যে স্পোর্টস ফটোগ্রাফি মূলত পুরুষ প্রধান ক্ষেত্র, কেননা দীর্ঘ ভ্রমণ, ব্যয়বহুল সরঞ্জাম, প্রচণ্ড পরিশ্রম আর মানসিক চাপ সব মিলিয়ে এই পেশায় চট করে মেয়েরা আসতে চায় না। আর এলেও খুব যে ধৈর্য ধরে কাজে লেগে থাকতে পারেন সেই বিষয়টাও এখনও পর্যন্ত অতটা দেখা যায়নি। এরকম অবস্থায় স্পোর্টস জার্নালিজম এবং স্পোর্টস ফটোগ্রাফির জগতে একটি মেয়ে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন নিঃসন্দেহে কম বড় চ্যালেঞ্জের কথা নয়। তবে গীতিকার এই গল্প এবং তার এই সাফল্যের কাহিনী আগামী প্রজন্মের বহু তরুণ তরুণীকে এক নতুন রাস্তায় এগিয়ে চলার সাহস দেবে, স্বপ্ন দেখার সাহস দেবে, এ কথা নিশ্চিত করে বলতে পারি। তাই স্বপ্নের কথা যখন বললাম, স্বপ্ন ছোঁয়ার কথা যখন বললাম, তখন ইচ্ছে ডানা মিলে স্বপ্নের হাত ধরে উড়ে যাওয়ার গান যদি পিউ মুখোপাধ্যায় আপনাদেরকে শোনায়, তবে তো সে গানে কান পাততেই হবে, তাই না?

তিনি স্বপ্ন দেখেছিলেন ধ্বংসস্তূপের মধ্যে থেকেও মানুষ আবার বাঁচার লড়াই লড়বে, এবং সেই লড়াইয়ের হাতিয়ার হবে বই। তার বিশ্বাস, প্রতিটি ধ্বংস হয়ে যাওয়া ঘরের ভেতরে একটা নতুন লাইব্রেরির বীজ লুকিয়ে থাকে, এবং শব্দ নিজেই এই ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের এক তরুণ, তার নাম ইব্রাহিম মাসরি। তিনি কি করেছেন? তিনি ধ্বংসস্তূপের মধ্যে একটা বুক শেলফ পড়ে থাকতে দেখে মনে করেছিলেন আশা, এই আশা শব্দটা সব কিছুর মধ্যেই থাকতে পারে, আর সেখান থেকেই ফিনিক্স লাইব্রেরির উড়ান। তার এই স্বপ্ন শক্ত মাটি পেয়েছে বন্ধু ওমর হামাদের হাত ধরে। হামাদ বই পাগল মানুষ ছোটবেলা থেকে, তাই পকেট

মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় তা বোধহয় বিফলে যায় না। আমাদের সেই ইচ্ছেও পূরণ হয়েছিল, তার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই বই। আর তাই তো যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনে ডানা মেলছে ফিনিক্স লাইব্রেরি। আবার বেঁচে ওঠার স্বপ্ন নিয়ে বইয়ের ছোট্ট পৃথিবী আঁকড়ে রাখছে এই দুই বন্ধু। এই যে কত বড় অনুপ্রেরণা সারা পৃথিবীর কাছে। যারা বই পাগল মানুষ, যারা মনে করেন যে এই বইয়ের পাতায় লেখা একটা একটা অক্ষর একদিন আমাদের এই সভ্যতাকে তৈরি করেছে এবং আবারও নতুন করে ধ্বংসের মধ্যে তারুণ্যের বীজ, নতুন আশার আলো জাগিয়ে দেবে, তাদের জন্য লাইব্রেরি এমনই পৃথিবীর প্রতিটি কোণে বেঁচে থাক। আর আমরা কানপাতি আকাশবাণী মৈত্রীর আজ সন্ধ্যায় অনুষ্ঠানের সেই মন ভালো করা গানে, যেখানেও রয়েছে সেই বর্ণের কথা, আমরা গানে গানে বর্ণের সঙ্গে পরিচয় করব। কণ্ঠ ছবি থেকে এ গান অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রস্মিতার কণ্ঠে এখন রইল শুধুমাত্র আপনাদের জন্য।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: এই মুহূর্তে যখন সারা পৃথিবী সিজেপি অর্থাৎ কক্রোচ জনতা পার্টির বাড়বাড়ন্তরিয়ে রীতিমতো তোলপাড়, মানে সারাদিন ধরে এই নিয়ে আলোচনা হচ্ছে, এরকম একটা সময় ভারতীয় উপমহাদেশের আরশোলাদের নিয়ে জীববৈচিত্র্য গবেষণায় বেনজির সাফল্য পেল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জেডএসআইয়ের ওয়েস্টার্ন ও সাদার্ন রিজিওনাল সেন্টার এবং পুনের রামকৃষ্ণ মোড়ে কলেজের বিজ্ঞানীরা মিলে ভারতীয় উপদ্বীপে বসবাসকারী 100 বেশি আরশোলার জন্য দেশের প্রথম এবং বৃহত্তম ডিএনএ বারকোড রেফারেন্স লাইব্রেরি তৈরি করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাধারণ আরশোলাদের থেকে বিশেষ এই জীবগোষ্ঠী অনেক বেশি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। আরশোলা পৃথিবীর প্রাচীনতম এবং বৈচিত্র্যময় কীটগোষ্ঠীগুলোর অন্যতম। এরা পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন জৈব পদার্থ পচিয়ে পুষ্টির পুনর্ব্যবহার এবং বনাঞ্চলের খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে। তবে এদের সঙ্গে যথেষ্ট সাহায্য করে তেলাপোকাও। এদের এরা দুজনে মিলে বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও কাজ করে। তাই গবেষণাপত্রের প্রধান লেখিকা স্বপ্নম, তিনি আশা প্রকাশ করেছেন এই বারকোড লাইব্রেরি ভারতীয় আরশোলা এবং তেলাপোকাদের নিয়ে আগামী দিনের গবেষণাকে যুগান্তকারী জায়গায় নিয়ে যাবে। সেই দিকেই আমাদের নজর থাকবে, কেননা বিজ্ঞানের যে একের পর এক আবিষ্কার তা আমাদের প্রতিনিয়ত নানানভাবে সাহায্য করে। এবার দেখার যে আমরা বিজ্ঞানের এই আবিষ্কারকে কতটা কাজে লাগাতে পারি, সেদিকে আমরা ভাবব, সেই নিয়ে ভাবনা চিন্তা হবে। তবে কি বলুন তো, আজ সন্ধ্যায় ঘড়ির কাঁটা বলছে যে আর হাতে বেশি সময় নেই, শেষ গানে যাব এবং গানের পরে ছোট্ট একটা স্বাস্থ্যের কথা বলি, শেষ করব আজকের আজ সন্ধ্যায়। এখন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে একখানা গান আপনাদের জন্য।

0: আছে।
1: হ্যাঁ, অনেক কিছু পাল্টানোর মধ্যে স্বাদেরও বদল ঘটে ঠিকই, আর সেজন্যই একটা সহজ পাঠের লাইন আমার মনে পড়ছে। ফল শাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। সহজ পাঠের এই কবিতা হয়তো এখনো আমাদের অনেকেরই স্মৃতিতে উজ্জ্বল। তবে ফলসা, এই যে গাছের কথা বললাম, বোধহয় অনেকেই এই গাছের নাম প্রথম শুনছেন, আবার অনেকে হয়তো ভুলতে বসেছেন। আম, লিচু ইত্যাদি ফলের ভিড়ে গ্রাম বাংলার অতি পরিচিত এই ফল আজ সত্যি সত্যিই হারিয়ে যাওয়ার দলে। তবে এর উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না। মুখে দিলে একটু টক, একটু মিষ্টি লাগে, তবে ভিটামিন এ, সি, আয়রন, অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেলের ভান্ডার বেরি প্রজাতির এই ছোট্ট ফলটি। রয়েছে পটাশিয়াম, ফলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে, হজমেও সাহায্য করে। তাই এখন শহর বাজারে এই ফলসার বেশ দর বেড়েছে। শরীর আর্দ্র রাখতে দেদার পাওয়া যাচ্ছে ফলসার শরবত। তাই যদি আপনার হাতের নাগালে থাকে এই ফল, চটপট বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা শরবত। এই গরমের দিনে মন ঠান্ডা থাকবে, শরীরও ঠান্ডা, আর সেই সঙ্গে কান পাতবেন আকাশবাণী মৈত্রীর নানান অনুষ্ঠানে। আজ সন্ধ্যায় অনুষ্ঠান একেবারে শেষ, এখানেই অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো দিন।

আজ সন্ধ্যায় এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক।

এপার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। আইপিএলে আজ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন স্টেডিয়ামে প্লে অফে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা শুরু হবে সন্ধে 7:30। গতকাল প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 92 রানে গুজরাট টাইটানসকে হারিয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে। গুজরাট টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 254 রান সংগ্রহ করে। জবাবে গুজরাট টাইটান্স 19.3 ওভারে 162 রানে সকলে আউট হয়ে যায়। 33 বলে 93 রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিডার। ফরাসি ওপেনে আজ পুরুষদের সিঙ্গলসে ইতালির ফেডেরিকো সিনা মুখোমুখি হয়েছে জেসপার ডি জংয়ের। এছাড়া আলেজান্দ্রো ডেভিডোভিচ স্পেনের খেলোয়াড়, তিনি মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার থিয়েগো অগাস্টিন টিরান্টের বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে জার্মানির তামারা কোরপ্যাটস খেলছেন চীনের ওয়াং জিনুর বিরুদ্ধে, এবং অন্য একটি খেলায় আমেরিকার ক্যাথি ম্যাকেনলি মুখোমুখি হয়েছেন সুইজারল্যান্ডের বেলেঞ্জা বেনসিকের। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল আমেরিকা যুক্তরাষ্ট্র।

0: মাত্র। কোচ মারিসিও পচিতিনো জানালেন, 26 জনের মধ্যে 13 জন ফুটবলারই 2022 বিশ্বকাপ খেলেছেন। এদিকে মরক্কোর জাতীয় দলও তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। উয়েফা কনফারেন্স লীগের ফাইনালে আজ মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস ও রায়ো ভায়োকানো। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 1টায়। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান, তবে 3 ম্যাচের একদিনের সিরিজে খেলবেন তিনি। আজ ইউনিটি কাপে ভারত মুখোমুখি হচ্ছে জ্যামাইকার। দীর্ঘ 24 বছর পর ইংল্যান্ডের মাটিতে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 12টায়। নরওয়ে দাবায় জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের ডি কুকেশ এবং আর প্রজ্ঞানন্দ। মহিলাদের বিভাগে টাইব্রেকে জয় পান দিব্যা দেশমুখ। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়।

চলছে আইপিএল, আর আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে এখন, প্লে অফের ম্যাচ চলছে। গতকাল প্লে অফের রেকর্ড স্কোর করেছিল আরসিবি, আর সেই ঝড়ে উড়ে গেল কিন্তু রাজস্থান রয়্যালস। মাফ করবেন, গুজরাট টাইটান্স। আইপিএলে কোয়ালিফায়ারের প্রথম ইনিংসের পরে একটি প্রশ্ন উঠে পড়ছে কিন্তু, এর পরেও কি রজত পাতিদারকে ভারতীয় টি টোয়েন্টি দলের বাইরে রাখা হবে? গতকাল ধর্মশালায় অবিশ্বাস্য একটি ইনিংস খেলে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। এদিন টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। ইনিংস শুরু হয় ভেঙ্কটেশ আয়ারের দুটো চার দিয়ে। এরপরে ভেঙ্কটেশ আউট হয়ে যাওয়ার পরে আগ্রাসী ভঙ্গিতে খেলতে শুরু করেন বিরাট। যখন মনে হচ্ছিল আরও একটা বিধ্বংসী ইনিংস দেখা যাবে কিং কোহলির ব্যাট থেকে, তখনই জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে যান বিরাট কোহলি। 25 বলে 43 রানের একটি ইনিংস উপহার দিয়ে যান দর্শকদের। ওই সময় মনে হচ্ছিল আরসিবিকে চাপে ফেলে দিয়েছে সুপম্যানের গুজরাট। সেই চাপ অবশ্য ধীরে ধীরে নিজের দলের ওপর থেকে গুজরাটের ওপরে নিয়ে গেলেন রজত পাতিদার। অবিশ্বাস্য ব্যাটিংয়ের নমুনা দেখিয়ে সম্ভবত তার আইপিএল জীবনের অন্যতম সেরা ইনিংস খেলে গেলেন পাতিদার। আরসিবি অধিনায়ক যখন ব্যাট করতে নামেন, দলের স্কোর ছিল 8.2 ওভারে 93.2 উইকেটের বিনিময়ে। রান রেট ভালোই ছিল, সেই রান রেটকে আরও বেশি উচ্চতায় নিয়ে যান পাতিদার। 9-6 সাহায্যে করে যান 33 বলে অপরাজিত 93। পাতিদারের মারা দুটো ছয় দেখে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। একটা মেরেছিলেন লেগ স্পিনার রশিদ খানকে, অন্যটা পেসার কগিজ ও রাবাডাকে। দুটোই কভার পয়েন্টের ওপর দিয়ে। বিশেষ করে রাবাডাকে মারা ছয়টা দেখে মুগ্ধ হয়ে যান ধারাভাষ্য থেকে আসা দ্বিতীয় আসা প্রাক্তন ক্রিকেটাররা। রাবাডাকে কবজির মোচড়ে কভার পয়েন্টের ওপর দিয়ে যে ছয়টা মারেন পাতিদার, তা দেখে অভিভূত হয়ে যান অনেকেই। ছন্দে রয়েছেন পাতিদার, তাকে নির্বাচকরা এবার কিভাবে অগ্রাহ্য করেন সেটাই কিন্তু দেখার। গতকালের খেলা থেকে চলে আসি এবার সরাসরি আজকের খেলায়। গতকাল আরসিবি তো হারিয়ে দিল গুজরাট টাইটান্সকে 92 রানে, পৌঁছে গেল ফাইনালে। আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের। দুই বাঁহাতির লড়াই ঠিক করে দিতে পারে এলিমিনেটরের ভাগ্য। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী আর সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মার দিকেই তাকিয়ে রয়েছে তাদের দল। বুধবার যে বাঁহাতি ব্যাটসম্যান ব্যাটে ঝড় উঠবে তার দলই সম্ভবত শেষ হাসি হাসবে, আর যে দল হারবে এবারের আইপিএল থেকে বিদায় নেবে তারা।

আগের দিনেই কেভিন পিটারসনের সঙ্গে একটি অনুষ্ঠানে বৈভব বলেছেন তার লক্ষ্য হল টি টোয়েন্টি ক্রিকেটে 200 রান করা। মুল্লানপুরের এই স্টেডিয়ামে কিন্তু 200 রান প্রায়ই উঠেছে, ফলে বৈভবের ব্যাটে ঝড় উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার দাসুকা সানকা বলে যান, এই অল্প বয়সে বৈভব যেভাবে মাথা ঠান্ডা রেখে শান্তভাবে খেলে চলেছে তা ভাবাই যায় না। 15 বছর বয়সী এই কিশোর এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত ক্রিকেটার। তার বিধ্বংসী ইনিংস দেখার জন্য উন্মুখ হয়ে থাকছেন ক্রিকেট প্রেমীরা। কিভাবে নিজেকে স্বাভাবিক রাখেন বৈভব? শ্রীলঙ্কান টি টোয়েন্টি দলের অধিনায়ক শঙ্কর বলেন, এখানে শুধু রান করা বা ব্যর্থ হওয়ার ব্যাপার নয়, বৈভব খুবই পেশাদার। প্র্যাকটিসে কী করছে আর ড্রেসিংরুমে কীরকম আচরণ করছে সেটা দেখে ওর মানসিক অবস্থাটা অবশ্যই বোঝা যায়। অভিষেকের বাইরে সানরাইজার্স হায়দ্রাবাদকে কিছুটা ভরসা দিয়েছেন নীতিশ রেড্ডিও। এবারে বেশ ছন্দে আছেন এই অলরাউন্ডার। 13টি উইকেট নেওয়ার পাশাপাশি 264 রান করেছেন তিনি। নীতিশকে নিয়ে হায়দ্রাবাদের সহকারী কোচ ফ্র্যাঙ্কলিন সাংবাদিকদের বলেন, গত বছরের পরে অনেক কিছু শিখেছে নীতিশ, ওর বোলিং নিয়ে খেটেওছে, যার ফল এবারেও পাচ্ছে।

এক নায়কের প্রস্থানের দিনেই প্রবেশ আর এক নায়কের। মঙ্গলবার ফরাসি ওপেনে এক অদ্ভুত সমাপতন দেখা গেল। 39 বছরের ফরাসি তারকা গেল মাফিস বড় তারকা ছিলেন না, গ্র্যান্ডস্ল্যামও জেতেননি, কিন্তু কোর্টে ভদ্র আচরণের জন্য মাফিস ছিলেন সকলের কাছে শ্রদ্ধেয়। সেই মাফিস তাঁর ঘরের কোর্টে গ্যালারি ভর্তি দর্শকের সামনে এবারের ফরাসি ওপেনের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই 2-6, 3-6, 6-3, 6-2, 0-6 হাঁটলেন তাঁর দেশের জুগো গাস্তোর কাছে। আর হারের পরেই মাফিস তার অবসর ঘোষণা করেন। তিনি বলেন, 18 বছর বয়সে প্রথম ফরাসি ওপেনে খেলা শুরু করি, তারপরে টানা 21 বার রোলাঙ্গারোই অংশ নিয়েছি, এবার থামার সময়। মাফিসের স্ত্রী ইউক্রেনে এলিনা শীতলিনাও বিশ্বের অন্যতম নামী তারকা। বিদায় ভাষণে মাফিস বলেছেন, এই বয়সেও আমি কোর্টে লড়াই চালাতে পেরেছি আমার স্ত্রী শীতলিনা আমাকে প্রেরণা দেওয়ায়, এখন আমি ওর পাশে পুরোপুরি থাকতে পারব। আর এই মাফিসের বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই চমক দিলেন আর এক ফরাসি টিনেজার। 17 বছরের মোয়াস কুয়ামে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে খেলার সুযোগ পেয়েছেন। রোলাঙ্গারোতে অভিষেক ম্যাচেই মোয়াস 7-6, 6-2, 6-2 হারিয়ে দেন প্রাক্তন গ্র্যান্ডস্ল্যাম জয়ী মারিন চিলিচকে। 1991 সালের পরে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে কোনো প্লেয়ার অভিষেক ম্যাচে হারালেন কোনো গ্র্যান্ডস্ল্যাম জয়ীকে। মোয়াস এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে 313। মেয়েদের বিভাগে অনায়াস জয় পেয়েছেন নাওমি ওসাকা, মারিয়া সাকারি এবং অ্যারিনা সাবালেঙ্কারা।

ফিরে আসি আবার ফুটবলের খবরে। প্রতিপক্ষের নাম জ্যামাইকা, কিন্তু আজ লন্ডনের দ্য ভ্যালি স্টেডিয়ামে ইউনিটি কাপের সেমিফাইনালে ভারতীয় সিনিয়র ফুটবল টিম আসলে খেলতে নামছে যেন ইংল্যান্ডের বিরুদ্ধেই। 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ হয়েছিল ভারতে, চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডের যুব টিম। সেই টিমে ফিল ফডেন, জর্ডন স্যানচো, মার্ক ওয়াহিদের সঙ্গে ছিলেন জোয়েল ডেক্সট্রা। জ্যামাইকান বংশোদ্ভূত হলেও ব্রিটেনে জন্ম বলে জোয়েলরা

সেবার খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে। 9 বছর আগে বিশ্বকাপ ভারতের জার্সি পরে যারা খেলেছিলেন তাদের মধ্যে ইংল্যান্ড সফরের এই টিমে জিকসন সিং, রহিম আলী রয়েছেন। জোয়েলদের সঙ্গে জিকসনদের তফাত কতটা তা বোঝা যাবে এই ম্যাচে। 136 নম্বরে থাকা ভারতের এই টিম অবশ্যই সেরা নয়, কারণ শেষ সময়ে মোহনবাগান থেকে বেশ কয়েকজন ফুটবলার সরে এসেছেন। 24 বছর আগে শেষবার লন্ডনে এসে ভারতের সিনিয়র টিম দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল জ্যামাইকার বিরুদ্ধে। ভাইচুং রেনেডিরা একটা ম্যাচে 0-3 হারলেও একটাই গোল শূন্য রেখেছিল। এবার সন্দেশ এডমুন্ডরা কি করেন সেটাই দেখায়। আজ ইউনিটি ক্যাপে ভারত এবং জ্যামাইকার ম্যাচ শুরু হচ্ছে ভারতীয় সময় রাত্রি 12টায়।

0: মৈত্রী ক্রীড়াঙ্গনে এখন আমরা শুনে নেব একটি সাক্ষাৎকার স্পোর্টস কুইজ গুগলির বিজেতা গোপাল দত্ত, আর তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর কুণ্ডু। চলুন শুনে নিই গুগলির বিজেতা গোপাল দত্তের সাক্ষাৎকার।
1: এবার শুনবেন ক্রীড়াঙ্গনের গুগলি অনুষ্ঠানের বিজয়ী গোপাল দত্তের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কুর কুণ্ডু, প্রযোজনা সৌর্য চৌধুরী। যারা খেলা ভালোবাসেন, খেলার খুঁটিনাটি নিয়ে আগ্রহ যাদের প্রবল, তারা সকলেই ক্রীড়াঙ্গনকে প্রত্যেক দিনের অভ্যেস করে ফেলেছেন যেন, তেমনি ক্রীড়াঙ্গনও জানে তার শ্রোতা বন্ধুরা বিকেল হলেই অপেক্ষা করেন দেশ বিদেশের খেলার খবর জানার অথবা বিশেষজ্ঞদের মতামত শোনার জন্য। শ্রোতাদের কাছ থেকে মাঝে মাঝেই মতামত আসে, কখনো আবার আলতো অভিমানও থাকে যে গুগলিতে ফোনে পাওয়া যায় না, অথবা ক্রীড়াঙ্গনের সময়টা আরো একটু বাড়ালে ভালো হয়। অনেকে আবার এমনও আছেন গুগলিতে দ্বিতীয়বার বিজয়ী হয়ে আকাশবাণীতে এসে শুনিয়েছেন তাদের জীবনের গল্প, খেলাধুলা নিয়ে তাদের গভীর ভাবনার কথা। এই যেমন গুগলির দ্বিতীয়বারে বিজয়ী গোপাল দত্ত মহাশয়, বয়স থাবা বসিয়েছে দুম করে মাঠে নেমে খেলার উপর, কিন্তু ইচ্ছে সেখানে কারুর সঙ্গে আপোষে যাননি তিনি। খেলার জ্ঞান নিয়ে তার গভীরতা ধরা পড়ে যায় যখন তিনি বলেন শুধু ক্রিকেট বা ফুটবল নয়, তিনি ভালোবাসেন টেনিস, কাবাডি, টেবিল টেনিস এর মতো খেলাগুলো। আদ্যপান্ত ক্রীড়াপ্রেমী গোপাল দত্ত কি জানালেন আমাদের শুনে নি। ক্রীড়াঙ্গনে স্বাগত জানাই আপনাকে। এই নিয়ে দ্বিতীয়বার গুগলি অনুষ্ঠানে বিজয়ী, তাই তো?
2: হ্যাঁ, দ্বিতীয়বার জিতেছেন।
1: অনুভূতি কেমন? আর প্রথমবার ও দ্বিতীয়বার বিজয়ী হওয়ার মধ্যে তফাৎ কিছু মনে হচ্ছে?
2: অনুভূতি ভালোই লাগছে আসতে পেরে।
1: আচ্ছা, আপনি আপনার সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদের যদি জানান, মানে কোথায় থাকেন, আপনার স্কুল কলেজ কি করেন?
2: আমি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানায় কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। পড়াশোনা সামনে স্কুল আছে জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুল। আমাদের স্কুলের সামনে একটা বিরাট খেলার মাঠ আছে, ওখানেই খেলাধুলা সব কিছু কিছু খেলাধুলা করেছি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, খোখো। স্কুল টিমে খোখো খেলেছি। ক্রিকেটে ধরুন আমার ব্যাটিং বোলিং এর থেকে ফিল্ডিং করতে ভালো লাগে বেশি।
1: আপনি যেখানে থাকেন সেখানে এমন কোন খেলা আছে যেটা ওখানকার নিজস্ব, মানে এখন প্রায় দেখাই যায় না এরকম কিছু আছে?
2: না, ওসব খেলা এখন সেরকম কিছু নেই। তখন খোখো বা কবাডি হতো, ওসব উঠে গেছে, এখন দেখতে পাওয়া যায় না, খুব খেলা উঠে গেছে।
1: আপনাদের ওখানে বর্তমানে খেলার পরিকাঠামোটা কেমন?
2: খেলার পরিকাঠামো আছে, আমাদের যে বছর শেষবার বাংলা সন্তোষ ট্রফি জিতলো, আমাদের স্থানীয় একটা ছেলে ছিল অরিজিৎ ঘোষ বলে, নীল বলে নামে পরিচিত। ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলাও হয়, ব্যাডমিন্টন খেলা টুকটাক হয়। পরিকাঠামো আগে স্কুল লেভেলে ভালোই ছিল, ইদানিং হচ্ছে ছেলেদের এই ফোনে আসক্তির জন্য না খেলা একটু ভাটা পড়েছে। আবার এই বিশ্বকাপ, এবছর 2026 বিশ্বকাপ ফুটবল আসছে, আবার নতুন করে সব ছেলেরা দেখছি ফুটবল খেলার জন্য।

0: ভাগ্যই হয়েছে।
1: আচ্ছা, তার মানে একটা সময় ছিল, এখনো সেই সময়টা কি কিছুটা হলেও চলছে?
0: কিছুটা হলেও চলছে,
1: মানে ওই পড়াশোনা করে যেতে হবে, খেলা
0: পড়াশোনার সঙ্গে খেলাধুলা কিছু কিছু ছেলে বা ব্যক্তিগত পোর্ট দৌড় হাই জাম্প লং জাম্প এগুলো হচ্ছে, আগের থেকে একটু বেড়েছে। এবারে আমাদের অলিম্পিকে ফলাফল মোটামুটি ভালোই হয়েছে আগের থেকে, এই জন্য ওইসব ব্যক্তিগত খেলা নতুন করে পরিকাঠামো গড়ে উঠেছে। আমাদের ওখানে স্থানীয় মাঠে ক্লাবে খেলা শেখানো হচ্ছে, ওই ব্যক্তিগত দৌড় লং জাম্প হাই জাম্প এগুলো আলাদা করে।
1: কখনো মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হয়েছে কোনো খেলা?
0: না না, কোনো খেলা মাঠে দেখার সুযোগ হয়নি, কলকাতা মাঠে কোনো খেলার সুযোগ দেখায়নি। আমাদের ওখানে তৎকালীন সময়ে চিমাওকেরি চিবুজোর খেলা দেখেছি, আমাদের মাঠে হয়েছে। তো আমাদের জাগিপার একটা বৈশিষ্ট্য বলেছি, সদ্যেও সাগর সেন দিলীপ সেন আমাদের ওখানকারই লোক, ওখানে ফিফা রেফারি। আমি এমনি সাগর সেন দিলীপ সেন অনেক ম্যাচ দেখেছি।
1: আপনার প্রিয় খেলোয়াড় কে বা কারা, মানে আপনি বেশ কয়েকটি খেলা মিলিয়েও বলতে?
0: হ্যাঁ, আমি অনেক খেলাই, ধরুন টেনিসে লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, ক্রিকেটে কপিল দেব, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বর্তমান প্রজন্মে বিরাট কোহলি, রোহিত শর্মা। আচ্ছা, আমার হচ্ছে ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, এখন বর্তমানে লক্ষ্য সেন আয়ুষ, চিরাগ সাত্ত্বিক সাইরাজ, যে জুটি।
1: বেশ, তার মানে আপনি মোটামুটি
0: সব কম বেশি
1: খেলার দিকে আপনার কিন্তু ঝোঁক আছে। তা আপনি লিয়েন্ডার পেজের কথা বললেন, লিয়েন্ডার বলতেই কোন ম্যাচ?
0: আটলান্টা অলিম্পিকে বোন জয়, ওই ব্রাজিলের মনে পড়ছে না খেলোয়াড়টা, সেমিফাইনালে আন্দ্রে আগাসির কাছে হেরে যাওয়ার পর ব্রাজিলের হারিয়ে যে বোন জিতলো 96 আটলান্টা অলিম্পিকে।
1: আচ্ছা, এই যে লিহেস জুটি যখনই ভেঙে গেছিল, হৃদয় কি ভেঙে?
0: হ্যাঁ, মনটা খারাপ হয়েছিল। এক সময় এক নম্বর দু নম্বর ডাবলসে খেলোয়াড় ছিল তারা, এবং বড় বড় গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, আমাদের এশিয়াডে জিতেছে, কিন্তু পরে কোনো কারণে মনোমালিন্য জুটিটা ভেঙে যাওয়ায় দুঃখ পেয়েছিলাম।
1: আপনি যেহেতু লিয়েন্ডার পেজের এত বড় ভক্ত, তার জন্য একটা প্রশ্ন আপনাকে করছি। আপনি ধরে নিন যে সঞ্জয় সিং অথবা রিক লিচ হলেন আপনি, কোচিং করাচ্ছেন 90 দশকের শেষের দিকে লিয়েন্ডারকে, কোন দিকে আপনি তাকে অতিরিক্ত নজর দিতে বলতেন?
0: সেরকম ভাবে বলতে গেলে লিয়েন্ডারের ভালো লাগতো,
1: লিয়েন্ডার পেজের সার্ভিং এ মাঝে মাঝে কিছু
0: সমস্যা ছিল।
1: হ্যাঁ, তো সেদিক থেকে দেখতে গেলে আপনি যদি কোচিং করাতেন তাহলে নিশ্চয়ই সেটা আরো শক্তিশালী করার দিকে নজর দিতেন।
0: হ্যাঁ, ওটা তো করতেই হতো।
1: আচ্ছা, এবার সরাসরি চলে আসি আইপিএল এর দিকে, যেহেতু
0: আইপিএল চলছে বর্তমানে,
1: এই মুহূর্তে প্লে অফস এর দিকে আপনার দলের অবস্থা কেমন?
0: আমার সেরকম ভাবে কোনো নির্দিষ্ট দল নয়, খেলছে ভালো গুজরাট টাইটান্স, খেলছে ভালো আরসিবি, খেলছে ভালো, ভালো খেলা খেলে দেখতে ভালো লাগে। আর যে আলাদা কোনো দলের কলকাতায়, আমার বাংলায় কলকাতা নাইট রাইডার্স সেরকম কিছু ব্যাপার নয়, সব দলেরই খেলা দেখতে ভালো লাগে। ওই সূর্যবংশী ব্যাটিং ভালো লাগে, এই বয়সে বিরাট কোহলি ব্যাটিং ভালোই লাগছে দেখতে।
1: আচ্ছা, আপনার প্রেডিকশন কি?
0: আমার যতদূর মনে হচ্ছে গুজরাট টাইটান্স বা আরসিবি দুজনের মধ্যে একজন জিততে পারে।
1: বেশ, ক্রিকেটের কথা বললাম, এবার ফুটবল বিশ্বকাপ কিন্তু দৌড়গড়ে।
0: হ্যাঁ,
1: কোন চারটে দলকে সেমিফাইনালে দেখছেন?
0: ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা, আর এদিক থেকে হতে পারে আফ্রিকার কোন দেশ হতে পারে।
1: তার মানে বলছেন ব্রাজিলের খরা এখনো চলছে?
0: হ্যাঁ, ব্রাজিলের সেরকম আমি আশা দেখছি না, মানে কোয়ার্টার সেমিফাইনালে তো যাওয়া দুরস্থ, বলা যাবে না। খেলার কথা তো প্রেডিকশন আগে থেকে করা ঠিক নয়।
1: আর এবারে ডার্ক হর্স কারা হতে চলেছে?
0: বেলজিয়াম হতে পারে, ডার্ক হর্স বা আফ্রিকার যদি কোনো দেশ হতে পারে, মরক্কো তো ভালো ফুটবলই খেলছে।
1: মহিলাদের আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপ ভারতের হাতে উঠবে, এটা আপনার চাওয়া, সেটা তো জানা কথা।
0: হ্যাঁ, এটা চাওয়া,
1: কিন্তু ফুটবল বিশ্বকাপ কার হাতে দেখতে চাইছেন?
0: সেরকম আমাদের তো ভারত তো খেলে না, নির্দিষ্ট কোনো দল খেলে না, তবে আমি ভালো লাগবে ফ্রান্স বা আর্জেন্টিনার মধ্যে কেউ জিতলে।
1: আচ্ছা, তবে আর্জেন্টিনা পরপর 2 বছর। আপনি ভারতের কথা বললেন, ফুটবলে ভারতের এই অবস্থা কি বলবেন?
0: ভারতের ফুটবল অবস্থা খুবই খারাপ, বিশেষ করে আমাদের এখন স্থানীয় কোনো, মানে আমাদের বাঙালি ফুটবলারই বলুন, স্থানীয় ফুটবলার সেরকম কিছু সাফল্য নেই, দেখতে সেহারে খেলা ভালো লাগে না, সবই বিদেশি বা অবাঙালি ফুটবল, স্থানীয় ফুটবল সেরকম নেই। আমাদের বাংলার ফুটবল পরিকাঠামো ভালো না হলে এই উন্নতি অসম্ভব, মানে থেকে থেকে পিছিয়ে যাচ্ছি আমরা। উত্তর পূর্ব দিক বরঞ্চ ভালো খেলছে বা অন্য রাজ্যের খেলোয়াড়রা ভালো খেলছে, আমাদের বাঙালি ফুটবলের একদম খুবই অভাব।
1: সামনে একের পর এক বড় প্রতিযোগিতা, কমনওয়েলথ গেমস,
0: কমনওয়েলথ গেমস,
1: এশিয়ান গেমস আছে, পুরুষদের হকি বিশ্বকাপ আছে, ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে, ক্রীড়া ক্ষেত্রে ক্রমাগত ভারতের এই উন্নতি, এর নেপথ্যে কি কারণ আছে বলে আপনার মনে?
0: এর নেপথ্যে হচ্ছে খেলো ইন্ডিয়া, রাজ্য বা কেন্দ্র বলুন, এখন খেলা অনেক উন্নত হয়েছে আগের থেকে, খেলো ইন্ডিয়ার অবদান অনেক আছে।
1: ফলো করি
0: কত স্তরে? হ্যাঁ, মোটামুটি রেডিও শুনে মোটামুটি ফলো করি, রেডিও কাগজ দেখা টুকটাক, রেডিওটাই বেশি। আগে যে একদম অবস্থা খারাপ ছিল, এবারে অলিম্পিকের রেজাল্টটা আরো একটু ভালো হতো, ফোর্থ অনেকজন হয়ে গেছে, এবার রেজাল্ট থেকে থেকে ব্যক্তিগত খেলায় খেলো ইন্ডিয়ার মাধ্যমে অনেক উন্নতি হয়েছে। এবারে আশা করি কমনওয়েলথ গেমসে, আগের বারে মনে হচ্ছে চতুর্থ হয়েছিল ভারত, এবারে আশা করি এগিয়ে যেতে পারে।
1: আর এশিয়ান গেমসে কি এবার পদকের সংখ্যা বাড়বে?
0: পদকের সঙ্গে এশিয়ান গেমসও বাড়বে।
1: ধরে নিন টি-20 ম্যাচে শেষ 6 বলে 15 রান দরকার, ক্রিজে আপনি কোন 2 ভারতীয় ব্যাটারকে রাখবেন, আবার একই পরিস্থিতিতে ওই রান ডিফেন্ড করার জন্য কোন ভারতীয় বোলারের

0: বল দেবেন, শুধু একটা কিন্তু আছে, চোটের জন্য বুমরা, হার্দিক এবং সূর্যকুমার কিন্তু নেই।
1: হ্যাঁ, বৈভব সূর্যবংশীকে রাখতে পারি, রিঙ্কু সিংকে, আর বোলিং এ আপনি যদি বলেন আমি রাখতে পারি মোহাম্মদ সিরাজ।
0: আচ্ছা, বৈভবের কথা বললেন, বৈভব কিন্তু এই মুহূর্তে সিনিয়র টিমে না এলেও এ দলে কিন্তু একটা ভালো পাওয়ার সম্ভাবনা
1: তৈরি হয়েছে।
0: সরাসরি চলে যাব র‍্যাপিড ফায়ারে, সচিন সৌরভ জুটি নাকি লিয়েন্ডার পেস মহেশ ভূপতি জুটি?
1: আমার লিয়েন্ডার পেস মহেশ ভূপতি আরো বেশি ফেভারিট।
0: হার্ড ক্লে নাকি গ্রাস কোর্ট?
1: গ্রাস কোর্ট।
0: হার্ড কোর্টে নোভাক নাকি ক্লে কোর্টে রাফা নাকি গ্রাস কোর্টে ফেডারার?
1: ক্লে কোর্টে রাফায়েল নাদাল।
0: উত্তম কুমারের হাসি নাকি তেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ?
1: দুটোই ভালো লাগে, বেশি সচিন তেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ টাই।
0: আপনি যে কোনো একটি ম্যাচ খেলতে পারবেন, টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নাকি ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বাজবেন?
1: ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল বাজবো।
0: কেন?
1: কারণ হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটু ধৈর্যে ক্রিকেট, তো এটা হচ্ছে ফুটবল সেমিফাইনাল হচ্ছে আরো বেশি দর্শক দেখবে, আরো উত্তেজনা বেশি, আরো খেলার ইন্টারেস্ট বেশি।
0: কিন্তু হতে পারে সেমিফাইনাল আপনি হেরে গেলেন, ফাইনাল খেলতে পারলেন না, ওখানে ট্রফি জেতা সম্ভব
1: না। তবু আমি সেমিফাইনালটাকেই বাজবো।
0: আচ্ছা, ক্রীড়াঙ্গনের কথিকা নাকি অ্যাডভেঞ্চার স্পোর্টস?
1: দুটোই ভালো লাগে, কথিকা আরো বেশি ভালো লাগে।
0: অ্যাডভেঞ্চার স্পোর্টস ফলো করা?
1: অ্যাডভেঞ্চার ফলো করা হয় বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারে হয়।
0: আর এই যে দুবার জিতে গেলেন, এরপর কি গুগলিতে আর আপনি?
1: না না না না, অন্যজন আসো, অন্যজন আসো।
0: আচ্ছা, আপনি ক্রীড়াঙ্গনের নিয়মিত শ্রোতা, কেমন লাগে ক্রীড়াঙ্গন?
1: ক্রীড়াঙ্গন ভালোই লাগে, আগের থেকে আরো দর্শক বেশি, ফোনের বেশি, নতুন নতুন সব শ্রোতা আমাদের দিকে হয়েছে, অনেক সব নতুন শ্রোতা দেখছি, নতুন করে শুনছে ক্রীড়াঙ্গন।
0: আর কবে থেকে শোনা হয়?
1: আমি মোটামুটি 18 সালের আগে, 18 বিশ্বকাপের আগে থেকে শোনা হচ্ছে।
0: ক্রীড়াঙ্গনে কিছু নতুন বা কিছু বদল যদি আপনার মনে হয় তাহলে বলতে পারেন।
1: হ্যাঁ, আমার যেটা সমস্যা কি, ক্রীড়াঙ্গন ধরুন টাইম হচ্ছে 5:00 থেকে 5:25 গীতাঞ্জলিতে হলে, ওতে সময় চলে যায় একটু দেরি করে, ধরুন 5:02-3 বেজে যাচ্ছে আরম্ভ হতে, ওইগুলো একটু সময়টা করা যায় আমার মনে আরো এই হবে।
0: কোন অনুষ্ঠান যেটা আপনার মনে হয়েছে যে অন্য কোন অনুষ্ঠান এলে ভালো হয়?
1: বদল বলতে অ্যাডভেঞ্চার স্পোর্টস একদিন হয়, যদি দুদিন হয় খারাপ নয়, ভালোই লাগবে। একদিন করে তো বৃহস্পতিবারে অ্যাডভেঞ্চার স্পোর্টসটা হয়। আবার একটা সুবিধা, রবিবারে এখন, আগে মৈত্রীতে হতো না, এখন দেখছি হচ্ছে, বেড়েছে সময়টা একটা দিনের জন্য মৈত্রীতে হলেও।
0: আপনাকে ধন্যবাদ,
1: নমস্কার।
0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গনের গুগলি অনুষ্ঠানের বিজয়ী গোপাল দত্তের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কুর কুণ্ডু, প্রযোজনা সৌর্য চৌধুরী।

মৈত্রী ক্রীড়াঙ্গনে এখন সময় আজকের দিনের। আজ সাতাশে মে দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে স্যার ডন ব্র্যাডম্যান। 1938 সালের আজকের দিনে হ্যামশায়ারের বিরুদ্ধে সাউদাম্পটনে 145 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন স্যার ডন ব্র্যাডম্যান এবং তার ব্যক্তিগত 1000 রান তিনি পূর্ণ করেন এই দিনে 1938-এর আজকেরই মতো এক 27 মে। 1965-তে আজকের দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় প্যাট ক্যাস, যিনি 1987-তে উইম্বলডনে অংশগ্রহণ করেছিলেন। তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুনলেন আজকের দিনের কথায়, চলে আসি খেলাধুলোর অন্যান্য কিছু টুকরো খবরাখবরে। ভারতের পুরুষদের জাতীয় দল তাজিকিস্তানের বিরুদ্ধে 5 এবং 9 জুন দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। হিসারে মঙ্গলবার জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে ভারতীয় দল লন্ডনে ইউনিটি কাপ খেলতে ব্যস্ত। এখানে বুধবার অর্থাৎ আজ জামাইকার মুখোমুখি হবে ভারত। তাজিকিস্তানের উদ্দেশ্যে ভারতীয় দল লন্ডন থেকে উড়ে যাবে 31 মে। দুটি ম্যাচই হবে হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে। 8 মাস আগে এই একই জায়গায় ভারতীয় দল ব্রোঞ্জ জিতেছিল কাফা নেশনস কাপে।

ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে 31 মে অস্কার ব্রুজোর মেয়াদ শেষ হচ্ছে। গতকাল লগ্নিকারী সংস্থার সঙ্গে কোচিংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন অস্কার, কিন্তু সেখানেও ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে তিনি থাকছেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ রূপরেখার দিকে তাকিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অস্কার। বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালেন লিওনেল মেসি। রবিবার মেজর লিগে সাকারে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন অধিনায়ক। ফিলাডেলফিয়ার ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। ম্যাচের 70 মিনিটের মাথায় একটি ফ্রিকিক নেওয়ার কিছুক্ষণ মাঠে দাঁড়িয়েছিলেন, এরপরই নিজেই মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। যদিও তার কারো সাহায্যের প্রয়োজন হয়নি, তবে সরাসরি ডাগ আউটে না গিয়ে লকার রুমে চলে যাওয়ায় অনুরাগীদের উদ্বেগ আরও বেড়ে যায়। বিশ্বকাপের আগে এমন দৃশ্য নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার সমর্থকদের কাছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চোট গুরুতর নয়, পুরো বিশ্বকাপই খেলবেন মেসি। মৈত্রী ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে বেনাভাড়ুই গ্রাম দক্ষিণপাড়া গ্রামে এসে উপস্থিত হয়েছি। আমার সামনে উপস্থিত রয়েছেন দুইজন কৃষির সাথে বিশেষভাবে সংযুক্ত সেই বন্ধুদের সাথে আমি কথা বলবো। আপনার নামটা একটু বলুন।
1: আমার নাম কমলকৃষ্ণ ঘোষ।
0: আচ্ছা, আপনি এই চাষের সাথে কতদিন যুক্ত আছেন?
1: আমি প্রায় আপনার 45 বছর।
0: আচ্ছা, আপনি কী কী চাষ করেন মূলত?
1: আমাদের এখানে মূলত আপনার আম আছে, একটা আম সিজনে হয়, একটা আম দোফালায় হয়, তো দুরকম আম আছে। তার সঙ্গে পেঁপে, কলা, সাথী ফসল কিছু আছে আর শশা। পেঁপেটা এখন আমাদের মেন হয়ে গেছে, আগে কলা ছিল, এখন পেঁপেটাই আমাদের মেন হয়ে গেছে।
0: আচ্ছা, পেঁপে চাষের পদ্ধতিটা কি প্রথম থেকে একটু বলবেন, কীভাবে চাষটা করা হয়, তাতে কী কী সার দিতে হয়, এবং এটা পেঁপে আপনার গাছ থেকে অঙ্কুর থেকে ফল আসতে কতদিন সময় লাগে, তাতে কী কী সার আপনারা প্রয়োগ করেন, এই সম্বন্ধে একটু বলুন।
1: পেঁপে মোটামুটি আপনার এখন আমাদের রাসায়নিক সারেতেই বেশি চাষ হচ্ছে, জৈব সার আমরা খুব একটা পাচ্ছি না, তবে এখন ওই সবুজ জৈব সার কিছু তৈরি করা হচ্ছে, সেইখান থেকে আমরা এই ইয়েটা করি। তার সঙ্গে কিছু রাসায়নিক দিতে হয় এবং চারা দানা পেঁপে গাছে আগে বীজ আমরা ইয়ে থেকে ভালোভাবে সংগ্রহ করি, বেশ মাঝারি সাইজের একটু বীজ নিয়ে সেই বীজ ফেলে আমরা ওখান থেকে চারা তৈরি করি। আর সেই চারা মোটামুটি আপনার ওই 35 দিন এরকম হলে একটা মোটামুটি সাইজ মতো হয়, তখন আমরা ওইটাকে তুলে কিছুদিন ছাওয়ায় রাখি, রাখার পর আবার ওইটাকে আমরা জমিতে রোপণ করি।
0: আচ্ছা, এবার ওই যে পেঁপে যে চাষ করেন সেটা কতটা দূরত্ব এবং কতদিন সময় লাগে?
1: এটা মোটামুটি আপনার ওই 3 ফুট মতো দূরত্ব দেওয়া হয়, 3 ফুট বাই 3 ফুট একটা রো করা হয়, সেই অনুযায়ী আপনার ওই 3 ফুট অন্তর অন্তর এটাকে বসানো হয়। বসানোর পর মোটামুটি 1 হাত মতো হওয়ার পর আমরা ওইটাকে তখন একটু কঞ্চি ফঞ্চি দিয়ে এটাকে একটু বেঁধে রাখি যাতে ওটা ভেঙে না যায় ঝড়েতে। তারপর একটু বড় হলে মোটামুটি ওই মাস দুয়েক বাদ থেকে ওটাকে আমরা একটা বড় ডগলা

0: জাতীয় বাঁশ আর কি নিয়ে ওটাকে আমরা ভালোভাবে গাছটাকে বেঁধে দিই, যাতে পুরোপুরি ঝড়ে ওই গাছটা ক্ষতি না হয়। তারপরে এটা এবার বড় হতে হতে মোটামুটি আপনার ওই ছমাস থেকে আপনার ওই ফল আরম্ভ হয়ে যায়, গোড়া থেকে ফল ধরতে ধরতে যায়। এবং সেই ফলেতে আমাদের এখন যা অবস্থা তাতে আমাদের ওষুধ না দিলে ফল ঠিক হচ্ছে না। আগে আমাদের পেঁপেতে ওষুধ দিতে হতো না, এখনও ওষুধ দিতে হয়, কিছু পোকামাকড় এসে যাচ্ছে, জানি না এটা এই পরিবেশের জন্য হয়তো হচ্ছে। তারপর থেকে এই মোটামুটি এটা ফল ধরতে আরম্ভ করে।
1: আচ্ছা, কী কী ওষুধ আপনারা প্রয়োগ করেন?
0: ওষুধ নানারকম আছে, ধসার জন্যে কিছু আপনার ওই ব্যাভিস্টিন জাতীয় ওষুধ এইগুলি ব্যবহার করা হয়। এটা কোনো কোম্পানি অনুযায়ী এবার আমরা ওটা নানারকম ইয়েতে আর কি ব্যবহার করি, যেটা যখন ভালো ফল পাই সেই রকম। বেশিরভাগ সাদা মাটিতে আমাদের ক্ষতি করছে, আর এই ধসার জন্যে কিছু আমাদের ওষুধ দিতে হয়। পেঁপে আমাদের খুব একটা বড়ো সাইজে হয় না, বুঝলেন, বড়ো সাইজে পেঁপে চাহিদা নেই। আমাদের পেঁপেটা মোটামুটি আপনার ওই 500 উপর থেকে আর কি আরম্ভ হয়, মোটামুটি ওই কাঁচা আর কি 500 উপর থেকে মোটামুটি বিক্রি হয়, আর পাকা মোটামুটি যদি 250 নিচে করা যায় তবে ওটার ভালো চাহিদা থাকে।
1: কীরকম কী দাম হয় মোটামুটি? কাঁচা কীরকম দাম, পাকা কীরকম দাম?
0: মোটামুটি ভালো বাজার হলে কাঁচা আপনার মোটামুটি 160 থেকে 200 টাকা অবধি পাল্লা হয়, আর পাকাও মোটামুটি আপনার ওই 150 থেকে এবার অনেক উঁচুতেও আর কি অনেক সময় ওঠে, নানারকম পরব টরবে মানে যোগে টোগে আর কি এই বাজারটা আরও ওঠে।
1: এখানেই বেচেন নাকি আপনারা সবজি মান্ডি বা হাটে যান?
0: আমাদের এখানে হাট আছে, আমাদের কাছাকাছি গোটু বাজার আছে, তারপরে ব্যান্ডেল বাজার আছে, তারপর চন্দননগরে বউ বাজার আছে, এই তিনটে জায়গাতে আমাদের মূলত বিক্রি হয়।
1: আচ্ছা, আর এই কলা চাষটা সম্বন্ধে একটু বলুন।
0: কলা আমরা এখন, আগে মেনলি কলা চাষ ছিল।
1: এবং কী কী কলা আপনাদের এখানে মূলত হয়?
0: আমাদের এখানে আগে মূলত মোটামুটি চাঁপা কলাই আর কি চাষ ছিল। চাঁপা কলা যাত্রা প্রচুর খরচ সাপেক্ষ এবং এখন আর সেই বাজার আর নেই, সেই জন্য এখন বেশিরভাগ লোকে কাঁটালি বা কাঁচকলা এইসবের দিকেই ঢুকছে। তবে এখন আমাদের ওটা মেন চাষ হিসাবে করা হয় না, এই আম গাছ ফাম গাছ বসানো আছে, তার পাশেপাশে এগুলো সাথী ফসলের হিসাবেই বেশি ব্যবহার করা হয়। এই সাথী ফসল করতে গিয়ে মোটামুটি সেখানেও আমাদের এটা একটা পুরে মানে ওর সঙ্গে সঙ্গেই চাষ হয়, তো সুতরাং কিছু আমরা ওখানে লাভবান হই।
1: তো কলাটা কী কী কলা হয় আপনাদের এখানে?
0: আমাদের এখানে বেশিরভাগ আপনার ওই চাপা কলা আর কাঁঠালি কলা আর কাঁচকলা।
1: আর মর্তমান কলা বা ওই ধরনের কিছু হয়?
0: মর্তমান বা সিঙ্গাপুরি জাতীয় কলা আমাদের এখানে এখন আপাতত আর চাষ হচ্ছে না এখন।
1: আচ্ছা,
0: আগে আমরা সিঙ্গাপুরি চাষ করতাম, তাতে অনেক যেমন ঘন আপনার গাছ বসাতে হতো, ও গাছটাও ছোট হতো, কলাও বড় হতো, সেই হিসাবে রাসায়নিক বা জৈব সার ব্যবহার করা হতো, ছেঁচ দিতে হতো। কিন্তু ওই এখন আমাদের এই সাথী ফসল হিসেবে যেটা করা হয় ওতে ওই সামান্য ছেঁচ পেলেই ওইটা মোটামুটি এটা হয়ে যায়। আর ওর মানে ফলনটা আপনার সিঙ্গাপুরি যেমন একটু ফলনটা বেশি হয়, এতে কিন্তু ফলনের ডিউরেশনটা অনেক দেরি আছে, প্রায় 1 বছর 1 বছর 3 মাস এরকম হয়।
1: আকাশবাণী মৈত্রীর তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি সঞ্চালনায় রয়েছি শ্রী সুখদেব চন্দ্র শীল।
0: নমস্কার।
1: নমস্কার। আমি এখন আরেকজন আমি কৃষক বন্ধুর সাথে কথা বলবো, আপনার নামটা একটু বলুন।
2: বিশ্বজিৎ দাস।
1: আচ্ছা, আপনি এই কৃষিজীবীর সাথে কতদিন ধরে যুক্ত আছেন এবং কার কাছে আপনি শিখেছেন এই চাষবাস সম্বন্ধে?
2: আমি এই কৃষিজীবীর মধ্যে প্রায় 40-42 বছর যুক্ত আছি, আমি আমার বাবার কাছ থেকে চাষ শিখেছি।
1: আচ্ছা, আপনারা মূলত কী কী চাষ করেন?
2: আমাদের প্রথম এখানে বিশেষ করে আমাদের আম চাষ আগে, তারপর পেঁপে চাষ, সবজি চাষ আছে, শশা আছে, কুমড়ো আছে, এসব আছে, আমার কলা চাষও হয় অল্প। এখন আম বাগান যেহেতু বেশি হয়ে গেছে বলে কলা চাষটা কমে গেছে, মেনলি আম বাগান বেশি হয়ে গেছে।
1: আচ্ছা, আম চাষ সম্বন্ধে একটু বলুন, কতদিন সময় লাগে একটা মানে ছোট গাছের থেকে বড় হয়ে তারপরে যে ফলটা হয় এটা একটু বলুন।
2: কলম বসাতে হয়, আমরা তো নিজেরা কলম তৈরি করি না, কলম আমরা কিনে নিয়ে এসেই বসাই। আম গাছে কলম বসালে মোটামুটি 2.5 বছর বয়স থেকে 3 বছরের মাথায় ফল পাওয়া যাবে।
1: একটা গাছে মোটামুটি কতটা ফল পাওয়া যায়?
2: 3 বছরে কটা হবে হয়তো 20-25টা 20-25টা আম হলো, তারপর আস্তে আস্তে এটা বাড়তে থাকলে চাষাবাদ করতে হবে, ওকে সার খোল দিতে হবে, ওটা মোটামুটি 10 বছর বয়স হলে একটা ভালো গাছ হয়ে যায়, অনেক কামই হয় তখন।
1: আচ্ছা, কী কী আম হয় আপনাদের এখানে?
2: এখানে সরি, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, এই জাতীয় আমটাই বেশি।
1: কাঁচা অবস্থায় কীরকম দাম পান এবং পাকা অবস্থায় কীরকম দাম পান?
2: কাঁচা বলতে কাঁচা

0: চার দাম সবসময় সমান থাকে না, কোনো সময় বেশি থাকে, কোনো সময় কম থাকে। এখন যেমন বাজার হচ্ছে 15-16 টাকা কাঁচা আম কিলো। এবার সব আম কাঁচা বিক্রি হয় না, যেমন আপনি ফজলি আম কাঁচা কেউ নিতে চাইবে না আচারের জন্য,
1: ওটা খুব টক হয় নাকি?
0: টক না, একটু সাইজটা বড় হয়ে যায় তো, ওইগুলো চলে না। মানে যে দেশি আমগুলো আছে সেগুলো আচারে বেশি চলে।
1: তো মোটামুটি আপনারা কোনগুলো বেশি বিক্রি করেন?
0: ওই দেশি আমগুলোই বেশি বিক্রি হয়ে যায় কাঁচায়, বাদ বাকি সরি, হিমসাগর, ল্যাংড়া, চ্যাটার্জি, খজলি এগুলো সব পাখিয়ে বিক্রি।
1: আচ্ছা, ওগুলো কিরকম কি দাম পান পাকা অবস্থায়?
0: পাকা অবস্থায় দাম বলতে দেখুন, এইটা তো কোনো নির্দিষ্ট কোনো দাম নেই। বাজারে যেমন মাল উঠবে তেমন দাম, এবার যেমন ফলন হবে তেমন দাম, ফলন কম হলে দাম থাকে, ফলন বেশি হলে দাম মোটেই থাকে না।
1: মানে আপনারা কৃষকরা যে এত কষ্ট করে করছেন সেইভাবে পয়সাটা আপনারা পান না, মানে এটা ফড়েদের হাতেই চলে যায়?
0: এই আম চাষে আর কিছু নেই, চাষে কিছু কোনো পয়সা পায় না। চাষে এখন হিমসাগর আম বিক্রি হচ্ছে 18-20-16 টাকা
1: আপনাদের কাছে, অথচ কলকাতায় সেগুলো 150-100 টাকার নিচে নয় এখন মিনিমাম।
0: এখানে চাষি কত পায়? 16-18 টাকা কিলো পায় চাষে, সেই হিসাবে বিক্রি হচ্ছে পাকা, এর বেশি বিক্রি হয় না। চাটাজি 15-16 টাকা।
1: আচ্ছা, আম পাড়ার পদ্ধতিটা কি আপনাদের একটু বলুন?
0: আম পাড়া পদ্ধতি গাছে উঠতে হয়, গাছে উঠে আঁকশি আছে, আঁকশিতে জাল লাগানো আছে, তো সেটা আঁকশি গলিয়ে ছিঁড়ে নিয়ে এসে একটা ঝুলতি থাকে বাঁধা, তাতে রেখে আস্তে আস্তে সেটাকে নিচে নামিয়ে রাখতে হয়।
1: আম চাষে কি কি আপনারা সার প্রয়োগ করেন, সেটা কি পদ্ধতিতে?
0: গাছের গোড়া খুঁড়ে খোল দিতে হয়, রাসায়নিক সার দিতে হয় বর্ষার সময়, আষাঢ় শ্রাবণ মাসে দিয়ে রাখতে হয়। এটা কি গোড়ায়
1: কবার দিতে হয়? সেটা
0: একবারই দিতে।
1: সার কীরকম কি দাম মোটামুটি?
0: সার এখন তো 2200-2300 টাকা বস্তা হয়েছে এনপিকে।
1: খোল আপনারা জলে ভিজিয়ে দেন না গোড়ায়?
0: না, গোড়ায় বর্ষার সময় তো, বর্ষার সময় গোড়া খুঁড়ে দিলে বৃষ্টিতে হতেই থাকলো।
1: আচ্ছা,
0: ওইটি কাজ হয়ে যায়
1: ওই পদ্ধতিটাই। আর এই যে আপনি সবজি চাষের কথা বলছিলেন, সবজি চাষ সম্বন্ধে একটু বলুন।
0: সবজি চাষ এখন হয় যেমন শশা হচ্ছে,
1: শশাটা একটু বিস্তারিত বলুন।
0: ঝিঙে হয়, করলা হয়। শশাটা আমাদের এখানে যেটা চাষ হয় বর্ষার সময় চাষ হয়, আমরা এই জ্যৈষ্ঠ মাসের দিকে বসাই, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, মানে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে না, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বসানো হয়। ওটা ফসলটা উঠতে মানে বসানো থেকে গাছ থেকে ওই 60 দিনের মাথায় ফল আসে। 60 দিন থেকে শশা বেশি দিন ফলে না, শশা ফলবে আপনার 1.5 মাস 45 দিন ফসল পায়, এর বেশি আর হবে না, গাছ মরে যাবে। শশার বাজারটা তুলনামূলকভাবে একটা মার্কেট থাকে 19-20 করে একটা, কিন্তু রোগ পোকা প্রচুর ওর শশা, বেশি বৃষ্টি হলে নষ্ট হয়ে যায় গাছ। একটু চাপ দুদিন ধরে যদি আকাশ মেঘ করে থাকে, বৃষ্টি হলো গাছ নষ্ট হয়ে গেল। সবজির মধ্যে শশার দামটা মোটামুটি একটা জায়গায় থাকে, একটা পয়সা পাওয়া যায় শশায়। অন্যান্য সবজি কিছুই নেই এসব।
1: হ্যাঁ, শশার দামটা তো আমাদের এখানে যেরকম কলকাতায় 60-80 টাকা হয়ে গেছিল মিনিমাম, এখন 60 টাকা। তো আপনার আরেকটা জিনিস হচ্ছে শশা তো অনেক রকম হয় এখন, দেখি এই যে লম্বা লম্বা কি ধোদল শশা না কি বলে, ওটা কি হাইব্রিড?
0: ধোদল শশা না, ওটা হাইব্রিড শশা, ওটা মাটিতে, ওটা
1: টেস্ট নেই,
0: আর ওটা মাটিতে হয়, ওটা মাটির ফসল, ওটা মাচায় হয় না।
1: আচ্ছা,
0: ওটা মাটিতে চাষ করে, ওটা প্রচুর ফলন কিন্তু পয়সা নেই তো, ও 4-5-6 টাকা কিলো বিক্রি।
1: আচ্ছা,
0: ওতে কি হবে?
1: আচ্ছা, আর এমনি যে শশাগুলো হয় কি, এটা মাচার শশা ভালো না এমনি জমির শশা ভালো?
0: মাচার শশা ভালো, মাচার শশা ভালো,
1: সেটাও তো আপনাদের খুব কষ্ট হয়। সেটা কি পদ্ধতিতে ওই চাই মাচাটা তৈরি করেন?
0: মাছ দিয়ে, মাচা থেকে মাছ দিয়ে দড়ি দিয়ে মাচা করতে হয়, মানে একটা মানুষ যাতে দাঁড়িয়ে যেতে পারে সবজিটা তুলতে, উপরে মাছ শশাগুলো সব ঝুলবে নিচে, মাচার নিচে সব ঝুলবে, ওইভাবে ভাঙতে।
1: একটা গাছে মোটামুটি কতটা শশা হয়?
0: একটা গাছে বলতে ওইভাবে তো বোঝা যাবে না, আপনি একটা মাচা করলে বিঘে কতটা শশা হবে সেটা বলা যাবে, কিন্তু একটা গাছে কতটা ফসল হচ্ছে সেটা বলা যাবে না, ওইভাবে আইডিয়া করা যাবে না।
1: মোটামুটি একটা গাছ মোটামুটি প্রথম থেকে যে শুরু হলো মোটামুটি 10 কেজির মতো শশা হয় নিশ্চয়ই?
0: একটা খুপি হবে, একটা গাছে 10 কিলো শশা হবে, একটা খুপিতে 3-4 গাছ থাকবে সেটাতে 10 কিলো শশা হবে।
1: আর জমিতে যেটা শশা হয় সেটা কিরকম?
0: জমিতে না, মাটিতে চাষ হয়, ওটা তো বর্ষার সময় হবে না, বর্ষার সময় মাটিতে চাষ হবে না, বর্ষায় গাছ নষ্ট হয়ে যাবে, ওটা হয় ওই শীতের সময়, ওটা মাটিতে শশা হয়।
1: আর কি কি সার আপনি প্রয়োগ করেন শশায়?
0: শশায় খোল, বাদাম খোল, সর্ষের খোল, নিম খোল, রাসায়নিক এনপিকে আর হালকা ইউরিয়া।
1: আচ্ছা, আর আপনাদের এই যে করলা উচ্ছে যেটা বলছেন এইটা একটু বলুন।
0: ওই শশা চাষের পদ্ধতি একই চাষ, ওটা ওইভাবেই করতে, মাথা দিয়ে করতে, করলা আমাদের।

0: এখানে যে হয় মাটিতে না।
1: করলাটা হতে কতদিন সময় লাগে মোটামুটি?
0: 60 দিন। 60 দিন সময় লাগে।
1: আচ্ছা, আর এমনি কি কি চাষ হয় আপনাদের এই গ্রামে? ধান বা কুমড়ো, আলু?
0: আমাদের
1: গ্রামে তো আলু বিখ্যাত শুনেছি।
0: আমাদের গ্রামে ধান জমি নেই, আমাদের এখানে ধান চাষ হয় না, এখানে আলু চাষ হয়। আলু আছে,
1: আলুটা একটু বলুন।
0: আলু এখানে হয়, আলু হলে দাম নেই, যেমন এই বছর বিক্রি নেই আলু, আলু মাঠে পড়ে আছে, কেনার লোক নেই। 150 টাকা বস্তা, 150 টাকা বস্তা, 50 কিলো, 50 কিলো আলু 150 টাকা। তাহলে
1: মানে 3 টাকা কিলো পড়ছে?
0: হ্যাঁ, 3 টাকা কিলো।
1: আর আপনার এই যে বলে চন্দ্রমুখী বা এগুলো কি চাষ হয় আপনাদের এখানে? জ্যোতি বা চন্দ্রমুখী?
0: জ্যোতি মেন, জ্যোতি আলু বেশি চাষ হয়, চন্দ্রমুখী একটু কম হয়। চন্দ্রমুখী একটু দাম নেই, কোনো আলুরই দাম।
1: চন্দ্রমুখী আর জ্যোতির মধ্যে পার্থক্যটা কি? চাষের
0: পদ্ধতি একই, চাষের পদ্ধতি একই, একটু বেশি ইয়েতে সার প্রয়োগ করতে হয় বেশি চন্দ্রমুখীতে, একটু ওকে বেশি খেতে দিতে হয়, কারণ খোলটা ব্যবহার করতেই হবে।
1: কি কি খোল প্রয়োগ করেন?
0: সর্ষের খোল, বাদাম খোল।
1: আচ্ছা, ওগুলো কিরকম কি দাম আপনাদের?
0: বাদাম খোল এখন 2700 টাকা বস্তা, 50 কিলো, 2700 টাকা।
1: মোটামুটি এক বিঘে জমিতে কতটা পরিমাণ আপনাদের সার প্রয়োগ করতে হয়?
0: চন্দ্রমুখী আলুতে বিঘেতে 1 বস্তা খোল দিতেই হয়, 4টে রাসায়নিক সার দিতে হবে।
1: আচ্ছা, প্রথম পদ্ধতিটা কি আলুর যে আপনি বপন করছেন, প্রথম পদ্ধতিটা কিভাবে? আপনারা কি এই যে আলুর যে বীজগুলো সেগুলোকে আপনারা কিনে আনেন না নিজেরাই বীজ তৈরি করেন?
0: এখানে বীজ তৈরি হয় না। পশ্চিমবাংলা বীজ, আলু বীজ তৈরি হচ্ছে কোথায়? আলু পশ্চিমবাংলা বীজ তৈরি হয়, পাঞ্জাব থেকে বীজ আয়, সেই বীজ কিনে আমরা চাষ করি।
1: মানে সেটা কি পদ্ধতিতে আপনারা রোপণ করেন?
0: ওই যে বীজ কিনে নিয়ে এলাম, ওকে কল হলো বাড়িতে বসে, কল করে ওকে মানে প্রতিটা চোখে চোখে কাটতে হয়, কেটে তাকে শোধন করে বসাতে হয়।
1: আচ্ছা, তার আগে মাটিটা কি পদ্ধতি করেন আপনারা, কি সার প্রয়োগ করেন?
0: এনপিকে খোল।
1: ধান চাষ কি আপনি করেন?
0: না, ধান চাষ এখানে জমি, ধানের জমি।
1: আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের গ্রামে কি কি আছে? আমি এইভাবে বলতে চাইছি, গ্রাম বাংলার সংস্কৃতি ঐতিহ্য, মানে আপনাদের কি কোনো মনি ঋষি জন্মগ্রহণ করেছেন গ্রামে, বা আপনাদের সারা বছর কি কি পুজো হয়, কোনো মেলা হয় কি না, যেরকম গাজন মেলা বা বিভিন্ন রকম মেলা হয়, কি কি মেলা হয় আপনাদের এখানে গ্রামে, বা কি কি পুজো হয়?
0: আমাদের দুর্গা পুজো হয়, হ্যাঁ, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়।
1: আচ্ছা,
0: আর আমাদের মন্দির আছে গ্রামে দুটো, শিব মন্দির, শিব মন্দিরে পুজো হয়, অনুষ্ঠান হয়।
1: আর সেই যে পুজোটা হয় সেটা মোটামুটি আপনাদের কতদিন আগে তার পদ্ধতি ঠিক করা হয়?
0: পদ্ধতি এবছর হয়ে গেল, এখন থেকেই তার প্রোগ্রাম চলে, সামনে বছর কি হবে না হবে, কি প্রোগ্রাম করা যাবে না যাবে তা নিয়ে আলোচনা হয়, এক বছর আগে
1: কমিটি তৈরি করা হয়।
0: কমিটি আছে।
1: আচ্ছা, কি কি পুজো হয় আপনাদের গ্রামে?
0: ওই দুর্গা পুজো হয়, কালী পুজো হয়।
1: আচ্ছা, আপনাদের গ্রামে কতগুলো স্কুল বা হাই স্কুল বা অঙ্গনওয়াড়ি?
0: হাই স্কুল নেই, প্রাইমারি স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল আছে।
1: আচ্ছা, আর এমনি কোনো অঙ্গনওয়াড়ি আছে? কতগুলো আছে মোটামুটি?
0: অঙ্গনওয়াড়ি আছে 1টা, 2টো, 3টে।
1: আচ্ছা, আর প্রাইমারি স্কুল কটা আছে?
0: প্রাইমারি স্কুল 1টা আছে।
1: আচ্ছা, আপনাদের গ্রামের কাছাকাছি কি কোনো সবজি মান্ডি বা হাট আছে?
0: না, সবজি মান্ডি নেই এখানে। আমাদের কাছাকাছি বলতে আমাদের হয়তো ব্যান্ডেল বাজার যেতে হয়, ব্যান্ডেল বাজারে যে হাট আছে ওখানে, আর এখানে গোটু বাজার আছে, এখানে যেতে হয় আমাদের বাজারে।
1: মোটামুটি জনসংখ্যা কীরকম আপনাদের গ্রামে?
0: মোটামুটি জনসংখ্যা আছে, ভোটার আছে ধরুন 1000, এবার সেই হিসেবে একটা কত লোক হতে পারে।
1: আপনাদের গ্রামে কি চাষিবাসী বেশি?
0: হ্যাঁ, চাষিবাসী বেশি,
1: তারা সবাই চাষের সাথে যুক্ত, তাই তো?
0: চাষের সাথে যুক্ত সবাই এখন আর নয়, যারা আগে করেছে চাষ তারাই একমাত্র তারাই চাষ করছে, এখন ইয়ং জেনারেশন কেউ চাষে আসেনি, আমাদের পরে আর কেউ নাবি, আমরাই লাস্ট ব্যাচ মানে চাষ থেকে, এরপর আর চাষের লোক থাকবে না।
1: আপনি তো বাবার কাছে নিশ্চয়ই চাষবাসের পদ্ধতি সম্বন্ধে শিখেছেন, এবং সেটা কতদিন শিখেছেন মোটামুটি?
0: বাবার সাথে অনেকদিন ছিলাম সাথে, আস্তে আস্তে আস্তে আস্তে বাবা যখন কাজ করার ক্ষমতা নেই তখন আর পাচ্ছে না, তখন আমরা নিয়েছি দায়িত্ব, সেটা হয়তো অনেক আগে হয়ে গেছে, কিন্তু বাবা করে যাচ্ছে, বাবার সাথেই করে যাই আমরা।
1: আচ্ছা, গ্রামের লোকেরা বেশিরভাগ কী পেশায় যুক্ত আছেন?
0: পেশায় কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, সরকারি চাকরি করছে।
1: আচ্ছা,
0: এবার বেশিরভাগটাই 80% ধরুন বেসরকারিতে সবাই আছে, কেউ কলকারখানায় আছে, কেউ কোনো কোম্পানিতে গেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কেউ সেইভাবে সেই জায়গায় গেছে শিখে, সব মানে বেসরকারি 80% বেসরকারিতে আছে।
1: সরস্বতী নদীটার সম্বন্ধে একটু বলুন। এটা খুব নাম।

0: আচ্ছা, আপনাদের গ্রামে কি কোনো ডাল জাতীয় কোনো চাষ হয়?
1: না, ডাল চাষ হয় না।
0: আচ্ছা, আপনাদের মোটামুটি লেবার কস্ট কিরকম পড়ে, যে যারা চাষের সাথে আপনাদের যুক্ত হেল্পার কিরকম কি খরচা হয়?
1: চাষের লেবারের অবস্থা খুবই খারাপ, চাষের লেবার পাওয়া যায় না, কারণ লোকাল লোক কেউ নেই এখানে, সবাই বেসরকারির সাথে যুক্ত হয়ে গেছে, চাষের কেউ নামি যেহেতু চাষের লেবার নেই, চাষের লেবার আসে অন্য জায়গা থেকে, তারা আসে আটটার সময় লাগে, একটার সময় ছুটি করে, 400 টাকা তাদের দিতে হয় এবং 15 টাকা টিফিন দিতে হয়।
0: মানে আটটায় লাগে, চারটায়
1: আটটা লাগবে, একটাই
0: ছুটি, 400 টাকা,
1: 400 টাকা।
0: সেটা কি মহিলা পুরুষ সব একই একই রেট?
1: মহিলা পুরুষ এক রেট।
0: তার আপনাদের কোন সময় বেশিরভাগ লেবার নিতে হয়?
1: 12 মাসই চাষ হয় এখানে, 12 মাসই লেবার দরকার, সব সময়তেই লেবার দরকার, লেবার ছাড়া তো কেউ নেই, অন্য যে বাড়ির ছেলে একটা গিয়ে করে দেবে সেটা তো নিজের লেবার তো কিছু নেই,
0: বাড়ির কেউ মোটামুটি হেল্পার পান না আপনার?
1: না না, ওসবে কেউ নেই, ওসব জমিতে কেউ যায় না, এখনকার যে ইয়ং জেনারেশন আছে নিজেদের জমি নিজেরা চেনে না,
0: ইয়ং জেনারেশন
1: তাদের কোথায় জমি আছে তারা চেনে না,
0: খাটনি অতটা করতে চায়
1: না, যেতে চায় ওদিকে নেই, আর
0: পড়াশোনার
1: মধ্যে থেকে ওরা আলাদা লাইনে ওরা বেঁচে নিয়েছে।
0: আচ্ছা,
1: সেই জন্যই সম্পূর্ণ লেবারের উপর নির্ভরশীল, তো লেবার এখন লেবার কাজও করতে চায় না, মানে শীতের সময় একটা সময় ছুটি, গরমের সময় 11:30 থেকে 12টা এর মধ্যে চলে যাবে, যেটুকু হলো হলো, না হলো না
0: বললে। আপনারা ধরেন এই যে ধান বা এই যে পেঁপে বা যে কোনো চাষে মোটামুটি কতগুলো লেবার নিতে হয় আপনাদের, নিচের থেকে ফল পর্যন্ত?
1: অনেক লেবার লাগে, ওইভাবে হিসেব করা যাবে না।
0: আচ্ছা,
1: লেবার অনেক সময় অনেক লাগে, সারা বছর কোনো সময় কম লাগে, কোনো সময় বেশি লাগে, ওইভাবে কোনো হিসেব করা যায় না লেবারের কথা।
0: আর জলটা কিভাবে পান আপনারা এত জল?
1: জল নদী, ও সরস্বতী নদী,
0: ওই জলই,
1: মানে পাম্প বসিয়ে জল নিয়ে আসতে হয়, মানে জলের ব্যবস্থা সবটাই সরস্বতী নদীর উপর, আমাদের এখানে কোনো ডিপটেলও নেই, শ্যালো নেই, অন্য কোনো জলের ব্যবস্থা নেই, শুধু সরস্বতী নদীর উপরই জল,
0: ওই জল। আর আপনি যদি নিজে ডিপটেল কিছু করেন সেইটার উপরেই নির্ভরশীল?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া অন্য কোনো জলের ব্যবস্থা নেই, সরকারিভাবে জলের ব্যবস্থা ওইটাই নদী।
0: আর সরকার থেকে কি আপনারা কোনো উপকার বা বেনিফিটেড হয়েছেন এই চাষবাসের ব্যাপারে?
1: না, সেরকম কিছু জানি।
0: আকাশবাণীর মৈত্রীর তরফ থেকে আপনাকে এবং ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আপনি আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমি সঞ্চালনায় রয়েছি শ্রী সুখদেব চন্দ্র শীল। এখন আমরা আরেকজন কৃষক বন্ধুর সাথে কথা বলবো, যিনি আমার সামনে উপস্থিত রয়েছেন। আপনার নামটা একটু বলুন।
2: আমার নাম লক্ষ্মীনারায়ণ পাল, বেনাপ গ্রাম।
0: আচ্ছা, আপনি কতদিন এই চাষের সাথে যুক্ত আছেন?
2: হয়ে থেকে জন্ম আমাদের, চাষ করে খাই।
0: আচ্ছা,
2: নিজের জমি জায়গা,
0: বাবার কাছে আপনার শিক্ষা। আচ্ছা, আপনি কতদিন এই চাষের সাথে যুক্ত মোটামুটি?
2: ও মোটামুটি ধরো না, ওই একটু ধরো মোটামুটি 8-9 বছর থেকেই সব যুক্ত।
0: আচ্ছা,
2: হয়ে গেছে।
0: এখন আপনি মূলত কি কি চাষ করেন একটু বলুন।
2: টাম, কলা, এবার ঝিঙে, পেঁপে, বেগুন, সব রকম চাষ হয়, আলু সব রকম।
0: ঝিঙে চাষ সম্বন্ধে একটু বলুন না।
2: ইয়ে কি বলবো, ওয়েদারের উপরে গাছ কুঁকড়ে যাচ্ছে, ছেঁ দেওয়া হচ্ছে, ঝিঙে হচ্ছে না খুব ভালো, কুঁকড়ে যাচ্ছে গাছের ডগ, পশুর দিয়েও কাজ হচ্ছে না। এই যে বেগুন সাহেব হয়ে গেছে, কত টাকা, 1,00,000 টাকা খরচা হয়ে গেছে ওষুধে, কী আর ফালতু দিয়ে, হ্যাঁ নিরতে কিষেন টাকা নিয়ে ফালতু এসব।
0: কেন হচ্ছে এটা, কি এক এক রকম রোগ আসে নাকি এই বৃষ্টির জন্য?
2: রোগ বৃষ্টি নেই, ওই সবের জন্যে, আকাশে বৃষ্টি নেই, রোদ, তারপরেই ওয়েদারে সব কিছু হয়।
0: আচ্ছা, বেগুনে আপনারা কী কী সার প্রয়োগ করেন?
2: খোল দেওয়া হয়, ইক্কো দেওয়া হয়, ইউরিয়া দেওয়া হয়, সার, এ সার দেওয়া হয়, ওই তোমার ওই দানা ওষুধ, ফরান, এই সব দেওয়া হয় গোড়ায়, সে করে হবে, গাছের নলি পোকা ধরবে না।
0: আচ্ছা, গাছ থেকে ফল আসতে মোটামুটি কতদিন লাগে বেগুন?
2: মোটামুটি ধর মোটামুটি বেগুন চারা আজকে বসালে পরে 2 মাসের কম বেগুন হয় না, পাওয়া যাবে না।
0: একটা গাছে কতটা পরিমাণ বেগুন হয়?
2: ও পাওয়া যাবে না, 500 হতে পারে, আবার 300 হতে পারে একটা গাছে।
0: আচ্ছা, বেগুনের এই যে বীজ সেটা কি আপনারা নিজে তৈরি করেন না কিনে আনেন?
2: নিজে তৈরি করি, গাছ থেকে তুলি, পাকা পাকা দানা শুকিয়ে তলা ফেলা হয়।
0: সেটা কি পদ্ধতিতে রোপণ করেন? কি পদ্ধতিতে?
2: পদ্ধতিতে দানা ফেলে দেওয়া হয়, বর্ষাকালে জল দিতে হয়, দিলে গাছ বেড়ে যাবে, সেই চারা বড় হলে পরে বসিয়ে দেওয়া হয়।
0: কি কি সার প্রয়োগ করেন আপনি?
2: ওই তো ইক্কো, খোল, ইউরিয়া, পটাশ, এইসব দেওয়া হয়।
0: সেগুলো কিরকম কি দাম? ধরুন এক বিঘে জমিতে আপনি বেগুন চাষ করবেন, কতটা পরিমাণ সার বা কতটা পরিমাণ খরচ
2: হবে? না এখন খোল সরষে খোলে গেছে 40 টাকা কিলো, ইকো সার 40 টাকা কিলো, বাদাম খোল 55 টাকা।

শুনলেন লোকগীতি কণা ভদ্রের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকা খাবার টেবিলে বিষ। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর অনুপম পাল।
1: যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? না, ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। এরা ক্ষমাহীন অপরাধী। শুধু বায়ু নয়, জল, বাতাস, মাটি, ফসল, ফল, দুধ, মাছ, মাংস, ডিম কি নয়, সবই দূষিত করেছে। আসলে রাসায়নিক কৃষি চালু হওয়ার পর থেকে পাখি, মৌমাছি, মাটির নিচে থাকা অনুজীব আজ প্রত্যেকেই দূষণের শিকার। এক কথায়, ইকোসিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে, ফসল বৈচিত্র্য ধ্বংস হয়েছে। এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়, তথাকথিত উন্নয়নের নামে কিছু লোভী কর্পোরেট পৃথিবীর এই সুন্দর প্রকৃতিকে ডাইনি মনে করে চরম অত্যাচার করে চলেছে। ইকোসিস্টেমের সমস্ত রকম জৈবিক, অজৈবিক পদার্থ, প্রাণ সম্পদ সবাইকে নিয়েই, কিন্তু এই প্রাণ সম্পদ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের বংশবৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু মানুষের জীবনযাপনও বাধাপ্রাপ্ত হবে। মানুষ ও অন্যান্য প্রাণীর নিরাপদ খাদ্যের অভাব হবে এবং রোগভোগ বাড়বে। আবার দেখুন, মানুষ একমাত্র প্রাণী বিজ্ঞানের নামে যাদের শেখানো হয়েছে ফসলে বিষ মিশিয়ে খেতে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী নিজের মারার জন্য মারণ ফাঁদ বানায় না। খাদ্য উৎপাদন বাড়ানোর নাম করে বাইরের থেকে রাসায়নিক কারখানায় তৈরি রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশকের ব্যবহার বেড়েই চলেছে, খাবারকে অখাদ্য পরিণত করে তুলেছে। দেখতে খাবার হলেও সেটা খাবার নয়, বিষ ভর্তি খাবার। তার সাথে মিশে আছে ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণা। পানে প্রচুর বিষ ব্যবহার হচ্ছে, চায়েও প্রচুর আগাছানাশক এবং কীটনাশক ব্যবহার করা হয়। আর কৃষি বলতে মাটিকে লালন পালন করা এবং জীবনকে আহ্বান করা। এই ধারণা সত্যি কথা বলতে কি, শুনতে খারাপ লাগলেও কৃষিকাজ কিন্তু কোথাও হচ্ছে না, সবটাই কিন্তু বিষের চাষ। কবি সুকান্তের কথায়, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এটা কি কথার কথা? যারা বেঁচে আছি তাদের কোনো দায় নেই এই বিশ্বকে নবজাতকের জন্য বাসযোগ্য রাখার? শুধু মানুষ কেন, সব প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। বিষমুক্ত খাবার পাওয়া আমাদের জন্মগত অধিকার, সেটাই বিজ্ঞান। একটি শিশু মাতৃগর্ভে থাকাকালীন এবং জন্মের পর থেকে শরীরে অপ্রয়োজনীয় ভ্যাকসিন সহ নানা বিষ ঢুকছে। বিষমুক্ত খাবার কি পাওয়া সম্ভব? পৃথিবীর 10,000 বছরের মানব সভ্যতার ইতিহাসে প্রায় 9,900 বছরই ছিল জৈব কৃষির জগৎ। এখন প্রশ্ন হল, জৈব কৃষিতে ফসলের উৎপাদন কি কমে যায়? মানুষ কি খেতে পাবেন না? কৃষকরা বলবেন, রাসায়নিক সার বিষ না দিলে কি চাষ হবে, না খেতে পেয়ে মরে যেতে হবে? আসলে জিগির তোলা হয়েছিল রাসায়নিক সার কৃষি ছাড়া যেন কৃষিকাজ হবে না, মানুষ খেতে পাবে না। আসলে ধীরে ধীরে

0: সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষকের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাসায়নিক ছাড়া চাষ হবে না। আসলে পুঁজিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সেখানে কৃষিক্ষেত্র কেন, চিকিৎসাক্ষেত্র, বসবাস, শিক্ষা ব্যবস্থা সবটাতেই নিয়ামক ও তার সহযোগীরা মুনাফা বৃদ্ধির পিছনে ছুটছেন, এর জন্য পরিবেশ ধ্বংস হয় হোক। কারণ ভারতই রাসায়নিক সার, কীটনাশক ও বীজের পৃথিবীর মধ্যে সব থেকে বড় বাজার। খদ্দের হিসেবে কৃষকের সংখ্যা প্রায় 60 কোটি। জৈব কৃষির উৎপাদনশীলতা নিয়ে অপপ্রচার চালানো হয়। জৈব কৃষিতে সামগ্রিক ফসল উৎপাদন রাসায়নিক কৃষির থেকে বরাবরই বেশি। ডক্টর বন্দনা শিবার লেখা দি ভায়োলেন্স অব দি গ্রিন রেভলিউশন বইটা পড়ে দেখতে পারেন। জৈব কৃষির উৎপাদন ধারণাটা রাসায়নিক কৃষির মতো নয়, অনেক জটিল, এবং সেখানে মিশ্র ফসল জমির সার্বিক উৎপাদনের কথা বলা আছে, কোনো একটি ফসলের উৎপাদনের কথা নয়। ঝুম চাষের মতো পৃথিবীর সবথেকে বৃহৎ, সুস্থায়ী ও নিরাপদ কৃষি ব্যবস্থাকে ক্রমাগত আক্রমণ করেছেন ইংরেজরা, কোনো বৈজ্ঞানিক কারণ ছাড়াই। দুঃখের বিষয়, আমরা এখনও তাই মনে করি। অন্যদিকে রাসায়নিক কৃষির উৎপাদনশীলতা স্বাভাবিক নিয়মে কমে গিয়েছে, যেটা জৈব কৃষিতে হয় না।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব খাবার টেবিলে বিষ, বললেন ডক্টর অনুপম পাল।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব মৈত্রীর প্রচার তরঙ্গে আজকের দ্বিতীয় অধিবেশনের অবশিষ্ট অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন নাটক পদ্ম গোখ্র, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 আকাশবাণী কলকাতার বিশেষ অনুষ্ঠান সৌন্দর্যের পূজারী নজরুল শুনবেন প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর বন্ধন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। বিশ্ব পরিক্রমা শুনবেন 9:15। 9:45 সিনেমা জগৎ, ডিজিটাল মাধ্যম বিষয়ে অয়নজিৎ সেনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সিদ্ধার্থ মাইতি। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মারু বেহাগ রাগী খেয়াল পরিবেশন করবেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন অরুণাভ মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, হারানো দিনের গান শুনবেন 11:00, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় 12:00।

এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি। এক সুরকারের চোখে অন্য সুরকার, একই পেশার মানুষের মধ্যে ঈর্ষা পরায়ণতা থাকবে, এটাই সাধারণত ধরে নেওয়া হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে সেখানেও বয়ে চলে গুরু শিষ্য পরম্পরার অনাবিল স্রোত, যা কিনা ভারতীয় দর্শনের এক মহামূল্যবান সম্পদ। অনেকেই শুধুমাত্র গুরু না থেকে হয়ে ওঠেন কাঁধে হাত রাখা এক বন্ধু, দাদা, বন্ধু, পথ প্রদর্শক, শিক্ষক, এরকম বিভিন্নভাবে সুরকার নচিকেতা ঘোষকে পেয়েছেন, দেখেছেন আরেক সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ রাতের হারানো দিনের গান শোনাবে তাদেরই কথা, এক সুরকারের চোখে অন্য সুরকার। সুরের ধারাকে বাঁধতে যেটুকু কথার প্রয়োজন, সেটুকুর জন্য স্টুডিওতে থাকবে অর্পিতা পোদ্দার, ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক পদ্মকক্ষ।
1: আজকের নাটক পদ্মকক্ষ। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক

0: এই বউ, শুনেছিস কিছু?
1: কি গো?
0: মীর সাহেবের পোড়ার বউ নাকি জাদু জানে।
1: তাই নাকি?
0: তা নয় তো কি, মীর সাহেবের বউ টানা 10 বছর বিছানা ছেড়ে উঠতে পারেনি। ছেলের বউ আসার পরে মরে চলে বসল যে।
1: সে তো ভালো কথা। হ্যাঁ গো, মীর সাহেবরা নাকি একদিন মস্ত বড় লোক ছিল।
0: হরে বউ, বাপের মুখে শুনেছি এককালে ওদের ঘরে খড়মে সোনার গুড় লাগানো থাকত। এককালে ওদের সোনার সংসার ছিল। মুর্শিদাবাদের নবাবের সাথে টেক্কা দিতে গিয়েই বিলাসী তার ফেরে সভ্য শান্ত হলো।
1: মা যে তো মীর সাহেব বক্তব্যে ছাত্তর পাড়াতেন।
0: এখন খুব কষ্ট ওদের। লোকে বলতো ছিল ঢেঁকি হলো তুল, কাটতে কাটতে নিম্মূল।
1: এখন তো ওদের অবস্থা একটু ভালো না গো।
0: সেই ওই বইয়ের গুণে। লোকে বলে বউ নাকি খুব পয়মন্ত।
1: কে জানে বাপু, ব্যাপার স্যাপার বোঝাই দেয়।
0: তা যা বলেছিস, যা একটু চা বানিয়ে নিয়ে আয় দেখি।
1: হ্যাঁ যাই।

0: জোহরা, ঘুমলে নাকি?
1: না গো, এপোড়া চোখে নিজ নেই জানি।
0: আমারও নিজ আসছে না। চলো জোহরা, শান্তি যাই, চলো সাদের আলোয় ভেসে যাচ্ছে ভুবন। চলো চলো চলো যাই, চলো। তোমার মুখে গান শুনলি না, আমার শরীরটা কেমন কেমন করে।
1: চলো আলসির গায়ে দাঁড়াই দুজনে।
0: আমার আমার হাতে হাত রাখো জোহরা, আর
1: তুমি কলি চলো।

0: সব সকালে?
1: কোথায় যাবে? দেখো গোসলে গেল কিনা। কি হলো বৌমা?
2: এক্ষুনি একবার গোয়াল ঘরে চলুন।
1: গোয়াল?
2: হ্যাঁ,
1: সেখানে তো সাপ কোপের বাসা। গোয়ালে কি কাম বৌমা?
2: চলুন দেখি একবার।
1: আচ্ছা চলো
2: চল।
1: আরিফ বাপ যান চল দেখি একবার।
3: ওই দেখুন বাপজান, কি বিশাল গর্ত।
2: হ্যাঁ
1: তাই তো, এত বড় ফাটল তো ছিল না এখানে।
3: হ্যাঁ আব্বাজান, গর্তটা ছোটই ছিল। আমার কি মনে হলো লাঠিতে খোঁচা দিলাম ওখানে।
1: তারপর
3: লাঠি খানিকটা ভেতরে সিঁড়তেই ফুস ফুস শব্দ।
1: আচ্ছা তোমার কি কোনো আকে নাই বৌমা? হ্যাঁ এই গোয়ালে তোমার কারণ কি? খোঁচা দিলে যদি সাপ খুব ভিড়ে পড়ে?
2: মাফ করবেন আব্বাজান, আমার মন বলছে এখানে এখানে খুব
3: দেয়ালটা খুলে দেখো না। আরে বাপ আমার, একটা শাবল নিয়ে আয় তো।
1: আরে ওই বড় শাবলটা আনবি কিন্তু।
3: হ্যাঁ
2: আব্বাজান, আব্বাজান মা আপনারা তফাতে যান, তফাতে যান। হ্যাঁ হ্যাঁ বলছি।
1: এক সময় আমরা কত সাপ খতম করেছি দেখতে সবলটা দিয়ে আমার দিক। তোমার তোমার মাকে নিয়ে যাও।
4: আব্বাসান ওই দেখো, ওই দেখো সাপ, কি বিশাল সাপ, সাদা ধাপ ধাপ করছে, মাথায় সিঁদুরের খড়ম। আমার লাঠিটা কোথায় গেল?
1: সামালকে সামালকে বাপজান। ওই তো লাভ দিয়ে পড়লো, বাজারের দিকে যাচ্ছে। না আরে মারিস নে মারিস নে, ও বাস্তু সাপ, বাস্তু সাপ মারতে নেই বাপ।
2: কি সুন্দর সাপ বাপজান, মনে হয় যেন জন্ম জন্মান্তরে চেনা।
1: একে অনুক্ষণে কর্তা বৌমা, সাপের সঙ্গে মানুষের কিসের চেনা শোনা?
2: তা জানি না আব্বাজান, সাপ টাইরে দেখে প্রাণ আমার জড়িয়ে গেল।
1: চলো এবার যাওয়া যাক।
3: আব্বাজান আব্বাজান আর একটু খুলেন, কি মেলে যদি?
1: কি মিলবে গুপ্ত ধন?
2: আমার আমার মন বলছে
1: যে বেশ তোমার কথাই থাক। আরিফ আরিফ আজকে ভেসবি নে, সাপ জোড়ায় জোড়ায় থাকে, আর একটা যদি ভিতরে থাকে?
4: ঠিক আছে ঠিক আছে, আব্বাজান নাগা সাপল ঠিক।
1: হ্যাঁ

0: এবারে এবারে করছি বাদ করি
1: আর গোল করছিস বাবা
2: দেওয়ালের কান আছে কলসিটা টেনে বার করিস
1: আস্তে আস্তে আকাশান আমি
2: এই রাও তাহলে কলস
1: দেখো গ্লাসের ভিতরে দেখো
2: কি করে দেখবো দেখছিস না মাটিতে এমনি আছে মুখ ছাগল দিয়ে সাগর দে
3: মুখ খুলে গেছে হাত দিবি বাপ বলা যায় না ভিতরে যদি সাপ থাকে
4: আচ্ছা আচ্ছা তোমরা তোমরা সরো সরো সরো সরো আমি দেখছি না না সাপ নাই
3: নাই
4: না ভিতরে ভিতরে কি সব সব সব করছি গো
2: কই কই দেখি
4: ওই তো দেখো
2: আল্লাহ এতো এতো
3: আল্লাহর দোয়ায় আমাদের ঘর আবার ভরে উঠলো কি বলো
5: তার বলতে খোকার কয়লার কারবারটা তো ভালোই চলছে সবই খোদার মেহরবানি
3: সাজ নামলো খোকার তো ফিরে পড়ার কথা
5: আরে কলকাতা অনেক দূরের পথ দেখো ঘন্টা আধা ঘন্টার মধ্যে এসে পড়বে
3: গ্রামে নাকি আশ্রমীর কথা চাউরে গেছে
5: আমি তো তাই শুনছি এসব খবর চাপা থাকে না তো
3: আমার তো ভারী ভয় লাগে
5: ভয়ের কি আছে বাপ পিতামর কোন লুটের মাল তো
6: নয়
5: আমি আসছি
6: দেখো
5: আই বাপ সাপ রে সাপ লড়িসনি বাবজান লড়িসনি কে কোথায় আছিস আমার এখন লাঠি দিয়ে যা তো
4: কি হইছে কি হইছে আব্বাদা কি হইছে কি হইছে ওই
5: দেখো সাপ
4: কোন
5: তোলি খোকাকে কাটতো
4: লন্ডনটা দিন লন্ডনটা দিন ভালো করে দেখি ও এ তো আমার পদ্মগো রুগো হিরে হিরে কোনো ডর নাই বাপ
5: ডর নাই
4: না বাপ
5: তুমি কি পাগল হলে বলবা
3: মালাই স্যার পাগল কখন
5: সাপ খোপরে ভয় করেন এমন কথা শুনেছো কখনো
4: সাপ আনতে থাক না আমি বরং বাসার জন্য আমার দুধ নিয়ে আসি
5: দুধ কলা দিয়ে কেউ কাল সাপ পোষে বৌমা
4: ও কাল সাপ নয় আব্বাজান ও দুটো আমাদের বিস্তর উপকার করেছে তাছাড়া তাছাড়া বাস্তু সাপ মারলে যে ভিটেরও অকল্যাণ হয়
3: যাও যাও বৌমা বড়দের মুখে মুখে তক্ক করতে নাই
7: সাহেবের
8: বউ নাকি বলেছে সাপের ভয়ে তার পেটের ভাত চাল আমার দোকান
7: সাপের কান্না ডর লাগে
9: হ্যাঁ বেন্ডা যুবতী বউ সাপিলে ঘর করে দিয়ে বনে ঠাই কোথা
8: সে তো শুনছি কয়লার ব্যবসা নিয়ে বাইরে বাইরে থাকিল আজ কলকাতা কাল রানীগঞ্জ পরশু আসানসোল দু একদিনের জন্য ঘরে ফিরলেও সাপের জ্বালায় বউয়ের কাছে গেসতে পারেনি গো
7: আরাম
9: মানুষের পক্ষে সম্ভব নাকি
7: আরো একটা কথা শুনেছো নাকি
9: কি কথা
7: বছর ঘুরতে না ঘুরতে বউটার কোলে নাকি বাচ্চা এসেছিল দুটো বাচ্চা কিন্তু প্রসব পথে দেখা গেল বাচ্চা দুটো মরা

0: বউটার বিশেষ ওই মরা বাচ্চাটাই পদ্ম উপগ্রহ হয়ে ফিরে এসেছে।
1: কে জানে কার্তি গতিক, তবে সাপ কপ্ত নাম শুনলেই বড় ডর লাগে।
2: হ্যাঁ গো, সারাটি রাত কি বারান্দায় কাটাবে?
3: তা নয় তো কি, সাপের জ্বালায় বাড়ি ঢোকার দায় হয়ে উঠেছে।
2: ভয় কিসের, ওরা তো কাউকে কাটে না।
3: কাটে না, কাটে না, কাটে না, এই কথা শুনি তো জেরবার হয়ে গেল। ওদের বিশেষ জ্বালায় জলে পুরে বসি, এসে কেটে দিত যদি সত্যি বেঁচে।
2: ও কথা বলো না, তুমি না বাসি, আমি বাসি কি করে।
3: নোকে ঠিকই বলে, তুমি মানুষ লও, লাগিন লাগিন, তোমার নিঃশ্বাসে বিষ আছে, তোমার শুনে আমার জীবনটা সার্থক হয়ে গেল।
2: কথা তুমি আমি বলতে পারলি, তোমাদের কোনো অকল্যাণ কোনোদিন আমি চাইনি।
3: তোমার তোমার পদ্ম কুকুর চালায় আমার জীবন যৌবন সব তো কাক হয়ে গেছে।
2: বেশ বেশ, আমার জন্য তোমার যখন এত কষ্ট, কালই আমি বাপের বাড়ি চলে যাবো।
3: আপনি এসব নিয়ে ভাববেন নি আম্মা।
4: ভাবতে না হলেই ভালো, আমার তো আর ভয় যায় না বাবা।
3: আব্বা জান কোথায়?
4: বাজারে গেছেন, এই তো ফিরে এলেন বলে। জোহরা, বাবা জির ঘরে নিয়ে যা, হাত মুখে ধোয়ার পানি এনে দে।
2: বলার সুযোগ দিলে কই, আগে ভাগে তো কাঠ গোড়ায় দাঁড় করে দিলে।
3: কেঁদুনি কেঁদুনি জোহরা, আজ আজ তোমার আর আমার মধ্যে কেউ নেই, কেউ নেই জোহরা।
2: তুমি আমায় আর ভুল বুঝবে না তো?
3: না সোনা, তুমি তুমি আমার আমার মাথার মনি, তোমায় ছাড়া আমি সে বাঁচবনি সোনা।

0: ay, tumay, tumay. Kuwain na sa'yo naman. Kuwalsolo, kuwalsolo, look it.
1: Look, tutuloy aman. Kaya mong sa'yo sinasinan na glo.
0: Sina?
1: Ah, toro wala ti. Uy, tangan mo kita. Ik, tumaraba sa nila mo ito. At kamdison, kamdison tumarama. Kasi, solo, solo yung kung kasi sa'yo.
2: Bago, madilikin siya po na, solo na! Madilikin ka po na, solo!
3: Siyala ko rin na! Siyala! Bakala din na kanong yan!
2: Bakala ko rin! Aman may ilsam ko ay nakatin ka suri huyay ka siya ko!
0: জহর পেতে নিয়ে কি করে স্টেশনে পৌঁছলে তুমি? ট্রেনের মধ্যে ডাক্তারবাবুর সঙ্গেও দেখা হয়ে গেল। তিনি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা না করালে।
1: বাড়িতে এসব কথা বলেনি? আমি বলেছি এশিয়াটিক কলেরা হয়েছিল।
0: তোমার মতন মানুষকে স্বামী পেয়েছে, এ আমার সাত জননীর নসিব গো।
1: এটা একটা কথা জিজ্ঞেস করবো জোরা, জবাব দেবে?
0: কও না কও।
1: গতকাল সাজের বেলায় তুমি গোরস্থানে গেছিলে,
0: হ্যাঁ গো?
1: সেখানে নাকি পদ্ম কুকুর দুটো তোমার তাড়া করেছিল।

0: কথা করবি কেন? আসলে খোকা দুজনে খুব মন টানছিল, ওদের ওদের কবরে গিয়ে কাঁদতে কাঁদতে মূর্ছা যায়। কেন ফিরতে দেখি পদ্ম গোখ্র দুটো
1: জোহরা,
0: আমার আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে।
1: আর কি সব কথা, রাতের খাবার কি জোগাড় করিস?
0: মা সব রেঁধে রেখেছি।
1: সে কি জোহরা, তুমি এখন আর রাঁধুনি?
0: না মা, সেদিন বলেন বৌমা তুমি যে পোয়াদি সে কথা কমই তো আগে। আমি বললুম মা এখনো সাত মাসও হয়নি যে। মা বললেন তা হোক, ঘরের কাম কাজ আর কর না কো, রান্না বাইরে আমি সামাল দেব।
1: বাহ বাহ, তাহলে এখন ছুটির পর্ব চলছে বলো।
2: বাবু বাবু, এই ঝিনের বাদশা।
3: ঝিনের বাদশা?
2: হ্যাঁ কর্তা মশাই, আর দাড়িওয়ালা ভূত ওই সদর দৌড়ে।
3: বলিস কি রে, চোখের ভুল নয় তো?
2: না কর্তা মশাই না, ছেলেমো দেখেছি।
4: হ্যাঁ কর্তা মশাই,
0: তুমি এ বাড়িতে লজ্জা করে না তোমার?
4: লজ্জা লজ্জা সরমের পারে চলে গেছি রে মা, সারা শরীর এটা পাক দিচ্ছে।
1: আয় আল্লাহ, আর কি সব পড়াশোনা।

0: কাল মীর সাহেবের বাড়ি কি কাণ্ড ঘটেছে শুনেছিস?
1: শুনলাম মীর সাহেবের ছেলে বউ নাকি মারা গেছে।
0: হ্যাঁ, আর মরণে ওর বাপটাও মরেছে।
2: বাপটাও মরেছে? তা বাপটা মরলো কিসে?
1: সাপে কেটেছে শুনছি।
2: এই বগ্র দুটো?
1: তাই তো শুনছি, বগ্র দুটোকে পিটিয়ে মেরেছে পীর সাহেব, সেই সঙ্গে আরিফের বউটা।
0: কিন্তু আমি তো অন্য কথা শুনলাম তো।
2: অন্য কথা কি শুনেছিস?
0: বউটা নাকি পোয়াতি ছিল, দুটো মরা সাপ প্রসব করে মরেছে।
2: তাই নাকি?
0: হগো, বউটা তো মানুষ ছিল না গো, নাগিন ছিল গো, নাগিন।
3: কি কয় বুঝিনে বাপু।

পদ্মগ্র নাটকটি এখানে শেষ হল। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বিদ্যানাথ রূপ বুদ্ধদীপ বন্দ্যোপাধ্যায়, অভিনয় করেছেন মীর সাহেবের বিবি

0: নন্দা চট্টোপাধ্যায়, মীর সাহেব, অবন্তিমোহন বন্দ্যোপাধ্যায়, পীর সাহেবের বিবি চিত্রলেখা সেন, পীর সাহেব, সমর সরকার, জাহাঙ্গীর বাসুদেব সেনগুপ্ত, সালেমা আলো ছায়া দাস, বৃন্দাবন কল্যাণ মিত্র, মহাদেব ভোলানাথ ভট্টাচার্য, সনাতন মুক্তিকুমার চক্রবর্তী। অন্যান্য ভূমিকায় শ্যামরঞ্জন ঘোষাল, তপন পাল ও দেবব্রত বন্দ্যোপাধ্যায়, জোহরা মৌমিতা আদক ও আরিফ প্রশান্ত পাল। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: বাংলা নাটক এখানেই শেষ হলো।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।

মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চয়িতা।

0: মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ৩১শে মে রবিবার ঠিক সকাল ১১টায়।
1: একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তিনি আজ গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
1: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হয়। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপোষ মে জুড়ে হুয়ে হ্যায়। ইহাঁ কে যুবাও মে অসীম প্রতিভা হ্যায়। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ কান্না চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
2: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला जो राज्य सरकारों के एजेंसीज राज्य में एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়

বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের উপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের দুই অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3 মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ 3টি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগজী ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026 প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড ATS এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় HS প্রণয় বিশ্ব র্যাঙ্কিং এর পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী দুই গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের PV সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। IPL ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল। অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়। আজ প্রথম পর্ব।

0: আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে? যার শিখি পাখা লেখনী হয়ে, গোপনে মরে কবিতা লেখায়, সে রহে কোথায়? হায়, আমি যার বরষার আনন্দ কেকা, নৃত্যের সঙ্গিনী দামিনী লেখা, কে সেই সুন্দর কে? এই সুন্দরের অন্বেষণেই কবির আজীবনের পথ চলা। সারা জীবন তিনি সুন্দরকে খুঁজে বেরিয়েছেন। এই সুন্দর কখনো তার কাছে কবিতা হয়ে ধরা দিয়েছে, কখনো সুর তাল ছন্দ গান, কখনো বা এই সুন্দর তাকে শক্তি যুগিয়েছে, কখনো তার সুন্দর মনে হয়েছে শৃঙ্খলকেও। জন্মভূমি, যৌবন, প্রেম, শোক সবই তার জীবনের বিভিন্ন পর্বে সুন্দরের রূপ ধরে এসেছে। আজ সেই সৌন্দর্য পিয়াসী নজরুলের কথাই আমরা শুনব। শুনব এমন দুজনের কাছ থেকে যারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। একজন তাদের মধ্যে বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত, আর একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। আপনাদের দুজনকেই নমস্কার জানাই আমাদের স্টুডিওতে।
1: নমস্কার
0: বাঁধনদা, প্রথম আপনার কাছে যাই। এই যে

0: সৌন্দর্য প্রিয়াসী নজরুল আমরা তেমনই একটি গানে শুরু করলাম। আপনি যখন গবেষণা করতে বসেছেন নজরুলকে তো আরো অনেক বিস্তৃতভাবে দেখেছেন, জেনেছেন যে নজরুলের লেখায় তার গান, যদি আমি একটু এই মুহূর্তের জন্য আমি গানকে একটু সরিয়ে রাখি, তাহলে তার কবিতায়, তার সাহিত্যে, গদ্যে, প্রবন্ধে নজরুল সুন্দরকে দেখেছেন, সে কথা একটু শুনি আপনার কাছ থেকে।
1: আসলে নজরুল আর সৌন্দর্য বোধ এবং সৌন্দর্য চেতনা একাকার নজরুলের জীবনে। উনি কবি, কেউ সৌন্দর্যের উপাসনা করবার জন্য নয়, সৌন্দর্য তার কাছে অঞ্জলি, মানুষের কাছে, পাঠকের কাছে হৃদয়ের অঞ্জলি তিনি যখন তুলে ধরেছেন, তাতে কেবল সৌন্দর্যেরই লীলা। এই মানুষটাকে নিয়ে আমার মনে হলো এক সময়, অনেকদিন আগের গল্প, কিন্তু মনে হলো যে এই মানুষটিকে যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই, প্রণতি জানাতে চাই, তাহলে কি নানাভাবে খুঁজে বার করতে হবে। এবং তাই আমরা ভাবি, নানা রকম গল্প তো শুনি, গল্পে মানুষ ছিলেন নজরুল ইসলাম, খালি সৃষ্টি করতেন না, সৃষ্টির প্রতিটি পর্যায়ের মধ্যে তার মানুষ চেতনার যে সত্য সেটা যেন ধরা পড়ত। অনেকেই জানেন যে বিষ্ণু ভবনে রিহার্সেল হতো, কত মানুষ আসতেন, কত শ্রেষ্ঠতম সমকালীন গায়ক গায়িকারা আসতেন, তার মধ্যে অনেক সময় গল্প শোনা যায় আর কি, যারা গিয়েছিলেন। এর কোনো সেঅর্থের প্রমাণ নেই, কিন্তু ভাবলে মনে হয় প্রমাণ না থাকলেও চলতে পারে, কারণ এটা সত্য। একদিন নাকি এরকম সবাই জিজ্ঞেস করেছিলেন যে আপনার প্রিয়া যদি আপনাকে সাজিয়ে দিতে হয় তাকে, কিভাবে আপনি সাজাবেন, এরকম একটা মজার প্রশ্ন করলেন। কে করলেন সেটা বড় কথা নয়, কিন্তু প্রশ্নটা খুবই মজার। একজন কবিকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে আপনার একেবারে নিজস্ব মানুষটিকে আপনি কিভাবে, কোন অলঙ্কারে সাজাবেন, সেটা আমরা চট করে বুঝতে পারি না, কিন্তু কবি জবাব দিয়ে দেন। তার গজস্ব গানের মধ্যে তারই চিহ্ন বর্তমান।
0: ঠিক তাই, আমরা তেমনি একটি গান একটু শুনি অনন্যার কাছ থেকে।
2: এই গানটিতে কবি পার্থিব কিছু জিনিসের সঙ্গে অপার্থিব সৌন্দর্যের একটা মিলন ঘটিয়েছেন, সেটা আমরা খুব ভালো করে কথাগুলো যদি শুনি বুঝতে পারি। গানটি আমি একটুখানি গাইছি।
0: বেশ,

0: সত্যি আমরা কেমন বিস্মিত হই, আমাদের কেমন শিহরণ জাগে যে কবি এমন ভাবে ভাবছেন, তার কল্পনায় তার সৌন্দর্য চেতনায় তিনি এক একটি শব্দকে এমন ভাবে তার ব্যঞ্জনা তিনি তৈরি করছেন যে বিজুলি জরিন ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল, ভাবলে আকাশের ওই বিদ্যুতের ওই রেখাটা মনে পড়ছে, আর মনে হচ্ছে যে কবিতাকে জরির ফিতে ভাবছেন। আবার বলছেন জ্যোৎস্নার সঙ্গে চন্দন দিয়ে মিশিয়ে তারপর তিনি তার প্রসাধন করাবেন। তো আমরা তো গানে এই রকম পাচ্ছি, মাদনবাবু আপনি নিশ্চয়ই গবেষণা করতে গিয়ে এই ধরনের উপমা এই ধরনের শিহরণ আপনারও হয়েছে, একটু শুনি সেরকম আরো কিছু।
1: কাজী নজরুল ইসলাম হচ্ছেন এমন একজন কবি যিনি সৌন্দর্যের উপমা নিজে আবিষ্কার করেছেন, পরিচিত শব্দে যা ব্যবহৃত হয়েছে তার বাইরে গিয়ে তার কল্পনায় তার চেতনায় তার ভালোবাসায় তার প্রেমে নতুন নতুন করে তার স্বরলিপিকে তিনি আবিষ্কার করেছেন। তার আগে এইভাবে কেউ শব্দকে গানের মধ্যে এইভাবে ব্যবহার করা, নিজেকে নিবেদিত করা, এ কথাটা কেউ ভাবেনি, যে কারণে সমকালীন শ্রেষ্ঠতম কবিরা যারা ছিলেন তাদের উপস্থিতি সত্ত্বেও নজরুল হয়ে উঠেছিলেন একান্ত হয়ে নিজস্ব এক প্রতিভার স্বাক্ষর।
0: ঠিক এই জায়গা থেকেই কি আপনার এই নজরুল গবেষণার প্রেরণা বা ভাবনার উৎস, মানে আমি জানতে চাইছি যে কেন মনে হলো যে নজরুলকেই আপনার জীবনের ধ্রুব তারা করবেন, নজরুলের গবেষণাতেই আপনার জীবন নিয়োজিত করবেন। এই প্রসঙ্গে আমার রেডিওর ও প্রান্তে যে বন্ধুরা রয়েছেন তাদের বলি, বাঁধন সেনগুপ্ত আপনারা জানেন খুব পরিচিত মানুষ, পরিচিত নাম, যে তিনি নজরুল গবেষক হিসেবে নিজেকে এমন একটা জায়গায় নিয়েছেন যে আমাদের কাছে বহু ক্ষেত্রেই বাঁধনবাবু শেষ কথা, এবং ২২টি গ্রন্থ আমরা তার কাছ থেকে পেয়েছি নজরুল গবেষক হিসেবে। একটু শুনতে চাইবো এই শুরুটা কিভাবে হলো, কেন মনে হলো?
1: সে একটা অকস্মাৎ ঘটে যাওয়া একটা বিচ্ছুরণের মতো।
0: আচ্ছা,
1: আমি সেই সময় প্রায় যেতাম কবির কাছে কবিকে দেখতে, কারণ তখন তিনি নির্বাক, কথা বলতে পারেন না, আপন মনে বসে থাকেন এবং কিছুটা জনসাধারণের দৃষ্টির অগোচরেই তার অবস্থান তখন। কিন্তু আমার দেখতে ভালো লাগতো যে মানুষটিকে একটু দেখে আসি কেমন আছেন। এই প্রসঙ্গে খুব একটা ব্যক্তিগত কথা না বললেই নয়, একদিন গিয়ে দেখি কাজী নজরুল ইসলাম তার ঘরের যে নির্ধারিত যে কক্ষটি যেখানে তিনি থাকতেন শুতেন সেখানে নেই, দরজা খোলা। এদিক ওদিকে খোঁজ খবর করে আমি দেখলাম তিনি টয়লেটের মধ্যে সেখানে দাঁড়িয়ে আছেন গিয়ে। তা আমি ভাবলাম যে কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন। তা আমি তার হাত ধরে আমি বললাম কাজী সাহেব চলুন ভেতরে চলুন, দাঁড়িয়ে আছেন কেন, উনি বিভল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, মানে তুমি বুঝতে পারছেন না কি হবে বা কি করতে আমায় বলছেন। আমি যখন সেই ডান হাত দিয়ে নিয়ে আসছি আর আমার সারা শরীরের মধ্যে একটা আশ্চর্য শিহরণ বয়ে গেল, আমার খালি মনে হলো এই সেই মানুষ, এই সেই হাত, এই সেই আঙুল যা জন্ম দিয়েছে বিদ্রোহের মতো কবিতার। সেই দিন আমার মনে হলো আচ্ছা এই মানুষটিকে নিয়ে যদি আমরা নতুনভাবে কিছু আবিষ্কারের চেষ্টা করি, তাকে নিয়ে ভাবি, তাকে নিয়ে গ্রন্থ রচনা করি, গবেষণা করি, নতুন নতুন রূপে তাকে আবিষ্কার করতে পারি, সেটা কি আমাদের সাহিত্যের কর্তব্য নয়? এই দিন আমার মাথায় প্রথম ঢোকে। আমি মুজাফর আহমেদের কাছে গিয়ে পরদিন বললাম যে কাকু আমার মনে হয় এত কিছু নিয়ে কাজ হয়, নজরুল আমাদের মধ্যে বেঁচে আছেন অথচ তার এই সৃষ্টি নিয়ে কেউ কোনো কাজ করবে না, বলুন করুন না, আপনারা করলেই হবে, আমি আপনাকে সাহায্য করব। সেই আমার শুরু। তারপর থেকে গত প্রায় ৬০ বছর ধরে তো আমি এই কমই করছি।
0: আপনি বলছেন না, মানে আমিও কেমন শিহরিত হলাম যে সত্যি আপনি ওই

0: স্পর্শ করেছেন তাকে?
1: ভাবলি কিরকম লাগে? তুই আমার সঙ্গে কথা বলতে পারছেন না? আমি যখন ক্যামেরা বার করেছি যে একটা ছবি তুলব কি, উনি হঠাৎ গালের মধ্যে হাত দিয়ে চিৎকার করে একটা আওয়াজ করলেন, অর্থাৎ দাড়ি কাটা নেই, এখন ছবি তুলো না।
0: ও,
1: একেবারেই যে চেতনাবিহীন তা তো মনে হল না।
0: আচ্ছা,
2: ওনার কথাটা শুনে আমার এটা মনে হলো যে মানে ওই সৌন্দর্যের ভাবনাটা, সৌন্দর্য প্রিয়তা যে ওনার মনের মধ্যে, ওই অবস্থাতেও তিনি স্মরণ করছেন যে আমার দাড়ি কাটা নেই, ছবি তুলব কি করে। তো উনি সবসময় ঝলমলে পোশাক পরে থাকতে ভালো বাসতেন আর কি। ওনাকে জিজ্ঞাসা করায় উনি বলেছিলেন, মানুষকে মুগ্ধ করাই তো আমার কাজ। মানে সেটা শুধু পোশাক থেকে শুরু হলেও অন্তরে বাইরে সর্বত্রই সৌন্দর্য বিরাজ করবে, আমার এটা মনে হয়েছে ওনার গানে।
1: একটা কথা মনে হয়, উনি ওভাবে খালি সৌন্দর্যের উপাসনাই করেননি, তিনি বলছেন আমি কি অপরাধী নাকি, তুমি আমি বুঝতে পারছো না, আমি তো সৌন্দর্যের পিয়াসী, সৌন্দর্যের উপাসক। সুতরাং এইভাবে রচিত হয়ে যাচ্ছে তার সৃষ্টি, যেখানে তিনি নিজেকে উন্মোচিত করছেন। এইরকম একটি অসাধারণ রচনা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
2: শোনাই গানটা দুলাই।

0: কবি তার জীবনে যেমন বিভিন্ন মুহূর্তকে সেই মুহূর্তে যখন তাকে যাপন করছেন মনে করছেন একটি পর্যায়ে এসে এই তার সর্বোচ্চ সুন্দর মুহূর্ত, তিনি বিভিন্ন সময় তার এই যে আমরা সৌন্দর্যের বর্ণনার কথা বলছিলাম, প্রকৃতির বর্ণনা করছেন বা তার চোখে তার কলমে তিনি যে নারীকে যেমন সাজাচ্ছেন, তার প্রেয়সীকে যেমন সাজাচ্ছেন, তেমনি তার রূপের বর্ণনা যখন করছেন,
1: প্রকৃতি থেকে সব রং নিয়ে তিনি সেই রংকে রূপ দিচ্ছেন তার সৌন্দর্য বর্ণনায়।
0: ঠিক, তো আমরা কি শুধু গানেই এমনটা পেলাম, তার অন্য কাব্যে বা সাহিত্যে গল্পে উপন্যাসে এমনটা কি পাইনি?
1: বহুবার এসেছে, নানা জায়গায় এসেছে।
0: একটু শুনি।
1: তিনি তখন পরোক্ষভাবে তার যে প্রেয়সী তার কথা ভেবে কলকাতায় ফিরে এসে চিঠি দিয়েছেন।
0: আচ্ছা,
1: আমরা অনেকেই জানি তার সেই প্রেয়সী যিনি অন্যতম শ্রেষ্ঠ একটি ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে প্রথমবার দেখার পরে তিনি মুগ্ধ হয়ে ফিরে আসেন এবং ফিরে আসার পর তিনি ভেবেছিলেন পরপর কয়েকখানে চিঠি তাকে দেন এবং সেই চিঠির মধ্যেই তার বন্ধুকে লেখেন কাজী মোতাহার হোসেনকে, যে রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন দেখ উন্মাদ তোর জীবনের শৈলীর মতো কিটসের মতো একটা বড় ট্র্যাজেডি অপেক্ষা করে আছে। আর আমি ভাবতাম বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এই সৌন্দর্যের সন্ধানে তিনি তার প্রিয়সীকে আবিষ্কার করতে চেয়েছেন সেই সময়, তার জন্যই বারবার বলছেন তার কথা। সুতরাং তাকে সাজাবেন না তিনি, তাহলে কোন কবিতাকে সাজাবেন বল?
0: আমরা তাহলে একটু তেমন কিছু শুনি অনন্যা আপনার কাছ থেকে।
2: হ্যাঁ, উনি তার প্রেয়সীকে সাজাতে গিয়ে রাগ রচনাও করলেন, সে রাগের নামগুলো ভারী সুন্দর। নীলাম্বরী রাগ, নীল বসনা পরে যে নারী নীলাম্বরী, তিনি রাগও রচনা করলেন গানও রচনা করলেন। সে গানটি আমি একটুখানি শোনাই।
0: ঠিক,

0: এবং ধীরেনদা ধীরেন্দ্রচন্দ্র মিত্র তিনি আমাদের কাছে গল্প করতে বললেন যে আমি চাইছিলাম কাজীরা আমাকে নিজে কিছু গান দিন এবং সেটা করবো, যদিও একটা রেকর্ডই করেছিলেন শেষের দিকে, কারণ কাজী অসুস্থ হয়ে পড়েন এবং ভাবা যায় না যে ওই গানে ওই কথার জন্য যেন ওই শিল্পীকেই প্রয়োজন ছিল,
1: একদমই তাই,
0: যার কোনো আসমত অনুকরণ হয়নি,
1: বিকল্প হয়নি,
0: অসাধারণ।
2: বেশ, এবারে তাহলে আমরা একটু প্রসঙ্গ বদলাতে পারি, একটু দিক আমরা বদলাতে পারি। কবির জীবনেও তো আরো অনেক মহান কবির মতো শোক এসেছে, সেই শোক সন্তপ্ত কবি শোককেও দেখেছেন একটা পর্বে এসে যে তাও যেন তার কাছে সুন্দর হয়ে ধরা দিয়েছে, সেই শোকের পর্বে তার রচনাগুলো কেমন ভাবে আমাদের কাছে এসে পৌঁছলো?
0: প্রতিটা শোকেই তিনি যখন একেবারে ইয়ে হয়ে পড়েছেন, ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছেন, তখনও কিন্তু তিনি তার রচনার মধ্যে কিন্তু আশ্চর্য নতুন একটা দৃষ্টিভঙ্গির সূচনাও করেছেন। যদিও কিছু কিছু ভুল তথ্য আমাদের মধ্যে প্রচলিত আছে যে এই গানটা ওই সময় লেখা, ওই গানটা সেটা সঠিক না, কিন্তু ওই সময়ের মধ্যেই তার কাছাকাছি চন্দ্রবিন্দু কবিতার গানগুলো লিখেছেন। কাজে সুখ দুঃখ আশ্চর্য এক মানে পারস্পরিক হাত ধরে ধরে যেন তার জীবনে এসেছেন, দুটোকে তিনি মনে করে নিয়েছেন সত্য বলে এবং সেই সত্যেরই জয়গান গাইতে চেষ্টা করেছেন দুঃখে এবং সুখে।
2: এবারে অনন্যা, এই ভাবনায় আমরা একটা কিছু শুনব।
1: হ্যাঁ, এবার যে গানটা ভাবলাম সেটা মনে হলো যেন তার প্রেম এবং সৌন্দর্যের একটা শ্রেষ্ঠ রূপ আঁকা এই গানের মধ্যে, আমি একটুখানি শোনাই।
2: আচ্ছা,

0: আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনাই
1: বাবাজি।
0: এই সুন্দরকে তিনি যেমন প্রকৃতির মধ্যে পেলেন, তেমনি আবার সেই প্রকৃতির রঙকে তিনি জীবনের সঙ্গেও কেমন ভাবে মিলিয়ে মিশিয়ে দিলেন। এবারে আমরা একটু দ্রুত সেই জায়গাটায় যাই।
2: একটা গান, যে গানটি আমি শোনাতে চাই, এখানেও প্রকৃতির রং, রঙের সাথে শাড়ির রং মিলিয়েছেন উনি। ওনার খুব পছন্দের রং হলো ফিরোজা নীল, ফিরোজা নীল ধানি রং। তো বাঁশির সুর, নূপুরের আওয়াজ যে বাদল রাতে শুনতে পাই, তার সাথে উনি ধানি রঙের শাড়ি পরিহিতা কোনো নারীর

0: কি আশ্চর্য, আমাদের মন তো দুলে উঠবেই।
1: ঠিক তাই,
0: যেমনি সুরে রাগ রাগিনী যেমন মিশ্রণ, তার মধ্যে চলছে আঁকা বাঁকা পথে, কিন্তু সেও তার মধ্যে একটা ছন্দ এবং তার মধ্যে একটা সুর এবং আশ্চর্য প্রকাশ কবির নিজের। সুতরাং এই গান আমাদের হৃদয়কে স্পর্শ করবেই,
1: আজও করেছে এবং আগামী আরো অনেক অনেক দিন এভাবেই আমাদের স্পর্শ করবে, এভাবেই আমাদের আন্দোলিত করবে।
0: এই সৌন্দর্যপ্রিয়তার কারণেই শেষ জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সৌন্দর্যের জয়গানই গেয়ে গেছেন এবং প্রার্থনা করেছেন, তোমারই আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জন্মে জন্মে চলে তাই মোর অনন্ত অভিশাপ।

0: কবির সৌন্দর্য চেতনার খুব সামান্য অংশটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, কিন্তু এখানেই তো থামলে হবে না, তাই আমরা আরো একটি পর্ব নিয়ে ফিরে আসব। ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: শুনলেন বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুলের প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা।

0: কলকাতার বাংলা কথিকা বিভাগ।
1: বিশেষ অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী।

মোহিনীর ঘোড়াগুলির একটি অত্যন্ত জনপ্রিয় গান পড়াশোনার জলাঞ্জলি শুনলেন। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, এবারে চন্দ্রবিন্দু।

আকাশবাণী মৈত্রীপ্রচার তরঙ্গে বাংলা ব্যান্ডের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন দিল্লি থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার।

হাসি আমাদের একেবারে স্বাভাবিক এক অভিব্যক্তি এবং এ এমনি স্বতঃস্ফূর্ত যে স্থান কাল পাত্র কিছুরই বাধা মানে না। হয়তো বসে আছেন খুব গম্ভীর এক আলোচনা সভায় আর দেখতে পাচ্ছেন তার মধ্যেই কেউ ঘুমে ঢুলে পড়ছে। এখন এই দেখে বেদম হাসি পেলেও সবসময় সেটা সম্ভব হয় না প্রকাশ করা, সে আরেক কসরতের ব্যাপার, সে অবশ্য অন্য কথা। তবে হাসি মানেই যে ব্যঙ্গ নয়, সব হাসির কারণই যে অন্য কারুর কোনো অসঙ্গতি তা নয়, এ কথা আমরা এখন ভুলতে বসেছি। হাসি মানে যে শুধুই নির্মল হাসি, ভেতর থেকে শত নিঃসরিত এক স্রোত যাকে থামানোই যায় না, এ কথা বলে গিয়েছেন আমাদের প্রণম্য কবিরা। তাদের মধ্যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন সবাই আছেন। শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি হাসির গান দিয়ে।

রবীন্দ্রনাথের বেশ কয়েকটি নাটকে হাসির গান আছে, আর তার লেখার বহু হাসির লেখা আমরা পাই। হাস্য কৌতুক একটি বইই আছে, তবে হাসির গান রচনায় দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন সিদ্ধহস্ত। যদিও তার হাসির গানে মূলত ব্যঙ্গাত্মক রূপটি স্পষ্টভাবে ফুটে ওঠে, এখন শোনাব একটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি হাসির গান।

0: আরে রাধা বলে বটে হল মুখ লাভটি তবে থাক আর খাওয়া দাওয়া।
1: কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবন আলো,
0: আরে রাধা বলে যদি না হতে নিষ্কাল রূপ তো ছাপিয়ে পড়ে।
1: কৃষ্ণ বলে আমার গুণে মুগ্ধ ব্রজবালা,
0: আরে রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা তাতে আমার কি।
1: কৃষ্ণ বলে শুনি হরি লোকে আমায় কয়,
0: আরে রাধা বলে লোকের কথায় গুরু না প্রত্যয় লোকে কি না বলে।
1: কৃষ্ণ বলে রাধে তোমার কি রূপেরই ছটা,
0: আরে রাধা বলে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তা বটে সেটা সবাই বলে।
1: কৃষ্ণ বলে রাধে তোমার কি বাচা রূপেশ,
0: আরে রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ সেটা বলতেই হবে।
1: কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা,
0: আরে রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে।
1: কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কভু,
0: আরে রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি।

রজনীকান্ত সেন ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়েরই সমসাময়িক। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রভাবেই নাকি তিনি হাসির গান লিখতেও শুরু করেন। তাঁর প্রতিটি হাসির গানের অন্তরালে রয়েছে ব্যক্তিজীবন বা সমাজ জীবনের অসঙ্গতি। পাশ্চাত্য শিক্ষাপ্রসূত নব্য বাবুয়ানার মুখে কষাঘাত করাই ছিল এ সকল গানের মূল উদ্দেশ্য। আর রজনীকান্তের হাসির গান মানেই সমাজ সমস্যা কেন্দ্রিক অনুভূতিপূর্ণ বাণী। কখনো তা আত্মজাগরণের ইঙ্গিত বটে, তবে হাস্যোচ্ছলে।

0: দেখে প্রাণ হতো খুশি।
1: আমি পাহারা দিতাম খেতে কুড়ে বেঁধে, আমি পাহারা দিতাম তামাক খেতাম বসে।

অনুষ্ঠান শেষ করব কাজী নজরুল ইসলামের হাস্যরসের গান দিয়ে। এবং কাজী নজরুল ইসলামের হাস্যরসের নানা কাহিনী পাওয়া যায় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের স্মৃতিচারণায়। তার সঙ্গে যারা সময় কাটিয়েছেন তাদের কথা পড়লে জানা যায় যে যে কোনো পরিস্থিতিকে কাজী সাহেব মাতিয়ে রাখতে পারতেন তার উপস্থিতি দিয়ে। আর কথা নয়, চলে যাব একেবারে শেষের গানে।

শেষ হলো আজকের কথায় গানে অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি অর্পিতা পোদ্দার। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অনিন্দিতা ভট্টাচার্য। আজকে শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা রেশন পরিবহন মাধ্যমকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য সার্থক পিডিএস নামে একটি সুসংহত প্রকল্পের অনুমোদন দিয়েছে।
1: কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরক পদার্থ এবং সংশ্লিষ্ট উপাদানগুলি অনলাইনে বিক্রি ও বিজ্ঞাপনের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত জরুরি।
1: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী 1 জুন এক মার্কিন প্রতিনিধি দল 4 দিনের সফরে ভারতে আসছে।
0: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর বৈধতা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
1: নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ মোট 3টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সিবিএসইর নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে।
0: পশ্চিমবঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম সংযুক্তিকরণের কাজ শুরু করতে চলেছে। আজ থেকে ওয়েবসাইট এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আর্থিকভাবে দুর্বল রাজ্যবাসী আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে কেন্দ্রের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করবে।
1: নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা আজ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে।
0: দেশের বিভিন্ন অঞ্চলে দাবদাহ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের যথাসম্ভব সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
1: রাশিয়া ইবোলা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে। কেন্দ্র জানিয়েছে, এখনও দেশে ইবোলা ভাইরাস সংক্রান্ত ঘটনার কোনো খবর নেই।
0: প্রাক্তন ভারতীয় শুটার এবং 5 বারের অলিম্পিয়ান রাজা রণধীর সিং প্রয়াত। আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা সার্থক পিডিএস নামের একটি সুসংহত প্রকল্পের অনুমোদন দিয়েছে। 25,530 কোটি টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য হল রেশন পরিবহন ব্যবস্থাকে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা নিয়ে আসা। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্প খাদ্যশস্যের আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে রাজ্য সংস্থাগুলিকে সহায়তা প্রদান করবে। এর পাশাপাশি এটি ন্যায্যমূল্যের দোকানগুলিকে সহায়তা করবে এবং গণবণ্টন ব্যবস্থার আধুনিকীকরণেও সাহায্য করবে।
2: ये सुधार है पीडीएस के सिस्टम में, पूरे डिलीवरी सिस्टम में, लॉजिस्टिक्स में, ट्रांसपोर्टेशन में, मटेरियल हैंडलिंग में और पीडीएस के बेनिफिशरीज की ग्रीवेंस के रिड्रेसल के लिए बहुत बड़ा ये स्ट्रक्चरल रिफॉर्म है। और पीडीएस एक ऐसी व्यवस्था है जिसमें केंद्र और राज्य मिलकर ही सारा काम करते हैं। दूर दराज के क्षेत्र हो, महिलाएं हो, वंचित हो, सबको कवर किया जाता है।
0: শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নির্মল, আশা এবং সক্ষম নামে 3টি প্রধান মডিউল থাকবে। তিনি বলেছেন, নির্মল হল একটি এআই পরিচালিত রিয়েল টাইম বা তাৎক্ষণিক পিডিএস সুবিধাপ্রাপক নিবন্ধন ব্যবস্থা, আশা হল একটি বহুভাষিক এআই নির্ভর অভিযোগ নিবারণ এবং নাগরিক সংযোগ মঞ্চ, এবং সক্ষম হল যানবাহন ট্র্যাকিং সুবিধা সম্পন্ন একটি এআই চালিত সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা মঞ্চ। মন্ত্রী বলেছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় 81,35,00,000 মানুষের প্রতি সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে তা পূরণের লক্ষ্যে প্রকল্পটি কাজ করে যাবে। তিনি আরও বলেন যে এই প্রকল্পটি বর্তমানে প্রচলিত পিডিএস ব্যবস্থার কোনো বিকল্প বা প্রতিস্থাপন নয়।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভার সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ের জন্য 25,500 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী শাহ উল্লেখ করেন যে দারিদ্র দূরীকরণ প্রকল্পগুলোকে আরও স্বচ্ছ ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে সরকার সেগুলোকে প্রযুক্তির মাধ্যমে সুসজ্জিত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই ভিত্তিক সুবিধাভোগী তালিকা তৈরি, জিপিএস ট্র্যাকিং এবং কিউআর কোড ট্যাগিং এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যের খাদ্যশস্য এবং অন্যান্য প্রকল্পের 100% সুফল পৌঁছে দেওয়া হবে। তিনি এও বলেন যে রাজ্যগুলোর ক্রমবর্ধমান পরিবহন সংক্রান্ত ব্যয় মেটাতে আর্থিক সহায়তা প্রদান এবং রেশন

0: ডিলারদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
1: কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরক পদার্থ এবং সংশ্লিষ্ট উপাদানগুলির অনলাইন বিক্রয় এবং বিজ্ঞাপনের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উপভোক্তা নিরাপত্তা জননিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার লক্ষ্যে উপভোক্তা সুরক্ষা আইন 2019 বিধানগুলির অধীনে এই পদক্ষেপ নেওয়া হল। প্রসঙ্গত বলা যায়, অ্যামোনিয়াম নাইট্রেট, গান পাউডার বা বারুদ, পিক্রিক অ্যাসিড এবং পেন্টাইরিথ্রিল টেট্রানাইটেট মতো নিয়ন্ত্রিত পদার্থগুলির তালিকাভুক্তি এবং বিক্রয়ের বিষয়ে প্রধান ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে নোটিশ জারি করা হয়েছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত জরুরি। গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্ভাবন, নতুন ধারণা এবং পারস্পরিক আস্থার মাধ্যমে রাষ্ট্র গঠনে অবদান রাখার আহ্বান জানান।
2: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হে। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপোষ মে জুড়ে হুয়ে হে। ইহাঁ কে যুবাও মে অসীম প্রতিভা হে। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ করনা চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
0: এর আগে দিনের শুরুতে রাষ্ট্রপতি মুর্মু গ্যাংটকে পিঙ্ক সিটি রানার আমাদিদি বাহিনী বাস সেবা নামে একটি মহিলা কেন্দ্রিক গণপরিবহন পরিষেবা সূচনা করেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি পাশ হওয়ায় সেখানকার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, বিজেপি প্রতিষ্ঠার দিন থেকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার দলের একটি দৃঢ় সংকল্প। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি প্রতিটি নাগরিকের জন্য অভিন্ন আইন প্রবর্তন করছে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, উত্তরাখণ্ড এবং গুজরাটের পর আজ অসম ও অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করল। শ্রী শাহ আরও বলেন যে দেশের প্রতিটি প্রান্তে আইনের দৃষ্টিতে সমতার নীতিকে সুপ্রতিষ্ঠিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
0: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বিটিএ নিয়ে বিস্তারিত আলোচনা করতে একটি মার্কিন প্রতিনিধি দল আগামী 1 জুন চার দিনের ভারত সফরে আসছে। বাণিজ্য চুক্তি নিয়ে সেদেশের মুখ্য মধ্যস্থতাকারী দলটির নেতৃত্ব দেবেন। চুক্তির অন্তর্বর্তীকালীন বিষয়সমূহ চূড়ান্ত করা হবে এই আলোচনায়। এছাড়াও আন্তর্জাতিক বাজারে পণ্যের প্রবেশাধিকার, নিঃশুল্ক ক্ষেত্র, সীমা শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত অন্যান্য বিষয়ে, ব্যবসায়িক বিনিয়োগ, অর্থনীতি সুরক্ষা সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে। উল্লেখ্য, এর আগে গত 7 ফেব্রুয়ারি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক লাভজনক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা প্রস্তুতি সম্পর্কে ঐকমত্যে পৌঁছানো গেছে বলে যৌথ বিবৃতি দিয়েছিল। এর প্রেক্ষিতে গত 20-23 এপ্রিল ভারতের একটি প্রতিনিধি দল মার্কিন মুলুকে গিয়ে সেদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। সেই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মার্কিন প্রতিনিধি দলের আসন্ন ভারত সফরের লক্ষ্য বলে জানা যাচ্ছে।
1: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর বৈধতা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এক পর্যবেক্ষণে জানিয়েছে, এসআইআর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয়। আদালত রায় দিয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইন 1950 ধারা 324 এবং তার বিধি অনুযায়ী এসআইআর পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ এই আবেদনের রায় ঘোষণা করেন। এই আবেদনের মাধ্যমে গত বছরের জুন মাসে নির্বাচন কমিশন বিহারে এসআইআর পরিচালনার জন্য জারি করা বিজ্ঞপ্তিটিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। আদালত অভিমত প্রকাশ করেছে যে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের ঘোষিত রায় বলা হয়েছে যে যখন আইন নিজেই কোনো বিশেষ সংশোধন বা যে কোনো সময় করার অনুমোদন দেয়, তখন একে সাধারণ বা রুটিন সংশোধনের বাইরে গিয়েও মেনে নিতে হয়। অতএব এমনটা বলা যায় না যে কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতার সীমা লঙ্ঘন করে কাজ করেছে। আদালত আরও উল্লেখ করে যে এই ধরনের নির্বাচন কেবল ভোটগ্রহণের যান্ত্রিক প্রক্রিয়ার উপরে নির্ভরশীল নয়, বরং তা মূলত ভোটার তালিকার অখণ্ডতা, নির্ভুলতা এবং বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি।
0: নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ মোট 3টি ভাষা শেখা বাধ্যতামূলক করে সিবিএসই যে নীতি প্রণয়ন করেছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকার, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করেছে এবং 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব তলব করেছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের জারি করা সাম্প্রতিক একটি নির্দেশিকা অনুযায়ী 1 জুলাই থেকে শুরু করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ মোট 3টি ভাষা অধ্যয়ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
1: পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের

0: জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম সংযুক্তিকরণের কাজ শুরু করতে চলেছে। এই প্রকল্পে রূপায়ণ নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায় তা স্থির করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে নারী শিশু এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য আধিকারিক এবং বিডিওদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের কাছে এই সংক্রান্ত একটি ফর্ম প্রকাশ করে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে স্বচ্ছতার জন্য তা যাচাই করে দেখা হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া মোট 2,20,00,000 মধ্যে 30,00,000 উপভোক্তা অনৈতিকভাবে সুবিধা পাচ্ছিল বলে তিনি দাবি করেন। অন্নপূর্ণা যোজনায় আগামী 2 জুনের মধ্যে যারা ফর্ম পূরণ করে জমা দেবেন, প্রথম দফায় যাচাই পর্ব শেষে 3 তারিখে সেই উপভোক্তার সংখ্যা জানানো হবে বলে তিনি জানিয়েছেন। তবে 1 জুন থেকে রাজ্যে প্রকল্প চালু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা জুন মাসের। যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আপনাদের জানিয়ে দেব। প্রসেসটা ডেইলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে।
0: কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার এই ফর্মের মাধ্যমে পারিবারিক বিশদ তথ্য সংগ্রহ করবে বলেও মুখ্যমন্ত্রী জানান। আগামী 90 দিন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে এই ফর্ম পূরণ করার প্রক্রিয়া চলবে। সাধারণ মানুষকে সহযোগিতা করতে বিডিও, পুরসভা, পঞ্চায়েত, পুর নিগমের আধিকারিক, জনপ্রতিনিধিরা 30 দিন নাগরিকদের বাড়িতে যাবেন। এছাড়া 15 জুন থেকে 3 দিন প্রতিটি ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। আজ থেকে সরকারি ওয়েবসাইটে বাংলার পাশাপাশি ইংরাজি এবং হিন্দিতে এই ফর্ম পাওয়া যাবে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এসআইআরএ ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার আর্থিকভাবে দুর্বল মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেবে বলে আগেই জানিয়েছে।
2: আর্থিকভাবে দুর্বল রাজ্যবাসীকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের এই নিয়ে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। এই প্রকল্পে ইতোমধ্যে নাম সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। যতদিন এই প্রকল্পে নাম যুক্ত না হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে তিনি জানান। উল্লেখ্য, এই প্রকল্পে দেশের যে কোনো জায়গায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে বিনামূল্যে 5,00,000 টাকা চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের রহস্যজনক মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া। আজ দুপুরে দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় একটি বহুতলের ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের পর আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66। গত 2 দশক ধরে তিনি বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। 2012 সালে তাঁর পরিচালনায় ভূতের ভবিষ্যৎ ছবি তাকে পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক ছবি তিনি তৈরি করেছিলেন, আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু, অপরাজিত প্রভৃতি। তাঁর শেষ ছবি যতকাণ্ড কলকাতাতেই ঘিরে দর্শকদের কৌতূহল রয়েছে। অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ অনিক দত্তের আকস্মিক মৃত্যু সংবাদে শোকাহত হয়ে স্মৃতিচারণা করেছেন।
3: একটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। ইভেন আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে ইনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো, অনেক দায় তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু তাদের পরিবারের মানুষ তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না।
0: যথাযথ মর্যাদা অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন।
2: কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আজ 2026 সালের নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। লাতুরের এক চিকিৎসক এবং পুনের একটি কোচিং ইনস্টিটিউটের পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক এই দুষ্কর্মে জড়িত বলে সিবিআই সূত্রের খবর। এই গ্রেপ্তারের ফলে প্রশ্নপত্র ফাঁসের এই মামলায় মোট 13 জনকে গ্রেপ্তার করা হল। সিবিআই এর এক মুখপাত্র জানিয়েছেন যে সিবিআই এখন পর্যন্ত 49টি স্থানে তল্লাশি চালিয়েছে এবং বেশ কিছু আপত্তিকর নথি, ল্যাপটপ ও মোবাইল ফোন আটক করেছে। গত 12 মে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA গত 3রা মে অনুষ্ঠিত ডাক্তারির স্নাতক পর্যায়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট বাতিল করে দেয়। আগামী মাসের 21 তারিখে এই পরীক্ষার পুনঃগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
0: তামিলনাড়ুতে এআইএডিএমকে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য মিটে গেছে বলে আশা করা হচ্ছে। দলের নেতা এসপি ভেলুমণি তার বিধায়কদের নিয়ে বিধানসভার অধ্যক্ষ জেসিডি প্রভাকরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এড্ডাপ

0: কে পালানি স্বামীর অনুগামী বিধায়কদের অযোগ্য ঘোষণার আবেদনটি প্রত্যাহার করে নেন। এড্ডাবাটি শিবিরের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যেসব বিধায়ক দলের নির্দেশ অমান্য করে টিভিকে সরকারকে সমর্থন জানিয়েছিল তাদের অযোগ্য ঘোষণার আবেদনটি প্রত্যাহার করে নেয়। এরপর সাংবাদিকদের শ্রী ভেলুমণি বলেন যে তারা সবাই এখন একটি একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ। বিধানসভার দলনেতা হলেন এড্ডাবাটি পালানি স্বামী। বিধানসভা এআইডিএমকে মোট সদস্য সংখ্যা 47 জন, এদের মধ্যে 4 জন সদস্য অধ্যক্ষের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 29 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
0: দেশের বিভিন্ন অঞ্চলে দাবদাহ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী সকলকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে এবং বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে জল রাখতে পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এরকম পরিস্থিতিতে নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠতে হবে। তৃষ্ণার্ত ব্যক্তিকে এক গ্লাস জল এগিয়ে দিতে বলেন শ্রী মোদী। প্রচুর পরিমাণে জল পান করতে বলার পাশাপাশি প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদে বাইরে বেরোতে নিষেধ করেন প্রধানমন্ত্রী। পর্যাপ্ত বিশ্রাম নিতে নাগরিকদের অনুরোধ করেন তিনি। পশু পাখিদের কথা মাথায় রেখে তিনি বাড়ি, বারান্দা, ছাদ, দোকান বা অফিসের বাইরে একটি ছোট পাত্রে জল রাখার আবেদন জানান। যারা সকলের সুবিধার্থে তাদের বাড়ি ও দোকানের বাইরে কলসিতে জল রাখেন, শ্রী মোদী তাদের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী কঠিন সময় সংবেদনশীলতা এবং সহানুভূতির সঙ্গে একে অপরের যত্ন নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লির কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। এই এলাকাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের বিভিন্ন স্থানে দিনের বেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কন ও গোয়া, ওড়িশা, সৌরাষ্ট্র, কচ্ছ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে আজ আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে রাতের আবহাওয়া বেশ উষ্ণ থাকার সম্ভাবনা রয়েছে। আজ উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, অভ্যন্তরীণ কর্ণাটক, ত্রিপুরা, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আগামীকাল আসাম ও মেঘালয়েও অনুরূপ আবহাওয়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এখন বিদেশের খবর।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠক করবেন। খারাপ আবহাওয়ার কারণে প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে তা হোয়াইট হাউসে স্থানান্তরিত করা হয়েছে। বিদায়ী গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সহ ক্যাবিনেটের সব সদস্য এই বৈঠকে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ আধিকারিকরা বৈদেশিক এবং অভ্যন্তরীণ উভয় বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রশাসনের সাম্প্রতিক সাফল্য, অর্থনীতি এবং ক্ষুদ্র ব্যবসায় উন্নতি, জালিয়াতি নির্মূলকরণ, বিদেশ নীতি হাল হকিকত সহ নানা বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
1: মার্কিন সেনেট সদস্য লিন্ডসে গ্রাহাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের বিরোধিতার কারণে পাকিস্তানকে নিরপেক্ষ হিসেবে মনে করা ঠিক নয়। সমাজ মাধ্যমে এক বার্তায় গ্রাহাম দাবি করেন, পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোতে ইরানের সামরিক বিমান রাখা হচ্ছে। ইসরায়েল সম্পর্কে পাকিস্তানি নেতাদের মন্তব্য উদ্বেগজনক। গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের আহ্বানে পাকিস্তানকে সুস্পষ্টভাবে সাড়া দেওয়ার জন্য অনুরোধ করেন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আব্রাহাম অ্যাকর্ডসকে যোগদান প্রত্যাখ্যান করার পর তাঁর এই মন্তব্য। আসিফ বলেছিলেন, পাকিস্তান এমন কোন চুক্তি সমর্থন করবে না যা দেশের মৌলিক আদর্শের পরিপন্থী। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনার সঙ্গে যুক্ত মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, বাহরাইন এবং তুরস্ক সহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের আহ্বান জানিয়েছেন।

0: 2020 সালে স্বাক্ষরিত মার্কিন সমর্থিত একটি চুক্তি, যার দরুন ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।
1: রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের সাম্প্রতিক প্রজাতির মোকাবিলায় একটি নতুন টিকা তৈরি করেছেন বলে দক্ষিণ আফ্রিকা অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো এই কথা জানান। বিজ্ঞানীরা বলেছেন, এই টিকাটি গণপ্রজাতান্ত্রিক অঙ্গতে ছড়িয়ে পড়ে ইবোলার বিরল বুন্ডিভোগীয় প্রজাতির বিরুদ্ধেও কাজ করতে পারে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO চলতি মাসের 17 তারিখে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির অধীনে গণপ্রজাতান্ত্রিক অঙ্গ এবং উগান্ডায় ইবোলার সংক্রমণকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে।
0: কেন্দ্র জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা ভাইরাস সংক্রান্ত কোনো ঘটনার খবর মেলেনি। আফ্রিকার কিছু অংশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। সূত্র জানায়, উগান্ডা থেকে আসা এক ব্যক্তি তার সামান্য শারীরিক সমস্যার কথা জানানোর পর তাঁকে পর্যবেক্ষণের পর বেঙ্গালুরুর একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছিল। নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হলে ইবোলা সংক্রমণ ধরা পড়েনি। এখন খেলার খবর।
1: প্রাক্তন ভারতীয় শুটার এবং 5 বারের অলিম্পিয়ান রাজা রণধীর সিং প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগভোগের পর আজ নিজের বাসভবনে তিনি পরলোক গমন করেন। রণধীর সিং প্রথম ভারতীয় শুটার হিসেবে 1978 সালে ব্যাংককে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেন। সেবার পুরুষদের ট্র্যাপ ইভেন্টে শীর্ষস্থান দখল করেন তিনি। 1982 সালে নতুন দিল্লিতে আয়োজিত এশিয়ান গেমসে দলগত ইভেন্টে একটি রৌপ্য পদক এবং ব্যক্তিগত ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। রণধীর 1968 সালে মেক্সিকো সিটি অলিম্পিক, 1972 সালে মিউনিক অলিম্পিক, 1976 সালে মন্ট্রিল অলিম্পিক, 1980 সালে মস্কো অলিম্পিক এবং 1984 সালে লস এঞ্জেলেস অলিম্পিকে ট্র্যাপ ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। শুটিংয়ে তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 1979 সালে তাকে ভারতের অন্যতম সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়।
0: ভারতের এইচএস প্রণয় সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের শেষ 16-এ পৌঁছেছেন। প্রণয় আজ ইন্দোনেশিয়ার জানাথান ক্রিস্টিকে 10-21, 21-12, 21-18 গেমে পরাজিত করেছেন। 2021-এর পর আবার ক্রিস্টিকে পরাজিত করলেন প্রণয়। প্রণয় জিতলেও কিদাম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। শ্রীকান্ত আজ সিঙ্গাপুরের লোহ কিন ইউ এর কাছে 20-22, 21-19, 17-21 গেমে পরাজিত হন। মহিলাদের সিঙ্গলসে মালবিকা বানসোদো প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
1: নিউ চণ্ডীগড়ের পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্য রেখেছে। হায়দ্রাবাদ টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান করে।
0: এখন দৃষ্টিকোণ। আজকের বিষয়, রম্য রসের গান।
2: এত শর্ট কেছে দে করবি এখন কি, ওরে বড়া করবি এখন কি, বাবা রে।

0: ভরসা দেখে
1: লসে বসে থাকার ইচ্ছা বঙ্গ সন্তানের মজ্জাগত। একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ প্রতিম লেখকদের বেশ সিরিয়াস লেখাতেও আচম্বিতে হেসে পড়েছে হাস্যরস। মূল বিষয়ের এতটুকু হানি না করি অনেক ক্ষেত্রে আবার হাসির মোড়কে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয়, যেমন বঙ্কিমচন্দ্রের কমলকান্তের দপ্তর। আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিত একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে। এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু। সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি, কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোনো সভায় তিনি যেতে চাইতেন না, কারণ সেরকম সব জায়গায় বহুক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে বাঁচার পথ থাকত না। একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতি কুমারকে। ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। প্রমাদ গুনলেন সুনীতি কুমার, কিন্তু কি আর করা, অগত্যা সুকুমার

0: প্রতিবিধা বিস্মন করে ফলতো গো।
1: আমি তুলে রাখিতাম
0: গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম
1: দেখতাম
0: না,
1: তুলে রাখিতাম দেখতাম না।

0: হাসির গানের রাজা বলা হয় দ্বিজেন্দ্রলাল রায়কে। তাঁর এই গানটিতে হাস্যরসের সঙ্গে ব্যঙ্গও মিশে আছে। গেয়েছেন দ্বিজেন্দ্রলাল পুত্র দিলীপ কুমার।
1: বলি তো ভাই হাসব না, হাসি রাখতে চাই তো চেপে, কিন্তু ব্যাপার দেখে থেকে থেকে যেতে হয় যে খেপে। সাহেব তাড়া হতো থত মত অঞ্চলস্থ স্ত্রীর, সাহেব তাড়া হতো থত মত।

0: তখন ভাই হাসির
1: হাসির গানে পিছিয়ে নেই রবীন্দ্রনাথ।
2: ভাই কানাই কারে জানাই দুঃসহ দুঃখ, ও ভাই কানাই কারে জানাই।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেশন পরিবহন মাধ্যমকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য সার্থক পিডিএস নামে একটি সুসংহত প্রকল্পের অনুমোদন দিয়েছে।
4: কেন্দ্র উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরক পদার্থ এবং সংশ্লিষ্ট উপাদানগুলি অনলাইনে বিক্রি বা বিজ্ঞাপনের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
3: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত জরুরি।
4: ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী পয়লা জুন এক মার্কিন প্রতিনিধি দল চার দিনের সফরে ভারতে আসছে।
3: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর বৈধতা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
4: নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত দুটি ভারতীয় ভাষা সহ মোট তিনটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সিবিএসই নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করে একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে।
3: পশ্চিমবঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম সংযুক্তিকরণের কাজ শুরু করতে চলেছে। আজ থেকে ওয়েবসাইটে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আর্থিকভাবে দুর্বল রাজ্যবাসীকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে কেন্দ্রের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করবে।
4: নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা আজ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
3: দেশের বিভিন্ন অঞ্চলে দাবদাহ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের যথাসম্ভব সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
4: নমস্কার।
3: আকাশবাণী মৈত্রী, এখন সিনেমা জগৎ।
5: আকাশবাণী মৈত্রী, সিনেমা জগৎ। সিনেমা জগতে আমরা যারা নিত্যদিন চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত, যারা রূপদুয়াংলা শ্রোতা, তারা খেয়াল করেছেন গত দুটো দশক ধরে আমরা ক্রমাগত সেলুলয়েড ছেড়ে এসেছি এবং ডিজিটাল মিডিয়াতে চলে এসেছি। ইনফ্যাক্ট 85 সাল নাগাদ আমরা দেখেছি ভিএইচএস যে শুরু, তখনই ডিজিটালের শুরু বলা যায়। তারপরে ধাপে ধাপে সিনেমা, এমনকি দেখানোর যে উপায় ওটিটি প্ল্যাটফর্ম, সেটাও ডিজিটাল। তো সেই ক্ষেত্রে আমরা আজকে আমরা স্টুডিওতে পেয়েছি অয়ঞ্জিৎ সেনকে। অয়ঞ্জিৎ সেন কে আপনাদের মনে হতে পারে? প্রধানত একজন অনেকদিন অভিজ্ঞ সাংবাদিক এবং তার

0: সঙ্গে ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট, মানে ডিজিটাল মিডিয়া কিভাবে কোন প্রোগ্রামটা যেতে পারে, কি ধরনের প্রোগ্রাম করা যেতে পারে। কারণ আমরা অঞ্জিতকে দেখেছি, এই বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল পত্রিকা ছিল, বিনোদন পত্রিকা, তার তিনি সম্পাদক ছিলেন, তার সামনে দেখেছি সে পত্রিকা কি করে বড় হয়ে উঠছে। অতএব আমার আজকে প্রথম প্রশ্ন যে ডিজিটাল মিডিয়া বলতে আজকের ভারতবর্ষে বা বিশ্বের পরিপ্রেক্ষিতে কিভাবে দেখেন অঞ্জিত?
1: আমার মনে হয় ডিজিটাল জগৎটা তার থেকে 20 বছর আগেও যদি আমরা দেখি, লাস্ট 20 বছর ধরে যেভাবে ট্রানজিশন হয়েছে, এই ট্রানজিশনটা কিন্তু মানে যেভাবে মানে এগিয়েছে, ভারতবর্ষ কিন্তু যদি আজ থেকে 10 বছর আগে যেখানে ছিল সেখান থেকে যদি আমি আজকের তুলনাটা করি, লাস্ট 10 বছরে প্রায় 50 বছর এগিয়ে গেছে। বিকজ ডিজিটালি এখন আমরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতাম বা ইংল্যান্ডকে দেখতাম বা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজের দেখতাম, কিন্তু সেখান থেকে আজকে দেখতে গেলে মানে ভারত সরকারের ভূমিকা ডেফিনেটলি এটাতে বিশালভাবে আছে, এবং তাদের দৌলতেও আমি বলবো যে সব মিলিয়ে মানে ডিজিটাল জগৎটা কিন্তু ভারতে এখন পুরোপুরিভাবে ডিজিটাল ইন্ডিয়া যাকে বলে সেই হিসেবেই কিন্তু এগোচ্ছে। এবং এটা কিন্তু খালি মানে আমি নিউজ বলবো না, মানে সর্বক্ষেত্রে কিন্তু ডিজিটালটা যেভাবে এগোচ্ছে এটা কিন্তু মানে এক স্তরে দেখতে গেলে এখন ভারত কিন্তু মানে বিশ্বের 1 নম্বর পজিশনে চলে এসছে ডিজিটাল, যদি আমরা আইটির দিক দিয়ে খালি নয়, ইভেন কন্টেন্টের দিক যেটা আমরা দিচ্ছি সেটার দিক দিয়েও।
0: আচ্ছা, আপনাকে আমরা দেখেছি যে যেরকম একটা সংবাদপত্র ডিজিটাল সংবাদপত্র সে সময় সেভাবে জনপ্রিয় ছিল না, সেক্ষেত্রে একটা ডিজিটাল নিউজ পেপারকে মানুষের কাছে আকৃষ্ট করে তোলার ক্ষেত্রে আপনি কি ধরনের পরিকল্পনা করেন?
1: হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় এটা পুরোটা ডিপেন্ড করে ডিজিটাল স্ট্র্যাটেজির ওপরে। মানে আমাকে প্রথমে দেখতে হবে যে আমার অডিয়েন্সকে
0: টার্গেট
1: অডিয়েন্সটা কারা, এক্স্যাক্টলি। তো টার্গেট অডিয়েন্সটা দেখে সেই অনুপাতে আমাকে ঠিক করতে হবে যে কি কি স্টেপ আমি নেব, কখন নেব এবং কিভাবে নেব। এই তিনটে জিনিস দিয়ে আমাদের এগোতে হয়। তো মিডিয়ার ক্ষেত্রে এটা আমি বলবো যে ডিজিটাল মিডিয়া শুধুমাত্র আগে ল্যাপটপে ছিল, ডেস্কটপে ছিল, এখন সেটা মোবাইলেও পরিণত হয়েছে, এবং এখন দেখতে গেলে ডিজিটাল লোকের টেলিভিশনও দেখতে পাচ্ছে। সুতরাং যেইভাবে ডিজিটাল মাধ্যমটা টেকনোলজি দিয়ে পরিণত হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু যদি আমি দেখি এখনকার অবস্থায় নিউজের ক্ষেত্রে বিশেষ করে আমি এটা বলবো যে একটাই জিনিস যে যেইটুকু আপনার স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটার অনুপাতে কি পলিসি নেওয়া উচিত যেটাতে আমাদের লিসনার্স বাড়তে পারে, ভিউয়ার্স
0: ভিউয়ার্স বাধা দিচ্ছি মাঝখানে, কারণ আমাদের একটা খেয়াল করতে হয়। আমরা নিউজ পেপার মানে জানতাম সকালবেলা সংবাদপত্র যিনি দিয়ে যান বাড়িতে তিনি একটা কাগজের তোড়া দিয়ে যাবেন, যখন ডিজিটাল নিউজ পেপার হয়ে উঠল সেখানে আপনার কাজকর্মের মধ্যে আমরা দেখেছি ভিডিও ক্লিপিংস এলো, যেটা একেবারেই অচিন্তনীয়। মানে কোনোদিনই আমরা চিন্তা করতে পারতাম না একটা নিউজ পেপার খোলা মাত্র কোন একটা ঘটনার আমরা ভিজুয়াল বলতে অডিও ভিজুয়াল ক্লিপিং দেখছি, দ্য হ্যাপনিং অন দ্য স্ক্রিন। আগে আমরা কি দেখ ছবি দেখতাম না, স্ন্যাপ দেখতাম, সেটা কিন্তু আপনার আমার মনে হয়েছিল যে কলকাতায় যখন আপনি কাজটা করছেন তখন ওটা একটা অ্যাডিশন ছিল ওই কাগজের ক্ষেত্রে, এটা আপনার স্ট্র্যাটেজির মধ্যেই ছিল যতদূর আমাদের জানা আছে।
1: হ্যাঁ, কারণ আমি যেটা ট্রাই করেছিলাম শুরু করতে যে লোকে যখন সংবাদপত্র একটা পড়ে সেখানে একটা 800 শব্দের লেখা বা 1000 শব্দের লেখা একটা ব্রেকফাস্ট টেবিলের ওপর বসে চা খেতে খেতে খাবার খেতে খেতে সেটা পড়ে, কিন্তু ডিজিটালের ক্ষেত্রে যেটা হয় এখন মোবাইলে হলো, তো অফিস যাবে, অফিস যাওয়ার আগে মোবাইলটা খুলছে। যদি আমি 800 শব্দের একটা পিস দিই লেখা যেটা লোকে পড়তে হয় তারা পড়বেই না, কেননা যতবার আপনি আঙুলটাকে আগাতে থাকবেন মোবাইলে ধরুন স্পেসটা যেতে থাকবে। সুতরাং লোকে এখন যেটা চায় সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে খবরটা দেওয়া, 1 নম্বর। 2 নম্বর, সেই খবরটাকে আরো জোরালো করা ভিডিওর মারফত, যাতে ভিডিও দিয়ে জিনিসটা সামনে আনা যাবে, কারণ লোকে আজকাল টেলিভিশন সব জায়গায় এখন দেখছে না। সুতরাং এই একই জিনিস আমি যখন ভিডিওর মারফতে আনতে পারছি তখন কিন্তু জিনিসটা খুব ভালোভাবে এগোচ্ছে। এবার আরেকটা জিনিস আমি এটা সঙ্গে বলবো যে ক্লাউড টেকনোলজি এসছে, এবং ক্লাউড টেকনোলজির মারফতে যেটা হচ্ছে যে এখন অনেক জিনিস মানে নিউজের ক্ষেত্রেও প্লাস নন নিউজের ক্ষেত্রে বিশেষ করে যে আমরা এই টেকনোলজিটা ইউজ করে, ভারতবর্ষে অলরেডি শুরু হয়ে গেছে পুরোপুরি, যেটাতে মানে ধরুন আমি বসে আছি কলকাতা শহরে, অন্য কেউ বসে আছে দিল্লি শহরে, আরেকজন বসে আছে বোম্বেতে, কিন্তু ধরুন একটা ফিল্ম শুট হচ্ছে ফর এক্সাম্পল, তো ওরকম জায়গায় ডিরেক্টর বসে আছেন আরেকটা জায়গায়, কিন্তু ফিল্মটা এমনভাবে বানানো হয়ে গেল যে ফিল্মটা যখন লোক দেখছে তখন মনেই হবে না যে এই চারজন বিভিন্ন জায়গায় অবস্থিত, এরকম মনে হবে যে তারা একসঙ্গেই বোধ হয় ফিল্মটা শ্যুট করেছে। তো এইভাবে ভিডিওটাও কিন্তু ডিজিটালি পরিণত হচ্ছে, মানে ভিডিও বলতে আমরা যখন একটা স্পিচ শুনি বা যে কোনো জিনিস দেখি, ওই ভিডিওটা কিন্তু ওইভাবে পরিণত হচ্ছে, যার জন্য গ্রাফিক্যাল এলিমেন্টসও খুব ভালো করে,
0: মানে ব্যাপারটা এরকম ভাবে শ্রোতাদের কাছে পরিষ্কার করা যেতে পারে। আগে আমরা কাগজে কি পেতাম, যে বক্তৃতার যেটা মূল

0: স্ক্রিপ্ট সেটা পাচ্ছি এবং বক্তৃতা দিচ্ছেন তার একটা ছবি পাচ্ছি। এখন ডিজিটাল নিউজ পেপার বা ডিজিটাল মিডিয়াতে কি পাচ্ছি না, টিভি স্ক্রিনটা যেন ওর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। ভদ্রলোক নিজে বক্তৃতা দিচ্ছেন, তার কন্টেন্টটার হয়তো সারাংশ রয়েছে টেক্সটে, কিন্তু যেভাবে বক্তৃতা দিচ্ছেন, যেটা এই মিডিয়া সব থেকে বড় অ্যাডভান্টেজ, একটা কথা যখনই আমি কথা বলছি কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, আপনি কথা বলছেন দেখতে পাচ্ছেন না, কিন্তু যখনই সেটা ভিজুয়াল একটা ক্লিপিং ঢুকে যাচ্ছে, মানে অয়নজিৎ কিভাবে কথা বলছেন, তিনি কতটা মানে এক্সপ্রেশন দিয়ে কিভাবে কথা বলছেন, সেটাও মানুষকে দেখানো যাচ্ছে। এবং ঘটনার ক্ষেত্রেও তাই, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা দেখতে একটা ট্রেন ভেঙে পড়ে আছে, একটা শর্ট, এখন দেখা যাচ্ছে ট্রেনটা ভেঙেছে, সেখানে উদ্ধার কার্য চলছে, পুরো ব্যাপারটা একটা ডকুমেন্টারি যেন ভেতরে গুঁজে দেওয়া হয়েছে। এই স্ট্র্যাটেজিটা আপনাদের হাত থেকে আমরা পেয়েছি, দেখতে পেয়েছি যে এইভাবে করা যেতে পারে।
1: এবং এই জিনিসটা কিন্তু আরেকটু আরো আমি বলবো যে এই জিনিসটা টেকনোলজিক্যালি আরো অ্যাডভান্সমেন্ট হবে। আজ থেকে 30 বছর পরে গিয়ে ডিজিটালটা কিরকম ভাবে মানুষের নিউজের ক্ষেত্রে শুধু নয়, মানে মানুষের নর্মাল জীবনযাপনে কিভাবে ডিজিটালটা আরো বেশি করে ঢুকে যাবে, মানে কিরকম ভাবে আগামী 30 বছর ভারতবর্ষ এবং বিশ্বে কিরকম করে ডিজিটালটা আরো অগ্রগতি হতে পারে, মানে সম্পূর্ণভাবে বলা যেতে পারে একটা আর্টিফিশিয়াল ব্রেন আপনার মধ্যে ঢুকে যাবে। নিউজের জন্য মোবাইলটা খুলতে হচ্ছে, তখন হয়তো মোবাইলও খুলতে হবে না, সুতরাং এটা হবেই, কারণ একটা সময় আসবে যখন ইটস জাস্ট ম্যাটার অফ চিপ, একটা চিপের ক্ষেত্রে কিন্তু ওটা দিয়ে পুরোপুরি ভাবে, মানে আপনি কলকাতায় থাকুন কি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন, আপনি যে কোনো জায়গার যে কোনো জিনিস যে কোনো সময় চান আপনি দেখতে পাবেন, মানে এরকম একটা এই ধরনের একটা ডিজিটাল কিন্তু অগ্রসর হবে। এবং সেটার দিক থেকে বলবো ভারতবর্ষের আইটি সেক্টর যেহেতু খুব ভালো, সেই জন্য এই আইটির থ্রুতেই কিন্তু এটা অগ্রসর হবে, কারণ টেকনোলজি অ্যাডভান্সমেন্টটা খুব দরকার এবং এটা কিন্তু ভারতবর্ষ এক নম্বর, বিশ্বের এক নম্বর স্থানে এখন আছে, এবং সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটার সূত্রপাত ভারতবর্ষ থেকেই হবে। যেভাবে ডিজিটালটা এগোচ্ছে আমার মনে হয় মানে দের ইজ নো সাবস্টিটিউট ফর ইন্ডিয়া।
0: আচ্ছা একটা কথা বলি, আইটির লোকজনদের তাদের কাজকর্ম অনেক বেশি প্রয়োজন, জানার প্রয়োজন হয় যে আমরা যেহেতু সফট স্কিলের লোকজন, আমরা যেহেতু হয়তো এস্থেটিক পার্টটা জানি, একটা একটা প্রোগ্রামের কন্টেন্ট কী করে তৈরি হতে পারে জানি, সেই ক্ষেত্রে যে আপনার যে বই, সেখানে যারা প্রোডিউসার যারা কন্টেন্ট ডেলিভার করে এসছেন চিরকাল, আইটি প্রফেশনালরা ওটাকে এই যে চিপের মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যে কিছু দেখতে পাচ্ছে, এটা আইটি প্রফেশনালদের হার্ডওয়্যার এবং তাদের সফটওয়্যারের দরকার। তাতে এই আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা তথাকথিতভাবে নান্দনিক কাজকর্ম করেন, সৃজনশীল কাজ করেন, সবটাই সৃজন, যে কম্পিউটার প্রোগ্রাম করছেন তিনিও সৃজন করছেন হার্ডওয়্যারের, কিন্তু আমাদের মতো মানুষদের তাদের কি জায়গা থাকবে, একজন লেখক একজন কবি একজন, তারা কি তাদের মতোই কাজ করতে থাকবে, সেটা ডিজিটাল ট্রান্সফরমেশনটা এরা করবেন?
1: আমার মনে হয় এটা কিন্তু যারা কন্টেন্টে কাজ করেন তাদের সাইডটা কিন্তু আরো স্ট্রং হয়ে যাবে, বিকজ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়াটা ঠিক আছে, কিন্তু তার থেকেও বেটার যেটা জরুরি সেটা হচ্ছে যে সেই অ্যাডভান্সমেন্টটা আলটিমেটলি কি দিয়ে হবে, কন্টেন্ট দিয়ে হবে। সুতরাং কন্টেন্ট যখন আসছে, এখন যেরকম কন্টেন্টের চাহিদা বেশি, টেকনোলজি তো এসে গেছে এবং আসবে, কিন্তু কন্টেন্টের চাহিদা বেশি, যার জন্য যারা লেখক কবি যে কোনো ফিল্ডের, আমাদের ক্রিয়েটিভ ফিল্ডের যে কোনো লাইনে, এই এদেরও কদর বেড়ে যাবে, এবং সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে সব দিক দিয়ে আলটিমেটলি একটা জিনিস মনে রাখবেন যে ডিজিটাল যুগে সাংবাদিক হওয়া যা হোক বা একটা অন্য কোনো কর্পোরেট লেভেলে হওয়া উচিত, আমরা যদি কম্পেয়ার করি সেদিকে দেখতে হলে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে লোকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোয়ালিটিটাকে দেখে। সো কোয়ালিটি যেহেতু দেখে, সেই জন্য কন্টেন্টের, যাকে আমরা এখনো বলি কন্টেন্ট ইজ কিং, সুতরাং এইটা কিন্তু সবসময় থাকবে এবং এটা আরো বাড়বে। আইটি হচ্ছে যারা প্ল্যাটফর্মটা তৈরি করছে, আমি যদি এখন ক্রিকেটের সম্বন্ধে বলি, মানে ইফ আইটি ইজ দ্য ক্রিকেট পিচ, তাহলে ব্যাটিং করছে কিন্তু কন্টেন্ট।
0: বাহ, আমি কিন্তু একদম অন্য প্রসঙ্গে চলে যাব। আমরা আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া ছবির প্রোডিউসার হিসেবে দেখেছি, এই অয়নজিৎ সেনকে একটু যদি শ্রোতাদের, কারণ আমার চলচ্চিত্র জগতের মানুষেরা বেশি শোনেন এই অনুষ্ঠানটা, আপনি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, কিভাবে শিল্পী ঠিক করছেন বা পরিচালক ঠিক করছেন, সেক্ষেত্রে শুধু বেঙ্গল ওরিয়েন্টেড কাজ নিয়ে ভাবনা আছে নাকি সারা ইন্ডিয়ার বিভিন্ন লোক মানুষজন নিয়ে কাজ করার কথা ভাবছেন, এটা একটু জানি।
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার হিন্দি ফিল্ম দিয়েই আরম্ভ, মানে হিন্দি শর্ট ফিল্ম, ডিজিটাল ফিল্ম কিন্তু এটাও, তো হিন্দি দিয়ে আরম্ভ, ওটা একটা থ্রিলার ছিল ব্লু লাইস বলে, ওটার পরিচালক ছিলেন রণদীপ সরকার। তারপরে যেগুলো আমি করি কয়েকটা বাংলা করেছি, যার মধ্যে রিসেন্ট বাংলা যেটা ইটার্নাল ক্যানভাস, এই ছবিটা কিন্তু এই করোনার উপরেই বেস করা, যে গুরু শিষ্যর পরম্পরা, মানে এমন ভাবে যে গুরু শিষ্যকে দেখতে পাচ্ছেন না, শিষ্য গুরুর সঙ্গে থাকতে পারছেন না, কিন্তু তা সত্ত্বেও কিরকম করে একটা ওই মনের স্পিরিটটা, একটা পজিটিভিটি জিনিসটা এনে দেওয়া আর কি গুরু শিষ্যর উপর, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে, মানে এটা নাচের উপরে বেস করা আর কি, ভারতীয় ডিফারেন্ট ডান্স ফর্মসের উপরে বেস করা, এটা হলিউড গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে এই ছবিটা

0: ইটার্নাল ক্যানভাস, এটা অভিষেক বাসু ডিরেক্ট করেছেন। এবং এই ছবিটা কিন্তু যতদূর সম্ভব আমার মনে হয় ভারতীয় কলা সংস্কৃতির সাইট থেকে কিন্তু বিশ্বের সামনে একটা ভালো ছবি। আমি এটাই বলবো যে আমার তরফ থেকে আমি এইটুকুই চেষ্টা করি যে যেটা আমি দেব সেটা ফিল্ম হোক কি যেটাই হোক, একটা কোয়ালিটি দেব যেটা একটু ভিন্ন ধরনের,
1: আউট অফ দ্য বক্স।
0: হ্যাঁ, যেরকম একটা ফিল্ম হচ্ছে সানলাইট, রোদ বিক্রি করা। এখন একজনের চাকরি চলে গেছে, তো চাকরি চলে গেছে, করোনার জন্য কিছু নেই, কোথাও কি করবে, হঠাৎ দেখে একদিন একটা বিল্ডিং এর থেকে ঝগড়া হচ্ছে। ঝগড়াতে দেখা গেল হঠাৎ যে এই জন্য ঝগড়া হচ্ছে কারণ ওখানে কাপড় মেলা থাকে, 10-12 ঘন্টা ধরে শুকোয় না। তো উনি হঠাৎ রাস্তায় বসে দেখছেন, দেখতে দেখতে হঠাৎ তার মাথায় করলো যে একটু সাইন্টিফিক মাইন্ডের ছিলেন, তো উনি নানাভাবে একদম ল্যাটিটিউড লংগিটিউড মেপে নিয়ে সেই হিসেবে সানলাইটটাকে ঠিক ওই দিকেই ট্রান্সফার করলেন,
1: প্রতিফলন করে ওই দিকে ফেলছে।
0: এবং ওটার জন্য উনি প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সেলসম্যান হিসেবে, নিজে সেলসম্যান হিসেবে বলছেন যে আমি রোদ বিক্রি করি।
1: খুব ভালো ভাবনা, গ্রেট, অসংখ্য ধন্যবাদ অয়নজিত। অয়নজিত আমাদের কাছে এসছেন, অয়নজিত মূলত বম্বে থাকেন, কখনো দিল্লিতে থাকেন, কলকাতা থেকে পাওয়া যায় না। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে অয়নজিত সেনকে আমাদের আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতে আবার কলকাতা এলে আমাদের কাছে আসবেন, আপনার কর্মকাণ্ডের কথা জানতে পারবো। অনেক ধন্যবাদ,
0: অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এখানেই শেষ করছি আজকের সিনেমা জগৎ। শব্দ সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, উপস্থাপনা ও প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে

0: আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। মিউনিখে শুটিং বিশ্বকাপে ভারতের এশা সিং মহিলাদের 50 মিটার পিস্তলে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। চণ্ডীগড়ে আগামী বছরের এশিয়ান রিলেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভুবনেশ্বর। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला जो राज्य सरकारों के एजेंसीज राज्य में एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত। 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বিহার, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমে এই বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আজ সমস্ত মন্ত্রীদের সঙ্গে বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি মন্ত্রক ও বিভাগ তাদের নিজ নিজ ক্ষেত্রে কি কি নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের স্বস্তি প্রদান এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কি ধরনের সুবিধা ও ব্যবস্থা বাস্তবায়ন করা যেতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা, তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করা এবং উপজাতি ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকায় যেসব কার্যক্রম এখনও বাকি রয়েছে সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। বৈঠকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় রাজ্য সরকার যুক্ত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। শ্রীমতী চোপড়া আদি কর্মযোগী অভিযানের সাথে রাজ্য সরকারকে যুক্ত করার প্রয়োজনীয়তার উপরও বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়া উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস রাজ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্পের বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি বিলের লক্ষ্য হল বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিষয়ে রাজ্যের সকল বাসিন্দার জন্য একটি একক দেওয়ানি আইন কাঠামো প্রতিষ্ঠা করা। সাংবিধানিক সুরক্ষা এবং প্রথাগত রীতিনীতি রক্ষার জন্য এই বিল তপশিলি উপজাতিদের এই আইনের আওতা থেকে বাদ রেখেছে। বিল পাশের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইনটি এখন আসামের রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে অনুমোদনের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
1: Adoption of uniform civil code was one of our commitment in our election manifesto. We are very happy and delighted that in the first session of Assam Assembly, immediately after the election, we could adopt this historic bill. Now this bill will go for assent of Rashtrapati ji. Once we get the assent, the bill will be implemented in Assam.
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের ময়নাতদন্ত আজ কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অমিত দত্তের ছবির শেষ ছবি যত কাণ্ড কলকাতায় প্রযোজক ফিরদৌস আল হাসান আকাশবাণীকে জানিয়েছেন, পরিচালকের মৃত্যুতে বাংলা সিনেমায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
2: অনিক দত্তর লস ইজ আ গ্রেট লস টু দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অফ বাংলা সিনেমা। আমি অনিক দত্তর সাথে তিনটে ছবি করেছি। অনিক দা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, শুধু নয়, হি ইজ আ ভেরি অনেস্ট, ডেডিকেটেড, টোটালি হিউজ ফলোয়ার অফ সত্যজিৎ রায়, এবং তিনি প্রত্যেকটা কাজ অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে করেছেন। তিনি ওয়ান অফ দ্য ডিরেক্টর যেন পারেন এরকম একটা ছবি দিতে, যেটা আবার হয়তো মোড় ঘুরিয়ে দেওয়া ছবি বলে না। তো ডেফিনেটলি ওনার চলে যাওয়াতে একটা লস তো হবেই, একটা বড় লস।
0: উল্লেখ্য, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের উপর নির্মিত অপরাজিত ছবিটি তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও বরুণবাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপ, যতকাণ্ড কলকাতাতেই সহ একাধিক ছবিতে তিনি অসাধারণ মুনশিয়ানার ছাপ রেখেছেন। বিজেপি এই ঘটনায় সঠিক তদন্ত দাবি করেছে। এদিকে অনিক দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। SSKM হাসপাতালে গিয়ে মালা দিয়ে অনিকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এশা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। 21 বছর বয়সী এশা ফাইনালে 50 পয়েন্টের মধ্যে 43 পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির 42 পয়েন্টের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। প্রতিযোগিতায় জার্মান শুটার ডেরিন ভেনেক্যাম্প 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বুলগেরিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মিরোস্লাভা মিনচেভা 31 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক সংস্থা এএ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আগামী বছরের এশিয়ান রিলেস এবং 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব ভারতের চণ্ডীগড় এবং ভুবনেশ্বরকে দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ে PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 63 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক PDS কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার একটি কেন্দ্রীয় অনুদানসহ প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আপনাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দেওয়ার। আগামীকাল 28 মে বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন কোরআন থেকে পাঠ, 6:10

শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রাজীব চক্রবর্তী, রাগ বৈরাগী এবং জৌনপুরী। 6:30 এই মহাজীবন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য মাছের বর্জ্যের পুনর্ব্যবহার, এ বিষয়ে বলবেন ডক্টর দেবাশিস দে। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আগামীকালের গন্তব্য জিরো ভ্যালি, অরুণাচল প্রদেশ। উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা। উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প। শ্রীনিবাস সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সঞ্জয় সেনগুপ্ত। ৮:45 যুব মনে গানে গানে, অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ কর্মকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন তরুণ রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। 10:30 রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে পুরাতনী গান শুনবেন শিল্পী পরাগ দত্ত, এরপরে লোকগীতি পরিবেশনায় শম্পা বিশ্বাস। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। 11:15 অতুল প্রসাদের গান, শিল্পী সোনালী রায়চৌধুরী। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৈটি প্রামাণিক। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 নাটক আবর্তন, রচনা কাবেরী রায়চৌধুরী, প্রযোজনায় পরিমল হেমব্রম। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় মন নিয়ে, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। বিকেল 4:35 ছায়াছবির গান। 4:50 শুনবেন ক্যাম্পাস আড্ডা। মধ্যমগ্রাম বিএড কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী, আগামীকাল শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেতখামারের কথা, গ্রামীণ যুবক যুবতীদের জন্য বিজ্ঞানসম্মত উপায়ে লাভজনক মুরগি চাষ, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থসারথী রাউত। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় খাবার টেবিলেই বিষ, এই সম্পর্কে কথিকা বলবেন ডক্টর অনুপম পাল, শুনবেন দ্বিতীয় পর্ব। 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো। 7:45 নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বেহাগ রাগে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা। 10:45 উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এই ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন মারু বেহাগ রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন অরুণাভ মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ মারু বিহাগ রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন অরুণাভ মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অনিন্দিতা ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা রেশন পরিবহন মাধ্যমকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য সার্থক পিডিএস নামে একটি সুসংহত প্রকল্পের অনুমোদন দিয়েছে।
1: কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরক পদার্থ এবং সংশ্লিষ্ট উপাদানগুলি অনলাইনে বিক্রি এবং বিজ্ঞাপনের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত জরুরি।
1: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর বৈধতা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
0: পশ্চিমবঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম সংযুক্তিকরণের কাজ শুরু করতে চলেছে। আজ থেকেই ওয়েবসাইটে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আর্থিকভাবে দুর্বল

0: রাজ্যবাসীকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে কেন্দ্রের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করবে।
1: দেশের বিভিন্ন অঞ্চলে দাবদাহ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের যথাসম্ভব সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের রহস্যজনক মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া।
1: প্রাক্তন ভারতীয় শুটার এবং পাঁচবারের অলিম্পিয়ান রাজা রণধীর সিং প্রয়াত। কেন্দ্রীয় মন্ত্রিসভা স্বার্থ পিডিএস নামের একটি সুসংহত প্রকল্পের অনুমোদন দিয়েছে। 25,530 কোটি টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য হল রেশন পরিবহন ব্যবস্থাকে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থায় নিয়ে আসা। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্প খাদ্যশস্যের আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে রাজ্য সংস্থাগুলিকে সহায়তা প্রদান করবে। এর পাশাপাশি এটি ন্যায্যমূল্যের দোকানগুলিকে সহায়তা করবে এবং গণবণ্টন ব্যবস্থার আধুনিকীকরণেও সাহায্য করবে।
2: ये सुधार है पीडीएस के सिस्टम में, पूरे डिलीवरी सिस्टम में, लॉजिस्टिक्स में, ट्रांसपोर्टेशन में, मटेरियल हैंडलिंग में और पीडीएस के बेनिफिशियरीज की ग्रीवेंस के रिड्रेसल के लिए बहुत बड़ा ये स्ट्रक्चरल रिफॉर्म है। और पीडीएस एक ऐसी व्यवस्था है जिसमें केंद्र और राज्य मिलकर ही सारा काम करते हैं। दूर दराज के क्षेत्र हो, महिलाएं हो, वंचित हो, सबको कवर किया जाता है।
1: শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান মডিউল থাকবে। তিনি বলেন, নির্মল হল একটি এআই পরিচালিত রিয়েল টাইম বা তাৎক্ষণিক পিডিএস সুবিধাভোগী নিবন্ধন ব্যবস্থা, আশা হল একটি বহুভাষিক এআই ভিত্তিক অভিযোগ নিবারণ এবং নাগরিক সংযোগ মঞ্চ, এবং সক্ষম হল যানবাহন ট্র্যাকিং সুবিধা সম্পন্ন একটি এআই চালিত সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা মঞ্চ। মন্ত্রী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় 81,35,00,000 মানুষের প্রতি সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে তা পূরণ লক্ষ্যে প্রকল্পটি কাজ করে যাবে। তিনি আরও বলেন যে প্রকল্পটি বর্তমানে প্রচলিত পিডিএস ব্যবস্থার কোনো বিকল্প বা প্রতিস্থাপন নয়।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ের জন্য 25,500 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী শাহ উল্লেখ করেন, দারিদ্র দূরীকরণ প্রকল্পগুলোকে আরও স্বচ্ছ ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে সরকার সেগুলো প্রযুক্তির মাধ্যমে সুসজ্জিত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক সুবিধাভোগী তালিকা তৈরি, জিপিএস ট্র্যাকিং এবং কিউআর কোড ট্যাগিং এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যের খাদ্যশস্য এবং অন্যান্য প্রকল্পের 100% সুফল পৌঁছে দেওয়া হবে। তিনি এও বলেন, রাজ্যগুলোর ক্রমবর্ধমান পরিবহন সংক্রান্ত ব্যয় মেটাতে আর্থিক সহায়তা প্রদান এবং রেশন ডিলারদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
1: কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিপজ্জনক রাসায়নিক, বিস্ফোরক পদার্থ এবং সংশ্লিষ্ট উপাদানগুলির অনলাইন বিক্রয় এবং বিজ্ঞাপনের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উপভোক্তা নিরাপত্তা, জননিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে উপভোক্তা সুরক্ষা আইন 2019 বিধানগুলির অধীনে এই পদক্ষেপ নেওয়া হল। প্রসঙ্গত বলা যায়, অ্যামোনিয়াম নাইট্রেট, গান পাউডার বা বারুদ, পিক্রিক অ্যাসিড এবং পেন্টারি থ্রিল টেট্রানাইট্রেটের মতো নিয়ন্ত্রিত পদার্থগুলির তালিকাভুক্তি এবং বিক্রয়ের বিষয়ে প্রধান ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে নোটিশ জারি করা হয়েছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত জরুরি। গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্ভাবন, নতুন ধারণা এবং পারস্পরিক আস্থার মাধ্যমে রাষ্ট্র গঠনে অবদান রাখার আহ্বান জানান।
3: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হে। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপোষ মে জুড়ে হুয়ে হে। ইহা কে যুবাও মে অসীম প্রতিভা হে। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ কান্না চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
0: এর আগে দিনের শুরুতে রাষ্ট্রপতি মুর্মু গ্যাংটকে পিঙ্ক সিটি রানার আমাদিদি বাহিনী বাস সেবা নামে একটি মহিলা কেন্দ্রিক গণপরিবহন পরিষেবার সূচনা করেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানী বিধি বা ইউসিসি পাশ হওয়ায় সেখানকার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, বিজেপি প্রতিষ্ঠার দিন থেকে অভিন্ন দেওয়ানী বিধি কার্যকর করা দলের একটি দৃঢ় সংকল্প। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি প্রতিটি নাগরিকের জন্য অভিন্ন আইন প্রবর্তন করছে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, উত্তরাখণ্ড এবং গুজরাটের পর আজ অসম অভিন্ন দেওয়ানী বিধি বিল পাশ করল। শ্রী শাহ আরও বলেন, দেশের প্রতিটি প্রান্তে আইনের দৃষ্টিতে সমতার নীতিকে সুপ্রতিষ্ঠিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বিটিএ নিয়ে বিস্তারিত আলোচনা করতে একটি মার্কিন প্রতিনিধি দল আগামী পয়লা জুন চার দিনের ভারত সফরে আসছে। বাণিজ্য চুক্তি নিয়ে সেদেশের মুখ্য মধ্যস্থতাকারী দলটি নেতৃত্ব দেবেন। চুক্তির অন্তর্বর্তীকালীন বিষয়সমূহ চূড়ান্ত করা হবে এই আলোচনায়। এছাড়াও আন্তর্জাতিক বাজারে পণ্যের প্রবেশাধিকার, নিঃশুল্ক ক্ষেত্র, সীমা শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত অন্যান্য বিষয়, ব্যবসায়িক বিনিয়োগ, অর্থনৈতিক সুরক্ষা সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে। উল্লেখ্য, এর আগে গত 7 ফেব্রুয়ারি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক লাভজনক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা প্রস্তুতি সম্পর্কে ঐক্যমতে পৌঁছানো গেছে বলে যৌথ বিবৃতি দিয়েছিল। এর প্রেক্ষিতে গত 20-23 এপ্রিল ভারতের একটি প্রতিনিধি দল মার্কিন মুলুকে গিয়ে সেদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। সেই আলোচনাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ায় মার্কিন প্রতিনিধি দলের আসন্ন ভারত সফরের লক্ষ্য বলে জানা যাচ্ছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর বৈধতা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এক পর্যবেক্ষণে জানিয়েছে এসআইআর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয়। আদালত রায় দিয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইন 1950 ধারা 324 এবং তার বিধি অনুযায়ী এসআইআর পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ এই আবেদনের রায় ঘোষণা করে। এই আবেদনের মাধ্যমে গত বছরের জুন মাসে নির্বাচন কমিশন বিহারে এসআইআর পরিচালনার জন্য জারি করা বিজ্ঞপ্তিটিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। আদালত অভিমত প্রকাশ করেছে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের ঘোষিত রায় বলা হয়েছে যে যখন আইন নিজেই কোনো বিশেষ সংশোধন বা যে কোনো সময় করার অনুমোদন দেয় তখন একে সাধারণ বা রুটিন সংশোধনের বাইরে গিয়েও মেনে নিতে হয়। অতএব এমনটা বলা যায় না যে কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতার সীমা লঙ্ঘন করে কাজ করেছে। আদালত আরও উল্লেখ করে যে এই ধরনের নির্বাচন কেবল ভোট গ্রহণের যান্ত্রিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, বরং তা মূলত ভোটার তালিকার অখণ্ডতা, নির্ভুলতা এবং বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি।
1: নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত দুটি ভারতীয় ভাষা সহ মোট তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করে সিবিএসই যে নীতি প্রণয়ন করেছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকার সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করেছে এবং দুই সপ্তাহের মধ্যে তাদের জবাব তলব করেছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের জারি করা সাম্প্রতিক একটি নির্দেশিকা অনুযায়ী পয়লা জুলাই থেকে শুরু করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত দুটি ভারতীয় ভাষা সহ মোট তিনটি ভাষা অধ্যয়ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
0: পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম সংযুক্তকরণের কাজ শুরু করতে চলেছে। এই প্রকল্পের রূপায়ণ নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায় তা স্থির করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য আধিকারিক এবং বিডিওদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের কাছে এই সংক্রান্ত একটি ফর্ম প্রকাশ করে বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে স্বচ্ছতার জন্য তা যাচাই করে দেখা হবে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া মোট 2,20,00,000 মধ্যে 30,00,000 উপভোক্তা অনৈতিকভাবে সুবিধা পাচ্ছিল বলে তিনি দাবি করেন। অন্নপূর্ণা যোজনা আগামী 2 জুনের মধ্যে যারা ফর্ম পূরণ করে জমা দেবেন প্রথম দফায় যাচাই পর্ব শেষে 3 তারিখে সেই উপভোক্তার সংখ্যা জানানো হবে বলে তিনি জানিয়েছেন। তবে 1 জুন থেকে রাজ্যে প্রকল্প চালু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা জুন মাসের। যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আপনাদের জানিয়ে দেব। প্রসেসটা ডেইলি চলবে, যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে।
0: আজ থেকে সরকারি ওয়েবসাইটে বাংলার পাশাপাশি ইংরাজি ও হিন্দিতে এই ফর্ম পাওয়া যাবে। নাগরিকত্ব সংশোধন আইন এবং এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও যারা ট্রাইব্যুনাল আবেদন করেছেন তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার আর্থিকভাবে দুর্বল মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেবে বলে আগেই জানিয়েছে।
1: আর্থিকভাবে দুর্বল রাজ্যবাসীকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের এই নিয়ে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। এই প্রকল্পে ইতোমধ্যে নাম সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। যতদিন এই প্রকল্প

0: প্রকল্পে নাম যুক্ত না হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে তিনি জানান। উল্লেখ্য, এই প্রকল্পে দেশের যে কোনো জায়গায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে বিনামূল্যে 5 লক্ষ টাকা চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।
1: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের রহস্যজনক মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া। আজ দুপুরে দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় একটি বহুতলের ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। SSKM হাসপাতালে ময়নাতদন্তের পর আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66। গত 2 দশক ধরে তিনি বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। 2012 সালে তার পরিচালনায় ভূতের ভবিষ্যৎ ছবি তাকে পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক ছবি তিনি তৈরি করেছেন। আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু, অপরাজিত প্রভৃতি তার শেষ ছবি যতকাণ্ড কলকাতাতেই ঘিরে দর্শকদের কৌতূহল রয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: দেশের বিভিন্ন অঞ্চলে দাবদাহ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী সকলকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে এবং বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে জল রাখতে পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এরকম পরিস্থিতিতে নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠতে হবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লির কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। এই এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কন, গোয়া, ওড়িশা, সৌরাষ্ট্র, কচ্ছ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে আজ আবহাওয়া উষ্ণ আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে আবহাওয়া বেশ উষ্ণ থাকার সম্ভাবনা রয়েছে।
0: বাংলাদেশে আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। চারিদিকে কঠোর নিরাপত্তা লক্ষ্য করা গেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহরাঞ্চলে বেশিরভাগ কর্মরত মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরছেন। যানবাহনগুলিতেও ব্যাপক ভিড় দেখা গেছে। প্রাক্তন ভারতীয় শুটার এবং 5 বারের অলিম্পিয়ার রাজা রণধীর সিং প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগ ভোগের পর আজ নিজের বাসভবনে তিনি পরলোক গমন করেন। রণধীর সিং প্রথম ভারতীয় শুটার হিসেবে 1978 সালে ব্যাংককে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেন। সেবার পুরুষদের ট্র্যাপ ইভেন্টে শীর্ষস্থান দখল করেন তিনি।
1: নিউ চণ্ডীগড়ে PCL নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্য রেখেছে। হায়দ্রাবাদ টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে, হায়দ্রাবাদ 14 ওভারে 4 বলে 163 রান করেছে 8 উইকেটের বিনিময়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেশন পরিবহন মাধ্যমকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য স্বার্থ PDS নামে একটি সুসংহত প্রকল্পের অনুমোদন দিয়েছে।
0: কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ CCPA বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরক পদার্থ এবং সংশ্লিষ্ট উপাদানগুলি অনলাইনে বিক্রি ও বিজ্ঞাপনের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
1: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের রহস্যজনক মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: নমস্কার, শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার।

হারানো দিনের গানে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে বিষয় বেছেছি সুরকারের চোখে সুরকার। তবে আমাদের গানের অতীত এতটাই সমৃদ্ধ যে তাদের নিয়ে একটা পর্ব কেন, গোটা একটা মাস অনুষ্ঠান করলেও পুরো কথা বলা হয়ে উঠবে না। তাই বেছে নিলাম দুজনকে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা ঘোষ। আজকের অনুষ্ঠানে শোনাব অনুজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর নচিদাকে কিভাবে দেখতেন। শুধুই গুরু, অগ্রজ সুরকার, নাকি বন্ধু, পথপ্রদর্শকও হয়ে উঠেছিলেন নচিকেতা ঘোষ।

বয়সে কিছু ছোট এই সুরকারের। এই অনুষ্ঠানের সমস্ত তথ্যের জন্য আমি ঋণী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা গানের পথ চলা বইটির কাছে। আরও একটা কথা শুরুতেই বলে রাখি, আজকের এই অনুষ্ঠানে প্রায় সব আমি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তার কথাতেই তুলে ধরতে চেষ্টা করেছি তার দেখা, তার অনুভব, তার ভালোবাসা, শ্রদ্ধা সবটুকু। স্টুডিওতে বসে আমি অর্পিতা পোদ্দার শুধুমাত্র সুতোটুকু ধরে রাখলাম। নচিকেতা ঘোষ সম্পর্কে বলতে গিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একবার নয়, বারবার বহু জায়গায় বলেছেন সুরস্রষ্টা নচিকেতা ঘোষ একটি চলমানতার নাম। সুর রচয়িতা নচিদার সমস্ত অনুভবের স্পন্দন জুড়ে অবিরাম বেজে যেত রবীন্দ্রনাথের কবিতা হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে।

কিন্তু কি আশ্চর্য, এই ভাবনা তাকে রবীন্দ্র অনুসারী করে তোলেনি, বরং রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা গানে তিনি আনতে পেরেছিলেন অপ্রত্যাশিত স্বর ও সুরের চলন, যা শ্রদ্ধেয় অনুপম ঘটক ছাড়া আর কারুর মধ্যে সেভাবে দেখা যায় না। এই গান তার উদাহরণ। তবে এসব তত্ত্বকথা, একজন সুরকারের চোখে বা বলা ভালো কানে অন্য একজনের সৃষ্টির বৈশিষ্ট্য ধরা পড়বেই, তাই তো স্বাভাবিক। কিন্তু আমরা নির্মোহ শ্রোতা, আমাদের শ্রবণ সুখ শুধুমাত্র গান শুনেই। গানে যাব প্রথমেই হেমন্ত মুখোপাধ্যায়।

আমার এই অনুষ্ঠান করতে বসে বারবার মনে হয়েছে, এই দুই সুরকারের মনের তার কোথাও নিশ্চয়ই এক সুরে বাঁধা ছিল। না হলে একজনের অন্তরে কোন সুর বয়ে যাচ্ছে, কোন ভাবনা তাকে প্রভাবিত করছে, সে ধ্বনি অন্যজনের মনে ঘা দিল কি করে? এই সুর আরেকজন মানুষ বাইরে থেকে শুনতে পেলেন কি করে? এই কথারই প্রমাণ পেলাম। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, বৈষ্ণবের অন্বেষক অভিসার যেমন রোমাঞ্চকর, নচিদার সুরস্রষ্টা অনুসন্ধানী মন প্রাণ তেমনি আন্তরিকতায় সম্পৃক্ত। এই আন্তরিকতার ছোঁয়া পেলেই একজন মানুষ আরেকজনের কাছে আসতে পারেন, ছুঁতে পারেন তার মননকে। মনের ভেতরে যে ফল্গু ধারা বয়ে যায়, যার খবর বাইরের পৃথিবী পায়ই না, সেই খবর তিনি পান যিনি কাছে যেতে পারেন। আর এই সম্পর্ক ছিল বলেই গ্রামোফোন কোম্পানির মহলা বাড়িতে অনুজ অভিজিতের গান শুনে অগ্রজ নচিকেতা ঘোষ তার কপালে চুম্বন করেছিলেন। এই গানের সুরস্রষ্টা বলেছেন, সেই চুম্বনে ছিল অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। আশীর্বাদ ধন্য সেই গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। যদিও আজ শোনানোর কথা নচিকেতা ঘোষের সুরের গান, তবু সুরে সুরে যে সম্পর্কের নির্মাণ, সেখানে এই সুরেলা বিচ্যুতি শ্রোতারা ক্ষমা করবেন আশা করি। যে গানটি শোনাব কণ্ঠে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এই যে রবীন্দ্র গানের প্রভাবমুক্ত হয়ে স্বকীয়তা বজায় রাখা, মৌলিকতা ধরে রাখা, এ বিষয়ে নচিকেতা ঘোষের তাগিদ যে কতটা আন্তরিক ছিল সে প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বলছেন, যারা অনুভবে গতিশীল নবসন্ধানী তাদের মধ্যে নতুন নতুন পথে হাঁটার যেমন প্রবণতা থাকে, তেমন থাকে নতুন কিছু শেখার জানার ইচ্ছে। এমনই প্রাণ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নচিদা পিয়ানো শিখতে শুরু করলেন, কিন্তু আবার দু তিন মাস পরে ছেড়েও দিলেন। বললেন, ওভাবে ওই কর্ড নির্ভরতায় চলতে গিয়ে দেখছি আমার সব গান শরীরের মতো হয়ে যাচ্ছে, বলে শেখা ছেড়ে দিলেন। কিন্তু ঠিক সেই সময়টাই ছিল আবার বোধ বিনিময়ের যুগ। বাংলা সঙ্গীতে তখন ইউরোপীয় সঙ্গীতের দুর্দমনীয় প্রভাব। সেই সময় তিনি স্বাতন্ত্র্য বজায় রেখেই তৈরি করলেন এমন সব গান যেখানে সুদক্ষভাবে প্রয়োগ করলেন বিদেশি পরিকাঠামোর সুর আর অর্কেস্ট্রেশন করলেন সিম্ফনির মতো।

দুটি গান পরপর শোনালাম, প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ও পরেরটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। দুটো গানেই কি অপূর্ব অর্কেস্ট্রেশন, এবং দুটি গানের সুর সম্পূর্ণ ভিন্ন হয়েও এক সুরকারের তৈরি, এক অদ্ভুত আবিষ্কার। তবে আজ শুনছেন সুরকারের চোখে সুরকার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চোখে দেখা নচিকেতা ঘোষকে, বা বলতে পারেন কানে শোনা। ছন্দের কারুকাজ নচিকেতা ঘোষের এক অনন্য বৈশিষ্ট্য। নিজে খুব বড় মাপের তবলাবাদক ছিলেন, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের সঙ্গে বহু সঙ্গত করেছেন। একসময় ইন্টার কলেজ তবলা প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। গানে নতুন রস, অভিনবত্ব সৃষ্টি করতেন কথার বৈশিষ্ট্য, মেলোডির আন্তরিকতা ও ছন্দের জাদুতে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, একদিন ওই নলিনী সরকার স্ট্রিটের মহলা বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে নচিদা আমায় একটা জিনিস শেখালেন। বললেন, কোনো একটা ছন্দ নিয়ে যেই মজা শুরু করলি, সেই ছন্দটাকে জমিয়ে ফোনেটিক্যালি বোর করার আগেই ভেঙে দিয়ে আবার রিবিল্ড করবি। কথাটা এসেছিল ইন্দ্রাণী ছবির গীতা দত্তের গাওয়া ঝনক ঝনক কনক কাঁকন বাজে গানটিকে কেন্দ্র করে। শ্রোতাদের অবশ্য এই ব্যাকরণের কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন কোনো গান আমাদের ভালো লাগে তার পেছনে কিন্তু একটা পোক্ত ব্যাকরণও থাকে। ব্যাকরণ না বুঝি গানটি তো শুনতেই পারি। গীতা দত্ত

নানাভাবে দেখা সুরকার নচিকেতা ঘোষকে। তিনি আমাদের কাছে হয়তো শুধুই সুরকার, তবে আজ যার চোখ দিয়ে দেখছি তার কাছে তিনি বন্ধু, অগ্রজ শিক্ষক। নচিদা আমার কাছে অনেক সময় শিক্ষক হয়ে উঠেছেন তার স্বকীয় সাংগীতিক প্রয়োগ কৌশলের কারণে, বলছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রে যন্ত্রের ব্যবহার হোক বা গানের প্রয়োগ হোক বা শিল্পী নির্বাচন হোক, সবেতেই স্বকীয়তায়। এই মৌলিকতা থেকে অবিরল শিখেছেন তার অনুজ প্রতিম অভিজিৎ। একটি গান শোনাই চাওয়া পাওয়া সিনেমা থেকে।

এই গানটি প্রসঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কি বিশেষণ ব্যবহার করব বুঝতে পারছি না। এক্ষেত্রে নচিতাকে ডাকাবুকো বলাই শ্রেয়, কারণ চাওয়া পাওয়া ছবিতে মাত্র দুটি গান। তখন উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত ছবির সুর করতে সব সুরকারেরই বুক কেঁপে যেত, আর ওই ছবির গানে বুক চিতিয়ে এরকম সুর প্রয়োগ করলেন নচিকেতা ঘোষ। গানটি একেবারে তালবিহীন, অত বড় তবলাবাদক, শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ, পণ্ডিতদের সঙ্গে তবলা বাজানো ব্যক্তি, ইন্টার কলেজ তবলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া শিল্পী গানটি তাল ছাড়া তৈরি করলেন। কি সাহস, কি পরিমিতি বোধ, কি বিচার বিবেচনা, বারবার বলেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নচিদার চাওয়া পাওয়ায় দুটি গান পরপর আসার শিক্ষা, আমায় চেনা অচেনা ছবিতে দুটি গান পরপর ব্যবহার করার চিন্তাভাবনাকে পথ দেখিয়েছিল হেমন্ত মুখ।

গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। এক যে ছিলেন রাজা, কাঁটার মুকুট মাথায় পরে নিজেই নিলেন সাজা। শোনো শোনো।

এই গানটির সুর করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ এই অনুষ্ঠানে দুটি গান শোনালাম যা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, এবং শুধুই শোনালাম এই কারণেই যে গুরু, বন্ধু, পথপ্রদর্শক নচিকেতা ঘোষের কাছ থেকে কিভাবে অনুপ্রাণিত হয়েছিলেন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে জানি শ্রোতা বন্ধুরা, আপনারা উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন আগামীকালের হারানো দিনের গানের বিষয় জানতে। জানিয়ে দিই, 28 মে হারানো দিনের গানের বিষয়, সঙ্গীত ভবনের ছাত্রী, সব গানের পরীক্ষায় প্রথম, যার গান শুনে স্বয়ং রবীন্দ্রনাথ মুগ্ধ। কে সেই গায়িকা? না, একটু ভুল হয়ে গেল, তিনি নায়িকা। জাতীয় পুরস্কারও তার ঝুলিতে, পরিচালনাতেও সিদ্ধহস্ত, তিনি অরুন্ধতী দেবী। অরুন্ধতী গো ঠাকুরতা থেকে তার ওম্যান অফ ক্লাস হয়ে ওঠার এই যাত্রার বর্ণময় গল্প নিয়ে আগামীকালের হারানো দিনের গান। রেডিওর এপারে গল্পকার মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। শুনতে ভুলবেন না ঠিক রাত 11টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে।

0: কথা বলছিলাম সুরকার নচিকেতা ঘোষকে নিয়ে। এই নচিকেতা ঘোষই ধন্নি মেয়ে ছবিতে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান গাওয়ালেন যা যা রে পাখি, তার মধ্যে তবলার ছন্দের যাকে বলে জাদুকরী প্রয়োগ, সেই গান দিয়ে নায়িকা চরিত্রের সমস্ত চঞ্চলতা ও উদাসীনতাকে মূর্ত করে তুললেন। টেকনিক ইজ দ্য স্লেভ অফ কন্টেন্ট, এই প্রয়োগ দর্শন থেকে নচিদাকে কখনো এক চুলও বিচ্যুত হতে দেখিনি, বলছেন শ্রদ্ধায় আনত অনুজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এখন কণ্ঠে আরতি মুখোপাধ্যায়।
1: কইব না আমি, কি বউ যে কথা কইব, যা পালা। গিরস্তে খোকা হোক, ন্যাকা দূর হোক, কি জ্বালা।

谁家呢？啊，বলো সত্যি তো চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা জানা আবে হায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা জানা আবে হায়া পাখি জানা।

ঝুলে যায়। কিছুতে সই কোন শাশুড়ি

এ প্রসঙ্গে আরও একটি গান শোনানোর লোভ আমি কিছুতেই সামলাতে পারছি না। ওই যে বললাম প্রথমেই যে একটি মাসও কম পড়বে, আর আমার হাতে তো মাত্র মেরে কেটে মাত্র একটি ঘণ্টা, আর আমার সামনে এত গানের বিকল্প। তবে তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই গানটি শোনাতেই হবে আজ আপনাদের।

শুধু সুরকার সত্তাটুকু যদি দেখি তাহলেও নচিকেতা ঘোষকে দেখা অসম্পূর্ণ থেকে যায়, কারণ তাঁর সুরারোপিত বহু গানের বাণীর আইডিয়া আর মুখড়াও তাঁরই দেওয়া। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে প্রাথমিকভাবে সুরকার হলেও বেশ কিছু গীতিকারও তিনি। এই গানটি, এই কাজটিও শুরু হয়েছিল সেই নচিকেতা ঘোষের হাত ধরেই। ঘটনাটি ছিল এরকম, একবার বোম্বে থেকে কলকাতায় ফিরে এসে নচিকেতা ঘোষ পড়লেন মহাবিপদে। সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায় এরকম অনেকের গান করে তিনি আবার বোম্বে ফিরে যাবেন, কারণ তখন তিনি ফিল্মালয়ের চুক্তিবদ্ধ সঙ্গীত পরিচালক। এদিকে কিছু আইনি কারণে তার দুই প্রিয় গীত রচয়িতা পুলক বন্দ্যোপাধ্যায় ও গৌরীপ্রসন্ন মজুমদার তাদের রচনায় তিনি সুর করতে পারবেন না। কি করেন, তখন তিনি শিবদাস বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কাজ শুরু করেছিলেন, কারণ তারা এই আইনের আওতায় পড়তেন না। সেই সময়ের সৃষ্টি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া দুটি গান, একটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়াবতী মেঘে এলো তন্দ্রা ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারা ঝিলমিল। এই গানটি এখন আপনাদের জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এই গান রচনার কথা বলতে গিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নচিদার সুরে গান লেখা মানে নিজেকে নিজের এক একটা পরীক্ষায় উত্তীর্ণ। যিনি ছন্দের জাদুকর তার স্ক্যানিংয়ে গান লেখা খুব শক্ত। আমি মনে মনে স্থির করলাম, অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে রিলিজিয়াসলি আমি এক্স্যাক্টিং করার চেষ্টা করব তার রচিত সুরের স্ক্যানকে। তিনি একটা হিন্দি গানের বাণী দিয়েছিলেন, তারও ঝিলমিল ধড়কে এ দিল, তারই সুরে এই বাংলা গানটি শোনালাম। আরেকটি স্ক্যান দিয়েছিলেন, তাতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, সেই গানটি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন।

শুধু সুরকার বা গুরু নয়, নচিকেতা ঘোষের মধ্যে দিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দেখেছেন, অনুভব করেছেন এক মহাজীবনকে। বলছেন, স্বার্থপর বা কুক্ষিগত মনোভাব তাঁর উদার বক্ষে কখনো স্থান পায়নি। মধুমতি ছবি রিলিজের দিন তিনি সলিল চৌধুরীর সাফল্য কামনায় ছটফট করছেন, বলছেন, অভিজিৎ, মধুমতি না চললে সলিলকে বোম্বে থেকে চলে আসতে হবে। অথচ একই পেশায় রত আর এক সুরকারের জন্য এ ভাবনা না ভাবলেও হতো। এই সহমর্মিতা, এই আবেগের বন্ধন, এও আমাদের একান্ত নিজস্ব সম্পদ। সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, নচিদার কথা লিখতে লিখতে বলতে বলতে আমার অনুভূতি আবেগ সাগরের জলোচ্ছ্বাসের মতো উদ্বেলিত হয়ে পড়ে। তবু মনে হয় কত সঙ্গ, কত শিক্ষা, কত মানবিক বোধের কথা যেন বলা হলো না। সত্যি বলতে কি, বলা যায়ও না। যতটুকু ভাবা যায়, যতটুকু বোঝা যায়, তার কতটুকুই বা প্রকাশ করা যায়। অনুভূতির বেশিরভাগটাই তো অনুচ্চারিত, উচ্চারিত হতে থাকে গীতিকারের বাণী, আর থেকে যায় সুরকারের স্বরলিপি। সুরের এই বন্ধন শাশ্বত, চিরকালীন। আজকের হারানো দিনের গান, শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের ইমেল মৈত্রীবন্ধু23@gmail.com আর ফেসবুক পেজ আকাশ।

আগামী পৃথিবী শুধু কান পেতে শুনছেই না, গলা ছেড়ে গাইছেও, মনে মনে অনুভব করছে তার সেই অমোঘ সুর, তাঁদের সৃষ্টি সেই অমোঘ বাণীর গান। হারানো দিনের গান আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম অর্পিতা পোদ্দার।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 56 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 46 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ১৪ সেকেন্ড। শুরু হল ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত ২টো পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত ২টো থেকে রাত ৩টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান। রাত ৩টে থেকে ভোর ৪টে পর্যন্ত শুনবেন নানা রঙের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় রাখুন কান, শুনতে থাকুন গান। আপনাদের সঙ্গে আছি সুমন শেঠ, আপনারাও সঙ্গে থাকুন। এখন আধুনিক গান, গানটির গীতিকার সুমিত আচার্য, সুরকার ও শিল্পী জুবিন গর্গ।

রাজীব কর চৌধুরীর পর এবারে শিল্পী শ্রেয়া ঘোষাল, গীতিকার সৈকত কুণ্ডু, সুরকার অমিত বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন, গানটি লিখেছেন নজরুল ইসলাম, সুর দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

এবারের গানটি গেয়েছেন রুনা লায়লা, গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর দিয়েছেন আলাউদ্দিন আলী।

এবারের শিল্পী তালাত মাহমুদ, গানটির গীতিকার গিরিন চক্রবর্তী, সুরকার কমল দাশগুপ্ত।

এবারে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ।

এবারে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গানটির গীতিকার পবিত্র মিত্র, সুর সতীনাথ মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার ভূপেন হাজারিকা।

এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম ছবি তুফান, গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অমিত কুমার ও শক্তি ঠাকুর।

0: ছবির নাম লুকোচুরি, গানটি গেয়েছেন কিশোর কুমার।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানে না আছে কত ট্রিক্স। আমি মিস ক্যালকাটা 1976।
1: ছবির নাম সাথীহারা, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: কথা সাধ বলতে জানে তুমি শুনতে পেলে না।
1: এবারের গানটি গেয়েছেন শ্যামল মিত্র, ছবির নাম অন্তরাল।

0: বলো বলো আমি কি করি।
1: এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল, ছবির নাম ক খ গ ঘ।

এবারের শিল্পী অর্চনা ভৌমিক, ভক্তিগীতি, দ্বিজেন্দ্রলাল রায়ের গান অর্চনা ভৌমিক।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি। এবারের গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন অনুপ ঘোষাল ও শিপ্রা বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে এখন শুনবেন লোকগীতি, পরপর দুখানি লোকগীতি শুনবেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন নানা রঙের গান। একটু পরে শুনবেন অন্য অনুষ্ঠানের ঘোষণা। নানা রঙের গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো।

শেষ হলো আজকের মতো হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শিল্পী জগজিৎ সিং এর কণ্ঠে শুনছিলেন ফিরাজ মুঝে। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর প্রথম নিবেদনে আজকে শুনবেন শিল্পী দিলীপ কুমার পাত্রের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী দিলীপ কুমার পাত্র, রাগ ভাটিয়ার। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। শিল্পী অয়ন সেনগুপ্ত পরিবেশনায় সেতার, রাগ গুর্জারিটোরি।

শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন, শিল্পী অয়ন সেনগুপ্তের পরিবেশনা সেতার রাগ গুর্জারিটোরি। এই পরিবেশনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে আধুনিক গান। 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন সৌমকান্তি, সঙ্গে রয়েছি রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে। প্রথমে হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই আমাদের আবার নতুন করে এগিয়ে চলা। আজ 27 মে 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 28 মে 2026। রাত 12টার পর ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গিয়েছে আর নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত। 107 FM রেনবোতে আনন্দধ্বনি। রবি ঠাকুরের বিভিন্ন লেখা, কথা, গান, এসব কিছু নিয়েই আনন্দধ্বনি। বনমানী কাব্যগ্রন্থের অন্তর্গত কিছু রচনা থেকে বিগত কয়েকটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আজকেও সেই বনমানীর অন্তর্গত বৃক্ষরোপণ উৎসব, মাঙ্গলিক অংশ থেকে প্রাণের পাথেও তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধাসিক্ত বায়ু, হে বালক বৃক্ষ তব উজ্জ্বল কোমল কিশলয়, আলোক করিয়া পান ভাণ্ডারেতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ, লয়ে তব কল্যাণ কামনা শ্রাবণ বর্ষণ যজ্ঞে, তোমারে করিন অভ্যর্থনা থাকো প্রতিবেশী হয়ে আমাদের বন্ধু হয়ে থাকো, মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে, আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখায় আশ্রয় দিও, বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও বর্ষা গীতিকায় সন্ধ্যা বন্দনার গানে, মোদের নিকুঞ্জ বীথিকায় মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণমাত্রিকায় মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে, শতবর্ষ হবে গত রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব, সে যুগের নূতন অতিথি বসিবে তোমার ছায়ে সেদিন বর্ষণ মহোৎসবে, আমাদের নিমন্ত্রণ পাঠাইও তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি আনন্দের দিন তোমার পল্লবপুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন, রবীন্দ্রের কণ্ঠ হতে সঙ্গীত তোমার মঙ্গলে মিলিল, মেঘের মন্দ্রে মিলিল কদম্ব পরিমলে। অনুষ্ঠান শুরুতেই শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। বনমানী কাব্যগ্রন্থের অন্তর্গত বৃক্ষরোপণ উৎসব রচনার খ্যাতি অংশ। বক্ষের ধন হে ধরণী, ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভদিনে রে দীক্ষিত করো আমাদের চিরসক্ষে, অন্তরে পাক কঠিন শক্তি, কোমলতা ফুলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্ন সত্রে। এবারে শিল্পী জয়তী চক্রবর্তী এবং মনীষা মুরালী নায়ার।

প্রকৃতির যে পাঁচটি উপাদান, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটি উপাদানের অংশকে বৃক্ষরোপণ উৎসব এই লেখাটির অন্তর্গত করেছেন রবি ঠাকুর। অপ অংশে বলছেন, হে মেঘ ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেদুর অম্বর তলে আনন্দিত প্রাণে স্পন্দনে, জাগুক এ শিশুবৃক্ষ মহোৎসবে লহয়ের ডেকে, বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। এবারে তেজ। সৃষ্টির প্রথম বাণী তুমি হে আলোক, এ নবতরুতে তব শুভ দৃষ্টি হোক, একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা, স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি। অনুষ্ঠান আনন্দধ্বনি পাঁচটা থেকে সকাল ৬টা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি ১০৭ FM রেনবোতে। অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপসেও। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় পারমিতা মুখোপাধ্যায়। এবারে শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

শুনছিলেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। রবি ঠাকুরের লেখা বনমানী কাব্যগ্রন্থের বৃক্ষরোপণ উৎসব এই লেখার অন্তর্গত মরুত অংশ। হে পবন করুণায় গৌণ আষাঢ়ে বেজেছে তব বংশী, তাপিত নিকুঞ্জের মৌন নিঃশ্বাসে দিলে তুমি ধ্বংসী, এ তরু খেলিবে তব সঙ্গে সঙ্গীত দিও এর ভিক্ষা, দিও তব ছন্দের রঙ্গে পল্লব হিল্লোল শিক্ষা।

বোম অংশে। আকাশ তোমার সহাস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি, তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, আলোক অমৃতে খুঁজেছে প্রাণের পূর্তি, দিয়েছ সাহস তাই তব নীল বর্ণে বর্ণ মিলায় আপন হরিত পর্ণে, তরু তরুণেরে করুণায় করধন্য, দেবতার স্নেহ পায় যেন এই বন্য। এবারে শিল্পী জয়তী আচার্য।

শুন ছিলেন শিল্পী ইন্দ্রনীশের কণ্ঠে গান অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। রবি ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের প্রথম রচনা সূচনা। ভক্ত যখন বলেন তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি, তখন ঋষিকেশের থেকে ভক্ত নিজেকে পৃথক করে দেখেন। সুতরাং তার নিজের জীবনের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে একা ঋষিকেশের পরেই। চিত্রাকাব্যে আমি একদিন বলেছিলাম, আমার অন্তর্যামী আমাকে দিয়ে যা বলাতে চান আমি তাই বলি। কথাটা এই রকম শুনতে হয়, কিন্তু চিত্রায় আমার যে উপলব্ধি প্রকাশ পেয়েছে সেটি অন্য শ্রেণীর। আমি একটি যুগ্ম সত্তা অনুভব করেছিলাম, যেন যুগ্ম নক্ষত্রের মতো, যুগ্ম নক্ষত্রের মতো যুগ্ম সত্তা। সে আমারই ব্যক্তিত্বের অন্তর্গত, তারই আকর্ষণ প্রবল, তারই সংকল্প পূর্ণ হচ্ছে আমার মধ্য দিয়ে। আমার সুখে দুঃখে, আমার ভালোয় মন্দয়, এই সংকল্প সাধনায় এক আমি যন্ত্র এবং দ্বিতীয় আমি যন্ত্রী হতে পারে, কিন্তু সঙ্গীত যা উদ্ভূত হচ্ছে যন্ত্রেরও স্বকীয় বিশিষ্টতা তার একটি প্রধান অঙ্গ। পদে পদে তার সঙ্গে রফা করে তবেই দুয়ের যোগে সৃষ্টি। এ যেন অর্ধ নারীশ্বরের মতো ভাবখানা। সেই জন্যই বলা হয়েছে, জেল সুখী মরে প্রদীপ তোমার, করিবারে পূজা কোন দেবতার, রহস্যে ঘেরা অসীম আধার মহামন্দির তলে। এবারে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।